মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে শুনলাম দক্ষিণ হাওয়া জাগো জাগো। এরপর আরও একবার রমা মণ্ডল।

রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে শুনলাম গানটি, এরপর শ্রেয়া গুহঠাকুরতা।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

এখন নতুন প্রভাত, নতুন সকাল। আজ রাতের আকাশ বলে ডেকে ভোরের শুকতারাকে, দেখো সূর্য ধোয়া সকাল এলো সোনার আলো মেখে। রাত শেষে আলো ফুটেছে, তবে সূর্য ধোয়া সকাল নয়, এখন এখন বৃষ্টি ভেজা সকাল। তবে সূর্য তো উঠেছে ঠিক ওই অবশ্যই মেঘের চাদর সরিয়ে। দিন আসে, দিন যায়, তারিখ বদলায়, মাস বদলায়, বছরও বদলায়। এই যে এই অদল বদল, এই পরিবর্তন, এ তো একেবারে চিরন্তন। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:01। দিনের শুরু সূর্যের আলোয় হলেও এখন কিন্তু আকাশে একেবারেই মেঘের চাদরের আড়ালে সূর্য লুকোচুরি খেললেও আজকের এই গোটা দিনটা কিন্তু চাঁদের। হ্যাঁ, চাঁদের দিন কিন্তু আজকে। আপনি এই পর্যন্ত শুনে ভাবছেন একটু আগেই সূর্যোদয় হয়েছে, এখন সকালবেলা, হোক না বৃষ্টি তাতে কি, কিন্তু এখন তো চাঁদের কোনোভাবে দিন, আজকে এটা কিভাবে আসে? এখন তো একদম সূর্যের সময়, কারণ সকালবেলা। এখন কিভাবে এই চাঁদের দিনটা হলো? আমাদের ইসরো চন্দ্রযান 3, সে তো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 23 সালে সে রওনা দিয়েছিল চাঁদের উদ্দেশ্যে, এবং সেখান থেকে সে ফিরেও আসে। অগস্ট মাসে সে ওখানে ল্যান্ড করে, তারপরে সে কিন্তু চলেও আসে, ঠিকঠাক সেখানে যায়, এবং সেখানে গিয়ে তার যা যা কাজ করবার সেই সমস্ত কিছু যাবতীয় করেছে। এই পর্যন্ত আমি আপনি আমরা সবাই জানি, এবং এরপরে চন্দ্রযান 4, সেও যে আবার চাঁদে যাবে, তার জন্য যে তোড়জোড় চলছে সেটাও আপনি জানেন, আমিও জানি। তাহলে কেন আজকে বলছি যে চাঁদের দিন আজকে? সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চন্দ্রযান 4 এবছরের শেষের দিকে হয়তোবা চাঁদে যেতে পারে। তারপর সে তো সমস্ত বাকি কাজ তার মতন সেখানে গিয়ে করবে, সে তো আমরা তার দিকে অধীর আগ্রহে আবারও অপেক্ষা করব। সে কি বলে না বলে, আমাদেরকে কি জানায় না জানায়, সব কিছু আমরা দেখব। আর আজকে, আজকের তারিখটা তো 20th জুলাই, তাহলে 20th জুলাইকে কেন বলছি আজকে যে গোটা দিনটাই চাঁদের দিন বা চাঁদ জয়ের দিন? না, এই যে এর কারণ, আজ সেই দিন যেদিন কিনা চাঁদের মাটিতে প্রথম পা দিয়েছিলেন কোনো মানুষ। 1969 সাল, সময়টা অনেকটাই আগের। 1969 সালের 20শে জুলাই চাঁদের বুকে পা রাখেন মানুষ, আর তার নাম জানি জানি। এই যে নাম বলার আগেই জাস্ট আপনারা নিজেরাই মুখে মুখে বলতে শুরু করে দিয়েছেন সবাই, সে তো আমরা একদম ছোট থেকে আমাদের জিকেতে থাকা কোয়েশ্চেন আনসার যখনই আমরা আর কি পড়েছি বা দিয়েছি, তখন তো আমরা সবাই জানি নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা দেন। আমেরিকার নভোচারী নীল আর্মস্ট্রং পৃথিবী থেকে 24 লক্ষ মাইল দূরে চাঁদে পৌঁছেছিলেন। না, তিনি একা যাননি নিশ্চয়ই, তাঁর সফর সঙ্গী ছিলেন আরও দুজন, সেও আমি আপনি আমরা সবাই জানি, আমরা পড়েছি ছোট থেকে। কারণ নীল আর্মস্ট্রং নামটা বললেই আরও দুই নভোচারীর নাম একই সঙ্গে কিন্তু আমাদের মনে চলে আসে, আমাদের মুখেও চলে আসে, এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স। কিন্তু চাঁদে প্রথম পা ফেলেন নীল আর্মস্ট্রং, আর আজকে সেই দিন 20th জুলাই। দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, চাঁদ নিয়ে আজও কিন্তু আমাদের সবার কিন্তু একইভাবে কৌতূহল রয়েছে। সেই যে একেবারে জন্মলগ্ন থেকে আমি আপনি আমরা সবাই কিন্তু একদম সেই আয় আয় চাঁদ মামা, সোনার কপালে টিপ দিয়ে যা, এইগুলো থেকে চাঁদে বসে বুড়ির চরকা কাটছে, এই সমস্ত শুনে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়ে এসেছি, তাই না? তো সেই চাঁদ নিয়েই জানবার আগ্রহ বা চাঁদকে ঘিরে আমাদের কৌতূহল, এটা তো একেবারে স্বাভাবিক ব্যাপার। আর এই দিনটাতে বসেই হবে সেই চাঁদে পাড়ি জমানোর কথা থেকে লক্ষ্য পূরণ। পৃথিবী থেকে 24 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথম পৌঁছেছিলেন চাঁদে 3 নভোচারী। আজ 107 FM রেনবো ভোরাইতে চাঁদের মাটিতে পা বা চাঁদ দেখতে গিয়ে আজ এরকম অনেক কথা হবে, প্রথম সফর থেকে আগামীতে সফর সবই থাকবে আজকের কথায়। সঙ্গে আছি আমি, নভোচারী নই, অ্যাস্ট্রোনট নই, আমি আর জে মৌমিতা।

চাঁদের হাজার বছরের নিঃসঙ্গতা প্রথমবারের মতন খুঁচিয়েছিলেন নীল আর্মস্ট্রং, যে চাঁদ ছিল মানুষের রাতের আকাশে গান, কবিতা আর গল্পে। সেই চাঁদকেই প্রথমবারের মতো ছুঁয়েছিলেন এই মার্কিন নভোচারী। আমি আপনি এই পর্যন্ত জানি যে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা দেন, কিন্তু এই মানুষটি সম্পর্কে আরেকটু না জানলে আজকে কিন্তু আমাদের ভোরাইয়ের এই যে সফর এটা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। আর্মস্ট্রং এবং সেই সময় আর্মস্ট্রং আসলে প্রথমে যেটা ছিলেন আর কি, পাইলট ছিলেন, এবং তিনি এই প্লেন চালানোর জন্য লাইসেন্স পান মাত্র 16 বছর বয়সে, যখন কিনা তার গাড়ি চালানোর লাইসেন্স ছিল না, তখন প্লেন চালানোর জন্য কিন্তু লাইসেন্স পেয়ে যান মাত্র 16 বছরে। 1947 মার্কিন নৌবাহিনী স্কলারশিপ নিয়ে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন এই নীল আর্মস্ট্রং। 1949 পাইলট হিসেবে ট্রেনিং নেন। ঠিক দু বছর পরেই 1951 যোগ দেন কোরিয়ার যুদ্ধে। সেখান থেকে আবার চলে আসেন ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি, যার অ্যারোনটিক্সে বসে আর কি। সেই সময় আমি আপনি আমরা জানি যে এই এটার নাম হচ্ছে আসলে এই ছোট করে যে নাম ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি বা অ্যারোনটিক্স, এইটার নাম হচ্ছে নাসা। তো এরপর সেখানেই চলতে থাকে তাঁর গবেষণা। এই পাইলটের পরে তিনি যখন চলে আসেন এখানে, গবেষণা তাঁর এখানেই চলতে থাকে। 1963 এই সময় অ্যাস্ট্রোনট প্রোগ্রামে তিনি যোগ দেন, পৃথিবীর কক্ষপথে পাড়ি দেন 1966। এরপর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, চাঁদে যাওয়ার মিশন হাতে নেন নীল আর্মস্ট্রং। মিশনের নাম অ্যাপোলো। 1966 এই মিশনের শুরু। তবে সেই মহাকাশ যানে কোনো মানুষ কিন্তু ছিলেন না, মিশনের উদ্দেশ্য ছিল শুধু চাঁদে নামা। এরপর 1968 অ্যাপোলো 7 এই নামে প্রথম মানুষ বহন করতে পারে এমন অভিযান শুরু হয়। সেই 1968 পৃথিবীর কক্ষে গিয়ে খুঁটি নাটি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেন এবং চাঁদে নামা যাবে কি না সেই সমস্ত তারা কিন্তু সেই সময় দেখে, এই 1968 তারা সমস্ত কিছু দেখে টেকে ফিরে চলে আসে। ওই বছর 1968 ডিসেম্বর মাসে অ্যাপোলো 8 যায়, তিনজন মহাকাশচারীকে নিয়ে অ্যাপোলো 8 সেই সময় চাঁদের যে দিকটা অন্ধকার সেই দিকটা ঘুরে তারা দেখে ফিরে চলে আসেন। এরপর এলো সেই বছর 1969 সাল। 1969 সালের মার্চ মাসে নাসা প্রথমবার লুনার মডিউল পরীক্ষা করেন। তারপর ওই মাসেই মার্চেই 1969 তিনজন মহাকাশচারী অ্যাপোলো 10, অ্যাপোলো 10 সেই মহাকাশযান নিয়ে চাঁদের চারপাশ ঘুরে দেখেন এবং ঠিক করে আসেন তারা ওই মার্চ মাসেই যে হ্যাঁ এইটা আমরা ভালো করে দেখলাম এবং আমরা এখানে আবার আসব জুলাই মাসে। জুলাই মাসে তারা আসবেন, সেটা সেই মার্চ মাসে 1969 অ্যাপোলো 10 সেই মহাকাশযানে গিয়ে কিন্তু তারা ঠিকঠাক করে চলে আসেন। আর তখন গিয়ে চাঁদে নামার চেষ্টা করবেনই সেটাও তারা কিন্তু সেখানে ওই চাঁদের চারপাশে ঘুরতে ঘুরতেই সেই প্রতিজ্ঞাটাও করে ফিরে আসেন। হবে সেই চাঁদে প্রথম পা দেওয়ার কথা আজকে সেই বিশেষ দিন, সেই 20th জুলাই। আজকে সে কথা না বলে কোথায় যাব, নিশ্চয়ই বলবো মানে একদম যে এতগুলো বছর আগে যে ঘটনাটা ঘটেছে, মানুষ দিয়েছিল প্রথম চাঁদে পা, সেই চাঁদে যাওয়ার কথাই আজকে হচ্ছে 107 FM রেনবোর ভোড়াইতে। সেই দিনটাকে ফিরে দেখছি, সঙ্গে এই চাঁদ নিয়ে হবে অনেক কথা, কারণ চাঁদ নিয়ে যে আমাদের জানার বা কৌতূহলের কোনো শেষ নেই। আছি তো একদম 7টা পর্যন্ত আপনার সঙ্গে, আপনার সঙ্গী হয়ে চলেছি আমরা তার সঙ্গে সঙ্গে, একেবারে সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে। চাঁদ মামার ঘরে কীভাবে গেল বা চাঁদের বুড়ির চরকাকাটা বুড়ির প্রতিবেশী না হলেও কিন্তু একেবারে চাঁদের মাটিতে কীভাবে পা দেওয়া হলো সেই দিনটার কথা এরপরে নিশ্চয়ই বলবো।

0: সময়ের হাত ধরে চলার সময় এবং সময়ের হাত ধরে চলতে চলতে আমাদের জীবনটাও কিন্তু সামনের দিকে এগিয়ে চলে। এটাই নিয়ম, এটাই দস্তুর, এবং এইভাবে আমরা সবাই, আমি আপনি, আমরা সবাই এগিয়ে চলেছি। আজকে 2026-এর 20শে জুলাই, আর চন্দ্রযান 3 চাঁদ মুলুকে পাড়ি দিয়েছিল 23 সালে, 2023-এর 13ই জুলাই, তো এই 14ই জুলাই সেই সময় পাড়িটা দিয়েছিল, এবং সে পৌঁছয় তৃতীয় কক্ষপথ ভালোভাবে ঘুরে, সমস্ত কক্ষপথ ঘুরে সে চাঁদের মাটিতে নামে, ল্যান্ড করে, এবং সেটা হচ্ছে 23rd August, চাঁদের সাউথ পোলে নেমেছিল, যে দিকটায় এর আগে কোনো মহাকাশ যান কিন্তু যায়নি, যেটা কিনা আমাদের চন্দ্রযান 3 নেমেছিল, ইসরো তাকে পাঠিয়েছিল। আজকে তো 20th July 2026, আজকে থেকে ঠিক দেখতে গেলে কতগুলো বছর আগে এই কাণ্ডটা হয়েছে। তো সেই সময় জুলাই 16 তারিখ সকাল 9:32 পুরো পৃথিবী দেখেছিল কেনেডি স্পেস সেন্টার থেকে তিনজন নভোচারী নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্সকে নিয়ে, সঙ্গে করে অ্যাপোলো 11 পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে উড়ে গেল। 76 ঘন্টায় 240 মাইল ভ্রমণ করবার পর জুলাইয়ের 19 তারিখে অ্যাপোলো 11 চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল। না, তখনও কিন্তু তার ল্যান্ডিং হয়নি, সবেমাত্র চাঁদের কক্ষপথে তারা ঢুকেছে, শুধুমাত্র সে পৌঁছল এবং চাঁদের বাড়ির দরজায় বলতে পারি সেই মুহূর্তে গিয়ে যেন পৌঁছল এই অ্যাপোলো 11। এর পরের দিন অর্থাৎ 20শে জুলাই দুপুর 1:46 লুনার মডিউল ইগলকে নিয়ে আর্মস্ট্রং এবং অলড্রিন মূল যে মডিউল সেই মূল মডিউল তার থেকে আলাদা হয়ে যান, আর মূল মডিউলে বা নভোযানে বসিয়ে রাখলেন কলিন্সকে, কারণ তিনি তো বসে বাদ বাকি সমস্ত কাজগুলো করবেন, কন্ট্রোল করবেন। সেই সময় 2 ঘন্টা ধরে ইগল চাঁদে ঘুরপাক খেতে শুরু করে এবং বিকেল 4:18 চাঁদের দক্ষিণ পশ্চিম দিকে টুক করে নেমে পড়ে এই ইগল। আর সঙ্গে সঙ্গে নীল আর্মস্ট্রং রেডিও মেসেজ দিয়ে দেন নাসার কন্ট্রোল রুমে। ইগল এইমাত্র সফলভাবে নামলো, তার সেই ভয়েস ক্লিপিং আজও কিন্তু সংরক্ষিত আছে নাসাতে। যাই হোক, রাত 10:39 আর্মস্ট্রং লুনার মডিউলের দরজা খোলেন, আর যখন তিনি লুনার মডিউল থেকে চাঁদে নামলেন, সেই সময় যখন ল্যাডারটা ঠিক করছিলেন, মই যখন নামাচ্ছিলেন, তখন মডিউলে লাগানো ক্যামেরার মাধ্যমে সেই সমস্ত দৃশ্য সেটা কিন্তু ধরে রাখা হয়েছিল, আর সেই দৃশ্য সেই মুহূর্তে সাক্ষী এই পৃথিবীর 100 মিলিয়ন মানুষ বসে দেখেছিলেন। রাত 10:56 এরপর সেই মুহূর্তটা আসে, কি হলো তখন রাত 10:56? নিশ্চয়ই বলবো, সেই মুহূর্তটাকেও তো অবশ্যই আমরা ফিরে দেখছি আজকে ভোরাইতে, কারণ আজকে 20শে জুলাই, আজকে একেবারে শুরুতেই বলেছি সকালটা আমাদের এখন সূর্যের আলোয় থাকলেও, না এই মুহূর্তে আকাশে সূর্য আলো দিচ্ছে বটে, কিন্তু সূর্য একেবারে সেই তাপ কিন্তু বিকিরণ করছে না, কারণ মেঘে ঢাকা আজকে সকাল, শুধু মেঘে ঢাকা না, বৃষ্টি ভেজা সকাল। এই যে দেখতে দেখতে 20শে জুলাই আজকে এসে গেল, আবার সেই কবে 69 সাল, আর এখন হচ্ছে 26 সাল। আর জুলাই মাসটা কিভাবে দেখুন, দেখতে দেখতে 20টা দিন কিন্তু চলে গেল, হাতে আছে আর মাত্র 1টা শনিবার 1টা রবিবার এই জুলাই মাসে শেষ হতে। আর চাই কিন্তু এই মুহূর্তে আপনার কথা শুনতে, আপনার কথা জানতে, অবশ্যই সেই কথাই তো আপনি আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন, কোন বিষয়ে আপনি আপনার মতামত শেয়ার করবেন, যদি না কোনোভাবে শুনে থাকেন এবং এখনও পর্যন্ত লিখছি লিখবো করে যদি লেখা না হয়ে থাকে, তাহলে অবশ্যই একবার শুনে নিন, শুনে নিয়ে ঝট করে পাঠিয়ে দিন, কারণ হাতে তো আর বেশি সময় নেই, এই তো আবারও একটা উইক কিন্তু শুরু হয়ে গেছে, তো সেই সপ্তাহের শেষে আবার শনিবার আবার রবিবার, তারপরে কিন্তু আর পাচ্ছি না আমরা শনি রবিবার, তাই একটু দেরি না করে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দিন আপনি এই জুলাই মাসে কোন বিষয়ে বার্তা আমাদের সঙ্গে শেয়ার করবেন শনিবার রোববারে ভোরাইয়ের জন্য। চলুন একবার শুনে নি।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, এফএম রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:30 হয়ে 31 সেকেন্ড। আজ 20 জুলাই 2026। আজকে থেকে ঠিক 57 বছর আগে মানুষ চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন। 107 FM রেনবোয় ভোরাইতে আজকে সেই দিনটাকেই আমরা ফিরে দেখছি, দিনটাকে আমরাও কিন্তু স্মরণ করছি, সেলিব্রেট করছি, কারণ আজকে চাঁদের দিন। হ্যাঁ, আর সেই জন্যই প্রথম চাঁদে পা বা চাঁদ দেখতে গিয়ে এমন কী কী ঘটনা ঘটেছিল সেই সমস্ত কিছুকেই আমরা ফিরে দেখছি, বা জানা অজানা ঘটনায় আমরা স্মরণ করছি, আর অপেক্ষা করছি চন্দ্রযান 4 কবে আবার যাবে সেই চাঁদে, এবং সেখান থেকে আবার কী কী নতুন নতুন আমাদেরকে ইনফরমেশন দেবে, আমাদের কী কী জানাবে, সেই সমস্ত কিছু জানবার জন্য কিন্তু অধীর আগ্রহে রয়েছে। শুধু তাই নয়, চন্দ্রযান 4 যেমন যাবে চাঁদে, ঠিক সেরকমই কিন্তু আবারও মানুষও যাবেন চাঁদে। শুধু যাবেন না, পাকাপাকিভাবে থাকারও নাকি ব্যবস্থা হচ্ছে সেই চাঁদে। আজ হবে এই সমস্ত কিছু নিয়ে কথাই হবে, ভোরাইতেও হবে, তার পরের ঘন্টাগুলোতেও হবে। আছি তো একদম সকাল 6:00-10:00 পর্যন্ত আপনার সঙ্গে। তবে আজকে দেখছি সেই 1969-এ আমার আপনার আমাদের সেই দিনটা, যে দিনটার কথা আমরা ছোট থেকে পড়ে এসেছি বইতে। নীল আর্মস্ট্রং প্রথম গিয়েছেন চাঁদে, আমরা জানি। এডুইন অলড্রিন গেছেন সঙ্গে, সঙ্গে ছিলেন না আর হচ্ছে কলিন্স, মাইকেল কলিন্স। আর সেই দিনটা 1969-এ 20 জুলাইকে আমরা আজকে ফিরে দেখছি। একটু আগেই বলছিলাম সেই মুহূর্তটার কথা, যখন কিনা নীল আর্মস্ট্রং লুনার মডিউল থেকে চাঁদে নামবেন বলে মইটা নামিয়েছিলেন। সেই মুহূর্তটা, সেই রাত 10:56, কী হয়েছিল সেই সময়, সেই কথাটাই তো একটু আগে বলছিলাম। তখন রাত 10:56, আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন। চাঁদের ধূসর পাউডারের মতো মাটিতে তাঁর বাঁ পা প্রথম রাখেন তিনি, এবং খুব সাবধানে সতর্কতার সঙ্গেই কিন্তু মাটিতে এগোতে থাকেন। আর মুখে বলেন, একজন মানুষের জন্য এটা একটা ক্ষুদ্র পদক্ষেপ, কিন্তু গোটা মানব জাতির জন্য এটা একটা বিশাল অগ্রযাত্রা, সামনে এগিয়ে যাওয়ার সফল যাত্রা। এই কথাগুলো তিনি সেদিন বলেছিলেন। চাঁদের মাটিতে প্রথম পা পড়ল মানুষের, প্রথমবারের মতো চাঁদে হাঁটলেন মানুষ। এরপরেই রাত 11:11, 10:56 আর্মস্ট্রং পা রাখলেন, 11:11 দ্বিতীয় পা পড়ল চাঁদে। নীল আর্মস্ট্রংয়ের পরেই দ্বিতীয় পা সেখানে দিলেন অলড্রিন, অলড্রিন যোগ দিলেন নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে, দুজনে মিলে হাঁটলেন। যদিও এ হাঁটা আমার আপনার মতন হাঁটা নয়, আমরা ঘাম ঝরিয়ে হাঁটছি সকালবেলা, সে হাঁটা নয়। আমরা সবাই জানি এ হাঁটা ভেসে ভেসে হাঁটা, কারণ চাঁদে সেখানে এইভাবে হাঁটতে গেলে ভেসে ভেসেই থাকতে হয়। তো দুজনে মিলে ছবি তুলতে লাগলেন এবং আমেরিকার পতাকা সেখানে পুঁতে দিলেন, সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষাও করলেন। জুলাইয়ের 20-তে ঘটে গেল একেবারে ঐতিহাসিক ঘটনা। চাঁদের নিঃসঙ্গ জীবনে দুজন এলেন যাঁরা কিনা চাঁদকে ছুঁলেন। এরপর পরের দিন 21 জুলাই মধ্যরাত, রাত 1:11, সেই 1:11 সময় দুই মহাকাশচারী তাঁদের লুনার মডিউলের কাছে ফিরে যান এবং মডিউলের দরজা বন্ধ করে দেন। আর সেই রাতটা দুজন মানুষ চাঁদের মাটিতেই ঘুমোন। আর হ্যাঁ, তাঁরা সেই সময় ঘুমোনোর আগে চাঁদে নেমেই খেয়েছিলেন কি জানেন, পিচফল, লাল রঙা পিচফল, যাকে দেখে ছবিতে মনে হচ্ছিল আপেল বুঝি খাচ্ছেন। না, সেদিন তাঁদের হাতে ছিল পিচফল। রাত কাটানোর পর তাঁরা দুজন পরের দিন দুপুর 1:45 সেই ঈগলে চড়ে চাঁদ থেকে চলে আসেন আবার সেই মূল মডিউল বা মহাকাশযানে, যেখানে বসে আছেন মাইকেল কলিন্স। আর ফিরে আসবার আগে সেই চাঁদের মাটিতে তাঁদের দেশের পতাকা যেমন পুঁতেছিলেন, সেখানে লিখে এসেছিলেন, এইখানে পৃথিবী থেকে আসা মানুষ সবার প্রথমে পা রাখে জুলাই 1969। আমরা এখানে মানবজাতির পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে এসেছি, এই কথাগুলো কিন্তু চাঁদের মাটিতে তাঁরা লিখে এসেছিলেন। বিকেল 5:05 নীল আর্মস্ট্রং এবং অলড্রিন সফলভাবে তাঁদের মূল মডিউলে ফিরে আসেন এবং কলিন্স তাঁর সঙ্গে আবার যোগ দেন, এবং এরপর তাঁরা 22 জুলাই মধ্যরাত 12:56 তখন বাজে। সেই 12:56 নাগাদ তাঁরা 3 নভোচারী পৃথিবীর দিকে যাত্রা শুরু করেন। জুলাইয়ের 24 তারিখ দুপুর 12:51 তাঁরা প্রশান্ত মহাসাগরে একেবারে নিরাপদে নামেন। ইতিহাস তৈরি করলেন 3 নভোচারী, চাঁদে পা দিলেন, চাঁদ দেখে এলেন 20 জুলাই 1969, ঠিক 57 বছর আগে। হবে আজকে আরও অনেক কথা, আছি তো আমি আর যে মৌমিতা, অনেক জানা অজানা অনেক গল্প নিয়ে আপনার সঙ্গে। সেই অজানা কথা অজানা গল্পই কিন্তু আজকে আমরা জানছি, বইয়ের পাতা উল্টাচ্ছি, ইন্টারনেট ঘাঁটছি, সব কিছু জেনে শুনে, তবে কিন্তু চাঁদে প্রথম পায়ের কথা বা চাঁদ দেখার কথা আজকে হচ্ছে। নীল আর্মস্ট্রং, অলড্রিন, কলিন্সের কথা তো হলো, তারপর অনেকগুলো বছর তো কেটে গেল, আছে আছে চাঁদে যাওয়ার আরও বাকি অনেক অজানা গল্প আছে, করবো তো শেয়ার। 7টা পর্যন্ত আছি আপনার সঙ্গে।

আজ সেই অজানা গল্পগুলো ঘটনাগুলোই কিন্তু জানবার চেষ্টা করছি, কারণ আজকে সেই চাঁদের দিন। চাঁদ নিয়েই আজকে নানা রকম কথা হচ্ছে, নানা ঘটনার কথা হচ্ছে, কারণ চাঁদের দিন। এই জন্যই বলছি আজকের দিন এই প্রথম চাঁদের মাটিতে মানুষ পা দিয়েছিল। আমি আপনি নই, আমরা সেই ছোট থেকে যাঁর কথা পড়ে এসেছি, যাঁদের কথা পড়ে এসেছি, তাঁদের কথাও অবশ্যই আজকে ফিরে দেখছি, কারণ তাঁদের কথা না বললে আমাদের গোটা জার্নিটাই অসম্পূর্ণ থেকে যাবে। চাঁদ নিয়ে আগ্রহ, চাঁদ নিয়ে জানার যে কৌতূহল, এটা আমাদের প্রত্যেকের আছে, ছোট্টবেলা থেকে আছে। আর সেজন্যই তো ছোট্ট বাচ্চা কথা বলতে না পারলেও তাকেও কিন্তু কোলে নিয়ে আমরা অনায়াসে বলতে পারি ওই চাঁদ মামাকে নিয়ে অনেক রকম গল্প, অনেক ঘটনা সেও কিন্তু আগ্রহ ভরেই শুনতে থাকে। 1969 সালে 20 জুলাই মানুষ প্রথম চাঁদে পা দিলেন, আর তারপর থেকে বেশ কয়েক বছর চাঁদে গিয়েছে মানুষ। আর গত কয়েক বছর ধরে তো চাঁদে জমি কেনার হিড়িক পড়েছে, লোকজন জন্মদিন বিবাহবার্ষিকী উপলক্ষে চাঁদে এক ফালি জমি কিনে গিফট করছেন। অর্থাৎ কিনা চাঁদে হয়তো ঘর বাড়ি তৈরি হয়ে নগর সভ্যতা তৈরি হবে, তবে কি হবে কি হবে না সেটা সময় বলবে, তাই না? আর এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের চন্দ্রযান ফোরের কথা। চন্দ্রযান ফোর নিয়ে কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্ট চলছে, কদিন পরেই হয়তো সেই ওই রিহার্সাল রুমে চলে আসবে, তারপরে সেও সাঁ করে কিন্তু চাঁদের আবার কোনো একটা দিকে যাবে, যেদিকটা কিনা এখনো পর্যন্ত মানুষ নামেনি।

বা শুধু মানুষ নন, কেউই হয়তো এখনও কোনো চন্দ্রযান যায়নি এমন কোনো জায়গায়। যেমন চন্দ্রযান থ্রি চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সেই যে সময়, তো সেই জুলাই মাসেই, সেটাও জুলাই মাস ছিল যখন আমাদের 23 সালে চন্দ্রযান থ্রি গেল। এবং সেই সময় চন্দ্রযান থ্রি যখন গেছে চাঁদে, তারপরে সে নামলো অগস্ট মাসে, জুলাই মাসে গেল, অগস্ট মাসে সে নামলো। একটা প্রশ্ন আসতেই পারে যে এই যে এতগুলো দিন কেন লাগলো, কারণ অ্যাপোলো 11 যেখানে কিনা মানুষ নিয়ে চাঁদে পৌঁছে গেল মাত্র 2 দিনের মধ্যেই, সেখানে আমাদের চন্দ্রযান থ্রি অত কেন দিন তার সময় লেগেছিল চাঁদে পৌঁছানোর জন্য? এইখানেই হচ্ছে ব্যাপার, 4 দিনের মধ্যে চাঁদে পৌঁছে গেল মানুষ নিয়ে, অথচ চন্দ্রযানের, আমাদের ইসরো যে চন্দ্রযান থ্রি পাঠিয়েছিল তার সময় লেগে গেল 40 দিন। এত সময় কেন লাগলো? কারণ আমাদের রকেটটা খুব ভারী ছিল এবং গতিবেগও খুব বেশি নয়। আর তার মধ্যে হয়তো আপনারাও অনেকেই দেখেছিলেন সে সময় অস্ট্রেলিয়ার পার্থ শহরের থেকে প্রায় 250 কিলোমিটার দূরে গ্রিন হেড সিবিচে পাওয়া গিয়েছিল একটা বিশাল জলের ট্যাঙ্কের মতো অংশ। তো সেটা নিয়ে অনেকেই তখন বলাবলি করেছিলেন যে ওটা বুঝি আমাদের চন্দ্রযান থ্রির অংশ এবং পরেই সেটা ভেঙে চুড়ে পড়বে আর আমাদের চন্দ্রযান থ্রি চাঁদে পৌঁছবে না। কিন্তু না, ইসরোর প্রধান এস সোমনাথ তখনই জানিয়ে দিয়েছিলেন পরীক্ষা না করে বলা যাবে না, তবে চন্দ্রযান থ্রির শরীর স্বাস্থ্য একদম ঠিকঠাক আছে, সে কিন্তু ঠিক সময় মতোই চাঁদে পৌঁছে যাবে, এই অ্যাসিওরেন্স কিন্তু দিয়ে দিয়েছিলেন আমাদের ইসরোর প্রধান এস সোমনাথ সেই সময়। তো তিনি যা বলেছিলেন সত্যিই তাই, একদম সময় মেনে 40 দিনের মাথায় কিন্তু গিয়ে চাঁদে সেই পেলোডার নামিয়ে চন্দ্রযান থ্রি নেমে পড়েছিল। যাই হোক, চাঁদের দেশে পাড়ি দিয়ে দিল আমাদের ভারত। আমেরিকা, রাশিয়া, চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নেমেছে আমাদের ভারত, আমাদের দেশ। 2019 আমরা সফল হইনি, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু নতুনভাবে আমাদের স্বপ্ন ছোঁয়ার উড়ান তৈরি হয়েছে, যেটা 2023 গিয়েছে। আর এই চন্দ্রযান থ্রিতে আমাদের বাঙালিদেরও কিন্তু আবেগ ভীষণভাবে জড়িয়েছিল, কারণ চন্দ্রযান থ্রির ক্যামেরা ডিজাইন করেছিলেন আমাদের বাংলার ছেলে, উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছেলে, আর সফট ল্যান্ডিংয়ের দায়িত্বে যিনি ছিলেন তিনি বাঁকুড়ার ছেলে। আমরা সবাই অপেক্ষায় ছিলাম চন্দ্রযান থ্রি ঠিকঠাক মতো নামতে পারে কিনা চাঁদে। তবে হ্যাঁ, চাঁদের মাটিতে মানুষের প্রথম পা পড়েছিল আজকের দিনে, অর্থাৎ এই 20 জুলাই, আর সময়টা তো 1969 সাল। না, সেই প্রথম গেলেন তাঁরা, আর কেউ চাঁদের মাটিতে পা দেননি তা তো নয়, চাঁদ মুলুকে পাড়ি এরপর অনেকেই দিয়েছেন, চাঁদের মাটিতে হেঁটেছেন, চাঁদে পা দিয়েছেন, এবং সেই চাঁদে পাই কিন্তু আজকে 107 FM রেনবোর ভোড়াইতে চাঁদ দেখতে গিয়ে। 1969 পর কতবার হয়েছে চাঁদে অভিযান, আসবো সে কথায়, অবশ্যই আসবো, কারণ সময় এখনও বেশ খানিকটা আছে। তবে একটা গানের পর আসছি, কারণ আকাশ ভরা সূর্য তারা, সত্যি তো এই মহাকাশ নিয়ে আমাদের কম আগ্রহ আছে জানার, আর সেই সমস্ত জানতে গেলে আকাশের দিকে তাকিয়ে যেমন জানতে পারি, তেমনই কিন্তু আমাদের শহর কলকাতায় মহাকাশ মিউজিয়াম আছে, দেশের মধ্যে প্রথম মহাকাশ মিউজিয়াম আমার আপনার শহর কলকাতায়, চাইলেই আসতে পারেন, দেখতে পারেন।

নাসার অ্যাপোলো ১১তে চড়ে উড়ে গিয়েছিলেন তিন নভোচারী চাঁদের দেশে। সেখানে চাঁদের বাড়িতে যান দুই নভোচারী নীল আর্মস্ট্রং আর এডুইন অলড্রিন। দুজনে চাঁদের মাটিতে পা দেন তাঁরা। এরপর আরও ১০ জন চাঁদে গিয়েছেন। সবচেয়ে বেশি বয়সে চাঁদে পা দেন অ্যালান শেপার্ড, ৪৭ বছর ৮০ দিন তখন তাঁর বয়স। আর সবচেয়ে কম বয়সে চাঁদে পা দেন চার্লস ডিউক, ৩৬ বছর ২০১ দিন। আর এই সময়টায় চাঁদে তিনি পা দেন। এবং যাই হোক, অ্যাপোলো ১১র পর মিশনের নাম হচ্ছে অ্যাপোলো ১২। ১৯৬৯ এর ১৯ নভেম্বর চাঁদের মাটিতে পা রাখলেন কনরাড। তাঁর সঙ্গে যান অ্যালেন বিন। আর ঠিক তার ২ বছর পর ১৯৭১ এ ৫ই ফেব্রুয়ারি চাঁদে যাওয়ার জন্য যাত্রা করেন শেপার্ড। তাঁর সঙ্গে ছিলেন এডগার মিচেল। চাঁদে পা দেওয়া সপ্তম মানুষ হলেন ডেভিড স্কট। মিশনের নাম ছিল অ্যাপোলো ১৫। তাহলে ভাবুন, ১১র পর ১২, ১৩, ১৪, ১৫ এতগুলো কিন্তু মিশন হয়েছে এবং সাকসেসও হয়েছে। এয়ারফোর্স অ্যাস্ট্রোনট স্কট চাঁদে যান ৩১শে জুলাই ১৯৭১। আর স্কটের সঙ্গে ছিলেন জেমস আরভিন। এরপর আবারও যান দুই অ্যাস্ট্রোনট চাঁদে, জন ইয়াং এবং চার্লস ডিউক, যাঁর বয়স সব থেকে কম একটু আগেই বললাম। তো এরপর চাঁদে যান জেনি কার্নেল এবং ১২তম নভোচারী অ্যাস্ট্রোনট হ্যারিসন স্মিথ। ১৯৭২ এ ১১ই ডিসেম্বর চাঁদে যান তিনি। আর মার্কিন মহাকাশ যান নাসার শেষ মুন মিশন ছিল, মুন মিশনে ছিলেন তিন নভোচারী। রকেটের নাম ছিল অ্যাপোলো ১৭। এভান্স, সার্নান, হ্যারিসন স্মিথ এই ছিলেন তাঁরা। ফিরে আসেন তাঁরা ১৯৭২ এর ১৯শে ডিসেম্বর প্রশান্ত মহাসাগরে তাঁরা নামেন। এরপর অ্যাপোলো ১৭ ১৩ দিন ধরে মহাশূন্যে ছিল। এটাই কিন্তু নাসার শেষ মিশন চাঁদের মুখে, সেই সময় নাসা অ্যাপোলো ১৭। তবে ২০২৪ এ যাওয়ার কথা ছিল চাঁদে, নাসা পাঠানোর কথা ছিল মেয়ে নভোচারীকে। সেটা ২৪ এ যায়নি, কিন্তু তারপর গিয়েছে। বেশ কয়েকটা বছর পর কিন্তু আবারও চাঁদে যায় সেই মেয়ে। শেষ যিনি চাঁদের মাটিতে পা দিয়েছিলেন স্মিথ, এর আগে তিনি তখন বলেছিলেন, মানে ২৪ সালে যে মিশন হয়েছে তার আগে যে গিয়েছিলেন যখন ১৯ সালে, সেই সময় ৭ কিলোমিটার চওড়া এক জায়গায় তিনি নেমেছিলেন। নাম দিয়েছিলেন সেখানকার ভ্যালি অফ টরস লিট্রো। তার পাশে উঁচু উঁচু পর্বত ছিল যা কিনা ২০০০ মিটারের উঁচু। আর চাঁদ পুরো কালো অন্ধকার, দিনের বেলাতেও পুরো কালো রং, কারণ বায়ুমণ্ডল নেই তাই কালো। আর বায়ুমণ্ডল নেই বলেই তো ভেসে ভেসে ওখানে হাঁটা। প্রথম দিন চাঁদের মাটিতে তাঁরা ৭ ঘন্টা ছিলেন, নানা রকম এক্সপেরিমেন্ট করেছিলেন। সেখানে তাঁরা পেয়েছিলেন কমলা রঙের মাটি, যা প্রমাণ দেয় আগ্নেয়গিরি ছিল কোনো একটা সময় চাঁদে। সেখান থেকে কাঁচের মতো একটা অংশ নিয়ে তাঁরা ফিরেছিলেন, যার ভেতরে জল পাওয়া গিয়েছে, যা পৃথিবীর মতন নয়, তবে লুনার ওয়াটার তাকে কিন্তু নাম দিয়েছিলেন তাঁরা। চাঁদের মাটিতে হেঁটেছেন যেমন, তাঁরা আবার দৌড়িয়েওছেন। সেই অনুভূতিটা, সেই ফিলিংটা ছিল একেবারে স্কি করবার মতো, এমনই ছিল সেই দৌড়নোটা, যেন কেউ মাটি থেকে ঠেলে তুলে দিচ্ছে বা লম্বা লম্বা করে পা ফেলে মাটির উপর দিয়ে ভেসে বেড়ানো, এমনই ফিলিং তাঁদের হয়েছিল। আর চাঁদের বুকে এইসব নভোচারী একটা গন্ধ

পেয়েছিলেন যেটা পোড়া বারুদের মতো। যখন তারা চাঁদ ছাড়েন, স্মিটি প্রথম লুনার মডিউলে ঢুকেছিল এবং সেই সময় জিম সার্নান ছিলেন সেখানে, আর ফিরে আসবার সময় বলে এসেছিলেন, আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই চলে যাচ্ছি, ঈশ্বর যদি চান তাহলে আবার আসব, আমরা সমস্ত মানব জাতির পক্ষ থেকে এই কথাই বলে যাচ্ছি। না, এরপর চাঁদে কিন্তু মানুষ আর যায়নি, ১৯ সালের পর, অনেকটা পরে।

তাকিয়েছিলাম 23 সালে, কবে আমাদের সেই চন্দ্রযান 4, কীভাবে চন্দ্রযান 3 নামে, সেটার দিকে আমরা তাকিয়েছিলাম। আর এখন আমরা তাকিয়ে আছি চন্দ্রযান 4 আমাদের ইসরো কবে পাঠাবে সেই দিকে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা ঘটনা ঘটতে চলেছে, সেটা হচ্ছে মানুষ এরপর চাঁদে গিয়ে নাকি থাকতে শুরু করবে, এমনটাও কিন্তু নাসার প্ল্যানে রয়েছে। যাই হোক, 1969 20 জুলাই নাসার অ্যাপোলো মিশনের জোরে হাতে এসেছিল মানুষের চাঁদে যাওয়ার কথা। তখনই কিন্তু জানা যায় যে চাঁদে আছে বিশাল বিশাল গর্ত, পাহাড়। তখনও পর্যন্ত যা ছিল কল্পনার মোড়কে একেবারে ঢাকা, তাকেই বাস্তবে এনেছিল মিশন অ্যাপোলো। দিনে দিনে বছরে বছরে চাঁদকে নিয়ে চললো অনেক গবেষণা, তবে তার মধ্যে আবার চোখ গেল সেই মঙ্গলের দিকে, ভাবা হলো মঙ্গলেও নিশ্চয়ই মানুষকে পাঠানো যাবে। তবে বর্তমানে ফোকাস কিন্তু এখনও রয়েছে চাঁদ, আমাদের সবার চোখ এখনও কিন্তু চাঁদের দিকে। মহাকাশে প্রায় সব বিষয় কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে, যতই পৃথিবীর সঙ্গে পার্থক্য থাকুক না কেন, পৃথিবীর বাইরে মহাশূন্যও কিন্তু মানুষ ঘাঁটি গাড়তে চেয়েছে বারে বারে। যে কথা একটু আগে বলছিলাম, সেই 24 সালে যাবে মেয়ে, নাসা ঠিক করেছিল আর্টেমিস 2 চাঁদে গেল, 26 নয় 26 ফার্স্ট এপ্রিল। 4 জন নভোচারী গেলেন চাঁদে, প্রথম কোনো মেয়ে গেলেন চাঁদে। চাঁদের দেশের না জানা রহস্য খুঁজতে গিয়েছিলেন ওই 4 জন। 1969 পর 1972 কমান্ডার ইউজিন চাঁদে হেঁটেছিলেন, ক্রিস্টিনা গেলেন এরপর 2026 সেই মেয়ে, এবং এই বছরেই 2026 এপ্রিলে। ক্রিস্টিনা এর আগে 228 দিন কিন্তু মহাকাশে থেকেছেন, এরপর আর্টেমিস 2 চাঁদে তিনি গেলেন 10 দিনের মিশনে। ক্রিস্টিনারা 10 দিন চাঁদের কক্ষপথে ঘোরাঘুরি করলেন চাঁদের মাটিতে, তবে কিন্তু পা দেননি, তারা শুধু চাঁদের চারপাশে ঘোরাঘুরি করেছেন। 10 এপ্রিল তারা ফিরে চলে আসেন, চাঁদে গিয়েছে চীনের চ্যাং 6। তবে 24 সালে সেটা যাওয়া হয়নি, চ্যাং 6 গিয়েছিল। আর এরপর 28 কিন্তু নাসার আর্টেমিস 3 যাবে বলে এমনটাই কিন্তু নাসা প্ল্যান করে রেখেছে। আর আমাদের ইসরো প্ল্যান করেছে এই 26-এর শেষেই কিন্তু চন্দ্রযান 4 পাঠানোর একটা টার্গেট কিন্তু তারা ফিক্স করেছে। বারে বারে মানুষ ঘাঁটি গাড়তে চেয়েছেন চাঁদে, নয় মহাকাশে। ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারই তো তার প্রমাণ। যাই হোক, আজকে সেই দিন যেদিন প্রথম চাঁদের মাটিতে পা দিয়েছিল মানুষ, আর তার মধ্যেই আমাদের চন্দ্রযান 3ও কিন্তু ছুঁয়ে চলে এসেছে চাঁদের যেদিকটায় কখনো কেউ নামেনি, সেখানেই কিন্তু নেমে অনেক কিছু কিন্তু তারা এক্সপেরিমেন্ট চালিয়ে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমাদের জন্য কিন্তু চলে এসেছে সেই ইনফরমেশন। চাঁদের মাটি থেকে এবারে কিন্তু ফিরতেই হবে পৃথিবীতে, কারণ স্টুডিওর ঘড়ি দেখাচ্ছে 6:55 হয়ে 46 সেকেন্ড। আর ভোড়ায়ের পথ চলা আজকে থামাচ্ছি, চাঁদের কথা তো হবেই, আমরা সেই চাঁদের দিকেই তাকিয়ে আছি। তবে স্টুডিও কিন্তু এখন লিভ করছি না, 10টার আগে আমি আরজে মৌমিতা ফিরছি ঠিক 7:02 নমস্কার কলকাতা নিয়ে, থাকতে হবে কিন্তু আমার সঙ্গে। আর আজকে তো সেই চাঁদের দিন, ভোড়াইতে আমি বললাম চাঁদের কথা, এর পরের ঘন্টাগুলো আপনি বলবেন, কিভাবে বলবেন থেকে যান আমার সঙ্গে, 10টা পর্যন্ত তো আছি, চাঁদ দ্বারা অনেক কিছু কিন্তু কথা হবে, দিনের বেলা হলেও চাঁদ থাকবে আমাদের সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। গতরাতে বিশ্বকাপ ফাইনালে স্পেন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেরান তোরেস গোল করেন। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। বিজয়ী দলের গোলরক্ষক উনাই সিমন গোল্ডেন গ্লাভস জিতেছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপে পেয়েছেন গোল্ডেন বুট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য এবং সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে গতকাল কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়া সাঁকরাইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতায় সৌজন্য সভাগৃহে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক হয়। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অসমে গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। উত্তর অংশের 8টি জেলা ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেউ, তিনসুকিয়া, লখিমপুর, শিবসাগর, উদালগুড়ি ও জোরহাট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের একটি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে উত্তর ইরাকে তাদের সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের আক্রমণে তাদের বাহিনী 2 সদস্য প্রাণ হারান। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: 107 FM Rainbow,
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: ফুটবল ফিভার কাটিয়ে এবারে সবাই যাবে কাজে, মোবাইলের অ্যালার্মটাও ঠিক টাইমেই বাজে। 23তম ফুটবল বিশ্বকাপ শেষ হলো মাঝরাতে, এই বছরের ওয়ার্ল্ড কাপ উঠল স্পেনের হাতে। ক্যালেন্ডারে দেখছি আজ জুলাইয়ের 20, জানি তো আজ সেই দিন নীল আর্মস্ট্রং গিয়েছিলেন চাঁদের বুড়ির বাড়ি। 39 দিনের ফুটবল যুদ্ধ শেষ হলো ভোর রাতে, 23তম ওয়ার্ল্ড কাপ চকচক করছে স্পেনের হাতে। এখন থেকে প্রায় ঘন্টা দিনে গানের সঙ্গে হবে অনেক কথা। মৌমিতার সঙ্গে শুনছো তুমি সোম সকালে নমস্কার কলকাতা। আজকে তো 20th জুলাই, ভোর রাতেই শেষ হলো শো অন আর্থ। ব্রেকিং নিউজে আজকে দিন ভর থাকবে শুধুই ওয়ার্ল্ড কাপ। সাত সকালে হাতে চায়ের কাপ থাকলেও চর্চা কিন্তু চলছে ওয়ার্ল্ড কাপ নিয়ে। সোনার বল থেকে সোনার বুট থেকে গোল্ডেন গ্লাভস সব জিতে নিল একে একে সবাই। আরে বাবা, সোনার বুট তো এমবাপ্পে পেয়ে গেল 10-10টা গোল, তারপরে অ্যাসিস্ট হয়ে গেছে 4টে, তো এইভাবেই কিন্তু সোনার বুটটা চলে গেল এমবাপ্পের পায়ে নয় হাতে। আর গ্লাভস সিমন আর সোনার বল রড্রি স্পেনের, তো দুজনেই কিন্তু এইভাবেই সোনার বল সোনার গ্লাভস জিতে নিল, এবং তার সঙ্গে সঙ্গে সেই সোনার কাপ সেটাও তো রয়েছে তাদের হাতে। মনটা একটু অন্যরকম রয়েছে, মনটা একটু খারাপ রয়েছে। জানোই তো সবাই যে আমি একটু আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম এবং ভোর রাত পর্যন্ত খেলাও দেখলাম। যখন এক্সট্রা টাইমটা খেলাটা যখন স্টার্ট হলো, না আর দেখলাম আর হবে না, চলো এবার রেডি হয়ে নিই। বুঝতেই পারছি আর কি হতে চলেছে, অঙ্কটঙ্ক অনেক কষাকষি হলো এবং সেই শেষ পর্যন্ত স্পেনের হাতে কাপ উঠল। ফুটবল জ্বরে তো কাঁপছিল 39 দিন ধরে গোটা পৃথিবী। 48টা দল, 104টে ম্যাচ খেললো 39 দিন ধরে। 26 মানেই কিন্তু বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সব নিয়মের ইতি করেই কিন্তু লিখলো এবছর নতুন ইতিহাস। যেভাবে ওই বুট বা গ্লাভসের যে হিসেব টিসেব চলছিল সেগুলো একেবারে ওলট পালট করেই কিন্তু এবার ইতিহাসের ইতি হয়ে নতুন ইতিহাস তৈরি হয়ে গেল এই 2026-এ। আর সবই কিন্তু ওই মানে এর সঙ্গে সঙ্গে সত্যিই আজকে যে ঐতিহাসিক দিন সেটা তো জানি, কারণ আজকে 20th জুলাই, চাঁদেও নেমেছিলেন প্রথম আজকের দিনে নীল আর্মস্ট্রং। টান টান উত্তেজনা ছিল ফুটবল ঘিরে কদিন, তবে আমরা হলাম হচ্ছে হুজুগে বাঙালি। ফুটবল নিয়ে চর্চা করতে করতেই তো আমরা কিন্তু যেটা করছিলাম রথ টানলাম, তেমনই কিন্তু আবার গুনছি পুজো কবে আসবে, থেকে বাজার দর কেমন চলছে, থেকে ওয়েদার নিয়ে সব নিয়েই কিন্তু করছি চর্চা। অলরেডি 7টা বেজে গিয়েছে, মাস বদলেছে আসার শেষে, এখন তুমি আমি শ্রাবণে, সপ্তাহ বদলে নতুন সপ্তাহে নতুন উইকে। আর সেই জন্যই তো বলছি উইকনেস কাটিয়ে গুড বাই বলো উইকনেসকে, এবং সারাদিনের কাজের প্ল্যানের একটা চকআউট করে ফেলো, আর ওয়ার্কআউটটাকেও সঙ্গে রেখো। আর মন খারাপ করো না, আর্জেন্টিনা হেরেছে ঠিকই, কিন্তু নেক্সট ইয়ার আবার তো আর কি ওই কাপ আসলেও আসতে পারে, তবে ওই উঠছি উঠবো এটা কিন্তু করো না, কারণ আজকে একদম সপ্তাহের প্রথম দিন, তাই পাশ ফিরে মন চাইলেও কিন্তু শোয়া যাবে না, উঠে পড়তে হবে। অফিস তোমার দিকে হাত বাড়িয়ে আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবার দরজা আজকে খোলা, তাই ঝটপট উঠে পড়ো, বিছানাকে গুড বাই বলো।

জানি তো তুমি চলে এসেছো, সকাল 7টা বাজা মানেই হচ্ছে তুমি আমার একেবারে পাশে এসেই বসে আছো, কাছাকাছি হাত বাড়িয়ে আমি তোমার সঙ্গেই আছি, তোমার পাশেই আছি। আর ওদিকে শহর কলকাতাও কিন্তু হাত বাড়িয়ে তোমার অপেক্ষায়, অপেক্ষায় রয়েছে স্কুল কলেজ অফিস রুম, কারণ আজ যে উইকডে, আজকে অফিস ডে, আর এখন নো ছুটি, সকাল 7টা মানেই হবে শুধুই ছুটোছুটি। এখন ফুটবল উৎসব শেষে পুজো পার্বণের কাউন্টডাউন শুরু, 39 দিন ধরে 48টা দলের পায়ে সেই ত্রিয়ণ্ডা নাচানাচি করলো, পায়ে পায়ে ত্রিয়ণ্ডা বিশ্বকাপ ফুটবল নাকি আবার শোনা যাচ্ছে যেটা যে মহাকাশে নাসা নাকি তাকে পাঠাবে। তো তেমনই তারা বলেছে, তেমন আমরা এটা শুনেছি বা আমরা জেনেছি বা আমিও তোমাদেরকে এসে বলেছি। আর আজকে আবার প্রথম চাঁদে নামার দিন, চাঁদের মাটিতে পা দেওয়ার দিন, আর আজকে শ্রাবণের তিন, হ্যাঁ শ্রাবণের তিন, গরম নাকি বাড়বে দিন দিন, হাওয়া অফিসের আপডেট এমনটাই, বৃষ্টি হলেও গরম কিন্তু কমবে না। আর আজ যেটা হলো মাঝরাত থেকে নিউ জার্সিতে ধামাকাদার অনুষ্ঠানে ম্যাডোনা থেকে নিকোল ম্যালোন জাস্টিন বিবারের পারফরমেন্সের শেষে একদম এবছরের 23তম ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ আমরা দেখলাম, সে তো তুমি আমি দেখেছি, এবং স্পেনের হাতে সেই এবারের বিশ্বকাপটা উঠে গেছে সেটাও আমরা দেখেছি। আর এখন দেখব যেটা, সেটা হচ্ছে আজকে 20th জুলাই, ডেটা কেন মেমোরেবল সেটাই দেখব ডায়েরির পেজ উল্টিয়ে। আর যে মৌমিতার হাতেই কিন্তু এখন রয়েছে সেই দিনের ডায়েরি। আজকে শ্রাবণের 3 1433 বঙ্গাব্দ, আর ইংরেজি ক্যালেন্ডার বলছে 20th জুলাই 2026। এবারে ডায়েরির পেজ উল্টিয়ে তোমাকে বলবো যে আজকের তারিখটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়। আমি দেখতে পাচ্ছি আজকের তারিখটা অনেক ঘটনার সাক্ষী। আজকের দিনেই 1905 বঙ্গভঙ্গ আইন পাশ হয়, আবার প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয় আজকের দিনে। আজকের দিনে মঙ্গল গ্রহে মার্কিন স্পেস শিপ ভাইকিং প্রথম নামে। আর আজকে যারা আমাকে শুনেছ ভোড়াইতে, তারা তো জেনেইছ যে আজকে সেই দিন প্রথম চাঁদে নামে মানুষ। 1969 20 জুলাই অ্যাপোলো 11 যায় চাঁদে, নীল আর্মস্ট্রং আর এডুইন অলড্রিন প্রথম চাঁদে পা রাখেন, আর মাইকেল কলিন্স তিনি তো কন্ট্রোল করছিলেন সেই অ্যাপোলো 11-র একেবারে ককপিটের মধ্যে বসে। আজ আবার কলম্বিয়ার স্বাধীনতা দিবস, আজকে দেখছি সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, দেখছি আজকে কবি সুনির্মল বসুরও কিন্তু জন্মদিন, সেসব কথা তো হবেই। তবে তার আগে তোমাকে বলছি, আজকে সকালে চায়ে চুমুক দিলেও চায়ের কাপ হাতে থাকবে, বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, স্বাভাবিক, তারপরেও কিন্তু তুমি একটু মিল্কশেকে অবশ্যই চুমুক দিও, কারণ মিল্কশেকে চুমুক দেওয়ার দিন আজকে। আর আজ ব্রেকফাস্ট থেকে স্ন্যাক্স হিসেবে 2-1টা চিজের আইটেম রাখতেই পারো, চিজ স্যান্ডউইচ থেকে চিজ বার্গার, চিজ রোল, যা ইচ্ছে, মানে যেভাবে হোক।

0: মানে চিজের সঙ্গে অবশ্যই আজকে দিনটা একটুখানি কাটিও, আজকে চিজের ডেও মানে চিজ ডেও, তো স্ন্যাক্স হিসেবে চিজ পকোড়াও বাট দিতে পারো, জমে যাবে সন্ধ্যেটা তোমার, এটাই আর কি। আর এইরকম বর্ষার সিজনে তোমার মেনু লিস্টে বেশ কিছু স্পেশাল আইটেম জুড়ে দিলাম তোমার জীবের স্বাদের অদল বদলের জন্য এবং ডে সেলিব্রেশনের জন্য। এখন আর কোনো কথা নয়, আজকের মতো ডায়েরির পেজ বন্ধ করে রাখছি একটা রোমান্টিক গান শুধুমাত্র তোমার জন্য 107 FM রেনবোর নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

সাজ না কাটে না অপরাতিয়া তেরে বিন, মনের কথা এভাবেই গানে গানে যদি বলে দাও তাহলে ভালোবাসার রসায়নটা, ভালোবাসার কেমিস্ট্রিটা জাস্ট জমে যাবে, অনেকটাই জোনাকির মতো, মানে আলো আছে আলো নেই। আবার এই কম্পেয়ার করতে পারি আমরা এই ভালোবাসাকে ওয়েদারের সঙ্গে, প্রেডিক্ট করা যায় না। দেখো না, এই যে কদিন আগে কি আমরা শুনলাম যে বৃষ্টি নাকি কমজোরি হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে নাকি গরমটা ভীষণভাবে বাড়তে থাকবে এবং আগামী বুধবার পর্যন্ত খুব গরম থাকবে। ও মা, কোথায় কি গত পরশু থেকে আবারও সেই ঢেলে যাচ্ছে একদম, মানে ঝেঁপে বৃষ্টি আবারও কিন্তু শুরু হয়ে গেছে। আর সেজন্যই তো বলছি ওয়েদারের সঙ্গে কিন্তু এইভাবেই আমরা ভালোবাসাকেও কম্পেয়ার করতে পারি, সত্যি প্রেডিক্ট করা যায় না তাকেও। তবে এটাও ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশন জমে যায় ইটিং আউটিংয়ে, আর বার্থডে জমে যায় কেক এবং পায়েসে। আর আজকে তো কি, আজকে হচ্ছে 20th জুলাই। ডায়েরির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ। একটা নাসিরুদ্দিন শাহ, সাউথ ইন্ডিয়ান একটা নটরাজন সুব্রমণিয়াম,

এবং অ্যাক্ট্রেস উজ্জ্বলা রাউত আর অ্যাক্ট্রেস গ্রেসি সিং এবং অভিনেত্রী শেফালি শাহর বার্থডে আজকে। আর সিনেমাটোগ্রাফার এস কৃষ্ণা, মিউজিশিয়ান সিঙ্গার কর্ণের বার্থডে আজকে। আজ যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এই এত সব সেলেবের সঙ্গে তোমার স্পেশাল ডেটা, তোমার বার্থডেটাও শেয়ার করছো। শেয়ার তো আমিও করবো। সেলিব্রেশন মানে যেটা তুমি আমি জানি সেটা হচ্ছে নিয়ম নাস্তি খাওয়া দাওয়া, এটা একদম ঠিক। মানে নিয়ম টিয়মে পুরো আঙুল দেখাও, কচু পোড়া দেখাও আর প্রচুর খেয়ে যাও, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া যাকে বলে, সেরকমটাই কিন্তু তুমি আমি করে থাকি। সেলিব্রেশন মানেই সেটা। তো সময় বাঁচাতে আমি এর আগের দিনই এসে তোমায় বলছিলাম যে গ্রাহকের কাছে এক টেবিল থেকে আরেক টেবিলে খাবার নিয়ে উড়ে উড়ে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে, এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে থাইল্যান্ডে। তো সেখানে ওয়েটার একদম খাবারের প্লেট হাতে জিপ লাইনে পৌঁছে যায় এক টেবিল থেকে আরেক টেবিলে। এটাই এক ধরনের মেকানিজম। তো সেই মেকানিজমে কিন্তু তারা এইভাবে খাবারটাকে সার্ভ করে এবং তারা অবশ্যই এইভাবে করেই কিন্তু নেটিজেনদের চর্চায় চলে এসেছেন। আর মালদ্বীপে আছে আন্ডারওয়াটার ডাইনিং, এই পর্যন্ত তবু ঠিক আছে। লোকজন সবাই টাকা পয়সা খরচা করে নামি দামি রেস্তোরাঁতে যায় খাবার দাবার খেতে, এটা একদম স্বাভাবিক। কিন্তু তাই বলে টাকা খরচ করে কেউ স্বেচ্ছায় রেস্তোরাঁয় মার খেতে যায়, এমনটা হয় বলো? হ্যাঁ হয়, সত্যি হয়। এই দুনিয়ায় সবই হয় ভাই, সবই হয়, সব সত্যি। এমন অদ্ভুত রেস্তোরাঁ আছে জাপানের নাগোয়াতে। জাপানের নাগোয়াতে এমন এক রেস্তোরাঁ আছে সাচিহোকো নামের সেই রেস্তোরাঁ। মেনু কার্ডে বোল্ড ওয়ার্ডে আইটেম লেখা আছে, সেখানে কি লেখা আছে আইটেমে? নাগোয়া লেডিস ক্ল্যাপ, দাম 300 ইয়েন, মানে 170 টাকা। 170 টাকা পে করলেই সপাটে একটা থাপ্পড় খাওয়া যাবে। হ্যাঁ, এক থাপ্পড় সেটা হচ্ছে 170 টাকা দিলেই পাওয়া যাবে। তার নাম হচ্ছে নাগোয়া লেডিস স্ল্যাপ। স্ল্যাপ মানে থাপ্পড়, সে তো তুমি আমি জানি, তাই না? তাই একটা থাপ্পড় খেতে গেলে 170 টাকা তোমাকে পে করতে হবে, আর সেই নাগোয়া নামে মহিলা এসে চর খাওয়াবেন, ব্যাস চর মারবেন, এটাই হচ্ছে তার কাজ। এরপর যদি একের পর এক থাপ্পড় খেতে চাও, তাহলে মোট 4টে যদি খেতে চাও তাহলে 500 ইয়েন খসবে। চর, কিল, ঘুষি, এই রকমই সমস্ত কিছু জুড়েছে মেনু কার্ডে। এগুলো খেতে লোকজন এনজয়টা সত্যি সত্যি করে গো, এনজয় করে। এই চর, কিল, ঘুষি সব তারা মেনু কার্ডে দেখে একটার পর একটা তারা কিন্তু বলতে থাকে এবং অর্ডার করে, আর সেই অর্ডার অনুযায়ী কিন্তু থাপ্পড়, কিল, ঘুষি সব কিছু এসে জুটে যায় তাদের কপালে। পেট ভরাতে নয়, এখানে সবাই আসে আসলে স্ট্রেস ফ্রি হতে, ফুরফুরে মনে ফিরে যায় সবাই, এটাই নাকি এখানকার থেরাপি। নিউজটা ভিডিওটা দেখেই তো আমার একটা কথাই মনে এসেছে, কি বলো তো? আর খাওয়া দাওয়া ছেড়ে, গোলাগুলি ছেড়ে একটাই হতে পারে, কি খেতে পারে? এই গানটার কথাই তো আমার বারবার মনে এসেছে, সেই গানটাই আমি তোমাকে শোনাচ্ছি, সেই গানটাই রেখেছি।

0: tequila.
1: Shuncho 107 FM Rainbow. Shat shure sharadi. Shat shure sharadi.
2: Shunchen. Namaskar Kolkata. Namaskar Kolkata. 107 FM Rainbow te. Namaskar Kolkata. Namaskar Kolkata.
3: Rainbow time check. Rainbow time check.
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 7:24 হয়ে 42 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবোতে আরজে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। দেখো সময় তো ছুটে চলেছে আর তার সঙ্গে তোমাকে আমাকেও ছুটতে হচ্ছে, আর দেখো মাসগুলো কেমন উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে। এই 26 সাল এলো, দেখতে দেখতেই জুলাই মাসও কিন্তু শেষ হতে চললো, আর আজকে তো 20th জুলাই। আর এই 20th জুলাই আজকে যেমন তেমন কিন্তু আজকেই আবার হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারটাও শুরু হচ্ছে। অনেক বাড়িতেই কিন্তু শ্রাবণ মাসে একেবারে প্রত্যেকটা সোমবার কিন্তু ওই বাবার মাথায় জল দেওয়ার একটা ব্যাপার থাকে, শিবের মাথায় জল দেওয়ার ব্যাপার থাকে। শ্রাবণী মেলা শুরু হয়ে গিয়েছে ওদিকে হুগলিতে, আমরা সবাই জানি তারকেশ্বরে এই সময় চলছে শ্রাবণী মেলা। আজকে তো একটা বিশেষ অকেশন রয়েছে সেখানে, সেই সোমবার উপলক্ষে একদম হেলিকপ্টার থেকে ফুলের পাঁপড়ি ছড়ানো হবে এমনটাও কিন্তু রয়েছে, আমরা শুনেছি তাই। আর আজকে যেমন রয়েছে সোমবার, তেমন আবার আমরা রথের যে মেলা সেই পার্বণের মধ্যেও কিন্তু রয়েছি, কারণ নেক্সট শুক্রবার হচ্ছে উল্টো রথ, আর ওই 24 তারিখেই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিন। তো সেই স্মরণে নন্দন থ্রিতে কিন্তু সেদিন আছে তাঁর অভিনীত ছবির প্রদর্শনী, বিকেল 5টায় উত্তম মঞ্চে আছে। তাঁকে স্মরণ করেই গানে কথায় স্মৃতিচারণ করবেন গুণীজনেরা। কলকাতা মানেই আসলে কি উৎসব, কলকাতা মানেই স্ট্রিট ফুড। শহরের বুকে অলিতে গলিতে রয়েছে অজস্র রেস্টুরেন্ট, থিম বেসড রেস্টুরেন্ট প্রচুর রয়েছে, আছে কত কত ক্যাফে রয়েছে, গ্রিন হাউস ক্যাফে থেকে আছে ফ্লাইট থিমের ইন্টেরিয়ারে সাজানো রেস্তোরাঁ, চাইলেই কিন্তু হতে পারে আবার টু হুইলারের মজা নিতে নিতে চাইনিজ থেকে কন্টিনেন্টালে পেট পুজো। ওই দেখো পুজো বলতেই যেটা মনে পড়লো সেটা হচ্ছে আজকে সোমবার, তো সেই সোমবার বাবার বার এটাও বললাম, আর তার সঙ্গে সঙ্গে অনেকেই আছে যে আজকে কিন্তু সোমবার বাবার বার, মাথায় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালে বলে আজকে একদম রসুন পেঁয়াজ মাছ নো এন্ট্রি, পুরো নো এন্ট্রি হচ্ছে রান্নাঘরে। তাহলে আজকে ফাস্টিংটা ব্রেক হবে কীভাবে, ব্রেকফাস্ট হিসেবে তুমি কী রাখবে কিছু ভেবেছো কি? নো প্রবলেম, ভাবতে টাবতে তোমায় হবে না। আর এই ভাবনা ভাবনি করবার জন্য কিন্তু আর যে মৌমিতা আছে, তো শেফ হয়ে আজ মৌমিতা তোমাকে দুটো আইটেম সার্ভ করবে, যে ডিশ দুটো রেস্তোরাঁতে গিয়ে আইটেমের সঙ্গে টক্কর দিতে পারবে অনায়াসে, কম সময়ে চট জলদি জল খাবার যাকে বলে, ঠিক তেমনটাই কিন্তু আজকে তোমাকে সার্ভ করছে আর যে মৌমিতা। চলো চলো তাহলে সোজা রান্নাঘরে চলো। যা যা লাগবে ইনগ্রেডিয়েন্টস সব কিছু আছে তোমার রান্নাঘর আর ফ্রিজে। তাহলে প্রথমেই তোমাকে কি করতে হবে, মালাই ব্রেড, তোমাকে একটা আইটেম শিখিয়ে দিচ্ছি মালাই ব্রেড, একদম সহজ রেসিপি, হয়তো তুমি ট্রাই করেছো কিন্তু এইভাবে একটু বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। মুখে বলতে আমার যতটা সময় লাগছে তার থেকেও কম সময়ে রেডি হয়ে যায় এই রেসিপিটা মালাই ব্রেড। ফ্যামিলি মেম্বার বুঝে ব্রেড নিয়ে নাও, আর আরে বাবা ওই পাউরুটির ধারটার কাটাকাটি করতে হবে না, যা আছে থাক না, শুধু ব্রেডগুলো রাখো বলে সঙ্গে ঢালো দুধ, আর রুম টেম্পারেচারে থাকায় কিন্তু দুধ ওতে ঢেলে তাদেরকে ওদেরকে মানে ভালো করে ব্রেডগুলোকে রেস্ট করতে দাও। এবারে তুমি একটা প্যান বসিয়ে দাও, গ্যাস ওভেনটা অন করো, তারপরে ওই প্যানের ওপরে প্যানটা যেই একটু গরম হয়ে যাচ্ছে তো ওক্ষুনি তুমি বাটারটাকে জাস্ট একটু ব্রাশ করে দাও, বেশি বাটার দিও না, চুপচুপে করে খেতে হবে না, বাটারটা জাস্ট ব্রাশ করে তার মধ্যে দুধে চোবানো যে ব্রেডগুলো রয়েছে সেই ব্রেডগুলোকে এপিট ওপিট অল্প অল্প করে ভেজে নাও, আরও 500 ml মতন দুধ দাও ঢেলে ওই ভাজতে থাকা ব্রেডগুলোর মধ্যে, ওয়েট করো, দুধটা যেই ভ্যানিশ হয়ে যাবে ব্যাস এই পর্যন্তই তো তোমার কাজ। আরে বাবা যে ব্রেড খাবে সেই ব্রেডই তো আর কি পেট পুড়ে দুধ মাখন সমস্ত খেয়ে রেডি হয়ে গেল তোমার পেট ভরানোর জন্য। ইয়াস, এদেরকে এবার রেখে দাও প্লেটে, তবে সার্ভ করবার আগে এক চামচ হানি, এক চামচ মধু এর উপর যদি একটু ছড়িয়ে দাও না ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। এবারে নাও তুমি আর একটা সেকেন্ড রেসিপি তোমার জন্য শুরু হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক বাটি সুজি নাও, এক বাটি সুজির মধ্যে এক বাটি একদম যে বাটি সুজি নিচ্ছ সেই বাটির সমপরিমাণ দুধ তুমি ওতে দাও ঢেলে, 20 মিনিট রেখে দাও ওদের রেস্টে, আর তুমি কিন্তু নিজের রেস্টে যেও না বাপু, তুমি এর মধ্যে কী করবে গ্যাসে প্যান বসিয়ে একটু ঘি দাও, ঘি দিয়ে ড্রাই ফ্রুট কাজু আমন্ড আখরোট কিশমিশ যা আছে তোমার ফ্রিজে সেগুলো নিয়ে জাস্ট একটু হালকা করে ড্রাই মানে একটু জাস্ট তুমি হালকাভাবে হালকা ব্রাউন করে একটু ফ্রাই করে নাও। তারপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে ওর মধ্যে আরেকটু ঘি দিয়ে দাও। এবার দু বাটি চিনি ঢেলে মিলে মিশে একটা ক্যারামেল তৈরি করে ফেলো, ব্যাস। এবার ওই রেস্টে থাকা দুধ সুজি যেটার মিক্সচারটা রেখে দিয়েছো সেইটা তুমি ফ্রায়েড ড্রাই ফ্রুট আর নেড়ে চেড়ে ওগুলো সব ওর মধ্যে দিয়ে দাও, ব্যাস। সার্ভিং বলে দাও ঢেলে ল্যান্ড করিয়ে, রেডি তোমার এই ডেজার্ট মাখণ্ডি। হ্যাঁ, সুজি নয় গো, এটা সুজির হালুয়া নয়, এটা সুজির পায়েস নয়, এটা হচ্ছে মাখণ্ডি। দুটো রেসিপি আজ ব্রেকফাস্ট আইটেমে, আর যে মৌমিতা রাখলো তোমার জন্য মালাই ব্রেড সঙ্গে মাখণ্ডি। মাত্র দু চারটে উপকরণের খেলা, মুখে দিলেই বুঝবে তুমি এই দুই আর কি রেসিপির স্বাদের ঠেলা। সোমবারে নো এন্ট্রি ইলিশ চিংড়ি, কারণ শ্রাবণ মাসের সোমবার, তাই হতেই পারে মাখণ্ডির সঙ্গে ব্রেড মালাইকারি, যা মুখে দিলেই পেট মন দেবেই দেবে আনন্দে পুরো গড়াগড়ি। চলো চলো, রেসিপি যখন শেয়ার হয়ে গেল আর দেরি নয়, হোক আজকে শুরু। সকাল থেকে গোটা দিনের প্ল্যানটাই তোমাকে রিকল করাবো এমন গানই কিন্তু তোমাকে এবারে ডেডিকেট করছি, আর যে মৌমিতা।
2: ফুড ফান্ডা, শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: সকাল থেকে গোটা দিন তুমি যা যা করবে এই গানটাই রিকল করাবে তোমাকে।

সারাদিন আমি যেন ঘড়ি ধরে চলি। আরে তাই তো, ঘড়ি ধরে চলতে চলতে আজকে তোমার ব্রেকফাস্টে মাখনডি আর ওই মালাই ব্রেড সার্ভ করলাম। দুধে সাঁতরানো ব্রেড থেকে দুধ আর চিনিতে মিলে মিশে সুজি, রান্না দুটো খুব খুব খুব ইজি, মাত্র কয়েকটা উপকরণের খেলা। মুখে দিলেই তুমি বুঝবে মাখনডি থেকে এই ব্রেড মালাইয়ের স্বাদের ঠেলা। আর এমন অনেক নতুন নতুন রেসিপি থেকে নতুন নতুন ইনফো পেতে, আইডিয়াস পেতে শুনতে থাকো 107 FM রেনবো রোজ রোজ সকাল 7:02 থেকে। আরে বাবা, টিউন করো প্রতিদিন সকাল 7:02। প্যাকেজটা এখন অনেকখানি লম্বা, নতুন অনেক সেগমেন্ট রয়েছে, তাই তো আমরা এখন তোমাদের সঙ্গে থাকি 2 ঘন্টা 54 মিনিট অনেক নতুন নতুন ইনফো, অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে। আর এই শহর কলকাতায় বর্ষার মেজাজে এখন একেবারে কলকাতা নতুন সাজে। সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে মনসুন পরব চলছে, তুমি কিন্তু চাইলেই আসতে পারো। আর ওদিকে আবার ভেনেজুয়েলার ছবি প্রদর্শনী চলছে SRFTI-তে, আজই তোমার ডেস্টিনেশন হতেই পারে SRFTI। তেমনই কিন্তু আজকে চাইলে ঘুরতেই পারো, এক্সিবিশন দেখতে আসতে পারো, এক্সিবিশন কাম মেলা চলছে সেটা, সেখানে নিউ টাউনে চলছে। তো এই মেলাটা দেখতে তুমি কিন্তু চলে আসতে পারো, 3 দিন ধরে কিন্তু এই মেলা, এক্সিবিশন কাম মেলাটা চলছে। তুমি যদি ছবি দেখতে ভালোবাসো, স্টিল ছবির এক্সিবিশন যদি দেখতে চাও, তাহলে তোমার ডেস্টিনেশন হোক আজকে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার। এখানেই চলছে প্রদর্শনী, থিম হচ্ছে দ্য শ্যাডোজ অফ অ্যাবসেন্স। প্ল্যান করো তুমি কোথায় যাবে, অফিস ফেরতা পথে মুভি বা নাটক যেমন দেখতে আসতে পারো, তেমন এক্সিবিশনেও কিন্তু তুমি আসতে পারো। আর কিনতে পারো অর্নামেন্টস, ওই ইনফোটা তো আছে কি তোমার কাছে? যদি না থাকে তাহলে তুমি ঝটপট কিন্তু শুনে নাও অবশ্যই। এই সমস্ত কিছু শোনবার জন্য 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমাকে থাকতেই হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি তুমি আরও একটা এক্সিবিশন দেখতে চাও, তাহলে তোমাকে আসতে হবে ইন্ডিয়ান মিউজিয়ামে আর্ট ফেস্টিভ্যাল দেখতে, যেটা অবন ঠাকুরের আঁকা ছবি, হাতের কাজে কিন্তু এই ফেস্টিভ্যালের মূল অ্যাট্রাকশন। আসতে পারো তুমি শহর কলকাতায় চিলড্রেন্স মিউজিয়ামে জাপানি পুতুলের প্রদর্শনী দেখতে, তুমি আসতেই পারো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, এখানে এলেই দেখতে পাবে আর পরিচিত হতে পারবে তুমি নানা রকমের জাপানিজ পুতুলের সঙ্গে। কাতাসিরো থেকে সেই আমাগৎসুর মতন জাপানি পুতুলের ঠিকুজি, কুষ্টি, নারী, নক্ষত্র সব কিছু জানতে পারবে যদি একটাবার চলে আসো চিলড্রেন্স মিউজিয়ামে। দেখতে পাবে তো জাপানের নানা অঞ্চলে সব পুতুলকে। গত শনিবার থেকে শুরু হয়েছে ছবি পার্বণ গোর্কি সদনে, আসতে পারো সেখানেও। আর এখন আর কিচ্ছু বলবো না, তুমি অবশ্যই এই শহর কিভাবে ঘুরবে তার একটা প্ল্যান করে নাও। শহর তো পুরো রেডি তোমাকে এন্টারটেইন করতে, কোথায় যাবে কোথায় হারিয়ে যাবে এটা ডিপেন্ড করছে তোমার উপর, কারণ প্ল্যান তুমি করতেই পারো, হারিয়ে তুমি যেতেই পারো। এই শহর কলকাতায় আছে, আছে তোমার জন্য অনেক কিছু আছে, রেডি শহর কলকাতা তোমাকে ওয়েলকাম করতে।

হারিয়ে তুমি যেতেই পারো, শহর সফর তুমি জমাতেই পারো, বেড়াতেই পারো, ঘুরতেই পারো, হারিয়ে যেতেই পারো। তবে একটা কাজ কিন্তু অবশ্যই করো, সেটা হচ্ছে ছাতাটাকে কিন্তু ক্যারি করো। নিম্নচাপ চাপে ফেলতে পুরো রেডি রয়েছে ঘূর্ণাবর্ত, সেও কিন্তু তোমার আমার পেছনে ঘুর ঘুর ঘুর করছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার চান্সেস কিন্তু এখনও রয়েছে উইকেন্ড পর্যন্ত। আর ঘূর্ণাবর্তও তো ঘুর ঘুর করছে গাঙ্গেয় বঙ্গে, সেটাও তো তোমায় বললাম। এই বঙ্গে গঙ্গাও আছে কিন্তু তোমার আমার সঙ্গে, কলকাতায় আছে গঙ্গা, আর আর অনেক নদ নদী কিন্তু এখন আছে। নদী অববাহিকা আছে কোথায় জানো? সেটা হচ্ছে বৃহস্পতিতে। বৃহস্পতি গ্রহের কথা তোমায় বলছি, কারণ জুনোর পাঠানো ছবিতে কিন্তু এমন প্রমাণ মিলেছে। আর কলকাতায় যেমন আপডেট আছে আজকে সোমবার ঝিপে বৃষ্টি হওয়ার, তেমনই কিন্তু ওই বৃহস্পতি গ্রহেও কিন্তু ঝড় বৃষ্টি বাজ মুহুর্মুহু পড়ে চলেছে। সেই সমস্ত ইনফো আমরা কোথা থেকে পাচ্ছি? নাসা থেকে পাচ্ছি, কারণ নাসাতে জুনো তার ক্যামেরায় ধরা সমস্ত ছবি ইনফরমেশন সেই সমস্ত কিছু কিন্তু সে সেন্ড করছে। এখন তো সময় স্টুডিওর ঘড়িতে দেখতে পাচ্ছি 7:40 হয়ে 11 সেকেন্ড। এই যে সময় তোমাকে বললাম, তুমি এই সময়টা ধরতে কিন্তু আসতে পারো নিউ টাউনে। কিভাবে এমনটা সম্ভব ভাবছো নিশ্চয়ই? সময় আবার কাউকে ধরা দেয় নাকি? তাহলে উপায় কি রয়েছে? আছে আছে, উপায় আছে। আমরা সময় তো ধরি, একটু ভেবে দেখো না, একটু অন্যভাবে ভাবতে শেখো, একটু অন্যভাবে ভাবতে দেখো, ভেবে দেখো তুমি। সেটা হচ্ছে আমরা ঘড়িতে ধরি কি না সময়, ঘড়িতে ধরি তো সময়টা, তো ঘড়িকেই সময়কেই আমরা ধরি ঘড়ির মধ্যে। তবে সে ছুটেই চলেছে ঘড়ির মধ্যেই, সে ছুটছে, আর সে যখন ছুটছে তাকে আমরাও কিন্তু তাকে দেখে দেখে ছুটে চলেছি। পকেট ঘড়ি থেকে রেস্ট ওয়াচ, নানা রকম শেপের নামি দামি ব্র্যান্ডেড বহু পুরনো দেশি বিদেশি ঘড়ি নিয়ে চলছে এক্সিবিশন নিউ টাউনে মাদার ওয়ার্কস মিউজিয়ামের একেবারে কাছেই। টাইম ওয়েস্ট না করে প্ল্যান করো তুমি কখন আসছো। আমি যাব আজকে চায়না টাউনে, কারণ স্ট্রেস মোমো অ্যাংরি মোমোর টেস্ট আমাকে নিতে হবে। আর এটাও ভাবছি যে শো শেষে যাব একটু টেরিটি মার্কেটে চোকো ম্যাঙ্গো ফিউশন ওমলেট খেতে। সামনেই মানে 22 জুলাই ম্যাঙ্গো ডে আসছে, তাই ন্যাশনাল ম্যাঙ্গো ডে উপলক্ষে ম্যাঙ্গো ওমলেট, আম বিরিয়ানি, এমন সব ফিউশন ফুডের নতুন নতুন আইটেমের স্বাদ কিন্তু নিতেই পারো শহর কলকাতায়। ডিসাইড করো তুমি কি করবে, কোথায় যাবে, সমস্ত কিছু ডিসাইড করো। তবে এটাও ঠিক কথা, তোমার আমার কাছে কিন্তু এই যে শহরে যে গঙ্গা রয়েছে সেই গঙ্গার আকর্ষণ এতটুকুও কমেনি। কত সিনেমা শ্যুটিং এখানে হয় বলো তো, মিউজিক ভিডিও শ্যুটিং হচ্ছে এখনও, বিকেলের দিকে যদি তুমি চলে আসো গঙ্গায় সেগুলো দেখতে পাবে। একেবারে অন্যভাবে কাটানোর জন্য গঙ্গা এখনও একদম পারফেক্ট আইডিয়াল। আচ্ছা শোনো না, তুমি কি জানো এক্সপ্রেস বা মেল ট্রেন যে কোনো রেল স্টেশনে থামে সেই রেল স্টেশনকে বাংলায় কি বলে? অথবা তুমি কি জানো সূর্য প্রথম কোথায় ওঠে? না না, জাপানে যেটা জানো সেটা নয়। আর এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই অবশ্যই থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে। আমি তো এখন তাকিয়ে থাকবো একটু পরে 9903065992 এর দিকে, একদম চোখের পালক না ফেলে, চোখের পলক না ফেলে পুরোপুরি নিষ্পলক দৃষ্টিতে আমি তাকিয়ে থাকবো 9903065992 এর দিকে। আসছে তোমার জন্য, কেন তাকিয়ে থাকবো সে কথাই তো বলবো।

আমি তোমাকে চিনি, তুমিও আমাকে চেনো, আর তাই তো নিষ্পলক দৃষ্টিতে ওই নিউজটা আমি ফলো করছি যেটা আমি তোমাকে এক্ষুনি বলবো। এবছর বিশ্বকাপ ফুটবল ট্রিওন্ডাকে মহাকাশে পাঠাবে বলে নাসা যেমন প্ল্যান করেছে, তেমন কিন্তু ঠিক করেছে চাঁদে লোকজনকে পাকাপাকিভাবে থাকবার একটা বন্দোবস্ত করে দেবে নাসা। আর্টেমিস মিশন রেডি হচ্ছে কিন্তু লোকজনকে চাঁদে নিয়ে যাবে বলে। এমনিতেই দেখি বেশ কয়েক বছর ধরেই চাঁদে জমি কেনার হিড়িক পড়েছে লোকজনের, চাঁদের বুড়ি চরকা কাটা বুড়ির প্রতিবেশী হবে বলে লোকজন কিন্তু একেবারে গুছিয়ে, যাকে বলে গুছিয়ে একদম প্ল্যান করছে। আর এদিকে নাসাও আবার বিজ্ঞাপন দিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইট পেজে যে যারা ইচ্ছুক চাঁদে যেতে তারা অ্যাপ্লিকেশন সেন্ড করলেই কয়েকটা পরীক্ষা তাদের দিতে হবে, সেই পরীক্ষাগুলো পাশ করলেই চাঁদে যাওয়ার ট্রেনিং তারা দিয়ে দেবে এবং চাঁদে গিয়ে থাকতে পারবে ইন ফিউচারে। যদি সুযোগ পাও তুমি এই চাঁদে যাওয়ার, তাহলে তুমি চাঁদের মাটিতে চাঁদের বুড়ির ঠিক বাড়ির পাশেই জমি কিনে কি বানাবে বলো তো? বাড়ি বানাবে নাকি সুইমিং পুল বানাবে নাকি জিমখানা বানাবে নাকি অন্য কিছু করবে? বলে ফেলো প্লিজ, বলে ফেলো। আর চাঁদে গিয়েই তুমি ওই নীল আর্মস্ট্রংরা যেমন খেয়েছিলেন পিচ ফল, যেটা তোমাকে আজকে ভোরাইতে বলেছি, তো তুমি চাঁদে গিয়েই কোন খাবারটা খাবে সেটাও প্লিজ বলো। আর হ্যাঁ, চাঁদে গিয়ে যদি তুমি হঠাৎ করে দেখো ইন্টারনেট নেই, কি করবে বলো তো? ইন্টারনেট না থাকলে তুমি কিভাবে দিনটাকে কাটাবে সেটাও প্লিজ বলো। আর তার সঙ্গে সঙ্গে যদি এমনটা হয় চাঁদে তুমি গেলে, এবং তুমি চাঁদে যাওয়ার পরেই দেখলে তোমার একেবারে মুখোমুখি তোমার স্কুলের সেই দুর্দণ্ড প্রতাপ হেড স্যার বা তোমার অফিসের গোমরামুখো বস তোমার সামনাসামনি, তুমি কি করবে? বলে ফেলো 9903-65-999-2 তে। আর শোনো না, আরও একটা কথা আছে, চাঁদে তো তুমি গেলে কিন্তু পৃথিবীতে তুমি রেখে গেলে তোমার প্রিয়জনদের। আচ্ছা, তুমি কার উপরে বলো তো চাঁদে বসে নজরদারি খবরদারি চালাবে, মানে তুমি কাকে ট্র্যাক করবে সেটাও কিন্তু আজকে বলতেই পারো 9903-65-999-2 তে। আজকে চাঁদের দিন, 20th জুলাই, প্রথম চাঁদে পা দিয়েছিলেন নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন, তো সেই জন্যই তো তোমাকে বলছি চাঁদের দিনে চাঁদের কথাই তোমাকে বলছি, যে চাঁদে নাসা কিন্তু

0: পাঠাবেন মানুষজনকে, এমনটাই তাদের মিশন রয়েছে, আর্টেমিস মিশন। সেই আর্টেমিস মিশনে যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে তুমি চাঁদে গিয়ে কি করবে, চাঁদে জমি কিনে তুমি কি বানাবে সেটা বলে ফেলো। তার সঙ্গে সঙ্গে তুমি বলবে যে তুমি নীল আর্মস্ট্রংরা যেমন চাঁদে গিয়ে পিচ ফল প্রথম খেয়েছিলেন, তুমি চাঁদে গিয়ে কি খাবে প্রথম বলবে। ইন্টারনেট যদি না থাকে কিভাবে তুমি দিনগুলো কাটাবে সেটা বলো। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলবে, হেড স্যার বা তোমার গোমড়ামুখো অফিসের বসের সঙ্গে যদি দেখা হয়ে যায় চাঁদে গিয়ে, তুমি কি করবে, কেমনভাবে সামাল দেবে ব্যাপারটাকে। আর অবশ্যই জানাতে ভুলো না, চাঁদে তো যাবে আর পৃথিবীতে থাকা কার উপর নজরদারি তুমি চালাবে সব কিছু বলে ফেলো। তোমার চন্দ্র অভিযান কথা থেকে ইচ্ছে কথা চেক করব, সঙ্গে শেয়ার করব চীনের চ্যাং সিক্স চাঁদে গিয়ে কি এনেছে সে কথা। তার সঙ্গে বলবো যে মানে আরও কী কী হতে চলেছে চাঁদে, সেই সমস্ত ইনফো জানতে শুনতে অবশ্যই থেকে যাও। আর যে মৌমিতার সঙ্গে আপাতত যাচ্ছি আমি চাঁদে উড়ে করে,
1: সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে।

যাবে তো, অবশ্যই যাবে, চাঁদ বামার বাড়িতে যাবে এবং চরকাকাটা বুড়ির প্রতিবেশী হয়ে তুমি অবশ্যই সেখানে থাকবে। কিন্তু সেখানে তো থাকবে, কি বানাবে সে কথাই তো আজকে শেয়ার করছো। সেই চরকাকাটা বুড়ির প্রতিবেশী হয়ে তুমি সেই চাঁদে জমি কিনে কি বানাবে সেটাই তুমি আজকে বলছো। নীল আর্মস্ট্রং ও অলড্রিন তাঁরা খেয়েছিলেন চাঁদে নেমেই পিচফল, আর তুমি চাঁদে গিয়ে কি খাবে সেটাও প্লিজ বলবে। আর তার সঙ্গে সঙ্গে চাঁদে নেমে যদি তুমি মুখোমুখি হও তোমার সেই সাংঘাতিক দুর্দণ্ড প্রতাপ সেই স্যারের, হেড স্যারের মুখোমুখি, কিংবা যদি তুমি গোমড়ামুখো তোমার একদম বদ মেজাজি বসের সামনাসামনি হও, তাহলে বা তুমি কিভাবে ব্যাপারটাকে সামাল দেবে সেটা বলো। আর চাঁদে যে তুমি যাবে ওপর থেকে, তুমি সেই পৃথিবীতে থাকা কার ওপর নজরদারি চালাবে, এ আর যদি চাঁদে ইন্টারনেট না থাকে তাহলেই বা তুমি কিভাবে দিন কাটাবে, সমস্ত কিছু তুমি আমাকে জানাচ্ছ, 10টার আগেই জানিয়ে ফেলো। আর চাঁদ অভিযান কথা থেকে তোমার ইচ্ছে কথা সব তুমি সেন্ড করবে, আমিও সবার সঙ্গে শেয়ার করবো।

0: এসেছে কি জানো, মাটি পাথর সেই সমস্ত কিছু নিয়ে এসেছে। তারা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদে গিয়ে ভালোভাবে চাষবাস করা যায় কিনা, ফসল ফলানো যায় কিনা, এমন সব পরীক্ষা নিরীক্ষা করছে চীন। তুমিও করবে সুযোগ পেলে চন্দ্র অভিযানে গিয়ে, চাঁদের পাড়ায় গিয়ে তুমি কি করবে সেই সমস্ত কথাই তো এবারে তুমি শেয়ার করছো, আর আমি সেটাই এবার চেক করবো 9903653992 গিয়ে তোমার চাঁদ অভিযান কথা। আমাকে একদম সেই অ্যাজ ইউজুয়াল প্রথমেই সৌভিক সরকার কসবা হালতু থেকে আমাকে চাঁদ কথা জানিয়ে দিয়েছে। আজকে ভোরাইতে চাঁদের অভিযান, চাঁদে প্রথম পা দেওয়া, তার খুঁটিনাটি সমস্ত কিছুর ভীষণ ভালো লেগেছে, তাই ও আমাকে একটা থ্যাঙ্কস জানিয়েছে। আমার তরফ থেকেও তোমার জন্য ধন্যবাদ রয়েছে, কারণ তুমিও তো একদম সকাল 6টা থেকে আর যে মৌমিতার সঙ্গে চাঁদে পাড়ি দিয়েছিলে, তাই তোমাকেও অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে ও যেটা বলছে আমাকে, চাঁদে তো ও যাবে, চাঁদে গিয়ে একটা পার্ক তৈরি করবে, পার্কে গিয়ে লেবু চাষ করবে, আর সেই লেবু ও প্রথমে গিয়েই পার্কে বসে খাবে। আচ্ছা তারপর কি করবে, ইন্টারনেট ছাড়া বই পড়বে, ক্রিকেট খেলবে, ওখানে গিয়ে ও জমিয়ে ক্রিকেট খেলবে, লোকজনও মোটামুটি জোগাড় করে ফেলবে, এমনটাই ও বলছে। আর স্যারের সঙ্গে যদি দেখা হয় তাহলে বলবে, আপনি আসুন স্যার, আমার পার্কে বসুন আর লেবু খান স্যার। আর যদি ওপরে ও বসে চাঁদে আর পৃথিবীর দিকে তাকিয়ে থাকবে, নজরদারি করবে অবশ্যই ওর বসের সঙ্গে, সৌভিক কিন্তু এমন চাঁদ কথাই জানিয়ে দিয়েছে আর যে মৌমিতাকে। তুমি কি বলছো অবশ্যই অবশ্যই জানিয়ে দাও আমাকে, যে চাঁদের কথা তুমি যা ভাবছো যা বলছো সেটাই বলো। সুভাষ চক্রবর্তী, সুভাষ দা কি বলছেন, একটা মনের কথা জানাচ্ছেন, চাঁদে গেলে সেখানে গিয়ে একটা বাংলো বানাবেন, সপরিবারে বাকি জীবনটা সেখানেই থাকবেন, কাটাবেন। আরে বাবা দাদা, অনেকটা সময় আছে, নাসাকে একটা জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনি করে দিন, নাসা চাইছে লোকজনকে যারা কিনা ইন ফিউচার চাঁদে গিয়ে বাস করবেন একেবারে স্থায়ীভাবে, তাঁদের জন্যই কিন্তু এই সুযোগটা তারা দিচ্ছে। আপনি কি করবেন সেটাই আপনি ভেবে নিন এবং নাসার সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখছি আমি তোমার সুযোগ পেলে চাঁদ অভিযান কথা থেকে তোমার ইচ্ছে কথা, চাঁদে যাবে যখন তুমি, তখন কিন্তু লাগে যে না আয়না তোমাকে নিতে হবে না গো, আয়না বসাতে যাচ্ছে তো আর্টেমিস 3 এই বছরে আয়না বসাতে যাচ্ছে চাঁদে। আর তুমি যদি মানে পরীক্ষায় পাশ করো তাহলে তুমিও সুযোগ পেয়ে যাবে 28 সালে চাঁদে যাওয়ার, ওই যে আর্টেমিস 4 যখন যাবে চাঁদে, তার আগে চাঁদের অন্ধকার পিঠে কিন্তু বসবে পোস্ট, মানে লাইট পোস্ট। আরে অন্ধকার, তাহলে অবাক হওয়ার কি আছে, অবাক লাগলেও এটা ঠিক কথা, কারণ একদম সায়েন্স ফিকশন মুভির কথা আর যে মৌমিতা তোমাকে শেয়ার করছে না, সত্যি যে ঘটনার ঘনঘটা আমি তোমাকে শেয়ার করছি সেটাই হতে চলেছে। ইসরো থেকে নাসা তাই কিন্তু ট্রাই করছে, যেদিকটা অন্ধকার চাঁদে সেদিকে লাইট পোস্ট বসানো হবে, আর ওদিকে রকেট বিক্রম টম 1 গেছে মহাকাশে, স্কাই রুট এয়ারোস্পেসের মিশন আগমন এই শুরু করে দিল কিন্তু নতুন জার্নি মহাকাশে। যাত্রা তো আমিও করব, জার্নি আমিও করব, কোথায় যাব আবার, একদম সোজা আমি এখন যাব হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল
0: যা দেখছি মোটামুটি সেটা হচ্ছে আকাশের মুড একদম থেকে থেকে অফ হয়ে যাচ্ছে। আরে বাবা, হবে না অফ? আর যে মৌমিতার মতন তো সবাই না, গোটা বাংলাতেই কিন্তু এখন স্ট্রং মনসুন ফ্লো চলছে, নিম্নচাপ চাপে রেখেছে উত্তরবঙ্গকে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি একটু মানে কমজোরি হয়েছিল কিন্তু আবারও কিন্তু সেই নর্থ বেঙ্গলের মতোই ঝেঁপে বৃষ্টি হওয়ার চান্সেস দক্ষিণবঙ্গেও তৈরি হয়ে যাচ্ছে। আর এদিকে মৌসুমি বায়ু তো অ্যাক্টিভ রয়েছে, এল নিনো থাকলেও বর্ষার বৃষ্টি আছে বঙ্গে, আছে তোমার আমার সঙ্গে। আজকে সোমবার, উইকের ফার্স্ট ডে, বৃষ্টি ঠিক কতটা হবে, ছাতা তো ক্যারি করব, রেইনকোটটাও নিতে হবে কিনা সেই আপডেটটা নিতেই আমি চলে এসেছি সোজা কোথায়, হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আকাশের মুড একদম বিগড়ে যাচ্ছে গো, বৃষ্টির চান্সেস আছে আজকে সব জেলাতেই কম বেশি, টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 30 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল রবিবার হায়েস্ট টেম্পারেচার ছিল 29.2, স্বাভাবিকের থেকে 3.6 কম, লোয়েস্ট টেম্পারেচার ছিল 27.6, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 95%, মিনিমাম 89%, বৃষ্টি 28 মিলিমিটার হয়েছে। 8টা বাজতে চলেছে, অফিস টাইম এগিয়ে আসছে, উল্টো রথও কিন্তু এগিয়ে আসছে, এই সপ্তাহেই রয়েছে উল্টো রথ। আর এদিকে আজকে আবার বিশেষ দিন, চাঁদে প্রথম পা দেওয়ার দিন। এদিকে নাসা দিচ্ছে সুযোগ, চাঁদে যেতে ইচ্ছুক লোকজন যারা, তাদের সেই সমস্ত ব্যক্তিকে পরীক্ষা দিয়ে পাশ করলেই মিলবে চাঁদে যাওয়ার ছাড়পত্র, আর্টেমিস মিশন রেডি। আর যদি সুযোগটা তুমি পাও তাহলে চাঁদে গিয়ে জমি কিনেই তুমি কী বানাবে সেটা বলছো, আর তার সঙ্গে প্লিজ বলে ফেলো কিন্তু ভুলো না জানাতে, তুমি চাঁদে নেমেই কী খাবার খাবে, মানে যেমন নীল আর্মস্ট্রংরা খেয়েছিলেন পিচ ফল, সেরকম তুমি চাঁদে গিয়ে কি খাবে। আর যদি দেখো যে তুমি চাঁদে নেমে ফুরফুরে মেজাজে যখন রয়েছো, মুখোমুখি হয়ে গেলে তোমার হেড স্যারের কিংবা গোমড়ামুখো বসের, কি করবে বলো তো? আর চাঁদে গিয়ে যদি ইন্টারনেট না থাকে তাহলেই বা কি করবে, আর চাঁদ থেকে পৃথিবীর কার উপরে নজরদারি

তাহলে বেশ সবকিছু জানাতে থাকো। দশটার আগে আমি যাব, এখন নিউজ হেডলাইন্স ব্রেকে ফিরবো, ঠিক আটটা দুইতে তোমার চাঁদ কথা থেকে চাঁদ অভিযান কথা থেকে থাকবে আমার সঙ্গে শহরের ইতিকথা, হবে ফুটবল কথা থেকে ট্রাম মেট্রো কথা, হবে তো অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। স্টে টিউনড 107 FM রেইনবো। আপাতত আমি পরের ঘন্টায় যাচ্ছি, আরে বাবা চাঁদে যাচ্ছি না, দুষ্টু ককিলের পিঠে চড়েই আমি যাচ্ছি পরের ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চিসিনাউতে মলডোভার রাষ্ট্রপতি মায়া সান্দুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি মলডোভার সংসদে অধ্যক্ষ ইগোর গ্রোসোর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মলডোভা ভারত পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি একটি ব্যবসায়িক ফোরামে ভাষণ দেবেন এবং সেদেশে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম মলদোভা সফর। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। আজ লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। অন্যদিকে রাজ্যসভায় আজ আলোচনার জন্য উঠছে জাতীয় সম্মান অবমাননা প্রতিহত করার সংশোধনী বিল। এগুলি ছাড়াও এবারের বাদল অধিবেশনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল এবং অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। জম্মু কাশ্মীরের দুই সীমান্তবর্তী জেলা রাজৌরি ও পুঞ্চে গতকাল প্রবল বর্ষণে আকস্মিক বন্যা এবং ভূমিধসে 11 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও 8। বিভিন্ন সংস্থার যৌথ ত্রাণ ও উদ্ধার কাজের ফলে শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতির পর্যালোচনা করেন এবং জম্মু কাশ্মীরকে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পুঞ্চ জেলার অধিকাংশ এলাকা এবং রাজৌরি অর্ধেক অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মধ্যপ্রদেশ মন্ত্রিসভা ভোপালের কাছে ঐতিহাসিক শহর জগদীশপুরে এক বিশেষ বৈঠকে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি সব সম্প্রদায়ের জন্য সমান সুযোগ সুবিধা দেবে এবং এই আইন সেই লক্ষ্য অর্জনের পক্ষে একটি বড় পদক্ষেপ। এই বিধি নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবে না। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:13। তুমি শুনছো সোমবারের নমস্কার কলকাতা 107 FM রেনবো আর যে মৌমিতার সঙ্গে। আজকে 20 জুলাই, শ্রাবণের 3, অফিসিয়ালি বর্ষাকাল। আর বর্ষা বৃষ্টি চুজি মুড়ি হলেও কিন্তু কেমিস্ট্রিটা সত্যি সত্যি জমিয়েছে আষাঢ়ের একেবারে মাঝামাঝি সময় থেকে। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ দুই ক্যাটালিস্ট তো আছেই, আর তার সঙ্গে সঙ্গে আবার অ্যাক্টিভ রয়েছে মৌসুমি বায়ু। এই যে ত্রিফলা অ্যাটাক, এই ত্রিফলা

এটাকেই কিন্তু নাজেহাল হচ্ছি তুমি আমি। তবে ব্রেকিং নিউজে বর্ষাকে ফেড আউট করেই কিন্তু ফেড ইন এখন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল। 23তম ফুটবল বিশ্বকাপ শেষ হলো মাঝরাতে, এবছরের ওয়ার্ল্ড কাপ উঠল স্পেনের হাতে। ক্যালেন্ডারে আজ আবার জুলাই 20, আজই তো সেই দিন আর্মস্ট্রং অলড্রিন গিয়েছিলেন চাঁদের বুড়ির বাড়ি। আজ আন্তর্জাতিক চন্দ্র দিবস বা চাঁদের দিন। আর এদিকে নাসাও কিন্তু দিয়েছে একটা অ্যাডভার্টাইজমেন্ট, যারা কিনা ইন্টারেস্টেড চাঁদে যেতে, মাত্র কয়েকটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই মিলে যাবে কিন্তু চাঁদে যাওয়ার ছাড়পত্র। আর এদিকে গত কয়েক বছর ধরে চাঁদে জমি কেনার তো হিড়িক পড়েছে, লোকজন সব একেবারে গিয়ে চাঁদের একদম মুলুকে গিয়ে জমি কিনছে, কেউ হয়তো বিবাহ বার্ষিকীতে, কেউ হয়তো জন্মদিনে। চাঁদের বুড়ি চরকাকাটা বুড়ির প্রতিবেশী হবে বলেই কিন্তু লোকজন এরকম কষে প্ল্যান করছে। নাসাও পাঠাচ্ছে চন্দ্রযান, আর্টেমিস মিশন কিন্তু পুরো রেডি রয়েছে, আর লোকজনকে নিয়েই কিন্তু চাঁদে যাবে। যদি সুযোগ পাও তুমি চাঁদে যাওয়ার, তাহলে সেখানে জমি কিনে কি বানাবে বলো তো তুমি? বাড়ি নাকি সুইমিং পুল নাকি পার্ক নাকি জিমখানা বলে ফেলো। আর চাঁদে গিয়েই যদি কোনো একটা খাবার তুমি আর কি প্রথমেই কোনটা খাবে, মানে যেমন নীল আর্মস্ট্রং অলড্রিন, ওনারা চাঁদের মাটিতে পা দিয়েই প্রথমে পিচ ফল খেয়েছিলেন, তো তুমি কি খাবে সেটাও জানিয়ে ফেলো চাঁদের মাটিতে পা দিয়েই। আর যদি ইন্টারনেট কানেকশন না পাও, যদি না থাকে, তাহলে নিজেকে টিকিয়ে রাখবে কি করে, সেই প্ল্যানটাও প্লিজ বলে ফেলো। আর চাঁদে গিয়ে যদি মুখোমুখি হও তোমার রাগি হেডসারের কিংবা স্ট্রিক্ট বসের, একেবারে গোমরা মুখ সেই বসের যদি মুখোমুখি হও, তাহলে কীভাবে বা তুমি সামাল দেবে? সেন্ড করতে থাকো। আর তার সঙ্গে 9903653992 অবশ্যই অবশ্যই পাঠিও, ভুলো না যেন চাঁদে গিয়ে পৃথিবীতে থাকা কার উপরে তুমি নজরদারি চালাবে, প্লিজ ভুলো না। ভুলিনি আমিও তো, আরে বাবা গুনছি, কাউন্টিং আমি করছি, 86 দিন বাকি আছে মা দুর্গার ফুল ফ্যামিলি আসতে। ষষ্ঠী আসছে ঠিক 86 দিন পরে, অলরেডি 8টা বেজে গিয়েছে, উইকের ফার্স্ট ডে, আজকে ছুটি নয়, ছুটো ছুটির দিন। আজকের দিনটা ওয়েট করছে তো তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য। আর আমিও কিন্তু শেয়ার করব তোমার চাঁদ অভিযানের কথা, থেকে ট্রাফিক নজরদারির কথা, হবে মেট্রো রেল কথা, হবে তো শহরের রীতি কথা, থেকে ফুটবল কথা। তাই তো বলছি 10টা পর্যন্ত থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে, কি হবে জানো? আরে বাবা মিরাকল হবে, সেজন্যই তো বলছি জাস্ট 10টা পর্যন্ত আর যে মৌমিতাকে শুনে যাও।

0: দেখা হোক আর না হোক মিরাকেল হবেই হবে। এই অগস্টেই কিন্তু হবে চালকবিহীন মেট্রো কলকাতাতেই ছুটবে, সেজন্যই তো বলছি হাওড়া টু সেক্টর 5 ট্রায়াল রান কিন্তু হয়ে গিয়েছে আর অগস্ট থেকে কিন্তু মেট্রো ছুটবে চালক ছাড়াই। এই মিরাকলটাই কিন্তু ঘটতে চলেছে, হতে চলেছে শহর কলকাতায়। চালক ছাড়া বাসও কিন্তু ছুটবে এবার ট্রলি বাস নিউ টাউনে। আর এদিকে ট্রেন বা ফ্লাইটে টিকিট যদি না পাও, যদি না মেলে, তাহলে কি হবে? তুমি মানে মাথায় হাত দিয়ে বসে পড়বে, পা ছড়িয়ে কাঁদতে বসবে? মোটেই না। নতুন বাস সার্ভিস চালু হয়ে গেল দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাইয়ের মধ্যে কিন্তু নতুন বাস সার্ভিস শুরু হয়েছে আমাদের শহর কলকাতা থেকে। আর এসেছে বন্দে ভারত স্লিপার থেকে এসেছে হাইড্রোজেন ট্রেন আমাদের দেশে। আর এসেছি তুমি আমিও এই যে নমস্কার কলকাতা দ্বিতীয় ঘণ্টায়। আর ওদিকে এই সপ্তাহে কিন্তু উল্টো রথ, আর সেজন্যই কাটোয়া ব্যান্ডেল লোকাল কিন্তু এখন ওই ব্যান্ডেল পর্যন্ত ছুটছে না। রথের মেলা উপলক্ষে সার্ভিস দিচ্ছে কলকাতা স্টেশন পর্যন্ত, ছুটছে হাওড়া রুটেই ওই রথ স্পেশাল ট্রেন, শহরে তৈরি হচ্ছে রিং রোড, যানজট এড়িয়ে ঠিক সময় গন্তব্যে পৌঁছানোর জন্য। আর এখন যারা গাড়ি স্টিয়ারিংয়ে আছো এবং আর যে মমিতাকে শুনতে শুনতে ভাবছো শহরে আজকে রাস্তার অবস্থা কীরকম, সেই আপডেট শেয়ার করবো বলেই তো সোজা চলে যাচ্ছি কোথায়, লালবাজারে।
1: এখনো পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল সর্বত্রই স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই, বাকি এই মুহূর্তে শহর কলকাতার পক্ষে কোন রকম মিছিল মিটিং নেই।
0: আচ্ছা,
1: আজকে সারাদিনে গুরুত্বপূর্ণ মিছিল মিটিং বলতে বেলা 12টা নাগাদ একটি প্রসেশন, যেটি শিয়ালদা স্মার্ট বাজার থেকে বেরিয়ে ইন্টারি মার্কেট পর্যন্ত আসবার কথা, যেখানে 200 থেকে 250 মতো গাড়ির সংখ্যা হতে পারে। আমরা ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনা রেখেছি যাতে নর্মাল ট্রাফিকের উপর বড় কোনো প্রভাব না পড়ে। এছাড়া আর যেহেতু বড় কোনো পূর্ব নির্ধারিত মিছিল মিটিং এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, তাই আশা রাখছি বাকি সময় একটু শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিকই থাকবে। নমস্কার।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে শহরের রাস্তার অবস্থা কীরকম, যেমন জানলে।

0: এ তেমনই কিন্তু শুনে নিলে আজকে যে মিছিলের কথাটা রয়েছে শিয়ালদা স্টেশন থেকে সেটাও কিন্তু তুমি জানতে পারলে এবং সময়টাও জানতে পারলে দুপুর 12টা নাগাদ। তো এই যে তুমি শুনে নিলে, তাই সেই মতোই কিন্তু তুমি তোমার প্ল্যানটাকে সাজিয়ে ফেলো, কোন কোন রাস্তা অ্যাভয়েড করবে, কিভাবে যাবে না যাবে সব প্ল্যানটা গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ো। ট্রাফিক আইন কিন্তু খুব কড়াকড়ি, এখন তুমি গুছিয়ে নিয়েই বেরোচ্ছো, তোমার ওই পিইউসি সার্টিফিকেটটা যেটা রয়েছে সেটা তুমি নিচ্ছো, কিন্তু তবুও তুমি মনে রেখো ট্রাফিক পুলিশের হাতে কিন্তু রয়েছে এখন অত্যাধুনিক সেই পলিউশন টেস্ট যন্ত্র, যেটা রয়েছে তাদের হাতে, এবং যদি একটু এদিক ওদিক হয় অমনি কিন্তু ফেঁসে যেতে হবে, ফাইন গুনতে হবে। আর বসেছে রাস্তায় হাই রেজলিউশন যুক্ত সিসিটিভি, আর ইনটক্সিকেটেড অবস্থায় যদি কেউ গাড়ি চালাও বা যদি কেউ গাড়ি চালায়, ফাইন কিন্তু শুধু নয়, যেতে হতে পারে এবারে স্ত্রী ঘরে। সেই স্ত্রী ঘরে যাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে তাদের, মানে ব্যবস্থা করে দেবেন তাঁরাই। আর এদিকে শিয়ালদা স্টেশনে বসেছে আবার বেশ ওয়াটার কুলার, কতগুলো ওয়াটার কুলার বসেছে, সঙ্গে বসেছে ডিজিটাল ক্লোক রুম, বসে আছি আমিও, দেখবো শুনবো জানবো চাঁদ অভিযান কথা থেকে তোমার ইচ্ছে কথা, বলবো তোর শহরের অজানা অনেক কথা জাস্ট এই 3 মিনিট 14 সেকেন্ডস পর। কারণ 3 মিনিট 14 সেকেন্ডস এই তোমার জন্য থাকছে যেটা, সেটা হচ্ছে রেইনবো নিউ টিউন। আরে ফুল পিসি, হ্যাঁ রাঙা পিসি, মেজো পিসি, ছোট পিসি না, ফুল পিসি, ও এডওয়ার্ড মুভির সাউন্ড ট্র্যাক থেকে আসছে তোমার জন্য এবার সুতীর্থ এবং বনির সেই ট্র্যাকটা, শুধুমাত্র রেইনবো নিউ টিউনে তোমার জন্য।
1: FM Rainbow, Rainbow New Tune. Rainbow New Tune.

0: কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে
1: শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
2: শুনছেন নমস্কার কলকাতা।

0: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা
2: Rainbow Time Check, Rainbow Time Check.
3: 8:18 হয়ে 56 সেকেন্ড, তুমি শুনছো আরজে মৌমিতার সঙ্গে 107 FM রেনবোয় সোমবারের নমস্কার কলকাতা। আজকে তো সোমবার ঠিক আছে, কিন্তু তুমি কি জানো বৃহস্পতিতে মুহুর্মুহু বাজ পড়ছে, জুপিটারে মানে বৃহস্পতি গ্রহে বাজ পড়ছে ঘন ঘন। শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাজ পড়বার কিন্তু আপডেট এখন পর্যন্ত নেই। তবে আছে যেটা, সেটা হচ্ছে বাজ পড়বার মতো খবর কিন্তু আছে। ট্রাফিক সিগনাল ভাঙলেই দিতে হবে জরিমানা, যেমন তেমন গ্রিন সিগনাল দেখে রাস্তা পারাপার করছো, তো সেখানে যদি তুমি আর কি দেখছো যে না রেড সিগনাল রয়েছে, দুম করে তুমি পার হয়ে গেলে সিসিটিভিতে ধরা পড়লো, অমনি কিন্তু তোমাকে গুনতে হবে এবার জরিমানা। ট্রেন কম্পার্টমেন্ট থেকে রেল স্টেশন বা ট্রেনের ট্র্যাক, রেলের ট্র্যাক, তো সেখানে যেখানেই নোংরা ফেলো না কেন, এবার কিন্তু একেবারে তোমাকে গুনতে হবে স্পট ফাইন। এসেছে আরও কড়া আইন, আরও আসছে এবারে কিন্তু শহরে মেট্রোতে চালকহীন, মেট্রো চালক ছাড়াই ছুটবে দিল্লি বেঙ্গালুরুর মতো ওয়েস্ট ইস্ট ওয়েস্ট করিডোরে, এইরকমই কিন্তু মেট্রো আমাদের শহর কলকাতায় ছুটবে। হাওড়া ময়দান থেকে সোজা সেক্টর 5 পর্যন্ত সার্ভিস দেবে এই মেট্রো। আর আর কি দেবে? আরে বাবা, চলবে তো রাতে বাস, চলবে নাইট সার্ভিস, সরকারি বাস পরিষেবা মিলবে এবার শহর কলকাতাতে। আর আমি আমি এখন বাসে বা মেট্রোতে চড়ে কোথাও যাব না, আমি যাব চাঁদের পাড়ায়, মানে চাঁদ মুলুকে আমি যাব। তবে তোমার প্ল্যানটা জানতে আমি যাব, তোমার চাঁদ অভিযানের কথা আমি সবার সঙ্গে শেয়ার করব, তোমার ইচ্ছে কথা আমি চেক করব 9903655992 তে। সোজা চলে যাচ্ছি আমি এখন কোথায়, নদিয়াতে। কারণ নদিয়ায় রজত বানপুর থেকেই তো সে বলছে কি করবে, চাঁদের মাটিতে তো জমি কিনবে, জমি কিনে সেখানেও একটা বাড়ি বানাবে। চাঁদে গিয়ে যদি ইন্টারনেট না থাকে, ও আগে সব কিছু ভালো করে ঘুরে ঘুরে দেখবে। আর যারা পিএনপিসি করে, পরনিন্দা পরচর্চা করে এবং বেশি করে এই রজতের নামে যারা বলে, তাদের উপর নজরদারি করবে একদম চাঁদে বসে সোজা পৃথিবীর দিকে, তাদেরকে তাক করে ওর ওই দূরবীনটা লাগানো থাকবে চোখে। আর চাঁদে গিয়ে যদি স্কুলের হেড স্যার বা অফিসের বসের সঙ্গে দেখা হয়, তাহলে জাস্ট একটা অ্যালার্ম বাজিয়ে দেবে, দিয়েই বলবে আরে বাবা, আর এটা সেটা বলতে পারবে না, জাস্ট অ্যালার্মটা গাঁ গাঁ করে বাজতে থাকবে। এটাই কিন্তু বলছে রজত আমাদেরকে। শুভ সকাল, গুড মর্নিং, না থাকলে তোমাদের সঙ্গে কি করে যোগাযোগ করবো বলো তো, যদি ইন্টারনেট না থাকে। শর্মিষ্ঠা তো এমনটাই বলছে, ইন্টারনেট না থাকলে তুমি কিভাবে নিজেকে আবিষ্কার করবে সেটাই এখন ভাবতে থাকো, কি করবে না করবে। আর আমাদের সঙ্গে যোগাযোগ ও ঠিক করে নেবো, বাবা চাঁদে যাচ্ছ জানতে পারবো যে চাঁদে যাচ্ছে শর্মিষ্ঠা, যোগাযোগ হবে না তা হয়, ও ঠিক যোগাযোগ হয়ে যাবে। সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা এটা বলেছে, বাকি কথা শর্মিষ্ঠা যদিও বলেনি, কিন্তু বাকি কথা যারা বলছে তাদের কাছেও তো আমি যাব। এই মুহূর্তে আমি কোথায় চলে যাচ্ছি, এই মুহূর্তে আমি যাচ্ছি কার কাছে, নাম কোথায় গেল, হ্যাঁ পেয়ে গেছি, অমিতদা, অমিত সামন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অমিতদা কি বলছেন, মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে অমিতদা বলছেন, সবার ইচ্ছে পৃথিবীর বাইরে কোথাও গিয়ে একটু ঘুরে আসি, যেখানে একটু শান্তি রয়েছে। তবে যদি চাঁদে গিয়ে দেখি আমি যেখানে গেছি সেখানে আমার বস বা আমার সেই মাস্টারমশাই রয়েছেন, বাবারে যিনি কিনা কান মুলে দিতেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি রিটার্ন চলে আসবো পৃথিবীতে। কারণ যেখানে শান্তি নেই সেখানে আমাদের অমিতদা নেই, অমিত সামন্ত কিন্তু এমনটাই বলে দিচ্ছেন। আর চাঁদ থেকে নজর রাখবেন কার উপর, পৃথিবীর সব থেকে বড় ক্ষতি করছে মানে গাছপালা যারা কাটছে, জঙ্গল সাফ করছে, তাদের ওপরে নজরদারি চালাবেন এবং সেখান থেকে হয়তো ঘেঁচাং ফু করে তাদেরকেও আবার গলাটা কেটে দেবেন। আর চাঁদে গিয়ে যদি কিছু বানাতেই হয়, তাহলে কিছু গাছ লাগাবেন, জঙ্গল বানাবেন, অক্সিজেন যাতে পাওয়া যায়, অমিতদার ইচ্ছে এমনটাই। অমিতদা এই কথাগুলো কিন্তু আমাদেরকে শেয়ার করেছেন 9903655992 তে। গুড মর্নিং মৌমিতা, আমি কে বলছেন আমাকে এটা, আমি কিন্তু এবারে সোজা মেদিনীপুর থেকে চলে আসছি হাওড়া শ্যামপুরে, কারণ বেলপুকুর তুমপাড়া দীপকদা রয়েছেন আমাদের সঙ্গে, দীপক কুমার তুম। দীপকদা যেটা করবেন, চাঁদে যাবেন, চাঁদে গিয়ে প্রথমেই থাকার জন্য একটা ছোট্ট করে রাজপ্রাসাদ বানাবেন, বোঝো ঠেলা, ছোট্ট করে বিশেষণ, কিন্তু নামটা তার রাজপ্রাসাদ, বাপরে বাপ ভাবা যায়। চাঁদে গিয়ে খুঁজে দেখবেন সেখানে চানা মুড়ি পাওয়া যায় কিনা, তাহলে সেটাই প্রথম খাবেন, এমনটাই ইচ্ছে আমাদের দীপকদার। তার সঙ্গে বলছেন, চাঁদে গিয়ে যদি বস বা হেডমাস্টার মাস্টারের সঙ্গে দেখা হয়, প্রথমেই একটা নমস্কার ঠুকে নেবেন, তারপর চাঁদের বিভিন্ন গল্প করতে শুরু করে দেবেন, ব্যাস তারাও চুপ হয়ে যাবেন। চাঁদ দেখে পুরো ফ্যামিলিকে ওয়াচ করবেন চাঁদ থেকে, আচ্ছা চাঁদ থেকে পুরো ফ্যামিলিকে ওয়াচ করবেন, বিশেষ করে বৌদি ঝুনুকে, মানে স্ত্রী ঝুনুকে, ঝুনু বৌদিকে ছাড়া চাঁদে যাবেন আপনি? ঝুনু বৌদিকেও সঙ্গে নিয়ে যাবেন, আগে ভাগে দেখে আসবেন, বাড়িটা বানাবেন, তারপরে রাজপ্রাসাদ যখন বানিয়ে ফেলবেন রাজা ওখানে থাকবেন, রানী কেন খামোখা পৃথিবীতে থাকবেন, রানীকেও চাঁদে নিয়ে যাবেন। প্রথম প্রথম চাঁদে গিয়ে ইন্টারনেট না থাকলে যেটা হবে সেটা হচ্ছে চাঁদের পরিবেশটাকে জানবার চেষ্টা করবেন এবং সেখানে বসবাস করবেন, তার চারপাশটা ভালো করে ঘুরে জানতে হবে, তো সেই জন্য অবশ্যই নেটটা না থাকলে ভালোই হবে দীপক দা এমনটাই কিন্তু বলছেন। দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে এই বার্তাই, চাঁদ কথাই, চাঁদ অভিযান কথা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তুমি কি বলছো, তুমিও বলে ফেলো 9903653992 তে। আরে বাবা, চাঁদে তো যাবে, এবং সেই চাঁদে যাওয়ার ব্যবস্থাটা কে করে দিচ্ছে? চাঁদ নিয়ে তোমার আমার আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা আলাদা ইন্টারেস্ট আছে, কারণ চাঁদ এমন একটা জায়গা, সেই ছোট্টবেলা থেকে তুমি আমি গল্প কবিতা গান সব জায়গায় চাঁদের কথা শুনেছি পড়েছি, এবং তার সঙ্গে সঙ্গে ছোট্টবেলায় যখন কোনো কথা আমাদের মুখ থেকে বেরোয়নি তখনের থেকেই কিন্তু চাঁদ মামার সেই টিপ দিয়ে যাওয়ার কথাটাও আমরা কোলে চড়ে বসে শুনেছি কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে সত্যি সত্যি চাঁদে পাঠানোর একটা ব্যবস্থা চলছে, নাসা কিন্তু সেই ব্যবস্থাটা করছে এবং তারা অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে তাদের পেজে, তো সেজন্যই তোমায় বলছি। আর তার সঙ্গে সঙ্গে আজকেই কিনা শেষ হলো, মানে ভোর রাতে সেই 23তম ফুটবল বিশ্বকাপ, তো সেই 23তম ফুটবল বিশ্বকাপের যে ফুটবল ট্রিওন্ডা, সেই ট্রিওন্ডাকে নাকি মহাকাশে পাঠাবে নাসা, এরকম একটা প্ল্যান করেছে। তার সঙ্গে তো আজকে আবার চাঁদের দিন, মানে আজকের দিনেই নীল আর্মস্ট্রং এবং অলড্রিন প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন, আর সেজন্যই তোমাকে বলছি আর্টেমিস মিশন রেডি রয়েছে লোকজনকে নিয়ে চাঁদে যাবে বলে। এমনিতেই তো দেখি যে বেশ কয়েক বছর ধরে লোকজন হেভি জমি কেনার হিড়িক কিন্তু করছেন, মানে চাঁদে জমি কিনবেন এবং সেখানে যাবেন, চাঁদের বুড়ি চরকা কাটা বুড়ির প্রতিবেশী হবেন, লোকজন এরকম একটা গুছিয়ে প্ল্যান করছে। আর এদিকে নাসাও বিজ্ঞাপন দিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইট পেজে যে যারা ইচ্ছুক চাঁদে যেতে তারা অ্যাপ্লিকেশন সেন্ড করে দাও এবং কয়েকটা পরীক্ষা আছে, পরীক্ষাগুলো পাশ করলেই তো তোমাকে আমরা চাঁদে যাওয়ার ট্রেনিংটা দিয়ে দেবো, তারপর তুমি ইন ফিউচার চাঁদে যেতে পারবে এবং তোমার জন্য মিশন কিন্তু রেডি। যদি তুমি সুযোগ পেয়ে যাও, সত্যি যদি পরীক্ষায় পাশ করো, তাহলে তুমি চাঁদের মাটিতে চাঁদের বুড়ির পাশে বাড়ির পাশেই জমিটা কিনে কি করবে? এবং চাঁদে তো যাবে, দেখো নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, তারা কিন্তু চাঁদের মাটিতে পা দিয়ে প্রথমে পিচ ফল খেয়েছিলেন, তুমি কি খাবে চাঁদের মাটিতে পা দিয়ে সেটা বলবে, চাঁদের মাটিতে তুমি কি বানাবে সেটা বলবে, তার সঙ্গে তুমি বলবে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিভাবে নিজেকে টিকিয়ে রাখবে সেই প্ল্যানটাও বলবে, আর সঙ্গে এটাও বলবে চাঁদে গিয়েই যদি তুমি ফুরফুরে মেজাজে রয়েছো, হঠাৎ করে তোমার সামনে স্কুলের হেড স্যার এলেন বা অফিসের গোমরামুখো বস এলেন, তুমি কিভাবে সামাল দেবে, ম্যানেজ করবে ব্যাপারটাকে বলে ফেলো। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভুলো না জানাতে, চাঁদে বসে থাকবে, পৃথিবীতে সবাইকে ছেড়ে যাবে, পৃথিবীর কার ওপরে নজরদারিটা চালাবে, কাকে ট্র্যাক করবে সেটাও কিন্তু আজকে জানিয়ে ফেলো 9903653992 তে। আমি দেখছি তোমার সমস্ত প্ল্যানিং, চাঁদ কথা আমি দেখছি। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে হাওড়া দীঘা রুটে আসতে চলেছে নতুন ট্রেন, যা সার্ভিস দেবে অগস্ট মাস থেকে। আর ওদিকে রুট ম্যাপ নকশা পুরো রেডি, রিং রোডে, রিং রোড জুড়বে এবার কলকাতা হাওড়া নর্থ চব্বিশ পরগনা আর সাউথ চব্বিশ পরগনাকে, যেটা কিনা সেখানে চার লেনের রাস্তা হবে, গঙ্গার একেবারে ধার বরাবর এই রাস্তাগুলো হবে, কলকাতাকে ঘিরে তৈরি হবে রিং রোড, কম সময়ে যানজট এড়িয়ে যাতে কিনা গন্তব্যে পৌঁছানো যায় সহজেই। আর এদিকে নতুন রুটে ছুটবে মেট্রো ভিক্টোরিয়া থেকে ইডেন গার্ডেন্স, আর 27 সালে 15th অগস্টের আগে ছুটবে দেশে প্রথম বুলেট ট্রেন, আসছে শহর কলকাতায় ডাবল ডেকার বাস, আসছে একেবারে পুরনো লুকে সেই L9 মতন কিন্তু ডাবল ডেকার বাস আসতে চলেছে শহর কলকাতায়, ট্রাম আসছে নতুনভাবে নতুন রুটে, সেও ছুটবে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর জুড়বে কিন্তু এবার ট্রামে, ট্রাম মেট্রো এই নেটওয়ার্ক একেবারে একটা সুতোয় বেঁধে ই ট্রিপ গড়ে তুলবে এই শহর কলকাতায়, ট্রাম মেট্রো কিন্তু রেডি, চলো চলো শহর কলকাতায় সফর এবার তো জমাতে হবে, আর জমাবো কিভাবে, অবশ্যই রাস্তা হারিয়ে ফেলে নয়, তবে হারিয়ে যাব তুমি আমি শহর কলকাতায় সফর জমাতে।

হারিয়ে তুমি যেতেই পারো, এই শহরে হারাতে পারো, কারণ এই শহরে আছে প্রচুর প্রচুর পার্ক রয়েছে, আছে খেলনা পার্ক, আছে ভিক্টোরিয়া থেকে কত রকমারি মিউজিয়াম রয়েছে, আছে সোলার ডোম থেকে আছে ডিজিটাল ডোম, এখন হচ্ছে গঙ্গাপাড়ে আবার 60 ফুট লম্বা মানে 60 ফুট উঁচু দুর্গা মূর্তি, আর হচ্ছে কলকাতা আই নামে জায়ান্ট ফেরিস হুইল, তো যেখানে বসে তুমি দেখতে পাবে শহরের একেবারে প্যানোরামিক ভিউ, যেটা সেই রকম একটা ভিউ কিন্তু তুমি দেখতে পাবে যদি একবার চলে আসো কলকাতা আই। সেটাই তো রেডি হচ্ছে তোমাকে ওয়েলকাম করবার জন্য, গঙ্গাপাড়ে হচ্ছে পথচারীদের হাঁটার জায়গা, ওয়াকওয়ে, আর ওদিকে কিন্তু রেডি পঞ্চদ্বীপ টাওয়ার, যাতে উঠলেই পুরো পাখির চোখে কলকাতা শহরটাকে দেখা যাবে, দেখা যাবে তো, দেখা যাবে চাঁদ অভিযান থেকে, চাঁদে ওই বসে নানা রকম তোমার ইচ্ছে কথা সেগুলোই তো আমি দেখবো এবার 9903655992, যেখানে কিনা ওয়েট করছে তোমার সেই চাঁদ কথা, মানে চাঁদ অভিযান কথা থেকে তোমার ইচ্ছে কথা। জালালসি বউবাজার হাওড়া থেকে লালমোহনদা, লালমোহন মাঝি জালালসি বউবাজার হাওড়া থেকে কি বলছেন, চাঁদে গিয়ে কিছু বানাবেন না, একদম কিচ্ছু বানাবেন না, থাকবেন চাঁদের বুড়ির ঘরেই। আচ্ছা, সেখানেই তিনি চলে যাবেন এবং বুড়িমা যা রান্না করে দেবে সেটাই গিয়ে তিনি খাবেন। তবে হ্যাঁ, FM রেইনবো নমস্কার কলকাতা শনিবার কিন্তু ব্যবস্থাটা একদম ওখানে বসেই করবেন, মানে চাঁদের বুড়িকেও তিনি শোনাবেন, আর যে মৌমিতার নমস্কার কলকাতা এমন ইচ্ছে কথা কিন্তু তিনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে। আর নজরদারি করবেন না কারোর উপরে, কোনো রকম নজরদারি নেই, কারণ অত সময় কোথায়, আর বসকে নিয়েই যদি সামনাসামনি ওনার বসের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আর কিচ্ছু করবেন না, গাছ লাগানোর জন্য বসকেও বলবেন আসুন হাতে আর কি আমার সঙ্গে হাতে হাতে কাজে লেগে পড়ুন, আর কিচ্ছু লাগবে না, জাস্ট হাত দিয়ে আপনি কাজটা করুন, আমার সঙ্গে গাছ পোতার গাছ লাগানোর কাজটা করে ফেলুন, অফিসের বসকে এইভাবেই কিন্তু ম্যানেজ করবেন আমাদের লালমোহনদা, লালমোহন মাঝি জালালসি বউবাজার থেকে এই মেসেজ, এই চাঁদ কথা কিন্তু জানিয়ে দিয়েছেন, চাঁদের ইচ্ছে কথা, চাঁদ অভিযানের কথা। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি লিখছেন, আজকে ভোরাইতে অনেক কিছু শুনলাম, বেশ ভালো লাগলো, আর মাখণ্ডির রেসিপিটা বেশ নতুনত্ব হয়ে যাবে, অবশ্যই ট্রাই করো, শুধু মাখণ্ডি কেন, তোমাকে যে ব্রেড মালাইয়ের যে রেসিপিটা বললাম সেটাও প্লিজ ট্রাই করো, ওটাও কিন্তু খুব ভালো লাগে খেতে, জাস্ট একটু মধু আর বাটারটা যদি ব্রাশ করে নাও আগে, তারপরে দুধ টুধ ঢেলে মোটামুটি হেভি লাগবে খেতে। আর যদি সুভদাকে দেখি তাহলে ভয় পাবো না, সুভদা ওরকম মানুষই নন, ভীষণ ভালো, সেজন্যই তো সুভদা আমাদের এখনও কিন্তু বস হয়ে রয়েছেন। যাই হোক, সুভদাকে যদি দেখেন, যদি আমাদের নিবেদিতা, তাহলে ওখানে গিয়ে কোনো কথা বলবে না, শুধু ছবি তুলবেন, শুধু রিল বানাবেন, আর জমি কিনবে না, শুধু ঘুরে টুরে ভালো করে ঘুরে বেরিয়ে চলে আসবে নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, এমন কথাই এমন ইচ্ছেই জানিয়েছেন। এবারে আমি কোথায় যাচ্ছি, এবারে আমি সোজা চলে যাচ্ছি পূর্ব মেদিনীপুরে, কারণ যাদবেন্দ্রদা ওয়েট করছেন, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন, যাদবেন্দ্রদা যেটা বলছেন সেটা হচ্ছে

ট্রেনে বসে উনি লিখছেন, আমাকে শুনছেন ট্রেনে যেতে যেতে, আর মাঝে মাঝে নেট চলে যাচ্ছে, আহা, ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নেবে? অবশ্যই, ট্রেনে আস্তে আস্তে শুনছেন আমাকে আর যে মৌমিতাকে, আর আমি শুনবো না, এটা হয়, মানিয়ে আমি নেবই। চাঁদে যাওয়ার সুযোগ পেলে, যদি চাঁদে যান আমাদের যাদবেন্দ্রদা, তাহলে ওখানে গিয়ে জমি কিনবেন, দুটো বাড়ি বানাবেন, অনাথদের জন্য একটা বাড়ি, বাহ বেশ, আর একটা হচ্ছে আকাশবাণীর মতো একটা স্টুডিও বানাবেন, কলকাতা থেকে সব আর্যদের নিয়ে সোজা চলে যাবেন চাঁদে এবং সেখানে বসে একটা স্টুডিও চালু করে দেবেন আমাদের যাদবেন্দ্রদা। এমন ইচ্ছে কথা উনি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আর বলছেন ওখানে চাঁদে গিয়ে সবজি ফল ফুল এইসব তো চাষ করবেন, ইন্টারনেট যদি না থাকে তাহলে বাগান নিয়ে ব্যস্ত থাকবেন, এমন ইচ্ছে কথাও কিন্তু জানিয়েছেন, খুব ভালো। আর ওখানে যদি চাঁদে গিয়ে হেড স্যারের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে ওনাকে ওই বাগানে বসিয়ে নানা রকম ফল খেতে দেবেন, যে বাগানটা উনি বানাবেন, যেখানে সবজি ফল ফুল এসব চাষ করবেন, সেই বাগানে বসিয়ে হেড স্যারকে নানা রকম ফল খেতে দেবেন, এমন প্ল্যানের কথাই কিন্তু উনি জানিয়েছেন। আর চাঁদ থেকে সমাজের সমস্ত দুষ্টু লোকদের, দুষ্টু মানুষদের উপর নজরদারি করবেন। আজকে তার সঙ্গে উনি যেটা জানিয়েছেন, তাঁর চাঁদ কথা, তাঁর চাঁদ অভিযানের কথা, তাঁর চাঁদ থেকে বসে তাঁর ইচ্ছে কথা সব তিনি সেন্ড করেছেন। তার সঙ্গে সঙ্গে তিনি অ্যাজ ইউজুয়াল যেটা করে থাকেন সেটাও করেছেন, ভোরাইয়ের কথা বলেছেন, অসাধারণ উপস্থাপনাতে, কথায় গানে, চন্দ্র অভিযানের, চাঁদে অনেক জানা অজানা তথ্য ইতিহাস শুনলাম, খুব সমৃদ্ধ হলাম, থ্যাংকস আ লট দাদা, আমার সঙ্গে একেবারে সকাল ছটা থেকে শুধু নয়, এখন ট্রেনে বসে পর্যন্ত আপনি আমাকে শুনছেন, এটা জেনে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। যাই হোক, এই যে আমরা এখন যে বলছি তোমার সঙ্গে, যে তোমার চাঁদ কথা শুনছি, তোমার এই সমস্ত কথাগুলো যেমন দেখছি, তার সঙ্গে সঙ্গে যেটা তোমাকে আমার বলতেই হবে, এই যে বুলেট ট্রেন আসতে চলেছে, বুলেট ট্রেন আমাদের চড়বে, তো সেই বুলেট ট্রেন যখন আসবে সেই বুলেট ট্রেনের জন্য কী হতে চলেছে জানো? বুলেট ট্রেন যখন ছুটবে সেটা হচ্ছে নেক্সট ইয়ারে, মানে 27 সালে, 27-এর 15th August আগে, এমন কিন্তু একটা টার্গেট নিয়েই এগোচ্ছে সেই কাজ, এবং সেই কাজ এগোচ্ছে বলেই কিন্তু গত পরশু দিনই সেই ব্রিজটাও তৈরি হয়ে গেল, যে ব্রিজের ওপর থেকে, যে একদম একদম শক্তিশালী পাওয়ারফুল একটা স্টিলের ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজের ওপর থেকে শাঁ শাঁ করতে করতে বুলেট ট্রেন চলে যাবে। সব থেকে স্পেশাল যে ট্রেন, সেই ট্রেনই কিন্তু আসতে চলেছে, আর তার সঙ্গে আজকে আবার শ্রাবণী মেলা চলছে, তো সেই শ্রাবণী মেলায় যেমন স্পেশাল ট্রেন রয়েছে তারকেশ্বর রুটে, তেমনই কিন্তু 5টা রুটে বাসও রয়েছে, মহাদেব এক্সপ্রেস চালু হয়েছে, চলছে ট্রেন, তাই তোমাদের যাদের ইচ্ছে শ্রাবণী মেলা যাওয়ার, তারা প্লিজ চলে যাও শ্রাবণী মেলায় সোজা। আমি এখন কোথায় যেতে পারি বলো তো? অবশ্যই আমাকে এখন যেতে হবে বাজারে, কারণ মুখে তো কিছু দিতে হবে, অনেক কথাবার্তা বলে চলেছি, মুখে কিছু দেব, তবে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে তোমাকে আমাকে হয়তো খুব শীঘ্রই, আজকে হয়তো তুমি মাছ মাংস ডিম থেকে শত হাত দূরে থাকবে, কারণ আজকে শ্রাবণ মাসে সোমবার, অনেক বাড়িতে এই ব্যাপারটা আছে। তো যাই হোক, যারা কিনা ব্রেকফাস্টে প্রত্যেক দিনই ফাস্টিং ব্রেক করো, একটা ডিম অন্তত পক্ষে থাকে, ডিম সেদ্ধ বা ওমলেট বা মানে স্ক্যাম্বল এগস, তো যেটাই থাকুক না কেন, হয়তো এবার খুব তাড়াতাড়ি ডিম তোমাকে আমাকে গুড বাই বলবে, কারণ ডিমের দাম ভীষণভাবে বেড়েছে, 1.50 টাকা থেকে 2 টাকা পর্যন্ত ডিমের দাম বেড়েছে, ব্রেকফাস্ট টেবলের ডিম যে কোনো সময় সত্যি সত্যিই গুড বাই বলতেই পারে। আর দাম বেড়েছে আটা থেকে ময়দা, মাছ থেকে সবজি, দামগুলো সবই দেখছি, করবো শেয়ার, অবশ্যই শেয়ার করবো। 8:30 তো বেজে গিয়েছে অলরেডি, 8:37 হয়ে 2 সেকেন্ড হয়ে গেছে, তাই ফিট অ্যান্ড ফাইন থাকতে গেলে বাজারমুখী হতে হবে। আর বাজারে যাওয়ার আগে জাস্ট 3 মিনিট সময় চেয়ে নিচ্ছি তোমার কাছ থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:40 হয়ে 35 সেকেন্ড। তুমি শুনছো আর জে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। দেখো, গতকাল ছুটির দিন গেছে ঠিকই, তবে ছুটির সঙ্গে সঙ্গে ছুটো ছুটিও তো থাকে, কারণ গোটা সপ্তাহের কাজটা জমিয়ে রাখি আমরা সাধারণত ওই স্যাটারডে আর সানডের জন্য। তো সেই রবিবার যখন গেছে, সেখানে যখন ছুটো ছুটির ব্যাপারটা ছিল, তখন অনেকেই হয়তো বাজারটা সেভাবে গোটা সপ্তাহের জন্য করে রাখতে পারোনি। আজকে বাজারে যেতে হবে, কারণ শরীর ছোটাতে গেলে চাই তো খাবার দাবার। এখন বাজারমুখী হতে হবে, কারণ 8:30 অলরেডি বেজে গেছে, 8:41 হয়ে 4 সেকেন্ড হয়ে গেছে। আরে বাবা, আসছে তো ঝাঁকে ঝাঁকে ইলিশ, এখন আসছে মরশুমের প্রথম ইলিশ, ঢুকেছে বাজারে। কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমার মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে এখন টনটন ইলিশ। দামটাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ, এসবে জানা আছে কি? দরদাম জানার জন্য প্রত্যেক দিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই টিউন করো 107 FM রেইনবো, কারণ আমরা জানিয়ে দিই তোমাদেরকে সবজি থেকে মাছ, ফল, আনাজ সমস্ত কিছুর দাম মোটামুটি কি যাচ্ছে।
5: মার্কেটে কার দর কত দূর,
6: প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ
4: লাফিয়ে লাফিয়ে চড়ছে গো, দাম সব লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দাম বেড়েছে, গোবিন্দভোগ চালের দাম বেড়েছে যেমন, তেমনই কিন্তু পোস্তও দাম বাড়াতে ভীষণভাবেই ব্যস্ত। 1800 থেকে 1900 টাকা লুজ পোস্ত হয়েছে, আর তুমি যদি ভালো ব্র্যান্ডেড পোস্ত নিতে চাও তাহলে 2900, 2100, 2200 এরকম দামে কিন্তু মিলছে পোস্ত। চন্দ্রমুখী আলু থেকে জ্যোতি আলু, এরা মোটামুটি এখনও ঠিকঠাক আছে, খুব একটা পকেটে চাপ দিচ্ছে না, টাকা পয়সা খুব একটা বেশি খসছে না। আর মিলছে যেটা ভীষণ তেতো উঠছে, সে আবার 70 থেকে 80 টাকা। পটল, ঝিঙে, ঢেঁড়স সবই আছে এখন বাজারে, তবে তাদের দামগুলো না সবাই হাফ সেঞ্চুরির পথে। আর শীতের সবজি বিট, গাজর আছে 70 থেকে 80 টাকা কেজি। আদা তো কবেই ডাবল সেঞ্চুরি ক্রস করেছে, এখন 250 টাকায় বিকোচ্ছে। নারকেল মিলছে 35 থেকে 40 টাকা, ডাব নেই তার সঙ্গে এতটুকুও ভাব। এত বৃষ্টি হচ্ছে তবু তো গলা শুকোচ্ছে আমাদের, আর গলা শুকলে ডাবের জলে যে একটু গলাটা ভেজাবে উপায় কি আছে? 70 থেকে 80 টাকা ছোট্ট ছোট্ট ডাব, তাই এত দাম। আর ওদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2000 ক্রস করে 2200 দাঁড়িয়েছে হচ্ছে পোস্ত, সেটা তো বললামই তোমাকে যে পোস্ত এখন দাম বাড়াতে হেভি ব্যস্ত। এ তো গেল চাল ডাল সবজির কথা, আর ওদিকে চিকেন, কিচেনমুখী যদি করতে চাও, ডিমের দাম বেড়েছে, চিকেনের দামটাও কিন্তু বেড়েছে। আর মাটন, বাপরে বাপ, এতদিন কি বলতাম, হাজার শুনেই তুমি মুখ করছো বেজার, করোনা বেজার, এটা বলতাম তো গতকাল 1200 থেকে 1300 টাকায় কোথাও কোথাও কেজিতে মিলেছে মাটন। বাটা থেকে ট্যাংরা, পাবদা থেকে গলদা, পমফ্রেট থেকে ইলিশ, সবার অ্যাটেন্ডেন্স কিন্তু এখন মিলছে, কারণ বর্ষাকাল। তবে দাম বেড়েছে রুই থেকে কাতলা, তাদের দামও কিন্তু যেমন বেড়েছে 350 থেকে 400, ট্যাংরা তো 800 ক্রস করে বিকোচ্ছে, আর মৌরলা সে 450 থেকে 500 টাকায় আছে, গলদা বাগদা সবই আছে 700 থেকে 800 টাকা কেজি, 1000 টাকাও রয়েছে। পাশাপাশি ইলিশ আসছে 2200, 2500, 1600 এরকম আছে, যেটা কিনা তোমার মোটামুটি ওজন অনুযায়ী হচ্ছে। আর চড়ে আছে মাটনের দাম, বললামই 1000, 1200, এখন একেবারে কোনো ব্যাপার না, 1000 নয়, ভুলে যাও 1000। আর ঘরে যেমন আসছে রূপালী শস্য ইলিশ, তেমন কিন্তু ঘরে এতদিন আসছিল না সোনা দানা, রথের মরশুম, রথে কতটা ছাড় দিচ্ছে মেকিং চার্জে, তবুও কেমন যেন দেখো সোনা কিছুতেই আসছিল না। কিন্তু এই মুহূর্তে জিএসটি ছাড়া হঠাৎ করে গতকাল সোনার দাম একেবারে ধস নেমে গেল, 1040 টাকা সোনার দাম কমেছে, এবং সোনা এখন 22 ক্যারাট সোনার দাম যেটা, সেটা হচ্ছে 1,29,406 টাকা 10 গ্রামের দাম, ভাবো 30,000-এর নিচে, 1,30,000-এর নিচে কিন্তু এখন সোনা পাওয়া যাচ্ছে। তাহলে কি করবে বলো তো, জিএসটি ছাড়াই সোনার দামের কথা বললাম, কিন্তু পকেট মোটামুটি সাপোর্ট করলেও করতে পারে, কারণ এখন এই মুহূর্তে রথের মরশুম চলছে, তাই মেকিং চার্জ একটু মানে ছাড়টার আছে। আর সেজন্যই আর যে মৌমিতা বলছে তোমাকে, সোনা সোনা করতে করতে তুমি তোমার ফিয়ান্সকে বলতেই পারো, ও সোনা, ও সোনা, তারপরে তারপরে তো আর আমি বলবো না, বাকিটা তো বাপ্পী লাহিড়ী আর মোনালি বলবে।

0: রসগোল্লা কেন করিস হল্লা, তোকে দেখে দিল মাঙে মোর।
1: এই গুন্ডা ডাকবো নাকি পুলিশ, করবে এমন পালিশ।

0: আমি তো চলে এসেছি, আমি চলে এসেছি সোজা একদম কোথায়, 9903-65-992 তে, কারণ এখানেই রয়েছে সেই তোমার চাঁদ অভিযান কথা থেকে তোমার ইচ্ছে কথা। আর আমি এই মুহূর্তে বালুরঘাটে রয়েছি, বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর থেকে সুজন পাহান আমাকে টেক্সট করেছে। তো সেই টেক্সটটা কি বলছে, আজকে চন্দ্র দিবস উপলক্ষে যদি সুজনকে বলা হয়, জিজ্ঞেস করা হয় চাঁদে যেতে চাইলে ও কি করতে চাইবে, তাহলে ও যেটা বলবে সেটাই ও আমাকে লিখে পাঠিয়েছে। সুযোগ পেলে অবশ্যই চাঁদে ও যেতে চায়, প্রথমে চাঁদের মাটিতে খুব উঁচু করে লাফাবো, কারণ সেখানে মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় অনেক কম। এক্স্যাক্টলি, ছোট্ট একটা লাফ ও অনেক বড় লাফের মতো হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা। তারপর একটু দাবা খেলবে, হ্যাঁ ঠিক ঠিক, কারণ ওই যেখানে ওরা থাকে মানে বালুরঘাটে, বালুরঘাটে কিন্তু খুব ভালো দাবা খেলার ক্লাব আছে, আমি সেটা জানি এবং আমি সেখানে গিয়েছি। শুধু দাবা খেলার ক্লাবের কথা বলবো না, একটা দারুণ রেস্টুরেন্ট আছে, প্রচুর খাবার দাবার সেখানে গেলে মেলে এবং ভীষণ কম দামে এত এত আইটেম থাকে, সেটা গুছিয়ে খেয়ে ওঠা যায় না, এতটা বেশি বেশি পরিমাণে খাবার সেখানে দেওয়া হয়। যাই হোক, এরপরে ও যেটা বলছে আমাদের সুজন, সেটা হচ্ছে পৃথিবীকে চাঁদ থেকে দেখবে এবং কয়েকটা দারুণ ছবি তুলবে সেখানে বসে। আর খাওয়ার কথা যখন বললাম আমি, তখন যেটা বলছে মহাকাশচারীদের যে স্পেস ফুড রয়েছে সেটা একবার ও খেয়ে দেখতে চায় চাঁদে গিয়ে। তবে যদি নিজের পছন্দ মতো খেতে পারতো তাহলে অবশ্যই গরম গরম খিচুড়ি, আলু ভাজা আর এক কাপ চা অবশ্যই চাইতো আমাদের সুজন। বলে ফেলো, তোমার ওখানে আছে তো চরকা কাটা বুড়ি আছে, তাকে বলো নিশ্চয়ই এক কাপ চা তোমাকে বানিয়ে দেবেন। আর অফিসের যদি গম্ভীর বসকে সঙ্গে নিয়ে যায় বা যদি সেখানে গিয়ে দেখা হয়ে যায়, তাহলে যেটা করবে সেটা হচ্ছে চাঁদে ওজন পৃথিবীর প্রায় 1/6, তাই ভাবছে সেখানে গিয়ে যদি বসের রাগ আর গম্ভীর ভাব 1/6 কমিয়ে ফেলা যায়, তাহলে ফিরে এসে সবাই বলবে চাঁদে গিয়ে না বসেরও হাসি ফুটেছে। অবশ্যই ওই চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, বসের হাসিও বাঁধ ভাঙবে। তাহলে তারপর পৃথিবীতে ফিরে সবাইকে সেই দারুণ এক্সপিরিয়েন্সের কথা, অভিজ্ঞতার কথা ও শোনাবে, সেটাই বলছে সুজন। তারপর পৃথিবীতে ফিরে সবাইকে সেই অভিজ্ঞতার কথা শোনাবে এবং একটা কথা না বললেই নয়, সেটাই ও লাস্ট আর কি লিখে ফেলেছে, সেটা হচ্ছে আর যে মৌমিতার কথা, আপনার কথায় থাকে মিষ্টি এক ছন্দ, শুনলেই মনটা হয়ে যায় আনন্দ, হাসি আর গল্পে কাটে সকাল সন্ধ্যা, অনেক ধন্যবাদ, থাকুন ভালো, এই আমাদের প্রার্থনা, থ্যাংকস আ লট। এইভাবে আমাকে এত সুন্দর করে চাঁদ কথা জানানোর সঙ্গে সঙ্গে আমার নিজের কথাটাও সুজন পাহান বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে যেভাবে তুলে ধরেছো, তাতে তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো রয়েছে, থ্যাংকস রয়েছে সবার জন্যই যারা আমাকে এখন মেসেজ সেন্ড করছো। এই মুহূর্তে আমি দমদম ক্যান্টনমেন্টে চলে যাচ্ছি, সোমনাথদা রয়েছেন আমার সঙ্গে দক্ষিণ দিনাজপুর থেকে সোজা দমদম ক্যান্টনমেন্টে সোমনাথদার কাছে। সোমনাথদা কি বলছেন যে একটা মিউজিয়াম বানাবেন সেখানে চাঁদে গিয়ে, এবং সেইখানে নানা রকমের চরকা আর কি থাকবে, চরকা কাটা বুড়ির যেমন চরকা আছে সেরকমই চরকা রাখবেন, এবং চাঁদে গিয়ে প্রথমে চাঁদের বুড়ির কাছে যাবেন, সেখানে গিয়ে একটু ভালো মন্দ কথাবার্তা হবে, তারপরে নেট যদি না থাকে, ইন্টারনেট না থাকলে ওনার সঙ্গে বসে গল্প করবেন জমিয়ে, তারপরে নজর রাখবেন যারা ভিলেন তাদের ওপরে, মানে পৃথিবীতে যারা ভিলেন আছে তাদের উপরে, এবং ফাইনালি বসের সঙ্গে দেখা হলে তার সঙ্গে লুকোচুরি খেলবেন আমাদের সোমনাথদা। আর অবশ্যই আমাকে ভালো থাকার কথা বলেছেন, কিন্তু এবারে আমাকে আর চাঁদে নিয়ে অন্তত পক্ষে যাননি আমাদের সোমনাথদা, ঠিক আছে আমি থেকে গেলাম সোজা একদম কোথায়, অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে। আর এখন এখন এমন একটা গান আসছে যে গানটা শুনলে ডেফিনেটলি চাঁদেই যাও আর পৃথিবীতেই যাও, পৃথিবীতেই থাকো যেখানেই থাকো না কেন তুমি নাচতে বাধ্য হবে। এখন আসছে ইন্ডি পপ, সেই নাজিয়ার গানই এখন থাকছে তোমার জন্য, যে গান শুনলে তুমি আমি খুব স্ট্রেস ফ্রি হই, কিন্তু নাজিয়ার লাইফটা ছিল একদম স্ট্রেসে পূর্ণ। চলো তাহলে এখন সোজা চলে যাই আমরা ইন্ডি পপ।
1: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist.

আটটা বেজে 57 মিনিট হয়ে 25 সেকেন্ড, 9টা বাজতে চলেছে। ব্যস্ত তুমি, ব্যস্ত শহর কলকাতা নিজের বদল ঘটাতে। তৈরি হচ্ছে তো পকেট বাগান, তৈরি হচ্ছে শহরের রিং রোড, আসছে অনেকগুলো ফ্লাইওভার, গঙ্গার ঘাটও কিন্তু মেকওভার করে নতুন লুকে হাজির হবেই পুজোর আগেই। আর তুমিও পাঠাতে থাকো 9903655992। চাঁদে যদি যেতে পারো, সেখানে গিয়ে কী বানাবে? বাড়ি বানাবে নাকি রেস্তোরাঁ, নাকি পুকুর কাটবে, নাকি সুইমিং পুল বানাবে, নাকি বাগান বানাবে, সব কিছু বলতে থাকো। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই তুমি বলো কিন্তু তোমার, যদি ওখানে গিয়ে দেখো ইন্টারনেট নেই তাহলে তুমি কী করবে, যদি বস বা হেড স্যারের মুখোমুখি হও তাহলেই বা কী করবে, আর চাঁদে বসে তুমি কার ওপরে, পৃথিবীর কার ওপরে নজরদারি চালাবে, সেই সমস্ত কিছু জানাতে থাকো, সেন্ড করতে থাকো 10টার আগে। যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই। 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। আপাতত ঘুরে তাকাচ্ছি পরের ঘন্টার দিকে, আর পরের ঘন্টাতেই আসছি আমি ঘুরে তাকিয়ে তোমার সমস্ত বার্তা নিয়ে।

0: আকাশবাড়ি কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। বিহার বিধানসভার বর্ষাকালীন অধিবেশন আজ শুরু হচ্ছে। 24 জুলাই পর্যন্ত চলবে এই অধিবেশন। মোট 5টি বৈঠক অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে সরকারের পক্ষ থেকে সম্পূরক বাজেট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি ও আর্থিক প্রস্তাব পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। বিহার নগর উন্নয়ন বিল সহ মোট 13টি বিল বিধানসভায় উত্থাপনের কথা রয়েছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF 1 কোটি টাকা মূল্যের 1,700 মেট্রিক টনেরও বেশি কয়লা বাজেয়াপ্ত করেছে। গত 3 সপ্তাহ ধরে CISF-এর নিরাপত্তার অধীনে থাকা কয়লা খনিগুলি থেকে অভিযানের সময় এই কয়লা বাজেয়াপ্ত করা হয়। অভিযান চলার সময় 84টি গাড়ি আটকের পাশাপাশি অবৈধ খনন ও কয়লা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে 21টি মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনার বৈঠকের পরই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে CISF সূত্রে খবর। ফ্রান্সের ভূমধ্য সাগরের উপকূলবর্তী শহর ফ্রেজুয়ের কাছাকাছি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। খরার পাশাপাশি তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। দাবানলের ভয়াবহতার কারণে ভূমধ্যসাগরীয় বন্দর শহর তুলো এবং লে আক্সের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে গতকাল কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকরাইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন তিনি। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা
1: 107 FM রেনবোতে। নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 6 সেকেন্ড। তুমি শুনছো সোমবারের নমস্কার কলকাতা 107 FM রেনবো আর যে মৌমিতার সঙ্গে। তুমি রেডি হচ্ছ অফিসে যাবে বলেও, আর ওদিকে জল ভরা মেঘও কিন্তু হাজি শহরের লোকজনকে হেভি করে ভিজিয়ে দেবে বলে। রেডি হচ্ছে আর্টেমিস মিশন চাঁদে নিয়ে যাবে বলে, আর মহাকাশে গিয়েছে বিক্রম 1। চন্দ্রযানও কিন্তু যাবে, মানে চন্দ্রযানে কে যাবে আর যাবে ট্রিয়ন্ডা। এবছরের বিশ্বকাপ ফুটবল নাসা আর ফিফার যৌথ প্রজেক্ট এটা ট্রিয়ন্ডাকে পাঠাবে তারা, এমনটাই কিন্তু তাদের টার্গেট রয়েছে। আর নাসার টার্গেট তো লোকজনও যাবে চাঁদে, থাকতে পারবে তারা পাকাপাকিভাবে চাঁদে, এমনই কিন্তু অভিনব সুযোগ দিচ্ছে এবারে তারা বিজ্ঞাপনে। আর তাই তো তোমাকে বলেছি আজকে চাঁদের দিন। আজকের দিনেই কিন্তু নীল আর্মস্ট্রং আর এডুইন অলড্রিন প্রথম চাঁদে পা রেখেছিলেন, সেই 1969-এর আজকের দিন, মানে 20th জুলাই। গোটা দিনটাই আজকে সূর্য না থাকলেও চাঁদের দিন হিসেবেই রয়েছে। হ্যাঁ, এখন তোমার আমার সঙ্গে সূর্য আছে ঠিকই, সূর্য রয়েছে মেঘের আড়ালে, বৃষ্টির আড়ালে রয়েছে, কিন্তু চাঁদের দিন আজকে গোটা দিন। 20th জুলাই প্রথম চাঁদের মাটিতে নেমেছিলেন নীল আর্মস্ট্রং আর অলড্রিন। আর নেমেই তারা যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা পিচ ফল খেয়েছিলেন, যেটাকে

দেখতে তুমি আমি দেখে অনেকটা আপেল ভাববো, কিন্তু না, সেদিন সেটা তাঁদের হাতে ছিল পিচ ফল, কারণ সেটাই তাঁরা এসে বলেওছিলেন এবং সেখান থেকেও তাঁরা বলেছিলেন। যাই হোক, তুমিও যদি চাঁদে যেতে পারো, জমি যদি কিনতে পারো, তাহলে সেখানে গিয়ে কী বানাবে জানাচ্ছ সে কথা, সঙ্গে বলছো তো যদি ইন্টারনেট না থাকে নিজেকে কীভাবে টিকিয়ে রাখবে সেই প্ল্যানটাও বলছো, আর চাঁদে বসে যদি হাতে থাকে শক্তিশালী পাওয়ারফুল বাইনোকুলার তাহলে কার ওপর নজরদারি চালাবে, কাকে ট্র্যাক করবে এই পৃথিবীর, সেটাও কিন্তু তুমি বলছো, তোমার সেই ইচ্ছে কথা জানাতেও ভুলো না। আর যদি দেখো সামনেই তোমার দাঁড়িয়ে আছে তোমার সেই মানে একদম গোমরামুখো অফিসের বস কিংবা দুর্দণ্ড প্রতাপ হেড স্যার, তাহলে তুমি কীভাবে তাদেরকে সামাল দেবে সেটাও ভুলো না জানাতে। আর চাঁদ অভিযানের কথা শুনতে শুনতে তোমার ইচ্ছে কথা সবই আমি সবাইকে বলবো, আর চাঁদে গিয়েই যেমন নীল আর্মস্ট্রং এবং অলড্রিন খেয়েছিলেন পিচ ফল, তুমি চাঁদে গিয়ে কী খাবে সেটাও প্লিজ বলো। আমি কিচ্ছু ভুলছি না গো, আমিও ভুলছি না, যেমন কাউন্টিং আমি করছি। আর একটা কথা তোমায় বলছি, তুমি না ভুলো না টেস্ট করতে, বা কেউ যখন বলবে কারোর বিয়ের ইনভিটেশন তোমাকে জানাতে আসবে, বা কেউ যখন বিয়ের ওই কার্ডটা তোমার হাতে দিয়ে বলবে অমুক তারিখে বিয়ে তুমি প্লিজ এসো, তুমি না তার সঙ্গে একটা কথা জিজ্ঞেস করতে প্লিজ ভুলো না, যে কিছু ব্লাড টেস্ট আছে, কিছু টেস্ট আছে তাদের যাদের বিয়ে সামনে, তারা যেন সেগুলো করতে না ভোলে। সবাই তো চাই আমরা সুস্থ শরীরে ভালোভাবে থাকতে, ভালোভাবে বাঁচতে, তাই দরকার রোগ হলে নয়, রোগ হওয়ার আগে সাবধান থাকতে হবে, কোন কোন টেস্ট করাতে হবে, কখন করানো উচিত টেস্টগুলো শুনবো জানবো আজকে হ্যালো ডক্টরে। এই ঘন্টায় থাকবেন আমাদের সঙ্গে ডক্টর, আছি তো আমি তুমি দশটা পর্যন্ত আছি। আজ হবে চাঁদ কথা থেকে ট্রাম কথা, তার সঙ্গে হবে মিউজিয়াম কথা, তুমি আমি আছি একদম বন্ধুত্বের হাত ধরে এই ঘন্টার সফরে ঠিক সকাল দশটা পর্যন্ত।

জানি জানি, আমিও জানি। এই ঘন্টার সফর সঙ্গী হয়ে, বন্ধু হয়ে থাকবে তুমি আমার সঙ্গে। তুমি আমি নমস্কার কলকাতার এখন তৃতীয় ঘন্টায় চলে এসেছি, আর এসেছে তো হাইড্রোজেন ট্রেন এসেছে, আর বাষ্পচালিত ডিজেল চালিত ইলেকট্রিকের পর এখন একদম আমাদের দেশে প্রথম হাইড্রোজেন ট্রেনও কিন্তু ট্র্যাকে ছুটছে। শহরে বসেছে রথের মেলা, শহরে চলছে দিব্য কলা মেলা রবীন্দ্র সদনে, আর শহরে কিন্তু রয়েছে মহাকাশ মিউজিয়াম, এসেছে নতুন ডিজিটাল ডোম, যেখানে গেলেই দেখা যাবে, জানা যাবে সৌর সংসারের খুঁটিনাটি থেকে চাঁদ মুলুকের অনেক কথাও। আমি তো জানতে পারবো চাঁদ অভিযানের কথা থেকে ওই তোমার ইচ্ছে কথা, যদি আমি একটাবার চলে যাই 9903652992 চেক করতে। চাঁদে জমি কিনে তুমি কি বানাবে দেখবো, তার সঙ্গে জানবো ইন্টারনেট পরিষেবা না মিললে তুমি নিজেদের চাঁদে কিভাবে টিকিয়ে রাখবে, আর দেখবো সেই সিচুয়েশনটা কিভাবে তুমি সামাল দেবে যখন কিনা চাঁদে পা দিয়েই তুমি যদি সামনেই দেখো তোমার গোমরামুখ ও সেই অফিসের বস দাঁড়িয়ে আছেন, কিভাবে তুমি কিভাবে ম্যানেজ করবে তাকে, কিংবা ধরো তোমার দোদণ্ড প্রতাপ সেই হেড স্যার রয়েছেন, তাহলে বা তাকেই বা কিভাবে তুমি ম্যানেজ করবে সে কথা তো দেখবো। আর চাঁদে বসে তুমি তোমার হাতে শক্তিশালী বা পাওয়ারফুল ওই যে বাইনোকুলারটা আছে সেটা দিয়ে তুমি পৃথিবীর কার উপরে নজরদারি চালাবে সব কিছু আমি দেখবো 9903652992। বৃষ্টি ভেজা শুভ সকাল, শ্রাবণের তৃতীয় দিবসে অঝোরে বৃষ্টি ঝরছে।

বলছেন, আমাদের মাধাইদা বলছেন বহরু থেকে, আর রাত্রি 12:30 থেকে জেগে আছি, ফাইনাল খেলার সময় কাটালাম। এই ফাইনাল খেলা কার সঙ্গে কার খেলা লিখে ফেলেছেন, ইংল্যান্ড ফ্রান্স নয়, ফাইনাল খেলা হলো তো আর্জেন্টিনা আর স্পেনের সঙ্গে। যাই হোক, মৌমিতা অনুষ্ঠানে থাকা মানে নতুন নতুন তথ্যের সন্ধান পাওয়া, যেগুলো আমরা সঞ্চিত করি আমাদের জ্ঞানের ভাণ্ডারও। হো, থ্যাংকস আ লর্ড দাদা। এবার বিষয়ে যেটা বলছেন আমাদের, সেটা হচ্ছে চাঁদে যাবার সুযোগ যদি পান আমাদের মাধাইদা, তাহলে সেখানে গিয়ে একটা নারকেল বাগান বানাবেন। উনি বাস নারকেল বাগান, একদম নারকেল মুড়ি টুড়ি এই সমস্ত খাওয়া হবে আর কি, সেই জন্য নারকেল বাগান বানাবেন। নারকেলের মধ্যে জল পাওয়া যাবে, শাঁসও পাওয়া যাবে, যা থেকে বেঁচে থাকার রসদ পাওয়া যাবে। বাও, ঠিক, চাঁদে যদি ইন্টারনেট না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ সঙ্গে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বলি বেশ কয়েকটা খণ্ড। বাহ, খুব ভালো, তাহলে সেগুলো নিয়ে ওখানে গিয়ে পাতা উল্টাবেন এবং বই পড়বেন, যেগুলো পড়ে সময় কাটাবেন। আর সামনে যদি বসের সঙ্গে দেখা কোনো সুযোগ নেই, কারণ কোনো বস নেই, নিজেই নিজের বিজনেস চালান তিনি, তাই তিনি নিজেই নিজের বস। আর বস তো আর চাঁদে গিয়ে যদি নজরদারি চালাতে হয় সেই সব বেয়াক্কেলে মক্কেলের ওপর, অহরহ যারা ধ্বংস করছে সবুজকে, পরিবেশ দূষণ করছে, তাদের ওপরেই অবশ্যই নজরদারি চালাবেন এবং উপযুক্ত জায়গায় শাস্তির দাবিও জানাবেন। মাধাইদা, মাধাই দাস, বহরু ঘোষপাড়া থেকে এই সমস্ত তার ইচ্ছে কথা, চাঁদ অভিযান কথা আমাদেরকে জানিয়েছেন। এবারে আমি যাচ্ছি কোথায়, মিতালিদির কাছে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন, মিতালি বৌদি আমাদেরকে যেটা বলছেন, অমিতদার ওয়াইফ, তিনি বলছেন যে যদি বলো যে চাঁদে গিয়ে থাকতে হবে, তাহলে প্রথমেই যেটা করবেন বা যেটা বানাবেন সেটা আমাদের মিতালি বৌদি, সেটা হচ্ছে ওখানে গিয়ে একটা বাঙালি খাবারের দোকান করবেন। বেশ, নিজের হাতে খাবার বানিয়ে সেগুলো বিক্রি করবেন। আর বাড়ির লোক বলে হাতের রান, বাড়ির লোক প্রত্যেকেই বলে যে হাতের রান্না নাকি খুব ভালো, চাঁদের মধ্যে একটা বিজনেস হয়ে যেতেই পারে, এমন ইচ্ছেটা তাঁর আছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর হেডমাস্টারমশাইয়ের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তাহলে হেডমাস্টারমশাইকে প্রণাম করে তাঁর থেকে অনেক কিছু শিক্ষা নেবেন, কারণ অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তাই পড়াশোনা সেভাবে হয়নি, সেজন্য এটা করবেন আমাদের মিতালি বৌদি। আর মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনাটা যদি আবারও শুরু করা যায়, তাহলে সেটাও তিনি করবেন। আর যদি বসের সঙ্গে দেখা হয়, তাহলে বস বলতে তো অবশ্যই ছেলে, বাড়িতে যা সবসময় খিটখিট করে সেটাই আর কি হয়ে যায়, তো সেই রান্না করে রেখেছে, ওখানে গিয়েও যদি ওই রকম করে তাহলে ওকে সামলানোর চেষ্টা করবেন। চাঁদ থেকে কারোর উপর যদি নজর রাখতে হয়, সেটা মা বাবা এবং শ্বশুর শাশুড়ির উপর নজর রাখবেন। এটা নজরদারি নয়, এটা সুন্দরভাবে স্নেহের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে নজরটা রাখবেন, সেটাই উনি বলছেন। আর স্পেশাল আইটেম যেটা পাওয়া যাবে সেটাই খাওয়ার চেষ্টা করবেন চাঁদে গিয়ে, যে চাঁদে যে খাবারটাই পাওয়া যাক। তবে জানি না সেই সৌভাগ্য হবে কিনা চাঁদে ইন্টারনেট না থাকে। তাহলে মৌমিতা, তুমি যদি তুমি যাও, তাহলে যাই হোক না কেন, আমাদের দুজন থাকলে গল্প টল্প করে টাইম পাস হয়ে যাবে। আচ্ছা, আর যে মৌমিতাকে তাহলে ওখানে নিয়ে যাবেন, আমাদের এমন ইচ্ছেটা কিন্তু রয়েছে আমাদের মিতালি বৌদির রয়েছে। আরও অনেক কথা এখনও অবশ্যই অবশ্যই সবার, যা চাঁদ কথা, চাঁদ অভিযান কথা বা ইচ্ছে কথা তোমরা সেন্ড করছো, অবশ্যই অবশ্যই শেয়ার করবো সবার সঙ্গে, কারণ আছি তো 10:00 পর্যন্ত। দেখছি তোমার চাঁদ অভিযান কথা, জানছি তোমার ইচ্ছে কথা, আর এবার বলবো সেই জরুরি কথা, বিয়ের আগেই অনেক বাড়িতেই যেটা হয়ে থাকে, কোষ্ঠী বিচার হয় পাত্রপাত্রীর, আর যদি মিলে যায় ব্যাস, ধরা হয় তাদেরকে রাজ্যটক হিসেবে। কিন্তু যেটা জরুরি, যা বিচার করলে ভবিষ্যৎটা ভালো হয়, কমপ্লিট, মানে যেটা একদম ঠিকঠাক হয়, সেটা হচ্ছে যে আমরা এখনও ভীষণভাবে উদাসীন কাপলদের ব্যাপারে। থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, সিকলসেল অ্যানিমিয়া বা HIV, জিন টেস্ট, এগুলো করা নাকি শুনেছি ভীষণভাবে জরুরি। কোন কোন মেডিকেল টেস্ট দরকার, হেপাটাইটিস টেস্টটাও কি দরকার আছে? বিয়ের আগে মেডিকেল চেক আপ কেন গুরুত্বপূর্ণ? এখন তো শ্রাবণ মাস, একেবারে বিয়ের ভরা মাস, যাকে বলে বিয়ের মরশুম চলছে। বিয়ে মানেই হইচই, আনন্দ উৎসব, তবে সব কিছু ভালোভাবে হতে পারে যদি সব দিক ঠিকঠাক থাকে, মানে শরীরের দিক থেকে শারীরিকভাবে যদি সুস্থ থাকা যায়, তাহলে কিন্তু সব ঠিক আছে। আজকে তাই শুনবো যে এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কতটা দরকারি মেডিকেল টেস্ট থেকে চেক আপ বিয়ের আগেই। ফিরছি আমি জাস্ট এই 2:11 পরেই ফিরছি। আমাদের সঙ্গে থাকবেন হ্যালো ডক্টরেট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। আমরা কোষ্ঠী বিচার করি বিয়ের আগে, আমরা আবার প্রি ওয়েডিং ফটো সেশনও করি, কিন্তু আমরা বেশ কিছু টেস্ট আছে যেগুলো ভীষণভাবে জরুরি, সেগুলো করতে ভুলে যাই। আপাতত 2:11 নিচ্ছি, কারণ ওই মন্ত্রটা তোমাকে রিকল করাবো, তারপরেই তো ওই বিয়ের পিঁড়িতে যাবো।

0: এই যে মন্ত্র, এই মন্ত্র কিন্তু আমাদের সবারই চেনা। মন্ত্র সাত পাকে ঘুরে বিয়ের বাঁধনে বাঁধা পড়বার সময় এমন অনেক রিচুয়ালস মানি আমরা, কিন্তু যেটা আরও বেশি বেশি করে দরকার সেটা কিন্তু আমরা জানি না এবং আমরা মানি না, উদাসীন থাকি আমরা সেই ব্যাপারে। দুজনের পছন্দ, দুই ফ্যামিলির পছন্দ, অতএব চলো বিয়ের পিঁড়িতে সোজা বিয়ের মণ্ডপে চলে যাই। না, তার আগেও আমরা আবার ব্যস্ত হয়ে পড়ি। আমরা যেমন প্রি ম্যারেজ ফটোশ্যুট করে থাকি, আমরা প্রি ওয়েডিং ফটোশ্যুট যেটা বলি আমরা করি, তাছাড়া কোষ্ঠী বিচার করি, কিন্তু যেটা জরুরি সেটা কিন্তু আমরা করি না। যেটা জরুরি সেটা হচ্ছে বেশ কিছু টেস্ট, মেডিকেল চেক আপটা ভীষণভাবে প্রয়োজন এমনটা আমরা শুনি, কিন্তু আমরা মানি না, ভীষণ উদাসীন থাকি। আজকে সেই ব্যাপারেই কথা বলবো। হ্যালো ডক্টরে, আজকে কোন কোন টেস্ট জরুরি সেটা শুনবো, জানবো, মেডিকেল চেক আপ কতটা জরুরি সেটা জানবো, থ্যালাসেমিয়া স্ক্রিনিং কি সবার জন্যই দরকার, রক্তের গ্রুপ বা আরএইচ ফ্যাক্টর পরীক্ষা কেন করা দরকার, বংশগত রোগের ইতিহাস যদি থেকে থাকে তাহলে কী ধরনের অতিরিক্ত পরীক্ষা করা উচিত, এই সমস্ত প্রশ্নের উত্তর শুনবো জানবো আজকে হ্যালো ডক্টরের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে।
1: হ্যালো ডক্টর,
0: 107 এফএম রেইনবোর তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাই।
2: গুড মর্নিং তোমাদের সবাইকে।
0: যেটা আজকে মানে এখন তো আমাদের পুরোপুরি বিয়ের মরশুম চলছে, এটা একদম ঠিক, এবং আমরা রাস্তাঘাটে বেরোলেও বা বিভিন্ন পার্কে গেলেও দেখতে পাই যে প্রি ওয়েডিং ফটো শ্যুটটা চলছে, বিভিন্ন রিলস বানানো হচ্ছে, বা এটাও দেখি কোষ্ঠী বিচার চলছে, কিন্তু আমরা কখনোই বেশ কিছু টেস্ট আছে বা মেডিকেল চেক আপটাও যে বিয়ের আগে করার দরকার সেটা আমরা শুনি, কিন্তু আমরা ভাবি দূর, ও তো সব বিয়ে টিয়ে ঠিক হয়ে গেছে, বাকি যা হবে পরে হবে। এই ব্যাপারটায় যদি আপনি একটু আমাদের গাইড করেন যে আমরা বিয়ের আগে মেডিকেল চেক আপ বা মেডিকেল টেস্ট কোনগুলো ভীষণভাবে জরুরি এবং কেন বলা হয় একটু যদি আমাদের বলেন।
2: বলার আগে প্রথমে যেটা বলে নেওয়া দরকার,
0: হুম হুম,
2: বিয়ের আগে কোনো মেডিকেল টেস্ট কিন্তু কম্পালসারি নয়।
0: হুম,
2: ঠিক আছে, মানে কোনো পক্ষই, ব্রাইড বা পক্ষই কিন্তু অন্য পক্ষকে বাধ্য করতে পারে না কোনো টেস্ট করা। এটা মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় আমাদের দেশ তো দেখা যায় যে হয়তো বললো না এই টেস্ট না হলে তো আর কথা এগোবে না, সেরকম কোন শর্ত দিয়ে কিন্তু মেডিকেল টেস্ট করানো যায় না। সার্জারি যখন হয় তখন ডেফিনেটলি আমরা মেডিকেল টেস্ট করাই, কারণ সেটা এসেনশিয়াল, কিন্তু বিয়ে একটা সামাজিক অনুষ্ঠান, সেখানে মেডিকেল টেস্ট এসেনশিয়াল না, করলে ভালো কিন্তু সেটা করতে হবে বেসড অন মিউচুয়াল কনসেন্ট, দুজনকে দুজনে মিলে কথা বলে যদি মনে করে যে টেস্ট গুলো দরকার তবেই সেগুলো করা যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট। আমি যে কথাগুলো এরপরে বলবো লিস্ট, টেস্টের লিস্ট বা যাই দেব, কোনোটাই কিন্তু জোর করে চাপানো যায় না বা বাধ্য করা যায় না। এটা গেল। এবার দেখো টেস্ট অনেক রকম হয় বেসিক্যালি, মানে যদি আমি ভাবতে থাকি তাহলে হয়তো একটা বিশাল লিস্ট দেওয়া যায়, কিন্তু সেটা অতটা দরকার হয় না। যেটা দরকার সেটা হচ্ছে প্রথম কথা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া স্ক্রিনিং, মানে থ্যালাসেমিয়া কেরিয়ার কিনা সেটা জানা, এইটা আমাদের দেশে খুব দরকার। তার কারণ হচ্ছে আমাদের দেশ থ্যালাসেমিয়া কেরিয়ার প্রচুর লোক, বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়াতে এই দিকটায়, যার ফলে এবার দুজন কেরিয়ার যদি

0: সন্তান হয় দুজন ক্যারিয়ারে, সেক্ষেত্রে কিন্তু তার থ্যালাসেমিয়া হওয়ার রিস্ক থাকে 25%। ঠিক আছে, এবার থ্যালাসেমিয়া মানে জানো যে হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হবে না এবং সারা জীবন ব্লাড নিয়ে যেতে হবে এবং অ্যাসোসিয়েটেড যত প্রবলেম সমস্ত ফেস করতে হবে। সেই জন্য মোটামুটি ব্রাইড এবং ব্রাইডগ্রুমের থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা করে নিলে ভালো
1: ভালো হয়। হ্যাঁ,
0: তাহলে অ্যাট লিস্ট বোঝা যায় যে ভবিষ্যতে রিস্ক কতটা, যদিও আবার বলছি যে এসেনশিয়াল নয়, দুজনে রাজি হলে তবেই। আর আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া স্ক্রিনিং এর টেস্টটা জীবনে একবারই করতে হয়, কারণ ওটা একটা জেনেটিক অসুখ। সুতরাং যদি জীবনে কোনো সময় একবার করে নেগেটিভ থাকে, তাহলে কিন্তু রিপিট করার, এটা ব্লাড সুগার নয় যে দিনের পর দিন চেঞ্জ
1: হচ্ছে,
0: এই টেস্টটা একটা জেনেটিক টেস্ট, মানে জেনেটিক অসুখ, এবং এই টেস্টটি জীবনে একবার করলেই যথেষ্ট, এটা মাথায় রাখতে হবে। এছাড়া দেখো রুটিন ব্লাড টেস্ট যেগুলো, যেমন ব্লাড সুগার, থাইরয়েড ইত্যাদি, এইগুলো করা যেতে পারে। মানে সেটা মানে হেলথ ভালো আছে কিনা দেখার জন্য ম্যারেজ ছাড়াও অন্য সময়ও আমরা করি, কোলেস্টেরল, সুগার, থাইরয়েড, হিমোগ্লোবিন এক্সেট্রা, এগুলো করা যেতে পারে। সেটা যদি দুজনে মনে করেন যে করে নেবেন তো করতেই পারে। আচ্ছা, এইবারে থার্ড যে কথাটা তুমি বললে খুব ইম্পর্টেন্ট, যে বংশগত অসুখ বা জেনেটিক কোন ডিজিজ যদি সেই ফ্যামিলিতে থাকে সেইটা করা উচিত কিনা। এইবার দেখো জেনেটিক টেস্ট এখন ইন্ডিয়াতে ওয়াইডলি অ্যাভেলেবল, চাইলে আগে ছিল না, জেনেটিক টেস্ট করার জন্য প্রচুর এখন কোম্পানি আছে, কিন্তু জেনেটিক টেস্ট কিন্তু ওরকম ব্লাড সুগারের মতো নয় যে গিয়ে ব্লাড দিয়ে চলে এলেই হয়ে যাবে। তার কারণ হচ্ছে জেনেটিক টেস্টের সঙ্গে বংশের নিজস্ব ফিউচারের বংশধরদের হেলথ অনেকটাই রিলেটেড, তাদের ফিউচার, তাদের লাইফ রিলেটেড। সেই কারণে জেনেটিক টেস্ট করার আগে জেনেটিক কাউন্সেলিং করতে হয়।
1: আচ্ছা,
0: এবং সেটা কিন্তু একটা বেশ লেন্দি প্রসেস, মানে জেনেটিক কাউন্সিলার এর সঙ্গে কথা বলতে হবে, ওনাদের বলতে হবে যে কেন টেস্টটা করতে চান। মানে শুধুমাত্র বিয়ে করছি সুতরাং জেনেটিক টেস্ট করবো, এটা কিন্তু খুব একটা ভ্যালিড যুক্তি নয়, মানে সেটা কোনো কারণই না। তার কারণটা হচ্ছে যে জেনেটিক অসুখ থাকতে পারে 1 কোটি 2 কোটি, তার মধ্যে 2-3 পার্টিকুলার টেস্ট করে প্রায় কিছুই প্রমাণ হয় যে অন্য অসুখ আছে কিনা। এই জন্য জেনেটিক টেস্ট জিনিসটা এখন অ্যাভেলেবেল হলেও অ্যাটলিস্ট বিয়ে পারপাসে ওটাকে ওইভাবে ইউজ করা উচিত নয়।
1: আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে একটু রাখছি, সেটা হচ্ছে যে ধরুন মানে কোন ব্লাড গ্রুপ বা আরএইচ ফ্যাক্টর, এইটা কি করা দরকার? হ্যাঁ,
0: দেখো ব্যাপারটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বলে প্রেগন্যান্সিতে একটা মেডিকেল কন্ডিশন আছে যে মাদার ব্লাড গ্রুপ নেগেটিভ, ফিটার ব্লাড গ্রুপ পজিটিভ,
1: হ্যাঁ,
0: কে এ বি ও যাই হোক, তাহলে ফিটারের উপর রিঅ্যাকশন হতে পারে ইন প্রেগন্যান্সি। এ কারণে মাদার যদি নেগেটিভ হয় তাহলে একটু মানে কেয়ারফুল থাকতে হয়। কিন্তু দুটো কথা, একটা হচ্ছে মডার্ন টেকনোলজি বা মডার্ন মেডিকেল কেয়ারে এইটা ম্যানেজ করা কোনো ব্যাপারই না, মানে চারিদিকে রোজ এরকম হাজার হাজার কেস ম্যানেজ হচ্ছে, সাকসেসফুলি ম্যানেজ হচ্ছে।
1: আচ্ছা,
0: সুতরাং আরএইচ ইনকম্প্যাটিবিলিটি অত ভয়ের কিছু না। আর সেকেন্ড হচ্ছে যে বিয়ের আগে টেস্টটা করাতেই হবে সেরকম নয়, এটা প্রেগন্যান্সির সময় যখন ব্লাড টেস্ট হবে তখন দেখা যেতেই পারে।
1: আর
0: তবে হ্যাঁ জানলে ভালো, আজকাল কি বলতো, আজকাল স্কুলে অ্যাডমিশনের সময় তো ব্লাড গ্রুপ
1: একদমই তাই বলে দিতে হয় যে বাবা মা
0: এবং হ্যাঁ ব্লাড গ্রুপ জানে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে
0: এখন ওটা জানাজানি হয়ে যায়, তারপরে বিয়ের সময় কি টেস্ট করা।
1: আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলছি যে কাজিন বা আত্মীয়দের মধ্যেও তো অনেক সময় বিয়ের ব্যাপারটা থেকে থাকে, তো সেই ক্ষেত্রে অতিরিক্ত কি কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে?
0: দেখো এই যে ক্লোজ রিলেটিভদের মধ্যে ম্যারেজ, এটাকে আমরা বলি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, এইটা থেকে অনেক রকম অসুখ হতে পারে, অটোসোমাল রিসেসিভ যে জেনেটিক ডিজিজগুলো সেগুলো স্প্রেড করতে পারে।
1: আচ্ছা,
0: এবার সেটা ওই একই প্রশ্ন যে যদি দুপক্ষ সম্মতি দেয়
1: তবে কি,
0: তাহলে জেনেটিক টেস্ট করা যেতে পারে, ফ্যামিলি হিস্ট্রি যদি ক্লোজ রিলেটিভ হয়, ফ্যামিলি

0: হিস্ট্রি উইল অলরেডি বি নোন,
1: হ্যাঁ কি কি আছে না আছে
0: তো জানে। তবে হ্যাঁ, একটা রুল অফ দ্য থাম্ব হচ্ছে যে এজ এ ক্লোজ রিলেটিভদের মধ্যে ম্যারেজটা মানে সাইন্টিফিক দিক থেকে খুব একটা ডিজায়ারেবল নয়। তবে কালচারালি সেটা তো আমাদের স্বীকার করতেই হবে,
1: অবশ্যই অবশ্যই।
0: তবে হ্যাঁ, সেক্ষেত্রে ডেফিনেটলি চিকিৎসকের পরামর্শ নেওয়াটা
1: দরকার
0: যে এই ধরনের ম্যারেজের ভবিষ্যৎ
1: পরিকল্পনার জন্য
0: ফিউচার বংশধরদের কি কি প্রবলেম হতে পারে সেটা জানা। এবার যদি জেনে শুনে কেউ রাজি হয় তার তো দেন, এইটা হলো ব্যাপার। আর এখানে আরেকটা কথা বলি, যে দুটো অসুখ আছে, যে দুটো অসুখ সম্পর্কে বিফোর ম্যারেজ কেয়ারফুল থাকা দরকার। একটা হচ্ছে এপিলেপসি আর একটা হচ্ছে সিজোফ্রেনিয়া। কারণ এই দুটো অসুখ কিন্তু বেশ হেরিটেবল, হেরিটেবল মানে একজনের থাকলে ভবিষ্যতে তার সন্তানদের হতে পারে। সুতরাং এই দুটো অসুখ আছে কিনা সেটা কিন্তু মানে অনেক, আমি কেন কথাটা বলছি বলতো, গোপন করে
1: আমাদের দেশে,
0: বিশেষ করে
1: এপিলেপসিটা বলতেই চায় না, একদম
0: কিন্তু বলা উচিত। তার কারণ তাহলে বেবির জন্মের পরে তাকে নিউরোলজিস্ট দেখিয়ে ব্যবস্থা নেওয়া হবে, সেটা দরকার। কিন্তু যদি মানে এক পক্ষ আইদার ফাদার বা মাদার যদি অসুখটা গোপন করে থাকে বিয়ের আগে, তাহলে জানা যাবে না তাহলে বেবির ভবিষ্যতে বিপদ।
1: অবশ্যই
0: এই ব্যাপারগুলো। এবার মানে দেখো, এগুলো সবই হচ্ছে ম্যাটার অফ চান্স, মানে একজনের এপিলেপসি থাকলেই তার
1: সন্তানের
0: বলতে পারবে না, কিন্তু যেটা বলবে যে হ্যাঁ রিস্ক থাকবে, অবজারভেশনে থাকতে হবে, কিছু টেস্ট বড় হলে লাগবে, এই অবধি বলা যেতে পারে। নাথিং মোর দ্যান দ্যাট।
1: বা বাবা মা ক্যারিয়ার হলে অন্তত পক্ষে আগে থেকে কিছু ট্রিটমেন্ট মানে প্রিকশনটা নেওয়া যায় কনসেপ্ট করার সময়,
0: ডাক্তারের সঙ্গে কথা বলে।
1: আর একটা টেস্টের কথা খুব শুনি, হেপাটাইটিস বি বা সি, এই টেস্টটা কি খুব জরুরি?
0: রাইট রাইট রাইট রাইট, এইটা খুব ভালো বলে। দেখো ভাইরাল মানে বলা উচিত যে যৌন রোগ দেখো, হেপাটাইটিস বি সি এইচআইভি
1: এইচআইভি
0: এইগুলো। এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে ওই যেটা বললাম আগে সেটাই সত্যি, যে জোর করানো যায় না যে বিফোর ম্যারেজ একটা প্যানেল অফ টেস্ট এর রিপোর্ট নিয়ে আগে আসতে হবে, তারপরে ম্যারেজ ফাইনাল হবে, এরকম করা যায় না। এগুলো বোকামো, পৃথিবীর কোথাও পসিবল না এগুলো। কিন্তু হ্যাঁ মানে এইগুলো একটুখানি চান্স থাকে। এবার সেটা ওই যে দুপক্ষের সঙ্গে কথা, বিফোর প্রেগনেন্সি এখন সবাই ডাক্তারের কাছে যান এবং ডিটেলস একটা চেক আপ হয়, সুতরাং সেখানে একটা টেস্ট হবে, এইটুকু বলা যেতে পারে।
1: আচ্ছা, আর আরেকটা কথা একটু জিজ্ঞেস করব, যে মানে আমাদের মধ্যে বেশ কিছু ভুল ধারণা আছে, যদি সেই ব্যাপারটা মানে যে টেস্টগুলো নিয়ে সেইগুলো নিয়ে যদি একটু আমাদের লিসনারদের বলেন, বা এবং একেবারে শেষে মানে বেশ কিছু আছে টেস্ট যেগুলো আমরা করতে চাই না, বেশ কিছু টেস্ট রয়েছে সেরকম
0: যে কোনো কিছু ফার্টিলিটি রিলেটেড টেস্ট এইগুলো বলে, এগুলো বিয়ের আগে করার কোনো যুক্তি নেই। মানে ওগুলো যদি ইনফার্টিলিটি প্রবলেম হয় তখন হবে।
1: আচ্ছা,
0: দেখো তুমি যদি লাস্টে আমাকে কনক্লুশন করতে বলো, তাহলে একটাই কথা, কোনো টেস্টই এসেনশিয়াল নয়। তবে যেটা উচিত সেটা হচ্ছে একটা ক্লিয়ার ডিসকাশন অ্যাবাউট ফ্যামিলি হিস্ট্রি, এটা কিন্তু দুপক্ষেরই করা উচিত। মানে ফ্যামিলিতে কোনো হিস্ট্রি অফ ডিজিজ আছে কিনা, তার কারণ হচ্ছে যে যদি সন্তানের মধ্যে সেই ডিজিজটা দেখা দেয় তখন কিন্তু দুজনকেই সেটা সামলাতে হবে। সুতরাং সেইটা আগে থেকে জেনে নেওয়া উচিত যে এরকম কিছু আছে কিনা, লুকিয়ে রাখাটা উচিত নয়।
1: একদমই, মানে
0: বিশেষ করে এপিলেপসি, মানসিক অসুখ, সিজোফ্রেনিয়া
1: এইগুলো, সমাজ সচেতনতা বাড়াতে এইগুলোই আপনি বলবেন, তাই তো? মানে সবার কাছে এটাই বার্তা বা এটাই মেসেজ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখো অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যারা প্রি ম্যারেজ প্যাকেজ বলে একটা ব্লাড টেস্টের পুরো লিস্ট দেয়, সেটা কেউ চাইলে করতেই পারে, কোনো অসুবিধা তো নেই। মানে সুস্থ আছেন কিনা দেখার জন্য হেলথ চেক আপ এমনি করা যায়, কিন্তু মানে এটা যেন কখনো বাধ্যবাধকতা না হয়ে দাঁড়ায় যে ওইটা করতেই হবে।
1: তবে করে নিলে ভালো, বিশেষ করে
0: ভাইরাল মার্কারই হোক বা ব্লাড সুগারই হোক বা ব্লাড গ্রুপই হোক,
1: ওগুলো না করলে অন্তত থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা মনে হয় করে নেওয়াটা ভালো, ক্যারিয়ার যদি হয়ে থাকেন কেউ তো সেইভাবে।
0: সে তো এটা নিয়ে এখন সচেতনতা লোকের মধ্যে ভালোই আছে।
1: হ্যাঁ,
0: ফলে সবাই
1: আমরা অনেক সময় ভাবি লাভ ম্যারেজ দরকার নেই।
0: লাস্টে একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভীষণ প্রমোট করছে, এইচপিভি ভ্যাকসিন।
1: হ্যাঁ,
0: মানে এই
1: একটা প্রশ্ন প্রয়োজন আছে কিনা, অবশ্যই
0: আসবেই যে এইচপিভি ভ্যাকসিন কিন্তু অবশ্যই নেওয়া উচিত।
1: আচ্ছা, এটা এজ কোনো ব্যাপার কি আছে?
0: না, আপ টু 45 নেওয়া যায়।
1: আচ্ছা,
0: হাইলি সাকসেসফুল ভ্যাকসিন, এটা দিনে ইনফেকশন এবং ভবিষ্যতে ক্যান্সার প্রিভেন্টেড হয়।
1: একদম।
0: এখন দেখো এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা করছে এখন, যে এটা এখন কম্পালসারি হয়ে গেছে, ফলে আজ থেকে 10 বছর পরে নন ভ্যাকসিনেটেড আর কেউ থাকবে না। যেমন ধরো এখন সব বাচ্চাই চিকেন পক্স ভ্যাকসিন পায়, নন ভ্যাকসিনেটেড আর কেউ নেই। তো আজ থেকে কিন্তু এখন যারা ছোটবেলায় ভ্যাকসিনেটেড হননি তাদের কিন্তু এটা নিয়ে
1: নিলে দেওয়া উচিত। একদম।
0: আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে এটা নিয়ে নিন। ভবিষ্যতে মেডিকেলি দেখা গেছে প্রচুর লাভ হয়, অনেক অসুখ আটকায়, সুতরাং এটা কিন্তু অবশ্যই নেওয়া উচিত।
1: ঠিক। থ্যাংক ইউ সো মাচ ডক্টর পাল, এত সুন্দর করে
0: আপনি। আর হ্যাঁ, লাস্টে এটা বলে দিই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন সমস্ত ক্লিনিকে এটা ফ্রি দিচ্ছে, যে কোনো জায়গায় চলে গেলে ইনস্ট্যান্ট ভ্যাকসিনেশন সম্ভব।
1: একদম।
0: এটা জেনে নেওয়া উচিত।
1: এবং এটা স্কুলের স্টুডেন্টদের থেকেই শুরু হচ্ছে দেওয়া, 14-15 বছর বয়স থেকে দেওয়া হচ্ছে। এবং একদমই সেটাই, যে সব অবশ্যই বাচ্চাদের এইচপিভি ভাইরাস। একদম একদম,
0: এইচপিভি হিউম্যান প্যাপিলোমা
1: ভাইরাস। হ্যাঁ হ্যাঁ। আপনার এই যে আপনি ব্যস্ত শিডিউল থেকে আমাদের এত সুন্দর করে সময় দিলেন এবং গাইড করলেন, অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য
0: কোনো। থ্যাঙ্ক ইউ, আবার কথা হবে।
2: হ্যালো ডক্টর।
1: আজ আমাদের সঙ্গে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। তাঁর কাছ থেকে কিন্তু আজকে আমরা শুনলাম, জানলাম অনেক কিছু, যেগুলো কিনা আমাদের মানে ভীষণভাবে দরকার। প্রি ওয়েডিং ফটোসেশন যেমন আমরা ব্যস্ত থাকি, আমরা কুষ্টিবিচারে ব্যস্ত থাকি বিয়ের আগে, ঠিক তেমনই কিন্তু কিছু কিছু টেস্টগুলো করে নিলে ভালো হয় ইন ফিউচার, যাতে আমরা ভালোভাবে আমরা সুস্থভাবে সংসারটা করতে পারি, ভালো যাতে থাকতে পারি, এমন কিছু টেস্ট নিয়েই কিন্তু আজকে কথা হলো। তবে হ্যাঁ, এইচপিভি যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন যেটা, সেই ভ্যাকসিনটা কিন্তু প্রত্যেকের নিয়ে নেওয়া উচিত, প্রত্যেক মেয়েদের। সেই কথাটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন এবং বাড়িতে যে ছোট মেয়েরা আছে যারা স্কুলে পড়ছে তাদেরকেও এই ভ্যাকসিনটা দেওয়ার দরকার। অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলবেন, তাঁর সাজেশন মতোই আপনারা সেইভাবে এগিয়ে চলবেন। আছি আছি তোমার সঙ্গে, আছি তোমার সেই চন্দ্র অভিযান চাঁদে যাওয়ার কথা থেকে, আছে তোমার ইচ্ছে কথা, সবই রয়েছে 9903653992 তে। আপাতত তো ওই যদিদং হৃদয়ং তব, সেই গান তো আমরা শুনলাম, সেই যে মন্ত্রটা শুনতে শুনতে আমরা মোটামুটি বিয়ের পিঁড়িতে চলে যাই। তো সেখান থেকে আবার প্রজাপতি ওড়াউড়ি করতে করতেই ফিরছি আমি জাস্ট এই 2 মিনিট 33 সেকেন্ড পর। তারপরেই তো হবে আরও কথা, চাঁদ অভিযানের কথা।

0: FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: 9:34 হয়ে 44 সেকেন্ড, তুমি শুনছো সোমবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেইনবোয়ে। আর দেখো না, এই যে শহর কলকাতাও কিন্তু এখন নতুনভাবে সাজছে, নতুন লুকে আসতে চলেছে পুজোর আগেই। গঙ্গার ঘাট থেকে রেড রোড সব জায়গায় কিন্তু সবুজায়ন হচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে যেটা সেটা হচ্ছে পকেট বাগান বসছে তার সঙ্গে গঙ্গার ঘাটে ট্রান্সটাইল গেট। সেই ট্রান্সটাইল গেটে কিন্তু অনেক কিছুই থাকবে, যেমন রয়েছে সেখানে চায়ের স্টল রয়েছে, শুধু চায়ের স্টল নয়, আছে আরও অনেক কিছু খাবার দাবারের স্টল, যেটা তুমি চাইলেই কিন্তু সেখানে গিয়ে পেয়ে যাবে অনেক কিছুই খেতে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে 6টা জলাশয়কে কিন্তু একদম নতুনভাবে কিন্তু সাজিয়ে আনতে চলেছে আমাদের কর্পোরেশন, যেখানে কিনা হবে মাছ চাষ। তো সেই মাছ চাষের জন্য তুমি মানে শহরের যে জলাশয়গুলো পড়ে রয়েছে সেখানে কিন্তু সেইগুলো হবে, আর সেই 6টা জলাশয় আর কি নির্ধারণ করা হয়ে গেছে কর্পোরেশন থেকে। ইটখোলা 1, ইটখোলা 2, বিএল শাহরোড, গলফগ্রিন, দিনেশ নগর, এই 6টা জায়গাতে কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ পদ্ধতিতে জলাশয়গুলোতে এই সংস্কার হবে। আর যেটা হচ্ছে জলাশয় তো হবে সংস্কার, এবং সেখানে বৃষ্টির জল ধরে রেখে সেখানে মাছ চাষ হবে, আর ওই জলাশয়ের পাশেই হবে গ্রিন জোন, বড় বড় গাছ লাগানো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, থাকছে সেখানে জগিং করা থেকে থাকছে হাঁটার সুবিধা, আর আড্ডা জোনও কিন্তু রয়েছে। শহর কলকাতা মানেই হচ্ছে রূপকথার শহর, এই শহর সত্যিই চলমান শহর। তাই তো এবারে তোমাকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কোথায় আমি শহর ঘুরতে যাচ্ছি না, আমি এখন যাচ্ছি 9903655992, কারণ সেখানেই তো চাঁদ ঘোরাঘুরির কথা রয়েছে, চাঁদ অভিযানের কথা রয়েছে। ফলতা বকুলতলা থেকে শম্ভু কি বলছেন, আমাদের শম্ভুদা বলছেন যে জানি না সত্যি চাঁদে বাস করা যাবে কি না, যদি যায় তাহলে সেখানে গিয়ে প্রথমেই যেটা খাবেন সেটা হচ্ছে তেলে ভাজা আর মুড়ি খাবেন চাঁদের মাটিতে বসে, সঙ্গে চলবে রেডিওতে নমস্কার কলকাতা। ওয়াও, দারুণ ব্যাপার কিন্তু। এর পরে আমি কোথায় যাচ্ছি, সোজা সফি ইসলাম বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছেন সফিদা, সফি ইসলাম কি বলছেন এবারে বলি, হ্রদ দেখার সঙ্গে কলা বেচার যোগ, দুধ কলার মতোই। আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আগের দিনের মেসেজটা রয়েছে। আর আজকে যেটা বলছেন, মৌমিতার গল্প শুনতে পারবো না তাই চাঁদে আমি যাচ্ছি না। আরে চাঁদে যেতে পারেন, আপনার সঙ্গে আমিও তো যুক্ত থাকবো, কারণ হয় চাঁদে আপনি যেখানে থাকবেন তার পাশেই আমি প্রতিবেশী হয়ে যাব, আর না হলে এই FM রেইনবোর সঙ্গে আপনাদেরও কোনোভাবে একটা কানেক্ট করে দেওয়া হবে, নাসাকে অন্ততপক্ষে সেই কথাটা বলে দেব। এরপরে আমি যাচ্ছি কোথায়, এরপরে আমি যাচ্ছি সোজা অধ্যয়ন মল্লিক, সুলতানপুর, শ্যামপুর, হাওড়া থেকে। বাহ, দারুণ সুন্দর নামটা অধ্যয়ন, এবং তার সঙ্গে সঙ্গে অধ্যয়ন আমার মনে হচ্ছে আজকে আমার ফার্স্ট কলার মানে আমাকে সেন্ড করেছে মেসেজ, তো ফার্স্ট লিসনার বলতে পারি। আর তার সঙ্গে সঙ্গে আমি জানি না ও আমার শো শোনে কি না, কিন্তু আমাকে প্রথম মেসেজ করেছে এইটুকু অন্তত বলতে পারি, কলার বলবো না, কিন্তু সেন্ড করেছে মেসেজ প্রথম, এটা অন্তত বলে আমি ওর মেসেজটা সবার সঙ্গে শেয়ার করি। চাঁদে গিয়ে আগে একটু ঘুরে বেড়াবো, বেশ, ছবি তুলবো এবং ক্লোরেল্লা লাগাবো, বাহ খুব ভালো, যাতে অক্সিজেনটা তৈরি হয়, একদমই তাই। তারপর সঙ্গে নিয়ে যাব প্রিয় বেশ কিছু চকলেটস, হঠাৎ যদি রাগি মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে চাঁদের উল্টো দিকে দৌড়ে আমি লুকিয়ে পড়বো, বাহ। আর চাঁদ এসে যদি মা বাবা, এবং আমি চাঁদ থেকে এসে মা বাবাকে দেখব, আর যদি ইন্টারনেট নাই থাকে তখন বলবো, তখন শুধুমাত্র ছবি তুলবো, রিলস বানাবো, ব্যাস পৃথিবীতে এসে সেগুলো আপডেট দেবো, আবার কি, আর কিচ্ছু চাই না। শ্যামপুর, হাওড়া, সুলতানপুর থেকে অধ্যয়ন যে মেসেজ আমাদেরকে করেছে, দারুণ কিন্তু, চাঁদ কথাটাও খুব ভালো ভালো আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবারে আমি যাচ্ছি কোথায়, এবারে আমি বারাসাতে যাচ্ছি। শাওন রয়েছে, শাওন কি বলছে, চাঁদে যাওয়ার সুযোগ পেলে নিশ্চয়ই যাবে, যে ধরনের ওখানে আর কি অ্যাস্ট্রোফোটোগ্রাফি রয়েছে সেগুলো ও পৃথিবীর বায়ুমণ্ডলে থাকবার কারণে পৃথিবী থেকে করা যায় না, সেগুলো চাঁদ থেকেই ও বসে বসে করতে ওর সুবিধা হবে, ও সেগুলো করবে। খাওয়া দাওয়া নিয়ে ওর কোনো রকম ফ্যাসিনেশন নেই, যা পাবে তাই খাবে, ছবি তোলাটাই হচ্ছে ওর আসল উদ্দেশ্য, এবং সেই জন্য ও চাঁদে গিয়ে ছবি তোলাতুলি করবে, এমনকি ইন্টারনেট না থাকলেও কোনো প্রবলেম নেই। তবে অল ইন্ডিয়ার রেডিও শুনতে পাওয়া গেলে মন্দ হয় না, এটাও শুনতে চায়। আর ওই কারোর ওপর যদি নজরদারি করতে হয় পৃথিবীতে যারা আছে চাঁদে বসে, তাহলে সে যে যা পারে করুক গিয়ে, সেও নিজের মতো থাকুক, আমিও বাবা নিজের

মতন থাকি, আমি সব নজরদারি ট্র্যাকিং ওই সমস্ত ব্যাপারে যাবো না। সাউন্ড গুড বয় সাউন্ড, সেজন্য নিজের কথা এইভাবেই, সত্যি কথাটা এইভাবেই কিন্তু মুখে মুখে আমাদেরকেও জানিয়ে দেয়। তুমি কি বলছো? এবার আমাকে কে বলছে, রাকেশ দাস তারকেশ্বর হুগলি থেকে বলছে, ও একটা গানের রিকোয়েস্ট করেছে কিন্তু সেই গানটা আজকে এখানে বাজানো যাবে না। অন্য গান যদি বলতে নিশ্চয়ই গান মিলান্তিতে শুনিয়ে দিতাম। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা মাধাই দা একটু লিখে দিয়েছেন সেটা যে ফাইনাল খেলা ফ্রান্স ইংল্যান্ডের হাইলাইট দেখছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, পরে মানে থার্ড প্লেস কে পেয়েছে, থার্ড পজিশন কে পেয়েছে সেটাই উনি আবারও দেখছিলেন, সেটাই উনি বলছেন আমাদের মাদাইদা। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলছেন মোনালিসা রায়চৌধুরী কদমতলা হাওড়া থেকে, প্রথমেই নিজের কথাটা আমার নিজের মুখে বলতে হচ্ছে, নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। ঠিক আছে, ঢাক আমি পেটাতে পারি, কারণ রথে যখন রথ এসে গেছে, যখন রথে এসে গেলেই তো আমরা ঢাকে কাঠি পড়ে যাই, এটাই বলি। তাহলে নিজের ঢাকটা নিজে একটু পিটিয়েই দিই। আমাকে মোনালিসা দি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে, আমার অনুষ্ঠান ভীষণ ভীষণ ভালো লাগে, থ্যাংকস আ লট। এরপর বলছেন মোনালিসা দি, যদি চাঁদে যেতে পারেন তাহলে ছোট্ট একটা মাটির বাড়ি বানাবেন, বাহ রাজপ্রাসাদ নয় মাটির বাড়ি, আর বাড়ির সামনে বিভিন্ন ফুলের গাছ থাকবে, সুন্দর বাগান বানাবেন, ইন্টারনেটের প্রয়োজন নেই। চাঁদে যেখানে চা সহযোগ, অবশ্যই চাঁদে সেখানে গিয়ে বই পড়বেন, আর কেউ বিরক্ত করবার নেই, তাই চাঁদে গিয়ে প্রথম চাটাই উনি খাবেন ভালো করে, চাঁদ থেকে কারো ওপর নজর রাখবেন না, নিজের মতো করে সময় কাটাবেন, এটাই চাইছেন আমাদের মোনালিসা রায়চৌধুরী কদমতলা হাওড়া থেকে। যা চেয়েছেন সেটাই কিন্তু আমি সবার সঙ্গে শেয়ার করে দিলাম। আছে আছে, এখনও অনেক বার্তা আছে, অনেক মেসেজ আছে, অনেক চাঁদ কথা আছে, অবশ্যই অবশ্যই শেয়ার করব, কারণ আছি তো একদম কটা পর্যন্ত, ওই যে 10টা পর্যন্ত তোমার সঙ্গে। আর যেটা আছে সেটা হচ্ছে কোটি কোটি টাকা আছে, মানে এই যে আজকে যে আমরা ভোর রাত পর্যন্ত যে 23তম ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলাম আমরা, সেখানে গুচ্ছ গুচ্ছ টাকার পুরস্কার কিন্তু রয়েছে। এমনিতেই তো যারা জিতেছে মানে স্পেনের সমস্ত প্লেয়াররা পেয়ে গেছে সোনার আংটি, তাছাড়া যেটা হয়েছে যে আমাদের এতদিন পর্যন্ত যেটা আমরা জানতাম, ফিফা যেভাবে ওয়ার্ল্ড কাপ যারা জেতে বা সেকেন্ড প্লেসে যারা থাকে বা যারা থার্ড ডে থাকে সেই পজিশনে সমস্ত প্লেয়ারদের কীভাবে টাকা দিত সেটা আমরা জানি, কিন্তু এবারে সেটা জাস্ট ডাবল হয়ে গেছে। এবং সেখানে যেটা জানা যাচ্ছে সেটা মোট 6258 কোটি টাকার পুরস্কার মূল্য রেখেছে, গতবারের জাস্ট দ্বিগুণ, মানে 22 সালের দ্বিগুণ হয়েছে। এবং যে দল জিতেছে অর্থাৎ কিনা স্পেন জিতেছে, স্পেন পেয়েছে 481 কোটি টাকা, আর রানার্স আপ দল জিতেছে হচ্ছে 317 কোটি টাকা, আর ফ্রান্স যেখানে কিনা হেরে গেছে এবং সেইখানে তৃতীয় স্থান ফ্রান্স জিতেছে আর কি, এবং সেখানে ইংল্যান্ড হেরেছে, তো সেখানে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ড যে জিতেছে তারা পেয়েছে 279 কোটি টাকা, আর ফোর্থ পজিশনে রয়েছে ফ্রান্স, সে পেয়েছে 260 কোটি টাকা। আর এখানে এই এত এত টাকা পয়সার হিসেব যখন দিয়ে দিলাম, তখন আর দায় দায়ী গানটা তো আর হচ্ছে না, কারণ ওটা দায় দায়ী গানটা তো 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ যেদিন শুরু হলো ওপেনিং সেরিমনি, সেখানেই তো সেই শাকিরা সেই দায় দায়ী গানটা গিয়েছে, কিন্তু এখন শাকিরা না হলেও আমাদের সেই টেটেমা গানটা অন্ততপক্ষে আমরা শুনতে পারি, রেভেনি এবং শ্রেয়া আর নোরা ফতেহি, কারণ নোরাও কিন্তু ওপেনিং সেরিমনিতে সেখানে ছিল আর কি, ওই একদম ফিফা ওয়ার্ল্ড কাপের একদম যে ওপেনিং সেরিমনি সেখানে কিন্তু সেও ছিল। তাই চলো এখন আর কোনো কথা না বলে অন্তত 3 মিনিট এই গানটা শুনে নিই।

0: আর এই সমস্ত গান শুনতে শুনতে ঠিক তিন মিনিট পরেই তোমাকে কথা দিয়েছিলাম চলে আসবা, সেই কিন্তু চলে এসেছি। আর এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে শহর কলকাতায় ছুটতে চলেছে খুব শীঘ্রই ডাবল ডেকার বাস। শুধু তাই নয়, লাইট ওয়েট ট্রেনও কিন্তু আসছে। হ্যাঁ, লাইট ওয়েট ট্রেন যা চলে কিনা মেলবোর্ন, হেলসিঙ্কি এবং সিনজেনে, সেই লাইট ওয়েট ট্রেনই কিন্তু এবারে ছুটবে আমাদের শহর কলকাতার রাস্তায়, যেটা কিনা নতুন প্রযুক্তিতে নতুন লুকে আসছে, সেই লাইট ওয়েট ট্রেন যাকে কিনা তুমি আমি বলতে পারি ট্রাম, কিন্তু তাকে দেখতে একদম ট্রেনের মতোই। এবং আমাদের শহরের ঐতিহ্য তো আজও জানি আমরা ট্রাম, তো সেই লাইট ওয়েট ট্রেন বা ট্রাম নতুন প্রযুক্তিতে জুড়বে কিন্তু এবারে উত্তর থেকে দক্ষিণকে। শহর কলকাতা যে সত্যিই রূপকথার শহর, প্রাণের শহর, চলমান শহর, এই শহর সেটা কিন্তু মোটামুটি রাস্তায় নেমে হাঁটলে ঘুরলে ফিরলেই কিন্তু জানা যায়, চেনা যায়। তাহলে চলো আর দেরি না করে সোজা আজকে আমরা একটু শহরটা ঘুরে নিই।
1: শহরের ইতিকথা।
0: ওই যে বললাম, এই শহর যদি তুমি চিনতে চাও, জানতে চাও শহরকে, তাহলে অবশ্যই তোমাকে হাঁটতে হবে। আর এই হাঁটাহাঁটির জন্য আমরা কিন্তু তোমার হাতটা ধরে নেব। আর এই শহর কলকাতা তো মায়াবী শহর, রূপকথার শহর, সেই শহরে তুমি হাঁটবে যদি হারিয়ে যাও, সেজন্যই তো তোমার হাতটা ধরবো এবং তোমাকে সেই গল্পগুলো বলবো। সেই গল্পগুলো তুমি শুনে জাস্ট মিলিয়ে নেবে ইতিহাসটা। বয়স তো অনেকটাই হয়েছে আমাদের কলকাতার, 300 বছর পেরিয়ে গেছে কবে, তবে গ্ল্যামার এতটুকুও কমেনি। যাই হোক, তুমি নিশ্চয়ই শিয়ালদা মৌলালী চত্বরে ক্রিক রোতে এসেছো, বা তুমি চেনো, অথবা ক্রিক রোড নামটা তুমি নিশ্চয়ই শুনেছ। বর্ষাকালে ওখানে প্রচুর জল থাকতো আর ঢেউ খেলতো, নৌকাও চলতো। তুমি শুনে ভাবছো আরে রাস্তায় এত জল জমতো যে নৌকা চলতো, তা কিন্তু নয়। ওখানে একটা সময় পলাশির যুদ্ধের আগে ছিল একটা বিশাল খাল, তবে সেই খাল বন্ধ করে ফেলা হয় যুদ্ধের পর, কিন্তু নামটা থেকে যায় ক্রিক রো হয়ে। আর তুমি তো জানোই ইংরেজিতে ক্রিক মানে হচ্ছে সরু খাল, তো সেন্ট্রাল কলকাতার ওয়েলিংটন স্কোয়ারের কাছে কিন্তু এই ক্রিক রো আজও আছে পুরনো নাম নিয়ে। আর এই খাল, সেই লবণ হ্রদ পর্যন্ত ছিল এই খাল লম্বা, তবে আজকে সল্টলেকে সেই খাল গিয়ে মিশেছিল। ব্রিটিশরা যখন কলকাতাকে শহরের রূপ দিতে শুরু করলো, তখনই কিন্তু ওই মজে যাওয়া খালটাকেও তারা বুঝিয়ে দিয়ে সেখানে রাস্তা তৈরি করলো। এবং সেই রাস্তাটা যখন তৈরি করলো, তারপর সেই নিঃশব্দে মিশে যাওয়া সেই খাল বা ক্রিক আজও নামের মধ্যে দিয়ে কিন্তু রয়ে গেছে আমাদের এই শহরবাসীদের, আমাদের মনের মধ্যে। রোড ম্যাপের মধ্যে ক্রিক রো হিসেবেই কিন্তু রয়েছে আজও, তুমি একবার খুঁজে দেখো। আর আজকে তো সোমবার, একদম শুরুর দিন, সপ্তাহের রাস্তায় বেশ গাড়ি ঘোড়ার চাপ আছে। তবে তুমি রাস্তার গাড়ি ঘোড়ার চাপ আছে তোমায় বললাম, তুমি হেঁটে হেঁটে ঘুরে ফিরে কিন্তু ক্রিক রোটা আর কি এই চত্বরটা দেখতে পারো। গাড়িতে ঘুরে ওইভাবে সেভাবে দেখা যায় না, যে কোনো জায়গা দেখতে গেলে একটু নেমে, গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি করতে হয়। আর এই নামটা থাকলেও মুখে মুখে তো অন্য নাম ঘুরতো, ক্রিক রোড নাম কিন্তু সেই সময়টা ঘুরতো ডিঙা ভাঙা হিসেবে। ওই যে একবার ভীষণভাবে ঘূর্ণিঝড় হয়েছিল আর তাতে এই খালে, এই ক্রিকে অনেক ডিঙি নৌকায় সব কিছু ডুবে গিয়েছিল, সেই থেকে লোকমুখে নাম হয়ে গেছিল ডিঙা ভাঙা। এখানে ডিঙির খোঁজ করো না যদি তুমি আজকে আসো, তবে খোঁজো কিন্তু অবশ্যই ঘটি গরম আর ভেলপুরি, মুখে দিলে এই পথের ক্লান্তি জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। আজকে আর নয়, আজকে এই পর্যন্তই হোক তোমার জার্নি। প্রতিদিন একটা করে ব্লুপ্রিন্ট আমরা তোমাদেরকে দিই, কোথা থেকে শুরু করবে, কোথায় থামবে, সেই সমস্ত কথা কিন্তু থাকে আমাদের এই শহরের ইতিকথায়। আপাতত আজকের মতো ইতি এই শহরের ইতিকথা।
1: শহরের ইতিকথা।
0: তবে ইতি নয় শহরের ইতিকথার, ইতি হলেও কিন্তু ইতি নয় নমস্কার কলকাতার। আছো তুমি আমার সঙ্গে, আর আমি এই মুহূর্তে যাচ্ছি কোথায়? আমি এই মুহূর্তে যাচ্ছি 9903650992 তে। চিত্তব্রত দা রয়েছেন আমার সঙ্গে, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে। কি বলছেন, চাঁদে যদি যেতে পারি একটা জীবিকা অর্জনের চেষ্টা করবেন এবং বসকে বলবেন এখানে এখন আমার কিছু করব, পৃথিবীতে সবাই যেন আমাদের নাম করে, এমন কিছু করব এখানে যার জন্য পৃথিবীতে লোকজন সবাই আমাদের নাম করবে, তাই বসকে এই সমস্ত এই মোটামুটি উনি বুঝিয়ে দেবেন। চিত্তব্রতদা এমন কথাই কিন্তু আমাদেরকে বলেছেন। আর শঙ্করদা কি বলছেন বারাসাত থেকে? শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে বলছেন যে সর্বদাই মোর নামের মাঝে বিরাজ করে চন্দ্র, বাড়ি করে থাকতে সেথায় লাগবে না তো মন্দ, স্বয়ংক্রিয় এক কাপড়ের কল বানাবো নিজের হাতে চাঁদের বুড়ি, এতদিন ধরে প্রচুর সুতো কেটেছে চরকাতে, ব্যবসা করা এমন সুযোগ ছাড়তে পারি আর, হেড স্যারকে বানাবো আমার এই কলের ম্যানেজার, খাওয়া দাওয়ার চিন্তা একদম রাখবো না তো মাথাতে, হেঁসেলের দায়িত্ব দেব চাঁদ বুড়ির হাতে, কলের ওপর সোলার প্যানেল করব আমি সেট, সেখান থেকে থাকবে জারি আমার ইন্টারনেট, চাঁদের থেকে তাদের ওপর থাকবে নজরদারি, আমার কলের বস্ত্র যেন কেউ না করে কালো বাজারি, অল্প দামে অল্প বস্ত্র কিনতে ভিড় জমাবে সব, পৃথিবীতে ঘটিয়ে দেব আমি বস্ত্র বিপ্লব। ওয়াও, দারুণ! আপনি বিপ্লব সত্যি ঘটিয়ে দেন, ছন্দে ছন্দে বেঁধে এত সুন্দর করে পুরো কথাগুলো পাঠান শঙ্করদা, আপনাকে হ্যাটস অফ, কুর্নিশ, থ্যাংকস আ লট, সত্যি এত সুন্দর করে আমাদেরকে পুরো কথাটা জানিয়ে দিয়েছেন শঙ্করচন্দ্র দে, নামেই যার চাঁদ রয়েছে, তিনি চাঁদে গিয়ে কী করবেন আর কী না করবেন সব কিছু কিন্তু জানিয়ে দিয়েছেন। তবে আমি এখন যেটা করব সেটা হচ্ছে কোনো কথা বলবো না, জাস্ট গান শোনাবো, তিন এককে তিন গানের হ্যাট্রিকের পর হবে আর একটুখানি কিছু কথা।
2: FM রেনবোতে তিন।

0: FM Rainbow Day, 3-1, 3-1, 3-1. Danil Hattrick, Danil Hattrick.
1: Pran dite chai, mon dite chai, shob tuku dhyan sara khon dite chai, tomake. নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তো।

কি আর বলবো বলো তো, 9:57 অলরেডি হয়ে গিয়েছে আর অলরেডি হয়তো মেঘ জমে একদম বৃষ্টিও নেমে গেছে। বীরভূম এবং ওয়েস্ট বর্ধমান এই দুটো জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে 2-3 ঘন্টার মধ্যে। এখনই হয়তো অনেক জায়গায় ঝড় বৃষ্টি চলছে, আর তোমরা যারা এই মুহূর্তে বাইরে আছো তারা কিন্তু প্লিজ সাবধানে থেকো, এবং ঝড় বা বাজ পড়লে কিন্তু অবশ্যই একটা সেফ প্লেসে চলে যেও। আর কি করবে, 9903659 কে আজকে আর কোনো মেসেজ সেন্ড করো না, কারণ 9:57 অলরেডি হয়ে গেছে, 10টার ঘরে পৌঁছে যাচ্ছে স্টুডিওর লালঘড়ি। আমিও তাই আজকের মতো জার্নিটা শেষ করি। আজকে আমি যাচ্ছি ফিরে, বলছি টাটা বাই বাই। 24 ঘন্টায় এফএম রেইনবো তোমার সঙ্গে থাকা চাই, আমিও থাকতে চাই তোমার সঙ্গে সব সময় 24 ঘন্টায়।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, সংসদ সদস্যরা সংবিধানের মর্যাদা এবং সংসদীয় ঐতিহ্য ও শালীনতা বজায় রেখে সহযোগিতার মানসিকতা নিয়ে সভার কাজে যোগ দেবেন বলে তিনি আশা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, বাদল অধিবেশনে আইন প্রণয়ন ও অন্যান্য সংসদীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা সকলের সম্মিলিত দায়িত্ব। স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের প্রয়াণ দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় অমিত শাহ বলেন, সেলুলার জেলের অকথ্য নির্যাতন সহ্য করেও এই স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার লক্ষ্যে অবিচল ছিলেন এবং বন্দীদের অধিকারের দাবিতে ব্রিটিশ নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বটুকেশ্বর দত্তকে একজন অকৃত্রিম দেশপ্রেমিক এবং সাহসী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। পশ্চিমবঙ্গ সরকার যাত্রী সাথী অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে অনলাইনে গাড়ি বুকিং আরও মসৃণ করতে বেসরকারি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। রাজ্যের কারিগরি প্রযুক্তি ও বৈদ্যুতিন দপ্তরের সঙ্গে ভারত ট্যাক্সির এই সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে চালকদের উন্নতির পাশাপাশি এই প্ল্যাটফর্ম আরও শক্তিশালী হবে বলে মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে। অমাবস্যার কোটালের প্রভাবে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ও প্রবল ঢেবের আঘাতে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম সংলগ্ন সমুদ্র বাঁধে ফের বড়সড় ভাঙন দেখা দিয়েছে। মেলা মাঠের বিস্তীর্ণ এলাকায় নতুন করে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। প্রতিবছর বর্ষায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসন স্থায়ী সমাধানের বদলে কেবল সাময়িক মেরামতি করে বলে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তুলেছেন তারা। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, সংবিধানের মর্যাদা এবং সংসদীয় ঐতিহ্য শালীনতা বজায় রেখে সদস্যরা সভার কাজে যোগ দেবেন বলে তিনি আশা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, বাদল অধিবেশন আইন প্রণয়ন এবং অন্যান্য সংসদীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা সকলের সম্মিলিত দায়িত্ব। জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে 24 জুলাই পর্যন্ত প্রতি 6 ঘণ্টা অন্তর সর্বশেষ পরিস্থিতির রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছেন। রাজৌরি ও পুঞ্চ জেলায় বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল জম্মু সচিবালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। পাঞ্জাব সরকার বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিবিজি রামজি প্রকল্পে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং রাজ্য জুড়ে উন্নয়নমূলক কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ করেছে। মনরেগা থেকে ভিবিজি রামজিতে রূপান্তর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে। রাজ্যের এলাকায় প্রকল্পের আওতায় কর্মীদের পারিশ্রমিকের জন্য ইতোমধ্যে 50 কোটি টাকা মঞ্জুর করেছে পাঞ্জাব সরকার। সেনেগালের রাষ্ট্রপতি বাসিরু ফায়ে ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস ইকোওয়াসের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বায়োর স্থলাভিষিক্ত হলেন তিনি। লিথুয়ানিয়ার ভিলানিয়াসে 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আইবিওতে ভারত একটি সোনা ও 3টি রূপ জয় করেছে। হরিয়ানার ভাববা গুনগোয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সমীল মাইতি, রাজস্থান থেকে নিশীথ কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। নদিয়ার পলাশীপাড়া থানার বড় নলদা গ্রামে হেরোইনের কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম কলিমউদ্দিন শেখ ও মাহিদা শেখ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: पीएम जय अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: ঘড়ির কাঁটা বলছে ঠিক 11:03 হয়ে 38:39, আর এগিয়ে কাজ নেই, আমরা এখানেই থাকি। প্রত্যেকদিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে, অনেকগুলো শো এর মধ্যে আরও একটা শো, গান দরিয়া। গানে গানে কথায় কথায় আমরা থাকি আপনাদের সঙ্গে ঠিক 1টা পর্যন্ত। আজকেও গান দরিয়ায় আমরা থাকছি।
2: আমি সুদীপ্ত রায়।
1: আমি জয়শ্রী। সুদীপ্ত, একটা কথা না, আমি আজকে স্টুডিওতে আসতে আসতে আমি ভাবছিলাম,
2: আগে বলে না ভালো, যে আজকে সোমবার, আর সোমবার মানেই আজকে গান দরিয়াতে আধুনিক গান।
1: আধুনিক গান, অবশ্যই আধুনিক গান শুনবো,
2: কিন্তু আধুনিক গান আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? এই যে 2 ঘন্টা সময় তুমি বললে 1টা পর্যন্ত আমরা থাকব,
1: সেটাই আমি বলছি যে আমি আজকে আস্তে আস্তে ভাবলাম যে আমরা তো অনেক কিছু নিয়েই কথা বলি, কিন্তু আজকে যদি আমরা এমন করতে পারি, ঠিক সেই কবিতাটার কথা মনে পড়ছিল যে দুপুরবেলায় কেন বিকেল হবে না, সকালবেলায় কেন রাত হবে না, রাতের বেলায় কেন সকাল হবে না, মানে ব্যাপারটা না আমার মাথার মধ্যে ঘুরছিল, ব্যাপারটা এরকম যদি আমরা একটু উল্টে পাল্টে দিই আজকে কেমন হয়?
2: এরকম দুপুরবেলা রাত হয়ে যাবে? এটা আমি মনে করতে যখন বেশ ছোট ছিলাম, তো তখন একবার ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, তো তখন একটা বেশ আইকনিক বিষয় এসে হয়েছিল, সমস্ত স্ট্রিট লাইট জ্বলে গেল, পাখিরা সব ফিরে আসছে, দুপুরবেলা একদম রাত হয়ে গেছিল, সেরকম কিছু বলছো নাকি?

0: আর ঠিক আমরাও আজকে ঠিক সুদীপ্ত জয়শ্রী আজকে এই প্ল্যানিং করেই এসেছি যে আজকে আমরা যদি একটু উল্টোপাল্টা করি কেমন হয়। মানে হ্যাঁ, মানে একদম মাঝরাত্রির যে সিচুয়েশন সেটা যদি সকালবেলা
1: আমরা উল্টোপাল্টা করবো, তার আগে একটা ছোট্ট ঘোষণা,
0: বেশ,
1: সেটা হচ্ছে যে আলিপুর আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 ঘন্টার মধ্যে আলিপুর এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন অংশে। তো অতএব যারা বাড়ির বাইরে বার হবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিভিন্ন অংশের মানুষেরা। ঘোষণাটি এখানেই শেষ হলো। আবার আমরা, হ্যাঁ, যে কথা বলছিলে তোমরা,
0: ওই যে সেই উল্টোপাল্টা, মানে এখন প্রকৃতিও তো উল্টোপাল্টাই করছে আর কি, মানে কখন যে রোদ আর কখন যে বৃষ্টি,
1: এখন বর্ষাকালের একদম মাঝ বর্ষা বলা যায়,
0: একদম আষাঢ় শ্রাবণ,
1: তো সেই তো হবেই, এটা প্রকৃতি তার খেয়াল খুশি খামখেয়ালি আচরণ করবে, এটাই খুব স্বাভাবিক,
0: একদম তাই। আর আজকেও কি আমরা খামখেয়ালিপনা একটু করি?
1: খামখেয়ালিপনা কিরকম?
0: ধরো আমরা তো যে সময়টা বসে আছি একদম এখন প্রায় 12টার কাছাকাছি আমরা এগোচ্ছি, মানে একদম বলে মানে মাঝ দুপুর বলা চলে, আমরা যদি এই সময়টা মাঝরাত্রির স্বপ্ন দেখি,
1: মাঝরাত্রির স্বপ্ন,
0: মাঝরাত্রির স্বপ্নে কি কি থাকতে পারে বলো?
1: মাঝরাত্রি মানে কটা কটা বলো,
0: চাঁদ উঠিয়ে দি,
1: চাঁদ বেশ উঠে যাক, চাঁদ কোনো অসুবিধা নেই,
0: বেশ তাহলে আজকে বরং আমরা ভর দুপুরে চাঁদ উঠিয়ে দিই, কি বলেন?
1: বেশ,
0: চাঁদের রাজ্যে জয়শ্রী সুদীপ্ত আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবে।
2: আরে ও চন্দ্রমুখী লো, তুই কই যাস আবার এই বৈকাল বেলায়, একবার ইদিক পানে চা।

0: এরকম চন্দ্রমুখীদের জন্য কত মানুষ দেশান্তরী হয়েছে, মনান্তরী হয়েছে, সেটা সুদীপ্ত আমরা কিন্তু সেই হিসেবে কি যাব
1: না? আসলে দেখো, চাঁদের একটা সিগনিফিকেন্স আছে। কিরকম সিগনিফিকেন্স? যে চাঁদ আমাদের যে ভাবনা চিন্তা তাকে অনেকটা নিয়ন্ত্রণ করে। কিরকম নিয়ন্ত্রণ করে? ধরো আমাদের, আমরা পরিকল্পনা করেছি কোথাও একটা বাইরে যাব, বেশ যাব, তুমি সেজে গুজে প্রস্তুত যে আমরা বাইরে এবারে বেরোতে হবে। বেরোতে হওয়ার পর হঠাৎ দেখা গেল যে আকাশে মেঘ ভার করে আছে। তো মেঘ ভার করে আছে, মেঘ বৃষ্টি তখনই ভালো লাগে যখন তোমার কোনো কাজ থাকে না। মানে আমার তো অন্তত পক্ষে তাই মনে হয় যে বাড়িতে বসে আছি, বাড়িতে বসে আছি বেশ একটা গরম কফি বা চাটা কিছু নিয়ে, তার সঙ্গে একটু সিনেমা দেখতে পারি, গান শুনতে পারি, গল্প বই পড়তে পারি, ইত্যাদি প্রভৃতি চলছে। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, বেশ আহা কি বৃষ্টি চমৎকার। বা হয়তো কোথাও বেরিয়ে পড়া গেছে লং ড্রাইভে, তো সেখানে যেতে যেতে জানলার কাজ, বেশ সেখানে খুব জোরে বৃষ্টি হওয়া চলবে না, জোরে বৃষ্টি হলে কিন্তু গাড়ি চালাতে অসুবিধা হয়। আর রাস্তা যদি খানাখন্দ থাকে বা যদি এমন রাস্তা থাকে যেখানে বেশ কিছুটা পথ মাটির পথ রয়েছে যেখানে খানাখন্দ তৈরি হতে পারে, হয়তো আপাতভাবে নেই কিন্তু বৃষ্টি বাদলা বেশি হলে খানাখন্দ তৈরি হতে পারে, এহেন যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু চলবে না। এমন একটা স্মুথ রোড, একটা সুন্দর প্রশস্ত বাইপাস, তুমি একটা লং ড্রাইভে যাচ্ছ, যদি তোমার সেখানে পছন্দের মানুষ থাকে তাহলে তার কথাই নেই। বা দুপাশে এই যে একটু আগেই যেটা বলছিলাম, আমি ঘোষণা করছিলাম বলার সময় আলিপুরদুয়ার কোচবিহার জেলার কথা, ছবির মতন সুন্দর এই জেলা, দুটো জেলা, এবং চারপাশে শাল সেগুন মেহগিনির যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে তুমি যখন গাড়ি নিয়ে যাচ্ছ তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, যদি সেটা দিনের বেলা হয় তাহলে ঠিক আছে, বাকি অন্য সময় মানুষ একটু বৃষ্টিকে বেরোনোর সময় একটা অ্যাভয়েড করতে চায়। কিন্তু এমন ধরো বৃষ্টি পড়ছে, তোমার বাইরে বেরোনোর পরিকল্পনা রয়েছে, হঠাৎ করে বেশ একটা আকাশে এক ফালি চাঁদ দেখা গেল, একদম পুরোপুরি মেজাজটা বদলে যাবে। আবার এই চাঁদের উপমা দিতে গিয়ে এই যে ধরো চন্দ্রমুখীর কথা যেটা তুমি একটা অংশ তো উল্লেখ করলে বা যে গানটা আমরা শুনলাম, এই যে চাঁদের উপমা দিতে গিয়ে যে চাঁদ পানা মুখ চাঁদের মতন সুন্দর, এহেন উদাহরণ তো দেয়া হয়েই থাকে। এবং খুব সোজাসুজি বললে এটা বলা যায় যে যতটা না ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তার মেয়েদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।
0: তাহলে কি তুমি এটা বলবে যে চাঁদ শুধুমাত্র রাতের আকাশের অলংকার নয়, চাঁদ একটা কল্পনা, চাঁদ একটা অনুভূতি? এবং আমার মনে হয় তোমার কথাটা শুনে আমার মনে হলো চাঁদ এমনই একটা কল্পনা যে বোধ হয় মানুষের প্রত্যেকটা সময়ের স্বপ্ন দেখার, স্বপ্ন বোনার সঙ্গী বলা চলে।
1: দেখো চাঁদ রাতের আকাশের কল্পনা তো অবশ্যই নয়। যদি তুমি মহাজাগতিকভাবে চাঁদকে দেখো তাহলে চাঁদের সেই অর্থে খুব যে গুরুত্ব নেই আমাদের উপগ্রহ ছাড়া, পৃথিবীর উপগ্রহ ছাড়া আর খুব বিশেষ গুরুত্ব নেই, কারণ চাঁদ সূর্যের আলোকে আলোকিত হয়। কিন্তু এই যে মহাজাগতিক চাঁদকে দেখার বাইরে চাঁদ আমাদের অত্যন্ত নিকট একজন। এই যে ছোট্টদের আই আই চাঁদা মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা, এই যে চাঁদ বা চাঁদের বুড়ি, যে একজন বুড়ি আছে
0: চাঁদের কল্পনা, চাঁদের ভালো লাগা,
1: এবং তার সঙ্গে যদি তুমি বলো যে চাঁদকে নিয়ে, মানে চাঁদ মানে হচ্ছে সৌন্দর্যের প্রতীক, তাই কবিতায় যখন কন্ট্রাডিকশন আসছে, যখন বিভিন্ন উপমা ব্যবহার করা হচ্ছে, যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, মানে ঝলসানো রুটি যেখানে খিদে রয়েছে, যেখানে অপ্রাপ্ত রয়েছে, যেখানে খাবার জন্য লড়াই রয়েছে, ঠিক তার উল্টো দিকে ব্যবহৃত হচ্ছে কে না, চাঁদ। মানে চাঁদের সৌন্দর্য তার দিকে কঠিন বাস্তব। তো এই যে ফলে এটা খুব সহজেই অনুমেয় যে চাঁদকে আমরা যুগে যুগে কালে কালে মহাজাগতিক অবস্থানের বিচারের বাইরে বেরিয়ে এক অত্যন্ত নিকট, এক অত্যন্ত আপন কিছু হিসেবে আমরা দেখেছি।
0: এত দ্বারা আমরা এই নিষ্কাশনে এসে পৌঁছলাম, চাঁদ আমাদের মনের কল্পনা, চাঁদ আমাদের স্বপ্ন দেখা, স্বপ্ন দেখতে শেখা, সব কিছু মিলিয়ে চাঁদ। আর এই কথা তো আমরা বলতেই পারি চাঁদ দেখতে দেখতে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: তালাত মাহমুদের কণ্ঠে আমরা এই গানটা শুনছিলাম, চাঁদের এত আলো। কিন্তু দেখো ঠিক অনুষ্ঠানের শোটার শুরুতেই আমরা বলেছি, চাঁদ কিন্তু নিজের আলোয় আলোকিত নয়, সে সূর্যের আলোয় আলোকিত। কিন্তু তারপরেও চাঁদ কেমন করে যেন বলতে পারে, যখন আধার গভীর হয়, আধার যখন চারপাশ ঢেকে দেয়, তখন যেন চাঁদ কেমন করে মনে বল জোগাতে পারে যে আমাকে দেখো, আমার নিজস্ব আলো নেই, তবুও আমি আলো নিয়ে তোমাকে দিচ্ছি, এবং এই আশায় তুমি থাকো, আধার চিরে আলো নিশ্চয়ই জ্বলবে। তোমাকে দেখতে হবে, তোমাকে খুঁজতে হবে, আর যদি সে আলো তুমি দেখতে পাও, সে আলো যদি তুমি খুঁজে নিতে পারো, তাহলে কিন্তু সে আলো তোমাকে স্বপ্ন দেখাতে শেখাবে, সে আলো তোমাকে ভালোবাসতে শেখাবে, সে আলো তোমাকে উত্তরণের পথ দেখাবে। বড় অদ্ভুত ভালো লাগার একটা কল্পনার উঠোন না চাঁদ?
1: দেখো, যেটা আমি দেখেছি বা আমার যেটা মনে হয়েছে, যে যুগে যুগে কালে কালে আজ থেকে বহু বহু বছর আগে থেকে আজও পর্যন্ত এবং আগামী দিনেও নিশ্চিতভাবে চাঁদ একটা ভালোবাসার প্রতীক, একটা সৌন্দর্যের প্রতীক হিসাবে ব্যবহার হয়ে আসছে। এটা কিন্তু কম ব্যাপার নয়। যার নিজের আলো নেই কিন্তু তাও সে ভালোবাসার প্রতীক, তাও সে সৌন্দর্যের প্রতীক। যে কারণ সে অপরের আলোয় আলোকিত হলেও চাঁদ কিন্তু গভীর রাতে অন্ধকারে, যেমন যে কথা তুমি উল্লেখ করছিলে একটু আগে, যখন কোথাও ক্ষীণ আলোটুকু পর্যন্ত নেই, তখন সে নিজে অন্যের আলোয় আলোকিত হলেও সে কিন্তু আলো দিতে ভোলে না, বা তার মাধ্যমে সে মাধ্যম হয়ে অপরকে কিন্তু আলোকিত করতে ভোলে না। আর একটু আগে যে কথা বলছিলাম, যে সেই জন্যই, যেহেতু সৌন্দর্যের প্রতীক, যেহেতু চাঁদ ভালোবাসতে শেখায়, তো কে না জানে যে পৃথিবী জোড়া ভালোবাসার কদর সবচেয়ে বেশি হওয়া উচিত। কারণ ঘৃণার ঊর্ধ্বে উঠে যে মানুষকে জয় করে, যে মানুষকে একটা তৃপ্তির নিঃশ্বাস দেয়, যে মানুষকে আশ্বস্ত করে, সে আদতে কেউ নয়, সে হচ্ছে ভালোবাসা। আর যে তোমাকে ভালোবাসতে শেখাবে, যে সৌন্দর্যের প্রতীক হয়ে যুগে যুগে কালে কালে, একটু আগে তুমি একটা কথা বলছিলে যে আমাকে দেখো,

0: ঘটনাটা বলতে পারবে, তার থেকে বড় কি বলবো ভালো লাগার বা আপনজনার কি বা হতে পারে।
1: শান্ত সৌম্য কিন্তু সুন্দর, পথ দেখায়, ভালোবাসতে শেখায়, সেই চাঁদ আজ আমাদের সঙ্গী। ঠিক ভর দুপুরবেলায় রাত নামিয়ে এনেছি না।

0: আধার যতই গভীর হোক, চাঁদ কিন্তু সব সময় শান্ত থাকতে শেখায়। সে নীরবে বলে, আলোর অপেক্ষা করো, আলো আছে তোমার জন্য।
1: এবং শুধু তাই নয়, দেখো বিভিন্ন সম্প্রদায়ের কাছে চাঁদ কিন্তু উদযাপনের একটা মাধ্যম বিভিন্ন সম্প্রদায়ের কাছে। যেমন ধরো যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তারা চাঁদকে ঘিরে বিভিন্ন জায়গাতে তাদের উৎসব আয়োজনে চাঁদ থাকে। মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তাদের উৎসব আয়োজনে চাঁদ থাকে। অতএব এই চাঁদের সঙ্গে আত্মীয়তা কিন্তু মানুষ মাত্র একটা তৈরি হয়েই থাকে।
0: একদমই তাই। আর দেখো এই যে তুমি কথাটা বললে না, এটা একদম সত্যি কথা। চাঁদের আলো কখনো কিন্তু চোখ ধাঁধিয়ে দেয় না, কি অদ্ভুত ব্যাপার। মানে জ্যোৎস্না যতই মানে উজ্জ্বল হোক, আমরা সেটাকে উজ্জ্বলই বলবো, কিন্তু তারপরও তার তাপ কিন্তু শরীরকে পোড়ায় না, তার তাপ কিন্তু মনকে শান্ত করে। এটা খুব সত্য কথা। মানে চাঁদ কিন্তু একটা, কিন্তু প্রত্যেকটি মানুষ তাকে দেখছে তার মতন করে, তাকে ব্যাখ্যা করছে তার মতন করে। এবং সেই যে ব্যাখ্যার খতিয়ান, সেই যে ব্যাখ্যার যদি প্রত্যেকটা মানুষ তার কল্পনার খতিয়ান দিতে থাকতো, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে মোটা দিস্তা খাতাটা বোধহয় চাঁদকে নিয়েই তৈরি হতো।
1: তবে এক্ষেত্রে আমার একটা ভিন্ন মত আছে, কারণ আমার মনে হয় যে চাঁদ এমনই একটা, মানে আমি উপগ্রহ হিসেবে আমরা কেউ চাঁদকে দেখি না, চাঁদকে আমরা দেখেছি চাঁদ বলে, চাঁদের একটাই নাম, সে হচ্ছে চাঁদ। তাই জন্য দেখো যে এত গান লেখা হয়েছে।

0: সূর্যের ক্ষেত্রে আমরা যেমন বলি সূর্যের মতো উজ্জ্বল, সূর্যের মতো তেজ, চাঁদের ক্ষেত্রে কিন্তু চাঁদের মতো নরম, চাঁদের মতো মোলায়েম। কিন্তু দেখো, ধারে ভারে, আকারে, উচ্চতায়, ব্যাপ্তিতে, তেজোদ্দীপ্ততায় কোথাও কিন্তু সূর্যের ধারে পাশে কয়েকশো মাইলের মধ্যে চাঁদ আসে না। কিন্তু আমরা যখন উল্লেখ করি চাঁদ তারা সূর্যের কথা, তো ওই বিশাল বিশাল নক্ষত্রদের ভিড়েও কিন্তু অনন্য চাঁদ সে নিজের উপস্থিতি জানান দেয়, এবং তার কিন্তু যে পরিচয় সেটা কিন্তু স্বকীয় পরিচয়, নিজস্ব পরিচয়।
1: একদমই তাই, একেবারেই সত্য কথা।

0: সুদীপ তো, এই ভর দুপুর বেলা চাঁদকে নিয়ে বসে একটা কথা আমার বারবার মনে পড়ছে, যত চাঁদকে নিয়ে কথা হচ্ছে,
1: ভর দুপুর বেলার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ এই যে চাঁদের যে হাজার হাজার গান লেখা হয়েছে তা কি শুধু রাতে শুনবো বলে, তা তো নয়,
0: না একদমই নয়, মানে এখন মানে এই সময় চাঁদকে নিয়ে আমরা কথা বলছি যে সময় সূর্যের সময় বলা চলে আর কি, সে একদম মানে কি বলবো, সে রেগে মেগে উঠুক আর মিষ্টি করেই উঠুক, ব্যাপারটা টাইমটা সূর্যেরই। কিন্তু একটা জিনিস দেখো, চাঁদ আমরা যখন চাঁদকে দেখি, আকাশে চাঁদ দেখছি, পূর্ণ চন্দ্র দেখছি, তখন কিন্তু দেখো কি

0: অদ্ভুতভাবে আমরা কিন্তু দূরত্বের হিসেব করি না, আমরা কিন্তু কখন ঝট করে আমাদের মাথায় কিন্তু এটা আসে না আমাদের থেকে চাঁদটা কত দূরে। সবসময় যেন মনে হয় হাত বাড়ালেই চাঁদে যাওয়া যায়। এবং আর একটা দেখো, চাঁদ মামা, মানে এই আমাদের জীবনের সঙ্গে মামা বাড়িটা ঠিক আবদারের, ভালোবাসার, ভালো লাগার, মানে যেখানে গেলে কোনো নিয়ম শৃঙ্খলা মানতে হয় না, দুষ্টুমি করা যায়, মা বকেন না, কোনো কিছু সিস্টেমের মধ্যে চলার দরকার নেই, যা ইচ্ছে তাই করা যায়, তারপরেও আদর পাওয়া যায়। ঠিক তেমনভাবে চাঁদ মামা মানুষের ঠিক মনের কাছাকাছি, এটা যেমন সত্য, তার পাশে দেখো আরও একটা জিনিস সত্য, আমরা সবসময় তো পূর্ণচন্দ্র দেখি তেমনটাও নয়, আমরা ক্ষয়িষ্ণু চাঁদও তো দেখি। সেই চাঁদ কিন্তু আবার আমাদেরকে এটাও বোঝায় যে এই ক্ষয় হওয়াটা কিন্তু হেরে যাওয়া নয়, পরাজয় নয়, ক্ষয় হওয়া মানেই পরিবর্তন, আর পরিবর্তন মানেই জীবন, প্রকৃতির অপরিহার্য সত্য, যা হবেই হবে, হতেই হবে।
1: চাঁদ যখন জ্যোৎস্না আসে, আবার জ্যোৎস্না থেকে একটা সময় কাল পার করে যখন আবার অমাবস্যা হয়, যখন শুক্লপক্ষ হয় বা যখন কৃষ্ণপক্ষ হয়, দেখো এই যে পৌরাণিক বলো বা মহাজাগতিক এই যে কার্যকলাপ, যাকে আমরা বিভিন্ন নাম দিয়েছি, আমরা বিভিন্নভাবে তাকে উদযাপন করেছি, আমরা বিভিন্নভাবে তাকে কল্পনা করেছি, তো সব কিন্তু চাঁদকে ঘিরে, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, জ্যোৎস্না, পূর্ণিমা এবং অমাবস্যা, তো সব কিছুতেই কি অদ্ভুতভাবে অমাবস্যা, তুমি যদি দেখো, যে আমি একটু যদি খুব লঘুভাবে বলি, যে কোনো হরর ফিল্ম তুমি দেখছো, হ্যাঁ, তো সেখানে অমাবস্যা মানে ভয় আরো গাঢ় হয়, আর যখন পূর্ণিমা হয় তখন কিন্তু ভয় দূর হয়, ভয় কাটে। কিন্তু দেখো দুটো ক্ষেত্রে কিন্তু উপলক্ষ সেই চাঁদ, এই চাঁদ আলোকিত হয়ে ভয়কে দূর করছে পূর্ণ আকারে, আবার এই চাঁদ যখন চাঁদকে গ্রাস করে ফেলছে বা চাঁদকে যখন অন্ধকার গ্রাস করে ফেলছে তখন কিন্তু ভয়ের উদ্রেক হচ্ছে। তাহলে আমাদের ভরসার প্রতীক হতে পারে চাঁদ, আমাদের ভালোবাসার প্রতীক হতে পারে চাঁদ।
0: একদমই তাই, মেঘের আড়ালে থাকলেও চাঁদ কিন্তু হারিয়ে যায় না।

আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 অগস্ট পর্যন্ত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, সংসদ সদস্যরা সংবিধানের মর্যাদা এবং সংসদীয় ঐতিহ্য শালীনতা বজায় রেখে সহযোগিতার মানসিকতা নিয়ে সভার কাজে যোগ দেবেন বলে তিনি আশা করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, বাদল অধিবেশনে আইন প্রণয়ন ও অন্যান্য সংসদীয়

0: কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা সকলের সম্মিলিত দায়িত্ব। জম্মু ও কাশ্মীরের প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে 24 জুলাই পর্যন্ত প্রতি 6 ঘন্টা অন্তর সর্বশেষ পরিস্থিতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজৌরি ও পুঞ্চ জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল জম্মুর সচিবালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। গতকাল প্রবল বর্ষণের মুখে ভূমিদশায় 2 জেলার অন্ততপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও বেশ কয়েকজন। রাম মন্দির অনুদান চুরি মামলায় উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সিট সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে প্রতিবেদনটি একটি মুখবন্ধ খামে পেশ করা হয়। শীর্ষ আদালতে আজ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু ফায়ে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস ইকোওয়াসের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিরিয়া লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বায়োর স্থলাভিষিক্ত হলেন তিনি। গতকাল সিরিয়া লিওনে অনুষ্ঠিত ইকোওয়াসের রাষ্ট্রপ্রধানদের 69তম সাধারণ অধিবেশনে ফায়ে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডতে ভারত 1টি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাবিয়া গুনওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীত কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্যপদক জয় করেছেন। উল্লেখ্য, 12 জুলাই শুরু হওয়া এই অলিম্পিয়াড গতকাল শেষ হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: पीएम जय अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা চাঁদকে নিয়ে রয়েছি আজকের গান দরিয়া। সুদীপ্ত জয়শ্রীর সঙ্গে আপনি রয়েছেন
1: গান দরিয়া,
0: একদমই তাই। আর আজকে আমরা রয়েছি চাঁদকে নিয়ে, এখনো থাকবো বেশ কিছুটা সময়। সুদীপ্ত, একটা কথা কি জানো, বিখ্যাত জাপানি সাহিত্যিক নাৎসুমে সোসেকি, তিনি একদিন ইংরাজি শিক্ষক থাকাকালীন তার শিক্ষার্থীদের তিনি লাভ ইউ, আই লাভ ইউ এই শব্দটাকে অনুবাদ করতে বলেছেন। এখন সেটা করার সময় তিনি, তারা তাদের মতন করে, মানে এই শব্দটা সরাসরি বলা যাবে না, সেটাকে না বলে আর কিভাবে বলা যায় সেটাই কিন্তু তার
1: বিচার্য বিষয় ছিল।
0: একদমই তাই, সেটাই তিনি শেখাতে চাইছেন। এবং তিনি তার জাপানি ভাষায় উত্তর দিয়েছিলেন সিন দেমো ই ওয়া, মানে যেটা আমরা বুঝে উল্টে গেলাম, কিন্তু তার বাংলাটা কোথায় দাঁড়ায়? চাঁদটা সুন্দর, তাই না? ভালোবাসা বোঝানোর জন্যে তিনি একদম সরাসরি তার প্রিয়জনকে বলার জন্যে তার ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন যে তাকে যদি সরাসরি তুমি বলতে নাও পারো, তুমি এটা করতেই পারো, তাকে দেখিয়ে বলতে পারো চাঁদটা কত সুন্দর, তাই না?
1: একদমই তাই,
0: মানে সৌন্দর্যের।
1: এবং দেখো, আমি একটু আগেই উল্লেখ করছিলাম

0: ভিন্ন সম্প্রদায়ের কথা, চাঁদকে ঘিরে উৎসবের কথা। ঠিক জাপানে, জাপানেও কিন্তু চাঁদকে ঘিরে একাধিক উৎসব হয়, পালিত হয়।
1: একদমই।
0: তাহলে দেখা যাচ্ছে যে চাঁদের এই যে সৌন্দর্যের বর্ণনা, চাঁদকে ঘিরে যে উৎসবের আবহ, এটা কিন্তু কোনো একটি দেশের মধ্যে, কোনো একটা সীমারেখার মধ্যে আবদ্ধ নয়, এটা সার্বজনীন।
1: ওই যে বললাম, চাঁদ একটি, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ব্যাখ্যা আমাদের মতন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আসলে চাঁদ আর একটা কেন, চাঁদ এরকম অজস্র রয়েছে, কিন্তু আমাদের কাছে চাঁদ কিন্তু ওই একটাই। কারণ এই একটা চাঁদই আমাদের কাছে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ভালোবাসার প্রতীক, বিভিন্ন রূপে আমরা দেখি। যেমন চাঁদ মা বললেই চাঁদ মামা,
1: হ্যাঁ এই তো বললামই, এবং আরেকটা বলছিলাম যে ধরো চাঁদের গায়ে যে বিভিন্ন মানে যেগুলোকে আমরা বৈজ্ঞানিকভাবে বলি যে বিভিন্ন গহ্বর, সেগুলো যেমন বিভিন্ন আকৃতি দেখা দেয় এবং দেশে বিদেশে নানা ব্যাখ্যা আছে। আমাদের যেমন চাঁদের বুড়ি তার সুতো কাটার গল্প, যেটা আমরা দেখতে পাই ছোটবেলা থেকে ঠাকুমাদের মুখে, যে গল্প শুনে আমরা বড় হয়েছি, সকলেই বড় হয়েছি। তো সেরকম গল্প যেমন রয়েছে, ঠিক সেরকমভাবে বিভিন্ন দেশে চাঁদের গল্প আছে। এরকম একটা গল্প বিদেশে চলে যে চাঁদের গায়ে যে খরগোশের মতন একটা প্রতিকৃতি দেখা যায়, তার তাঁর গল্প। এবং দেখো এই গল্পগুলো কত সিগনিফিকেন্ট, কত ত্যাগ জড়িয়ে রয়েছে। একবার বহু আগে যখন চাঁদের গায়ের রং ছিল ধপধপে সাদা এবং দেবতারা তখন পৃথিবীতে ঘুরে বেড়াতেন,
0: আচ্ছা
1: তো চাঁদরূপী মানে চাঁদেরই এক দেবতা তিনি পৃথিবীর মর্তে ঘুরে বেড়াচ্ছেন, তিনি ঘুরতে ঘুরতে ধুধু প্রান্তরে পৌঁছে গেছেন। সেখানে যেদিক দেখা যায় কোনো খাবার নেই, কিচ্ছু নেই, কেউ কোথাও নেই, তার প্রচণ্ড খাবার খিদে পেয়েছে, প্রচণ্ড তেষ্টা পেয়েছে। এমন সময় গাছের আড়ালে, একটা ছোট্ট গাছের আড়ালে একটা খরগোশ লুকিয়েছিল। সে এসে বলল যে তোমার কি সমস্যা, তোমার মুখ এত মলিন লাগছে কেন, এত ম্রিয়মান কেন? তো বলছে আমার না খুব খিদে পেয়েছে। খরগোশ তাকিয়ে দেখলো চতুর্দিকে, চতুর্পাশে যে না কোথাও তো কোনো খাবার নেই, একটা শস্য দানা পর্যন্ত নেই, কোনো ফল নেই, এমনকি আলু পর্যন্ত নেই, তাহলে কি সে খাবার দেবে? অনেক ভেবে চিনতে সে খরগোশ যে কথাটি বলল তাতে চমৎকৃত হলো দেবতা।
0: আচ্ছা
1: বলল যে আমার তো তোমাকে দেবার মতন কিছু নেই, তুমি চাইলে আমাকে খেতে পারো। না এটা কত কত ত্যাগ, যে আমি একজনকে উপকার করছি, আমি নিজেকে স্যাক্রিফাইস করছি সেখানে। তো বলছে তখন দেবতা বিস্মিত হলো, বললো যে আমি তোমাকে খেয়ে পেলো, তুমি কি বলছো? বললো হ্যাঁ তুমি চাইলে আমাকে খেতে পারো, এর থেকে বেশি তো আমার তোমাকে কিছু দেওয়ার মতো নেই। তখন দেবতা দুহাত করে ধরে তুলে তার খুশি মুখ হাসিতে জলজল করে উঠল এবং সেই

0: হাসি আলোর রোশনায় চারপাশে ছড়িয়ে পড়ল এবং তখন তাকে দু হাতে করে তুলে অনেক উঁচুতে তুলে ধরল, অনেক অনেক উঁচুতে, পৃথিবী থেকে অনেকটা উঁচুতে, এবং বলল যে তোমার এই স্যাক্রিফাইস মানুষ যুগে যুগে কালে কালে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে এবং আমার এই চাঁদের গায়ে তোমার প্রতিকৃতি আঁকা রইবে চিরকাল অমলিন। আজও যে খরগোশের প্রতিকৃতি দেখতে পাই, একে ঘিরেই কিন্তু তৈরি এ ধরনের লোককথা বা লোকগল্পগুলো।
1: আর এরকম মজার কথা নিয়েই, মজার ঘটনা নিয়ে আমাদের গাড়ি চলছে, আমাদের গান দরিয়ায় ভাসছি আমরা। আমরা এরকমই মজার চাঁদকে নিয়ে মজার দুটো গান শুনে নিই।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

চাঁদ শুধু আমাদের কাছে কল্পনা তো বটেই, চাঁদ শুধুমাত্র কিন্তু আমাদের স্বপ্ন দেখতে শেখায়, চাঁদ কিন্তু শুধুমাত্র আমাদের সেই ভালোবাসার জগৎ তৈরি করতে শেখায় তা নয়। চাঁদ কিন্তু মায়ের কাছে তার সন্তানের সে ব্যাখ্যা যদি মাকে বলতে বলতে হয় তাহলে কিন্তু মা যেটা বলবেন সেটা গানে গানে শুনি, আর এমন কণ্ঠস্বরে বোধহয় মাই বলতে পারেন।

0: আমরা বেশ কিছুটা সময় পার করে এসেছি, কারণ স্টুডিওর ঘড়ি এখন জানান দিচ্ছে সময় 12:37 হয়ে 27 সেকেন্ড। মানে প্রায় আমরা শেষের কাছাকাছি এসে পৌঁছচ্ছি। চাঁদ নিয়ে অনেক কথা, চাঁদের সৌন্দর্য, চাঁদের গল্প, চাঁদ নিয়ে অনেক কথা আমরা বলতে থাকছি। তো কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে চাঁদের যেটা সব থেকে বড় বিষয়, যেটা আমি বলছিলাম শুরুতে, যে চাঁদ কিন্তু বিদ্রোহের প্রতীক হিসাবেও কাজ করে। আমরা যখন উল্লেখ করেছি যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই কবিতায় দেখো চাঁদের যে অপার সৌন্দর্য, অপরিসীম সৌন্দর্য, তার বিপরীতে দাঁড়িয়ে এই উপমা যখন তুলে আনা হচ্ছে যে সংগ্রামী মানুষের, না খেতে পাওয়া মানুষের যে শেষ সম্বল, যে তার কাছে পূর্ণিমা চাঁদের যে অপরিসীম সৌন্দর্য সেটাকেও ঝলসানো রুটির সঙ্গে সে গুলি ফেলছে, একজন ক্ষুধার্ত মানুষের যা হয়। তো ঠিক সেভাবেই চাঁদ যেমন সৌন্দর্যের প্রতীক, আবার সেরকমভাবে ঠিক বিপরীতার্থক উপমাও কিন্তু উঠে এসেছে আমাদের বাংলা সাহিত্যে।
1: একদমই তাই, আমরা সে বিষয়েও মানে চাঁদকে নানাভাবেই তো আমরা দেখেছি, আমরা এটাও শুনব এবং এ ধরনের একটা গান তো নিশ্চয়ই শুনবো। এবং সুদীপ্ত, তার সঙ্গে দেখো চাঁদকে নিয়ে কিন্তু আমরা মজাও করি, চাঁদকে নিয়ে আমরা অনেক মজাও করি, এবং তার সঙ্গে সঙ্গে চাঁদ শুধু মজার নয়, চাঁদ কিন্তু ব্যথারও। তো সে অর্থে আমরা এই পরপর গানগুলো কিন্তু শুনতেই পারি। প্রথম শুনি এই গানটি।

0: আপনি শুনছেন 107 AIR FM রেনবো। এখন আলিপুর আপাতত সূত্রে একটি কমলা সতর্কতা জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম জেলার বিভিন্ন অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। অতএব আপনারা যারা বাড়ির বাইরে বার হবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং নিজেদের সুরক্ষার কথা খেয়াল রাখবেন। ঘোষণাটি শেষ হল।
1: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।

0: সত্যজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: নামটি আমার নদের চাঁদ মোল, আ নাম

0: মানে এই যে আমরা বলছিলাম যে সেই মোটামুটি যখন থেকে আমরা শুরু করেছি 11টা থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত চাঁদ মামা আমাদের
1: এখন 12:51 বাজছে
0: অলমোস্ট, হ্যাঁ একদম, মানে আমাদের অনুষ্ঠানও প্রায় শেষের দিকেই। চাঁদ আমাদের কাছে কল্পনার শুধু নয়, চাঁদ আমাদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যারও অবশ্যই একটা আধার তো বটেই,
1: একদম। এবং বহুজন বহু মানুষ যে চাঁদ দেখতে যান, বা ধরো তুমি সমুদ্রে গেছো তো তুমি চাইছো বা যে একটা দিন অন্তত পক্ষে জোয়ার ভাটা দেখার জন্য পূর্ণিমা বা অমাবস্যা হোক, তো তাহলে তার একটা সমুদ্রের উত্তাল রূপ দেখা যায়। যাই হোক, আবার গভীর গহন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে তুমি খুঁজে পেলে চাঁদকে, তারও একটা আলাদা অদ্ভুত। আমি মনে করতে পারি যে

একটি পাহাড়ি এলাকায় আমি গেছিলাম। তো সে পাহাড়ি এলাকায় বহুদূর বিস্তৃত, বহুদূর পর্যন্ত, মানে হয়তো বা কয়েকশো কিলোমিটার, আশেপাশে কোনো আলোর বাতিস্তম্ভ নেই, তো কোনো বাতিস্তম্ভ নেই, কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে তোমার চাঁদ উঠেছে, মানে এরকম একটা পরিস্থিতি যদি হয়। তো সেখানে কিন্তু চাঁদ তোমার দিক নির্দেশে সাহায্য করে, চাঁদ তোমাকে অদ্ভুত এক সৌন্দর্য, অপার এক সৌন্দর্য উপহার দেয়। এবং এই সব কিছু মিলে মিশে আমাদের লোককথা, আমাদের উপন্যাস, আমাদের গল্প, আমাদের প্রেম, আমাদের কাব্য, সবাইতে কিন্তু চাঁদ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই চাঁদকে নিয়ে দিন হোক বা রাত ভাবা যেতেই পারে, তাকে নিয়ে রচনা, গল্প, কল্পকথা, অনেক কিছুই রচনা করা যেতে পারে।

0: নিজেকে নিঃস্ব করে, নিজেকে উজাড় করে, অন্যের থেকে নিজের ঔজ্জ্বল্য বাড়িয়েও আমাদের জনসমাজকে, পুরো প্রকৃতিকে, সৃষ্টিকে যে আলোকিত করতে পারে, যে নিজে নিঃস্ব হয়েও অপরকে ভরতে পারে ভালোয় মন্দয়ে, তার সমস্ত অন্ধকার থেকে আলোর একটামাত্র বিন্দু যেটা চাঁদই হতে পারে একমাত্র, সে কিন্তু চাঁদই। সত্যি তাই, তুমি কেমন করে এত সুন্দর আলো ধার করে নিয়েও এত স্নিগ্ধ, এত সৌম্য হতে পারো?
1: এবং এই কথা বলতে বলতে আমাদের স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে যে আজকের আলোচনা আমাদের প্রায় শেষের মুখে, আমরা চলে যাব। তবে যেটা যাওয়ার আগে যেটা না বললেই নয়, যে চাঁদের সঙ্গে যে কথার হয়তো একেবারে শুরুতে আমরা একবার উল্লেখ করেছিলাম, যে চাঁদের সঙ্গে আমাদের প্রত্যেকেই দেশ কাল সীমানার গণ্ডি ছাড়িয়ে চাঁদের সঙ্গে আমাদের অদ্ভুত একটা আত্মীয়তা রয়েছে। তাই তো বিভিন্ন দেশে পার্বণে উৎসবে এই চাঁদকে কেন্দ্র করেই গণনা শুরু হয়। এমনকি আমরা কেমন করে ভুলতে পারি যে দুর্গাপুজোর ঠিক আগে যখন মহালয়া হয় তো সেটি কিন্তু একটু অমাবস্যার দিনে হয়, আবার তারপর কালী পুজো, সেটিও কিন্তু অমাবস্যার দিনে হয়। অতএব ওই চাঁদের গতিপথ

আবার লক্ষ্মী পুজো হচ্ছে, সেটা হচ্ছে পূর্ণিমার দিনে। তো চাঁদের গতিপথ, চাঁদের পূর্ণিমা, অমাবস্যা নিয়ন্ত্রণ করে আমাদের পুজোকে, পার্বণকে। এবং শুধুমাত্র এটা কোনো একটা সম্প্রদায়ের মধ্যে বা কোনো একটা দেশের সীমানার মধ্যে, গণ্ডির মধ্যে তা কিন্তু আবদ্ধ নয়, এটা ছড়িয়ে রয়েছে সারা বিশ্ব জুড়ে। তাই সারা বিশ্ব জুড়ে প্রতিটি মানুষের কাছে, একদিকে যেমন কবির কাছে, সাহিত্যিকের কাছে, মননশীল মানুষের কাছে, ঠিক সেরকমভাবে ধার্মিক মানুষের কাছে

0: অবিচ্ছেদ্য অংশ হিসেবে। এই কথা বলতে বলতেই সুদীপ্ত জয়শ্রী আপনাদের সকলকে এই পর্ব থেকে টাটা বলছে। আবার আমরা ফিরে আসব ঠিক এক ঘন্টা পর, আমরা দুটো থেকে আপনাদের বাংলা নাটক শোনাবো। তবে এই পর্ব এই পর্যন্তই, যেতে যেতে এই গানটি আপনাদের জন্য, আপনি শুনতে থাকুন 107 AIR FM রেনবো।
1: আপনাদের জন্য রইল গান, ভালো থাকুন, ভালো রাখুন, আবারও ফিরছি।

voll zu. আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই রাজ্যসভার নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপরে লোকসভায় প্রয়াত সদস্যদের সম্মানে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কাতারে প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। এরপরে বিরোধী সদস্যরা বিভিন্ন বিষয় উত্থাপন করলে তাই নিয়ে দুই কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়। ফলে উভয় কক্ষের অধিবেশনই দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করে দিতে হয়। পরে উভয় সভার অধিবেশনই শুরু হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, আশা করা যায় এই অধিবেশন

কার্যকর এবং সক্রিয় হবে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে ভারতের ভূমিকা স্বীকৃতি পাচ্ছে। বিগত এক মাসে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যের নজির রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চিসিনাউতে মলদোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি মুর্মু মলদোভার পার্লামেন্ট স্পিকার ইগর গ্রোসুর সঙ্গে সাক্ষাৎ করবেন। মলদোভা ভারত পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। পাশাপাশি একটি ব্যবসায়িক ফোরামে ভাষণ দেবেন তিনি এবং সেদেশের ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে দ্রৌপদী মুর্মুর। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, জ্ঞান ভারত মিশনের আওতায় 8 কোটিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটাইজ করা হয়েছে। তার লোকসভায় এক প্রশ্নের উত্তরে মান্ডাভিয়া বলেন, গবেষণা সহজতর করা এবং সাধারণ মানুষের কাছে পাণ্ডুলিপিগুলো সহজলভ্য করে তোলার লক্ষ্যে মোদী সরকার জ্ঞান ভারত মিশন চালু করে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই রাজ্যসভার নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপরে লোকসভার প্রয়াত সদস্যদের সম্মানে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কাতারে প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। এরপরে বিরোধী সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন বিষয় উত্থাপন করলে তা নিয়ে দুই কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়, ফলে উভয় কক্ষের অধিবেশনে দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার আজ রাজ্যে চারটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন মেডিকেল কলেজগুলি তৈরি করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ বিধানসভায় জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চলতি বছরের বাজেট বরাদ্দের উপরে আলোচনা জবাবি ভাষণে তিনি বলেন, রাজ্যের 13টি মেডিকেল কলেজে এমবিবিএসে 650টি আসন বৃদ্ধির চেষ্টা চলছে। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল ও একটি উন্নত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। কঙ্গো গণতান্ত্রিক সাধারণতন্ত্রে ইবোলায় এখনও পর্যন্ত অন্তত 930 জন প্রাণ হারিয়েছেন। সেদেশে স্বাস্থ্যমন্ত্রক গতকাল রাতে জানিয়েছে, গত শনিবার পর্যন্ত সেখানে 2334টি নিশ্চিত সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে।

0: বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে তারা নবম দিন একে অপরের ওপর হামলা চালিয়েছে। দক্ষিণ পশ্চিম ইরানের খোরমুজ শহরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায়। অন্যদিকে জর্ডান, কুয়েত ও বাহরিন ইরানের নতুন হামলার খবর জানিয়েছে। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন। গতরাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দেয় তারা। বিশ্বকাপ প্রতিযোগিতা সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেলেন স্পেনের পাও কুবারসি। সারা বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। চলতি বিশ্বকাপে ১০টি গোলের সুবাদে গোল্ডেন বুট পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। গোটা প্রতিযোগিতার অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন বল পেয়েছেন স্পেনের অধিনায়ক রড্রি। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর ১০৭ এফএম রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক বনফুলের কাহিনী অবলম্বনে মুক্তি, হিন্দি বেতার নাট্যরূপ সত্যেন্দ্র শরৎ, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা কল্লোল দত্ত। নাটক মুক্তি।

0: অনিল বাবু, এত সকালে স্টেশনে?
1: সুচাঁদ, আসতে হলো।
0: সব কুশল তো?
1: একদম। তুমি কেমন আছো?
0: আছি অনিল বাবু, ভালো মন্দ আছি আর কি। তো এই তো সকালে কি দরকার, যাবেন কোথাও?
1: না ভাই না, আমার এক কাকা আসবেন এই গাড়িতে। ভুবন কাকা?
0: আচ্ছা,
1: ওনাকে নিয়ে যেতে এসেছি।
0: তাই বলেন। তা কোথা থেকে আসছেন আপনার কাকা?
1: সাহেবগঞ্জ থেকে।
0: ও সাহেবগঞ্জ, আপনার নিজের কাকা?
1: না ভাই না, তবে ভুবন কাকা আমাদের নিজের চেয়ে বেশি আপন। হ্যাঁ,
0: ভুবন ভুবন। আচ্ছা, আপনার ভুবন কাকার পুরো নামটা কি?
1: ভুবন সোম। রেলে কাজ করছো ভাই, এই নামটা তো নিশ্চয়ই জানো।
0: জানি মানে খুব জানি, সবাই জানে, কিন্তু উনি যে আপনার কাকা এটা জানতাম না। আচ্ছা, মানে উনি কেন আসছেন এখানে?
1: একরকম বেড়াতেই আসছেন। বাবাকে চিঠি লিখে জানিয়েছেন এখান থেকে 5-6 মাইল দূরে যে ঝিলটা আছে না, ওখানে ঘুরতে যাবেন।
0: ওখানে শুধু শুধু ঘুরতে?
1: সেই সাথে নিজের সিনিয়র ইংরেজ অফিসারের মতো ওনার শখ হয়েছে পাখি শিকারের। ঝিলের আশেপাশে পাখি মিলে গেলে নিশানাও লাগিয়ে দেবেন, বুঝলে না? তবে আসলে মতলব খোলা হাওয়ায় 2-4 দিন ছুটি কাটানো, শিকারটা অজুহাত মাত্র।
0: ও ভালো শিকারি না?
1: শিকারের শখ আছে কু, কিন্তু পাখি কখনো মারতে পেরেছেন বলে তো শুনিনি।
0: হ্যাঁ, পাখি তো আর রেলে চাকরি করে না অনিল বাবু।
1: মানে? ঠিক বুঝলাম না ভাই।
0: মানে হলো ওই সহজভাবে যে ওনার কবজায় আছে তাকে উনি গুলি করেন। বেচারা তো আর পাখির মতো উড়ে পালাইতে পারে না।
1: আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুই কার কথা বলছো সুখচাঁদ? কাকে উনি গুলি মারলেন?
0: কাকে? আবার আমার কথা বলছি।
1: তোমার

0: কথা?
1: হ্যাঁ হ্যাঁ।
0: তোমাকে উনি কি করলেন?
1: ইয়ে আচ্ছা বলেন তো অনিল বাবু, আমি যাত্রী নিবাস ইয়ে মুসাফির খানা দেখভাল করি, তো কাউকে আগর দু চার পাঁচ টাকা নিয়ে একটা সিট বা বেড ভাড়া করে দিই, সেটা কি ঘুষ? হ্যাঁ, উপরি আয়কে ছাড়ে বলেন তো। মালবাবুকে দেখেন না, মালবাবুকে দেখেন, হর পার্সেলে পয়সা নেয়, পয়সা খেয়ে খেয়ে লোকটা একদম ভাইসা মাফি হয়ে গেল, খুব চালাক তো, রোজ রোজ অফিসারদের চা পানি খাওয়ায়, কেউ ওকে দেখছে না। আর আমার বেলা কিনা রিপোর্ট হয়ে গেল, আমি নাকি যাত্রী মানে ওই মুসাফিরদের কাছ থেকে ঘুষ নিই। আগে ছিল ওই ইংরেজ সাহেব রবিনসন, উনি আমাকে ধমক ধমক দিয়ে ব্যাপারটা চাপা দিয়েছিলেন, তো উনি রিটায়ার করার পর এলেন এই ভুবন সোম সাহেব, সবাই বলে খুব কড়া আফসার। শুনেছি ক বছর আগে ও নিজের ছেলের পর্যন্ত নৌকরি খেয়ে নিয়েছেন, এখন এখন আমার কি হবে বলুন তো? আপনি বললেন আমার কি হবে বলেন?
2: তুমি তো বললে ইংরেজ অফিসার সব চেপে দিয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ, লেকিন আমার নামের রিপোর্ট তো এখন সোম সাহেবের হাতে।
2: ও আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে?
1: ওই তো ভাবছি অনিল বাবু, দেখেন অনিল বাবু, আমি শাদি করেছি, হ্যাঁ, আমার স্ত্রী এখনও গাঁয়ে বাপের বাড়িতে আছে, তিন মহিনা পর ওই আমার ওই গাওনা হবে, নতুন বউটা আমার কাছে প্রথম আসবে। এখন যদি আপনার ভুবন সোম কাকা আমার নৌকরিটা ডিসমিস করে দেয়। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন অনিল বাবু, তাহলে আমি আমি আমি আমি কি করবে এখন?
2: সুখচাঁদ শোনো শোনো শোনো, এক কাজ করো, এক কাজ করো সুখচাঁদ, তুমি ওনাকে তোমার সব কথা খুলে বলো।
1: খুলে লেকিন উনি কি শুনবেন আমার কথা? হ্যাঁ না না, দেখেন না দেখেন, আমার হয়ে তো কেউ কেউ বলেছেন, লেকিন উনি ভীষণ কড়া আদমি। বলছি অনিল বাবু, আপনার তো কাকা, আপনি যদি আমার জন্য একটু একটু যদি।
2: না বাবা না, আমি কিছু বলতে পারবো না, তাতে উল্টা পুল্টা কুছ হয়ে গেলে তখন
1: উল্টা পুল্টা হয়ে যাবে, কি আর বলবো। ঠিক আছে, আমার নসিবে যা আছে ওই হবে।
2: ওই ওই বোধহয় ট্রেন ঢুকছে, চলো চলো সুখচাঁদ এসো।
1: আমি না বাবা, না না না না, ও যুবরাজের সামনে, ওরে বাবা, আমার পরিচয় পেলে উনি আমাকে কাঁচা খেয়ে ফেলবেন। না না না, আপনি যান আপনি যান।
2: আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি।
3: কি ব্যাপার, এত লোক কেন, ফুল মালা কি জন্য? আরে আমি কি দেশের ভাইসরয় নাকি? শুনুন শুনুন, আমি এইসব তোষামোদে খুশি হই না, আমি খুশি হই কাজে। আমার কাছে ডিউটি ফার্স্ট সেলফ লাস্ট, যান সবাই ডিউটিতে যান।
4: স্যার স্যার আপনার মালপত্রগুলো, স্যার
3: ডিউটিতে যান, যান সবাই, সততার সঙ্গে কাজ করুন। চলো অনিল,
2: চলো চলো, কুলে এ দাঁড়াও।

আগে হ্যাঁ, এই আমাদের ভুবন সোম, রেলের মস্ত বড় অফিসার। একে আপনি ভালো বলুন বা মন্দ বলুন, কথাটা কিন্তু সত্যি, ইনি অত্যন্ত কড়া প্রকৃতির মানুষ। দয়া মায়া মোহ সহানুভূতি এসবকে ইনি তুচ্ছ জ্ঞান করেন। হই যে, একটু আগে সুখচাঁদ বলছিলেন না, নিজের ছেলেকে ইনি চাকরি থেকে বরখাস্ত করেছিলেন।

0: কথাটা সত্যি, নিজের একমাত্র ছেলেকে বরখাস্ত করেছিলেন চাকরি থেকে নির্দ্বিধায় এবং নির্দয়ভাবে।
1: বাবা, বাবা।
2: কে?
1: বাবা, আমি।
3: এটা অফিস, ইডিয়েট। স্যার বলো, স্যার।
1: সরি স্যার, বলছিলাম এটা নিন।
3: কি এটা?
1: প্রসাদ।
3: প্রসাদ?
1: হ্যাঁ।
3: কিসের প্রসাদ?
1: আমার গুরুজির 50তম জন্মদিনের উৎসব হলো কাশীতে, সারা মাস জুড়ে তারই প্রসাদ স্যার।
3: তার মানে তুমি এক মাস ধরে কাশীতে ছিলে?
1: আগে হ্যাঁ স্যার।
3: কাউকে কিছু না জানিয়ে, ছুটি না নিয়ে, আউট স্টেশন যাওয়ার পারমিশন না নিয়ে, প্রপার অ্যাপ্লিকেশন ছাড়াই?
1: আগে এক্ষুনি এক্ষুনি দিচ্ছি স্যার।
3: দিচ্ছ?
1: ওই ছুটির অ্যাপ্লিকেশন স্যার।
3: হোয়াট? একটা মাস পার করে আজ দিচ্ছ অ্যাপ্লিকেশন?
1: হ্যাঁ, মানে
3: তোমাকে সারা মাসের ছুটি আর আউট স্টেশন যাওয়ার পারমিশন দিতে হবে আজ?
1: আমি ইয়ে মানে,
3: আর ইউ আউট অফ ইয়র সেন্সেস?
1: সরি স্যার।
3: কি করে কি করে ভাবতে পারলে ইচ্ছে মতো যা খুশি করো তোমার ছুটি গ্রান্ট হয়ে যাবে? এটা সরকারি অফিস, এখানে ডিসিপ্লিন আছে। তোমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে মিস্টার সুব্রত। ইউ মে গো নাও।
1: বাবা,
3: ইউ মে গো নাও।
1: বাবা,
3: বাবা, তুমি কি ভেবেছ তোমার বাবা বলে তোমাকে আমি ছাড় দিতে পারি? নো, নেভার। অফিসের ডিসিপ্লিন আমি ভাঙতে পারি না। তোমার রিপোর্ট আমি হেড অফিসে পাঠিয়ে দিচ্ছি।
1: বাবা,
3: তোমাকে যাতে ডিসমিস করে দেয়।
1: বাবা, আপনার মনে কি একটু দয়া মায়া নেই? বাবা,
3: আছে, নিশ্চয়ই আছে। যারা কর্মক্ষেত্রে সৎ নিষ্ঠাবান তাদের জন্য অনেক দয়া আছে, যারা ডিউটি নেগলেক্ট করে তাদের জন্য নেই, তোমার জন্য নেই। নো, নেভার।
1: কিন্তু কিন্তু আমি আমি তো আপনার ছেলে বাবা।
3: অবশ্যই, তবে অফিসে নয়, অফিসে তুমি জাস্ট ক্লার্ক
1: বাবা,
3: এন্ড মিসপেড ক্লার্ক, নিষ্কর্মা, ফাঁকিবাজ। তোমার জন্য অফিসের ডিসিপ্লিন নষ্ট হবে। সরি সুব্রত সোম, এই অফিসে তোমার কোনো জায়গা নেই, যাও।
1: বাবা, বাবা, বাবা শোনো বাবা, এক বছর বাবা, বাবা।
0: হ্যাঁ, এই সেই ভুবন সোম। বছরের পর বছর শুধু অফিস আর ফাইলে ডুবে থেকে থেকে আজ তার কি যে হলো, হঠাৎ ছুটি নিয়ে বেরিয়ে পড়লেন অজানা অচেনা অদেখা মুক্ত সংসারে একা। ভুবন সোম তো সত্যিই একা। তার সংসারও নেই, তার স্ত্রী সেই কবে গত হয়েছেন, একমাত্র ছেলে এই সুব্রতকে জন্ম দিয়ে। আর সুব্রত চাকরি চলে যাওয়ার পর সব কিছু ছেড়ে সে চলে গেছে কাশীতে গুরুদেবের আশ্রমে। কোনো কোনো চিঠিপত্র লেখে না কোনো দিন। আশ্রমে ভজন কীর্তন করেই দিন কাটে তার। গুরুদেবের আশ্রমে এভাবেই নাম কীর্তনে দিন কাটছে ছেলে সুব্রতর। আর বাবা ভুবন সোম এই ফাঁকিবাজ সমাজটাকে রোজই শাসাচ্ছেন দুনিয়াটা রসাতলে গেল বলে। আসলে তার দুনিয়াটা এখনো শুধুই অফিস, মস্ত বড় টেবিল, টেবিল ভর্তি ফাইল, রুলস রেগুলেশনস অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন, আর কিছু নয়।
3: নো নো মিস্টার বাসু, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি জানতে চাই যে কাজটা গতকাল হয়ে যাবার কথা আজকের জন্য সেটা পড়ে আছে কেন? হোয়াই? অ্যানসার মি, অ্যানসার মি।
0: জানেন, এই হেন ভুবন সোম আজকাল হাঁপিয়ে ওঠেন, নিজেকে বের করে আনতে চান নিজেরই গড়া ভুবন থেকে অন্য ভুবনে। আজকাল সব ভিড় থেকে ছুটে বেরিয়ে আসতে চান একান্ত

0: কা হই, এই যেমন এখন এসেছেন, সত্যি সত্যি পাখি শিকারটা তাঁর অজুহাত। আসলে তিনি চান মুক্তি, কিন্তু কোন মুক্তি চান তিনি? মনের স্বেচ্ছা বন্ধন থেকে মুক্তি, নাকি নাকি সেই ফিতে বাঁধা ফাইলগুলো থেকে?
1: কাকা, কাকা বাবু।
2: কে?
1: আমি অনিল।
2: ও,
1: আপনার জন্য গরুর গাড়ি এসে গেছে, অনেক দূরে যাবেন, দেরি হলে আর পাখিটা কি তেমন পাবেন না কাকা বাবু?
2: হ্যাঁ হ্যাঁ অনিল, আমি তৈরি, আমার বন্দুক আর হ্যাটটা নিয়েই আমি আসছি, এখনই আসছি।

0: চল বাবা চল, গড্ডা বাঁচাকে চল।
1: তোমার নাম কি গো গাড়োয়ান ভাই?
0: সাহেব আমার নাম ভুট্টা আছে।
1: কি ভুট্টা? খাবার ভুট্টা? দারুণ নাম তো, কে রেখেছিল?
0: সাহেব আমার মাসি। আসলে স্যার আমি যখন হয়েছিলাম না, মাসি ভুট্টা রুটি করছিল, তখন আমাকে ভুট্টা ভুট্টা করে চেঁচালো, বাস আমার নাম হয়ে গেল ভুট্টা।
1: খুব বাচালি বলতে হয়।
0: কিছু বললেন স্যার?
1: না না কিছু না কিছু না। আরে তোমার বলদ তো জোরে চলছে না, কাতু কুতু দাও।
0: ক্যা সাহেব, কা কা কাতু কুতু, সেটা কি আছে সাহেব?
1: আরে ওই যে যা করলে খুব হাসি আসে, বুঝলে না?
0: নাই তো সাহেব, কি করলে বলদ হাসে স্যার?
1: আচ্ছা বলদ কেন হাসবে, মানুষ হাসে। আরে ওই যে ওই যে কি বলে ওই ওই যেন, আরে ওই তো বলো না
0: বাবু, আপনি ওই সরসরির কথা বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরসরি। বলদকে দাও ছুটবে।
0: না বাবু, ওরা নিজে চালেই চলবে। চল চল চল চল চল, থোড়া তেজ চল।
1: বাহ এই তো চলছে,
0: চল চল
1: চলো ভুট্টা চলো জোরসে। কি হলো, থামলে কেন?
0: সামনে দেখুন বাবু, ওই যে পথ আটকে দাঁড়িয়ে আছে।
1: ও বাবা, মোষ একেবারে যমরাজের বাহন যে।
0: ঠিক বলিয়েছেন বাবু, ওটা খুব সাংঘাতিক মোষ আছে বাবু। ও নিজের এলাকায় কাউকে ঢুকতে দেয় না, দেখছেন না কিরকম মাথা বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। একবার যদি তেড়ে আসে তাহলে আমাদের জান বাঁচানো মুশকিল হয়ে যাবে,
1: তাই নাকি? দাঁড়াও দাঁড়াও, আমি আমি আমি বন্দুক বার করি।
0: না বাবু না, ওতে আরো বিপদ বাড়তে পারে, খেপে গিয়ে গাড়িটাকে একদম উল্টে পাল্টে দিলে। তার চেয়ে আমি একটু দেখি, ওকে একটু সরিয়ে টরিয়ে এগোনো যায় কিনা আমি দেখি। এই হাট হাট রে ভাইয়া হাট, জানে দে জানে দে, হাম লোক কো জাবে দে।
1: কি হলো আবার থামলে?
0: খুব এগ্রো খামোশ বাবু, এভাবে হবে না। আপনি বরং এই কাজ করেন।
1: বলো বলো কি করতে হবে বলো, ঝিলে এরপর আর পাখি থাকবে?
0: সেই জন্যই তো বলছি বাবু, এই মোষ তাড়াতে একটু সময় লাগবে, ততক্ষণ আপনি বরং ওই যে কাঁচা রাস্তাটা দেখছেন না, ওই যে সামনে বাঁয়ে চলে গেছে, ওই রাস্তায় হাঁটতে শুরু করেন।
1: মানে?
0: খুব সরু রাস্তা বাবু, এই রাস্তায় তো গাড়িটা ঢুকবে না, তাই বলছি বেশি দূর না বাবু, এই দু আড়াই মাইল গেলে একটা গাঁও পাবেন, ওইটাই আমার গাঁও আছে, ওখান থেকে ঝিল একটু একদম কাছে।
1: গ্রামে গিয়ে আমি কি করব?
0: সেই কোথায় তো বলছি বাবু, আপনি সিধা নাক বরাবর গেলে যে গাঁওটা পাবেন ওখানে চলে যান, আমি ততক্ষণ মোষটাকে তাড়িয়ে আপনার পিছে পিছে আসছি।
1: ও আরে বাবা, আমি কি এখানকার রাস্তা চিনি নাকি?
0: চিনতে তো হবে না, বললাম না একদম নাক বরাবর সিধা চলে যান।
1: ননসেন্স, ঘর মাথা ঘুরে গেলেই নাক ঘুরে যায়, জানো না? যাও যাও মোষ তাড়িয়ে তাড়াতাড়ি এসো।
0: হ্যাঁ বাবু যাই। এই এই হাট

0: 이제 파이 순초
1: 아마께 벌챙 바보
0: 햄 파이 아니 একটু কাছে এসো না শোনো না
2: হ্যাঁ বাবু বলুন বাবু কোনো গন্ডগোল হয়েছে নাকি
3: গন্ডগোল কি গন্ডগোল
2: না মানে এই মারামারি দাঙ্গা ফাসাদ
3: মারামারি দাঙ্গা ফাসাদে আমার কি সম্পর্ক
2: না মানে বন্দুক নিয়ে এসেছেন কি না
0: তাই বলো
3: তুমি আমাকে পুলিশ ভেবেছ না আরে না না না আমি পুলিশ না বন্দুক এনেছি পাখি শিকার করতে এখানে যে ঝিল আছে না অনেক পাখি থাকে শুনেছি
2: ও ঝিলে যাবেন তো আপনি একলা আছেন যেতে পারবেন
3: কেন
2: এখান থেকে ঝিলের রাস্তা খুব আঁকা বাঁকা পথ হারিয়ে ফেলবেন না তো বাবু
0: না না আমার সাথে গাড়িওয়ালা আছে ও সঙ্গে যাবে
2: ও তা সে কোথা বাবু
3: আরে সে কথা কি বলবো রাস্তা একটা ভয়ঙ্কর মোষ এসে পথ আটকে দাঁড়ালো ও সেটাকে তাড়িয়ে দিয়ে আসছে পরে আসছে
2: ও আসছে তা ওর নাম জানেন বাবু
3: নাম ও হ্যাঁ নাম হলো কি ভুট্টা ভুট্টা হ্যাঁ
2: ভুট্টা
3: তুমি ওকে চেনো নাকি
2: খুব চিনি বাবু খুব চিনি ও সবাই চিনে এখানে ওকে আজ তো একটা ফাঁকিবাজ কুড়ে এখনো নাস্তা পানি করবে তারপর গাছতলায় শোবে ঘুমোবে সেই সন্ধ্যের আগে আর দেখাই করবে না আপনার সঙ্গে
3: হ্যাঁ বলো কি তাহলে
2: তাহলে এক কাজ করুন বাবু আমার সাথে আসুন হ্যাঁ হ্যাঁ বাবু খানিক দূরে আমার ঘর আপনি শহরে মানুষ অসুবিধায় পড়েছেন আসুন বাবু আসুন ও বিন্দিয়া আপনাকে ঝিলে পৌঁছে দেবে হ্যাঁ
3: বিন্দিয়া সে আবার কে
2: আমার মেয়ে লড়কি খুব সমঝদার মেয়ে বাবু আরে ভাববেন না আসুন বাবু আসুন আসুন
3: বেশ চলো
4: রোক রোক দেখ দেখ আমি বলছি রোক কিন্তু বস বস একদম চুপচাপ হ্যাঁ ইয়াহাঁ ইয়াহাঁ দাঁড়িয়ে থাকবি হ্যাঁ বহুত বদমাশ হয়ে গেছিস তু দিন ভর মার দঙ্গা করে বেড়াস হ্যাঁ দেখ দেখ আমি কি করছি দেখ তোর আমি কি করি হ্যাঁ দিন ভর খালি বদমাশি হ্যাঁ
2: কি হয়েছে রে বিন্দিয়া আরে ও তো বোকা ঝোকা করছিস কেন
4: দেখো না বাপু আজ ফির সে মারামারি করে এলো মাথায় কত বড় চোট লেগেছে দেখো খুন বেরোচ্ছে বাপু আজ না আমি একে খিতে দিব না দেখো হ্যাঁ তবে গিয়ে ও ঠিক হবে চল চল খোটে চল দিন ভর বন্ধে রাখবো তোকে বিলকুল খেতে দিব না তোকে তুই গিয়ে ঠিক হবি হ্যাঁ চল চল চল চল খোটে চল
3: এই তোমার মেয়ে
2: হ্যাঁ বাবু এই
3: এইটুকু মেয়ে আমাকে ঝিলে নিয়ে যাবে
2: হ্যাঁ দেখতে বাবু এইটুকু কিন্তু ও ছোট না ঘরের সব কিছু কাজ তো এই দেখে হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছে বাবু এই কিছুদিনের মধ্যে শ্বশুরাল চলে যাবে
3: হ্যাঁ তাই নাকি আচ্ছা ওই যে মোষটা ওটা কি তোমার
2: হ্যাঁ আমার মানে ওটা বিন্দিয়ার বাবু সেই কোন ছোট থেকে বিন্দিয়াই তো ওকে বড় করেছে বাবু
0: আরে এটাই তো আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল ভুট্টা তো একেই তাড়াতে গেছে লাঠি নিয়ে
2: আস্তে আস্তে আরে আস্তে বলুন বাবু
3: কেন
2: আস্তে
3: কেন

0: বিন্দিয়া যদি শুনে ফেলে না যে ভুট্টায় কে লাঠি দিয়ে মেরেছে, আপনাকে ঝিলে নিয়ে যাওয়া বাদ দিয়ে ও ভুট্টার খুঁজে বেরোবে।
1: এত ভালোবাসে ওকে?
0: শুধু ওকে না বাবু, পশু পাখি সবাইকে ভালোবাসে ও। বিন্দিয়া রে, এ বিন্দিয়া!
2: আসছি বাপু।
0: হ্যাঁ,
2: কি হলো বাপু, খেতে চাওনি? হে বাপু, পুলিশ কেন?
0: আরে ইনি পুলিশ না রে বিন্দিয়া, পুলিশ না। আরে এ বাবু এসেছেন পাখি শিকার করতে এখানে, এনাকে একটু ও ঝিলে নিয়ে যেতে হবে। হ্যাঁ
2: হাই মা, তাহলে তো কিছু খাবার ব্যবস্থা করতে
0: হয়।
1: কিছু না কিছু না কিছু না, আমি কিচ্ছু খাবো না বিন্দিয়া।
2: তা বললে কি হয় বাবু, না খেয়ে আপনি তো যেতে পারবেন না। আপনি আপনি না এই খাটিয়াটাতে বসুন, আমি এক্ষুনি দহি চিড়া আনছি, কোলা ভি আছে।
1: আরে বিন্দিয়া শোন, আরে দেখো দেখি, আরে আমি,
2: আরে বাবু আপনি মেহমান আছেন, ঘরে এসেছেন, কিছু না খেয়ে গেলে আমাদের অকল্যাণ হবে না।
1: আরে
2: বসেন বসেন না বসেন, আমি যাবো আর আসবো বাবু।
1: খুব সংস্কার মানে তোমার মেয়ে, লেখাপড়া জানে?
0: হ্যাঁ বাবু, আট ক্লাস পাস। ও আট ক্লাসের পর দূরের স্কুল যেতে হয় তো, মা মোরা মেয়ে বাবু, কিছুদিন ঘরে রেখে সুযোগ মতন শাদী দিয়ে দিয়েছে।
1: বাহ, এই গ্রামে?
0: না বাবু, শহরে।
1: হ্যাঁ, ও স্বামী কি করে?
0: চাকরি করে রেলে, ভালো কামাই বাবু।
2: নিন বাবু, এসে গেছে, নিন বাবু।
1: আরে
2: খেয়ে নিন।
1: আহা বিন্দিয়া, খাবো কি করে, আমার তো খিদেই হয়নি এখন। আহা
2: তো ঠিক আছে, একটু খান।
1: ওহো, আরে এ ছাড়বে না দেখছি, দাও দাও দাও, এই কলাটাই দাও।
2: নিন বাবু।
1: তা তোমরা খাবে না?
2: আমরা তো কোন সকালে খেয়ে নিয়েছি বাবু।
1: দারুন মিষ্টি কলা তো, বাবা।
2: আর একটা খান না বাবু।
1: আন্না চলো চলো, এবার চলো, ঝিলে যাওয়া দেরি হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, যা যা বিন্দিয়া যা, বাবুকে নিয়ে এবার যা। আমি আসি বাবু। হ্যাঁ, আর জমিতে অনেক কাম আছে। হ্যাঁ রে বিন্দিয়া, বাবুকে ঠিকঠাক নিয়ে যাস রে।
2: ঠিক আছে বাবু।
0: পাখির জায়গায় নিয়ে যাস। হ্যাঁ
2: ঠিক আছে বাবু।
0: নমস্তে বাবু, আসি।
1: হ্যাঁ ভাই নমস্কার।
3: মিয়াও মিয়াও মিয়াও।
2: আচ্ছা বাবু, আপনি পাখি কেন মারেন?
1: হ্যাঁ
2: বলুন না, কেন ওদের গুলি করেন, কি অপরাধ আছে ওদের?
1: না না, অপরাধ কিছু না।
2: তবে মারেন কেন, ওদের তো জান আছে না বাবু?
1: আচ্ছা বিন্দিয়া, তুমি কি শাক সবজি খাও না?
2: হ্যাঁ খাই।
1: সবজির খোসা ছাড়াও?
2: হ্যাঁ।
1: কাটো?
2: হ্যাঁ।
1: উনুনে দাও?
2: হ্যাঁ
1: হ্যাঁ দাও তো।
2: হ্যাঁ,
1: শাক সবজির কি অপরাধ বলো তো?
2: হে বাবু, পাখি আর শাক সবজি কি এক হলো?
1: কেন হয় না, ওদেরও তো প্রাণ আছে, ওদেরও কষ্ট হয়।
2: সাচ? আমি তো অত জানি না বাবু, তবে আমরা তো ওগুলো খাবার জন্য কাটি। আপনি কি পাখি মারেন খাবার জন্যে?
1: পাখির মাংস আগে খেতাম জানো, এখন আর খাই না।
2: তবে এখন কেন মারেন?
1: আজ পর্যন্ত বিন্দিয়া আমি একটাও পাখি মারি, প্রথম আজই আমি বন্দুক নিয়ে বেরিয়েছি।
2: হাই রাম, তার মানে আজই আপনার প্রথম পরীক্ষা?
1: পরীক্ষা ধরো তাই।
2: তাহলে তো বাবু আপনার ফেল করা চলবে না, কিন্তু আপনি তো ফেল করে যাবেন, একটা পাখিও আপনি শিকার করতে পারবেন না।
1: তাই নাকি?
2: হ্যাঁ।
1: বাবা, তাহলে সে তো

0: খুব লজ্জার কথা হবে। তো ও তো কি করব এখন বলো তো বিন্দিয়া?
1: আমি যা বলবো আপনি করবেন?
0: না, ফেল তো করা যাবে না, অন্তত এক আধটা পাখি মারতেই হবে। ঠিক আছে বিন্দিয়া, বলো।
1: প্রথমে আপনাকে পোশাকটা বদলাতে হবে।
0: কেন কেন কেন, পোশাক কি ঠিক নেই আমার?
1: না, শিকারের জন্য আপনার অন্য পোশাক দরকার আছে।
0: কিন্তু আমার কাছে তো অন্য পোশাক নেই।
1: দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি।

0: এ নিন বাবু।
1: হ্যাঁ,
0: এগুলো পরে নিন।
1: ও
0: নিন।
1: কি? হ্যাঁ, আরে এগুলো পাগড়ি, চুড়িদার, পাজামা, পাঞ্জাবি।
0: হ্যাঁ বাবু, এগুলো তো পরতে হবে না। আপনাকে তো তাহলে এখানকার কিষাণ মজুর মনে হবে। আপনাকে দেখে পাখিরা ভয় পাবে না, উড়ে যাবে না।
1: কেন কেন?
0: ওহো বাবু, আপনি তো কিছু জানেন না। আপনি খালি কেন কেন করেন। আরে বাবা, পাখিরা ভাববে কি আপনি কোনো কিষাণ আছেন কি মজুর আছেন, খেতে কাজ করতে এসেছেন। এটাই তো ওরা রোজ রোজ দেখে না।
1: কিন্তু এটা মানে আমার বন্দুক।
0: আমি শাড়ির আঁচলে লুকিয়ে নিব। আমি তো আপনার সঙ্গে থাকছি না, যেখানে দরকার হবে আমি সাবধান সে দিয়ে দেব বন্দুকটা, আপনি গুলি চালিয়ে দিবেন।
2: এতক্ষণে বুঝলাম। ঠিক আছে ঠিক আছে, আমি বদলাচ্ছি পোশাক। হ্যাঁ, কিন্তু কোথায় বদলাবো বিন্দিয়া?
0: কেন, আমার ঘরে যান, কেউ নাই ওখানে।
1: ও, তোর ঘরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি।

0: 민디야. 안에 빠그리가 또
1: 아니 틱딱이 저기 마음도 발랐나. 오기 오기 야 하시지스케노 야 아빠 하시지스케노
2: 예 바보 아미 아미 빠그리 정가 하시나 আপনাকে না আপনাকে একদম কিষান মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কি আপনি এখনই ক্ষেত খাবারে কাজ করতে যাবেন দারুণ লাগছে বাবু কেউ যদি আপনার ফটো তুলে নিত না তো ফটো দেখে আপনিও খুব
1: তাই না আরে এখানে আর ফটো তুলে রাখবে কে ও মিনিয়া শোন তোর ঘরে একটা ফটো ঝুলানো দেখলাম কার ফটো রে ওটা
2: আমার ঘরে ও ও কারো না বাবু
1: বুঝেছি তোর স্বামী না তোর বাবার কাছে শুনেছি সব হ্যাঁ রে ও তো রেলে চাকরি করে কি নাম ওর
2: হাই বাবু স্বামীর নাম কেউ মুখে আনে নাকি
1: ও তাই তো না হয় লিখেই দে তুই তো লেখাপড়া জানিস আমিও রেলে চাকরি করি কিনা তাই জানতে চাইলাম আর কি
2: আপনি ভি রেলে দাঁড়ান আমি এক্ষুনি নিয়ে আসছি
1: অদ্ভুত মেয়েটা কত সহজ সরল অথচ বুদ্ধিমতী কত সুন্দর জীবনবোধ কত প্রাণবন্ত
2: বাবু এই যে এই কাগজে ওয়ান নাম ঠিকানা সব আছে
1: কই তাই ও শ্রী সুখচাঁদ জি যাদব

0: Quarter nang Sukhchand. Sukhchand Jadhav. Sukhchand Jadhav.
1: আপনি ওকে চিনেন বাবু?
0: হ্যাঁ হ্যাঁ চিনি চিনি চিনি, খুব দুষ্টু।
1: ঠিক বলেছেন, বহুত দুষ্টু আছে।
0: কি নিজের স্বামীকে দুষ্টু বলছো?
1: কেন বলবো না বলেন, দেখুন না, আমাকে লিখেছে যে আমি যেন রোজ তাকে একটা করে চিঠি লিখি, রঙিন কাগজ পেন খাম সব পাঠিয়ে দিয়েছে। কিন্তু আপনি বলুন বাবু, আমার এত কাজ, তার উপর পোস্ট অফিস কত দূরে আছে, 2 মাইল দূরে, রোজ রোজ কি চিঠি লিখা যায় বলেন? বাস ওমনি সাহেব গুসা হয়ে গেল। হ্যাঁ ও হ্যাঁ, একটা বাত মনে পড়লো।
0: কি কি
1: বাবু? আপনাদের দপ্তরে কোন এক সোম সাহেব আছেন না, খুব বড় অফিসার আছেন।
0: হ্যাঁ হ্যাঁ আছে তো, কেন
1: না? শুনেছি কি বহুত দুষ্টু লোক আছে, আমাদের মোস্টার মতো সবাইকে নাকি সিং মারে। হ্যাঁ নিজের ছেলে চাকরিটা পর্যন্ত খেয়ে নিল।
0: তাই?
1: হ্যাঁ।
0: তা তুই কি করে জানলি?
1: ওর চিঠি পড়ে, ওনার রিপোর্টও নাকি ও সোম সাহেবের হাতে, জানেন?
0: তাই নাকি?
1: হ্যাঁ।
0: ও কি কি রিপোর্ট?
1: আরে বাবু, আপনাদের রেলের ও যাত্রী নিবাস আছে না, তো আমার ওয়া তো ওই মুসাফিরদের সুবিধা দেখেন তো, মুসাফিরদের যখন বসার শোয়ার জায়গা করে দিল তো তারা খুশি হয়ে ওনাকে 2-4 টাকা বকশিস দিয়ে দিল। এতে কি খারাপ আছে বলেন? এই নিয়ে না ওনার কোনো স্টাফ হিংসা করে রিপোর্ট লিখে দিয়েছে সোম সাহেবের কাছে। হ্যাঁ এখন সোম সাহেব যদি ওনার চাকরিটাও খেলে,
0: খুব কড়া মানুষ সোম সাহেব, ঘুষখোরদের উনি একদম ছাড়েন না।
1: হয়তো আমার চিন্তা আছে বাবু, জানি না আমার কি হবে।
0: কেন কেন তোমার কি?
1: আরে ওনার চাকরিটা যদি চলে গেল তো আমার শ্বশুরাল যেতে পারবো আমি? কোনো দিন না, এখানেই পড়ে থাকতে হবে আমাকে। আপনি তো ছিলে যাবেন না? হ্যাঁ শিকারে অনেক দেরি হয়ে গেল। না না বাবু চলেন চলেন, বন্দুকটা আমাকে দিন, আমি শাড়িতে লুকিয়ে নিব তো বাবু। আর শোনেন বাবু, আপনি একদম শান্তভাবে আসবেন। হ্যাঁ চল আসেন আসেন।

0: কি শান্ত ঝিল, শান্ত জল, কোনো ডিঙি নেই, কোনো মাঝি নেই, আমার মতো চুপচাপ। জীবনটা আমার বালুকাময় হয়ে গেল, শুধু বালি আর বালি, সব থেকে শুধু থু থু বালি। ও
1: বাপু, নিন বন্দুক ধরুন, ওই যে দেখেন নিশানা করেন। দেখেন পায়ে লেগেছে, এমন বুদ্ধ ভয়েই পড়ে গেল। নিন এটা, আপনি পুষবেন।
2: আমি আমি না না না
1: সে কি, আজ আপনার পরীক্ষা না, আপনি তো পাস হয়ে গেলেন, এবার এটাকে আপনি পুষবেন।
2: না না, আমার দ্বারা পাখি পোষা হবে না।
1: তাহলে

0: কি করবেন এটা? আপনার পেহলা শিকার?
1: না, ওই তুই নিয়ে যা। হ্যাঁ, তুই পোষ বিন্দিয়া, তারপর যখন একদম সুস্থ হয়ে যাবে উড়িয়ে দিস আকাশে।
0: ওহো, আবার নতুন ঝামেলা এসে পড়লো। আমার বলে কত পুষি আছে, তার উপর আবার এটা। আচ্ছা, যেদিন আমি শ্বশুরাল চলে যাব সেদিন এগুলাকে কে দেখবে তাই আমি ভেবে মরি আবার। আচ্ছা, ওনার চাকরিটা যদি চলে যায় শ্বশুরালে তো আমার খোঁজও নিবে না, সবাই বলবে কি আমি অপয়া আছি আমার জন্যে। আচ্ছা আচ্ছা বাবু, আপনি তো সোম সাহেবকে চেনেন না? বলুন না, বলুন না, চেনেন না, বলুন না।
1: মানে চিনি, একটু একটু চিনি।
0: বাবু বাবু, তো আমি আপনার পায়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য সোম সাহেবকে একটু বলবেন, আমার আমার স্বামীর নকরিটা যেন না খায়। বাবু বাবু
1: বাবু বাবু, আমার পাটা ছাড়।
0: বাবু, কতদিন আর বাপের ঘরে থাকবো আমি? আমার শ্বশুরাল যদি আমাকে আর না নেয়, অপয়া হয়ে তো আমার জীবন কাটবে না। এ লাজ আমি কোথায় রাখবো বলেন না? সোম সাহেবকে আপনি বলে দিবেন তো, আপনি বলেন আমাকে কথা দিতে
1: হবে। না, ছাড় ছাড় ছাড়,
0: আমাকে কথা দিতে হবে।
1: আরে আরে আরে, ঠিক আছে, আমি কথা দিলাম তোকে।
0: কথা দিলেন তো বাবু, না কথা দিলেন।
1: এখন চল।
0: চলেন বাবু, চলেন।
2: সেই ভুবন সোম আজ হঠাৎই আশ্চর্য রকমভাবে ঝিলের ধারে দাঁড়িয়ে একটা একটা নিতান্ত সাধারণ গ্রাম্য সহজ সরল মেয়ের কাছে হার মানলেন। নিজেকেই নিজের বন্ধন থেকে এবার বোধ হয় মুক্তি দিলেন।
3: শোনো শোনো,
4: কে কে বলুন বলুন কি
5: স্যার? আপনি? প্রণাম স্যার, প্রণাম।
3: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তুমি সুখচাঁদকে চেনো?
5: হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সুখচাঁদকে আমি চিনি।
3: হ্যাঁ, তা ওর কোয়ার্টারটা কোথায় জানো?
5: হ্যাঁ স্যার জানি, ওই তো ওই কোনেরটা স্যার। আমি আপনাকে নিয়ে যাবো।
3: না না না, দরকার নেই দরকার নেই, তুমি যাও।
5: হ্যাঁ স্যার, যাচ্ছি। প্রণাম স্যার, প্রণাম।
3: সুখচাঁদ, সুখচাঁদ আছো নাকি?
6: কে? রাতের বেলা কে আবার?
7: স্যার স্যার স্যার স্যার স্যার স্যার স্যার, আপনি? প্রণাম স্যার। স্যার
3: কিছু তুলসী পাতা আনো।
7: এনেছি স্যার।
3: ঘরে গঙ্গা জল আছে?
7: গঙ্গা গঙ্গা হ্যাঁ, গঙ্গা পানি আছে স্যার, আছে। আনবো আনবো।
3: একটা পাত্রে ঢেলে আনো, যাও।
7: এনেছি স্যার।
3: তুলসী পাতা রাখো এতে। আরে নাও, তামার পয়সা। এই পয়সাটাও গঙ্গার জলের পাত্রে ফেলো। এবার তুলসী পাতা, গঙ্গা জল আর পয়সা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি আর কোনোদিন কোনো ঘুষ নেব না। বলো। যাত্রীদের প্রাপ্য সুবিধা দেব।
7: হ্যাঁ দিব, বিনা পয়সায় যাত্রীদের প্রাপ্য সুবিধা দিব। তিনবার বলবো স্যার, বিনা পয়সায় যাত্রীদের প্রাপ্য সুবিধা দিব, বিনা পয়সায় যাত্রীদের প্রাপ্য সুবিধা দিব।
3: নিজের প্রতিজ্ঞার কথা মনে থাকবে?
7: হ্যাঁ স্যার, থাকবে স্যার, জিন্দগিভর জিন্দগিভর মনে থাকবে স্যার।
3: ঠিক আছে, এবার তোমাকে ছেড়ে দিলাম।
7: ছেড়ে দিলেন স্যার?
3: শোনো শোনো, গাওনা পর্বটা তাড়াতাড়ি সেরে নিয়ে তোমার স্ত্রীকে শিগগির বাড়িতে নিয়ে এসো। চললাম।
7: প্রণাম প্রণাম স্যার, স্যার স্যার একটু দাঁড়ান স্যার, আলোটা আলোটা নিয়ে আসি।
3: না, আলো আর দরকার নেই।
7: দরকার নেই?
3: আলো আমি পেয়ে গেছি।
7: আলো

বনফুলের কাহিনী অবলম্বনে মুক্তি নাটকটি এখানেই শেষ হল। হিন্দি বেতার নাট্যরূপ সত্যেন্দ্র শরৎ, বাংলা রূপান্তর শামসুন্নাহার। অভিনয় করেছেন সুখচাঁদ, ধীমান চক্রবর্তী, অনিল পার্থপ্রতিম মজুমদার, সুব্রত সোম, কৌশিক বন্দ্যোপাধ্যায়। প্রথম কণ্ঠ হৃদয় রঞ্জন দাস, দ্বিতীয় কণ্ঠ প্রণব দেবনাথ, গাড়োয়ান সঞ্জিত হাজরা, সূত্রধার মণিকণা রায়, বিন্দিয়ার বাবা সৌম্যদেব বসু এবং বিন্দিয়া নীলাঞ্জনা বিশ্বাস, ও ভুবন সোমের ভূমিকায় গৌরীশঙ্কর পাণ্ডা। হরবুলা সুনীল আদক, আবহ রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন কল্লোল দত্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই রাজ্যসভা নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপরে লোকসভার প্রয়াত সদস্যদের সম্মানে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপরে বিরোধী সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন বিষয় উত্থাপন করলে তা নিয়ে দুই কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়, ফলে লোকসভা তিনটে পর্যন্ত ও রাজ্যসভা দিনের মতো মুলতবি হয়ে গেছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার রাজ্যে চারটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন মেডিকেল কলেজগুলি তৈরি করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ বিধানসভায় জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ইডির সিদ্ধান্তের ওপর কোনোরকম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে কলকাতা হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি কৃষ্ণারাও জানিয়েছেন এই মুহূর্তে ইডির সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করবে না। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস ও ইডিকে পাঁচ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 26 অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ রাজ্যের শৈব তীর্থগুলিতে উপচে পড়া ভিড়। হুগলির তারকেশ্বরে জলযাত্রীদের সুষ্ঠু পরিষেবা দিতে এবার সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে পুজোর পর পুণ্যার্থীরা এখন ফিরতি পথে। শেওরাফুলি, বৈদ্যবাটীসহ সংশ্লিষ্ট এলাকায় রয়েছে ব্যাপক পুলিশি নিরাপত্তা। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন। গতরাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। প্রতিযোগিতার সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেয়েছেন স্পেনের পাও কুবার্সি। সারা বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। চলতি বিশ্বকাপে 10 গোলের সুবাদে গোল্ডেন বুট পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। গোটা প্রতিযোগিতায় অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন বল পেলেন স্পেনের অধিনায়ক রড্রি। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মলডোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ধু বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবন সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহমত হয়েছে। চিসিনাউতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এক যৌথ প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি মুর্মু মলডোভার সফরকে ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ বাদল অধিবেশনের প্রথম দিনই ব্যাহত। দুটি কক্ষেই কাজকর্ম দিনের মতো মুলতবি হয়ে গেছে। রাজ্যসভায় আজ তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আসা বিজেপির তিন নবনির্বাচিত সাংসদ শপথ নিয়েছেন। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইকে শপথ বাক্য পাঠ করান। রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেছেন। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার 4টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন মেডিকেল কলেজগুলি তৈরি করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায় আজ বিধানসভায় জানান। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের জন্য বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 6ই অক্টোবর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃদ্ধি করেছেন। তবে বিদেশ যাত্রার আবেদনে এখনও সাড়া দেননি বিচারপতি। প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসের দরুন নিরাপত্তার খাতিরে চারধামের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এদিকে জম্মু কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় বৃষ্টিজনিত নানা ঘটনায় মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা করে অর্থ সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
2: ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 4:02:36 আর তুমি শুনছো
1: ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, শুনছো ক্যাফে কলকাতা। আর ক্যাফে কলকাতা নিয়ে সঙ্গে রয়েছে উচ্ছ্বসী, আর কে রয়েছে, আরে বলবো, বাইরে যেরকম বৃষ্টিতে ভেসে গেছে সবটুকু, আমরাও ভেসে গেছি। কারণ কালকে আমরা যারা বিশ্বকাপ ফাইনাল দেখতে একদম রাত ভোর জেগেছিলাম, এবং যারা প্রথম থেকে, এবং বলা ভালো ছোটোবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার, তাদের মনও ভেসে গেছে। জানি এই প্রোগ্রাম করতে এসে বা তোমাদের সাথে কথা বলতে গিয়ে মন খারাপ করার মানে কোনো জায়গাই নেই, কারণ আমরা মন খারাপ করি না, তোমাদেরকেও মন খারাপ করতে দিই না। আর কালকে রাত্রে আমরা যারা যারা খেলা দেখেছি তারা জানি যে মাঠে কোথাও আর্জেন্টিনাকে খুঁজেই পাওয়া যায়নি। একদম আমরা সবাই স্পেনের খেলা দেখে স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম। আফটার অল মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, আর হারুক জিতুক মেসি ইজ অলওয়েজ মেসি। আর এই এই বিশ্বকাপ জ্বর কাটিয়ে এবার আমরা সামনের দিকে এগোবো। আর আজকে যেহেতু 20th July, এবং আজকে কিন্তু বেশ কিছু বিশেষ বিশেষ ব্যাপার রয়েছে, সে সব বলবো, শুরুতেই বলে দিলে হবে। আর তোমাদের সাথে 9903653992 তে আড্ডাও মারবো। কিন্তু তার আগে যেটা চারপাশে চলছে, যে এই যে প্রচণ্ড একটা মানে একেবারে তুমুল বৃষ্টি চলছে, এবং সেই বৃষ্টির কিন্তু একটু খবরাখবর রয়েছে তোমার জন্য। মোটামুটি একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্ভাবনা রয়েছে ইস্ট বর্ধমানের দিকে। এবং আগামী 2-3 ঘন্টা কিন্তু বেশ সাবধানতা অবলম্বন

করতে বলা হচ্ছে। এবং তুমি যদি শুধু বর্ধমান না, তুমি যে কোনো প্রান্তেই থাকো এবং যদি প্রবল পরিমাণে বৃষ্টি হয়, তাহলে আমার মনে হয় একটু শেডের তলায় দাঁড়িয়ে বৃষ্টিটা একটু থামা অবধি অপেক্ষা করে বেরোনোই ভালো। কারণ আমরা জানি বৃষ্টিতে অনেক মানে বিপদও ঘটে যেতে পারে, তাই জন্য সেফলি থাকো। আর যেহেতু জাস্ট সপ্তাহটা শুরু হয়েছে, সেহেতু সারা সপ্তাহ অফিস করতে হবে বস, সারা সপ্তাহ কাজ করতে হবে। সেহেতু যদি হাঁচি কাশি এসে গলা জড়িয়ে ধরে, হ্যাঁ সেটা খুব একটা ভালো হবে না। আপাতত বৃষ্টি যেহেতু গলা জড়িয়ে ধরেই রয়েছে, আপাতত স্টুডিওতে বসে বসে তোমাদেরকে গানে গানে একটু বৃষ্টিতে ভেজাই। সঙ্গে রয়েছে উষা শীর্ষ কাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: শুনছো ক্যাফে কলকাতার সঙ্গে রয়েছি আর যে উষসী। বাইরে বৃষ্টি পড়ছে, হ্যাঁ কালকে আর্জেন্টিনার ম্যাচ দেখবার পরে আমরা যারা আর্জেন্টিনা ফ্যান তাদের মন থেকে দুঃখের বৃষ্টিও কিছুতেই যাচ্ছে না। তবে কালকে রাত্রিবেলা আমরা মানে অলমোস্ট যখন হাফ টাইম হয়ে গেছে তখন আমি ভাবছিলাম, এবং আমরা যারা মানে মোটামুটি জানি যে একসাথে রাত্রিবেলা খেলা দেখছি, অনেকে ভিডিও কলে ছিল, অনেকে ফোন কলসে ছিল, ইভেন সোশ্যাল মিডিয়াও দেখছিলাম, হাফ টাইম অবধি খেলা দেখার পরে মনে হচ্ছিল বস কেউ একটা গোল দাও, কেউ একটা গোল দাও। মানে আমরা এইরকম রোববারের রাত্রিটা জেগে একদম শাকিরার নাচবা গান দেখবো বলে শুধু জাগিনি। হ্যাঁ হাফ টাইম বা ওপেনিং সেরিমনি যেগুলো আমরা দেখছিলাম মনে হচ্ছিল হ্যাঁ ইট ইজ ভেরি গুড এন্টারটেনমেন্ট, কিন্তু ফুটবল মানে মাঠে শুধুমাত্র মারামারি দেখা এবং আর্জেন্টিনার মতন একটা টিমের ফাউলের পর ফাউল করাটা ফুটবল প্রেমীদের কাছে খুব একটা এন্টারটেনমেন্ট নয়। যাই হোক, তবু স্পেন জিতেছে। আর্জেন্টিনা ফ্যান হিসেবে মন খারাপ হলেও স্পেন যেভাবে কালকে খেলেছে সেখানে মনে হচ্ছিল যে না, স্পেনের জেতাটাই বোধ হয় জাস্টিফাইড। কিন্তু যেহেতু আফটারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেসি ফ্যান, এবং মেসির চোখে জল দেখলে তখন মনে হয় যে সব হার জিতের ওপরে এই ফুটবলটা, এই ফুটবলকে ভালোবাসাটা অনলি ফর ইউ। তাই জন্য আতিফ আসলামের এই গানটা ডেডিকেটেড টু অল মেসিস ফ্যান।

यस अखिया भुलाई मैंने तेरे लिए, दुनिया भुलाई मैंने तेरे लिए। হ্যাঁ মানে এতগুলো রাত জাগা আমরা কিন্তু অলমোস্ট জেগেছি তেরে লিয়ে। হ্যাঁ জি জি, দলের ফ্যান হই না কেন, আলটিমেটলি ইটস ফর ফুটবল। ঠিক আছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, মেসির হাতে ওয়ার্ল্ড কাপ না উঠলেও ডিজার্ভিং দলের হাতেই কাপ গেছে। এবার আবার আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার, যেটি একটু আগে বলছিলাম যে আজকে কিন্তু অনেকগুলো স্পেশাল ডে, তার মধ্যে আজকে হচ্ছে চেস ডে। হ্যাঁ আমার মতো যারা খুব একটা দাবা খেলতে পারে না কিন্তু দাবা সম্বন্ধে মোটামুটি জানে, কিংবা ধরো তুমি যে দাবা খেলতে না পারলেও জীবনে অনেক সময় অনেক জায়গায় অনেককে চেকমেট বলে ফেলতে পেরেছ, আজকে সেইটাই রাখছি 9903653992 তে। আমাকে এইটাই জানাও যে লাইফে এইরকম কি কোনো ঘটনা ঘটেছে যে এই মনে হচ্ছে যে এই বোধ হয় তোমাকে অপোনেন্ট জাস্ট মাত দিয়ে দিল, তুমি গিয়ে জাস্ট বলে দিলে চেকমেট। যেমন আমরা অনেকেই ভেবেছিলাম, অনেক প্রেডিকশনই আগে থেকে ছিল যে হয় ফ্রান্স, মানে ফ্রান্সের এমবাপে অথবা আর্জেন্টিনার মেসির হাতেই কাপ উঠবে, কিন্তু ফাইনালি দেখা গেল ইয়ামাল এবং তার টিম স্পেন তারা চেকমেট বলে জাস্ট ওয়ার্ল্ড কাপটা ছিনিয়ে নিল। তোমার লাইফেও কি এরকম ঘটনা ঘটেছে সেটাই জানাও 9903653992 তে। আর আপাতত তোমার জন্য রাখছি অ্যাশকিং আর জানিতা গাঙ্গির এই প্রেমের গানটা। আর বৃষ্টি হচ্ছে কি 9903653992 তেই চেকমেটের গল্পের পাশাপাশি, সেটাও লিখতে ভুলো না।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: নমস্কার, এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই মোটর উপর স্বাভাবিক আছে। বৃষ্টির কারণে কিছু জায়গায় জল জমে আছে, তার জন্য ট্রাফিক চলাচল একটু ব্যাহত হচ্ছে, তবে ট্রাফিকের ফ্লো আছে এবং মুভমেন্ট আছে, গাড়ি চলাচল হচ্ছে। যারাই পথে বের হবেন অবশ্যই ট্রাফিক আপডেটটা সাথে নিয়ে বের হবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। নমস্কার, হ্যাভ এ গুড ডে।
0: Jump on it.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: উষাশী গুড ইভিনিং। অযথা কেউ তর্ক বিতর্ক করতে চাইলে আমি তাকে ঠান্ডা মাথায় চেকমেট দিয়ে দিই। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে এই মেসেজটি পাঠিয়েছেন। আর আজকে 9903652992 তোমার কাছে জানতে চেয়েছি যে যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে যে লাইফ তোমাকে মানে জাস্ট ওই দাবার মতন, মানে দাবার গুটির মতন, মানে জাস্ট মাত দিয়ে দিতে চাইছে অন্য কেউ, কিন্তু তুমি আলটিমেটলি লাস্টে এসে উইদাউট এনি এক্সপেকটেশন, সবাই ভেবেছিল যে না তুমি পারবেই না, কিন্তু আলটিমেটলি তুমি গিয়ে তাকে খুব কুললি হ্যান্ডেল করে তুমি জাস্ট বলে দিয়েছো চেকমেট বস। এইটাই জানতে চেয়েছি 9903652992। নেক্সট মেসেজ রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছে, গুড আফটারনুন দিদি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে দুপুর থেকে। মেসির হাত থেকে যেভাবে স্পেন কাপ ছিনিয়ে নিয়ে গেল, তেমনি আমার হাত থেকে সব থেকে বেশি ছিনিয়ে নিয়ে গেছে রিমোট। টিভিতে ম্যাচ দেখতে বসলেই বাড়ির কেউ না কেউ সিরিয়াল চালিয়ে দেয়। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে। হ্যাঁ মানে, বাট রাত 12:30 সময় তোমার কাছ থেকে রিমোট ছিনিয়ে নিয়ে হচ্ছে, মানে সিরিয়াল দেখা হচ্ছে, এইটা আমার বাড়িতে হয় না। ঠিক আছে, কিন্তু যখন এই সিনেমা টিনেমা মানে সিরিয়াল টিরিয়াল এবার সবাই ঠিকঠাকভাবে দেখতেই পারবে, আর বৃষ্টি তো হচ্ছেই, এবং আগামী এই উইকটা ধরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই আবহাওয়ার খবরও দেব। কিন্তু তার আগে সোমলতা আচার্য বলছেন আবহাওয়া বলে দেয়। কি বলে দেয় সেটা গানে গানেই শুনি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: শুনছো ক্যাফে কলকাতা। সঙ্গে রয়েছি সাড়ে ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি, আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 4:42 হয়ে 56 সেকেন্ড, বলতে বলতে অলমোস্ট 43 হয়ে গেল। আর কোনো আজনেবি নয়, উষাশীর সঙ্গে আছে আর যে আম্রপালি, আর আমরা দুজনে মিলেই আড্ডা মারবো সাড়ে ছটা পর্যন্ত।
2: একদম সাড়ে ছটা পর্যন্ত আড্ডা মারবো। তার আগে যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে, রাস্তাঘাটে যদি বেরিয়ে থাকো, যদি সেন্ট্রাল অ্যাভিনিউতে প্রচণ্ড ট্রাফিকে, জলের মধ্যে অদ্ভুত একটা ট্রাফিক, এই ট্রাফিকে যদি আটকে থাকো তাহলে আমার মনে হয় যে এফএম রেনবো ছাড়া আর কোনো গতি নেই। রেনবোই শুনতে থাকো, সাড়ে ছটা পর্যন্ত একদম আছি। আর সাড়ে ছটার মাঝখানে আর কি হচ্ছে?
1: সাড়ে ছটার মাঝখানে অনেক কিছু হচ্ছে। অলরেডি 9903653992 দিয়ে প্রচুর মেসেজ আসছে, এবং আমি বুঝতে পারছি যে লোকজন চেকমেট বলতে হেভি ভালোবাসে। আর অলরেডি সৌভিক ঢাকুরিয়া থেকে লিখে পাঠিয়ে দিয়েছে, তা এটা হয়েছে একবার এই ক্রিকেট টুর্নামেন্টের সময়, শেষ বলে 4 রান দরকার, সবাই ভেবেছিল ওরা জিতে যাবে, মানে বিপরীত টিম, বল যেই করলো জোরে মারি আর 4 হয়ে যায়, আমরা জিতে যাই, ওদের জিত আমরা ছিনিয়ে নিই।
2: বাবা,
1: মানে কালকে যেভাবে স্পিন ছিনিয়ে নিল, আমি না মানে এই দুঃখটা থেকে সিম্পল বেরোতে পারছি না, বেরোতে পারছি না, মানে রাতের ঘুম বরবাদ করলাম। যাই হোক, এসব দুঃখ।
2: ও, তুমি কি আর্জেন্টিনা?
1: হ্যাঁ,
2: আমি তো স্পেন। আমি আবার সেরকম স্পেন নই কিন্তু যে ব্রাজিল হেরে গেছে বলে স্পেন হয়ে গেছে।
1: ও, মানে তুমি জন্ম থেকে স্পেন?
2: আমি স্পেন।
1: আচ্ছা,
2: কিছু করার নেই।
1: হ্যাঁ, মানে এই এই এই যে লাস্ট লাইনটা আমরা বলি বললো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি লোকজন দেখলাম ব্রাজিল হেরে যাওয়ার পরে হঠাৎ করে ফ্রান্স হয়ে গেল, তারপরে হঠাৎ করে স্পেন হয়ে গেল, মানে আর্জেন্টিনার বিরুদ্ধে যদি এখন আমি আর আমরা বলিও যান, মানে দাঁড়িয়ে যাই, তারা তাই হয়ে যাবে।
2: হ্যাঁ, এটা এটাই তো জীবন কালি, আর কি করা যাবে। যাই হোক, 9903653992 উষাশী আম্রপালির সাথে খোলা রয়েছে, সেখানে তুমি তোমার মেসেজেস পাঠাতে পারো, কিন্তু তার মানে এটা নয় আমরা ভালোবাসা জানাবো না তোমাদেরকে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, মানে যারা ওই হঠাৎ করে দল বদল করেছে তাদের এই স্পেনের প্রতি ভালোবাসাটা কতটা 100% লাভ, এটা নিয়ে একটু সন্দেহ থাকলো। আজকে একটা মজার জিনিস দেখেছি আমি, জানো তো, মানে মানুষজন আশার কোন পর্যায়ে পৌঁছে যায়। আমরা তো ভারতবর্ষ এই এই যে ফিফা ওয়ার্ল্ড কাপে এই লাফালাফি করার ছাড়া, বা ওই ধরো নিজেদের পাড়াকে ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো ছাড়া আর কিছু আলটিমেটলি করি না।
2: আমি আমি জাস্ট দেখলাম যে আমি জাস্ট ইন্টারাপ্ট করছি, আমার পাড়ায় যে কটা দলের পতাকা লাগানো হয়েছিল তারা একে একে হেরেছে, জার্মানি থেকে শুরু হয়েছে, ঠিক আছে, জার্মানি, পর্তুগাল, আর্জেন্টিনা সবাই হেরেছে, যে জিতলো তার প্রতি এত অবিশ্বাস আমার লাগলো। পতাকা কি মানে, কেউ এটা ভাবো, একটা এলাকাতে সবাই যেখানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করে, খুব বেশি হলো পর্তুগাল অবধি যায়
1: বা ফ্রান্স, এমবাপের জন্য কিছুটা ফ্রান্স,
2: সেখানে স্প্যানিশ হয়ে বেঁচে থাকা কি কষ্ট
1: না। আমার মানে আমার চারপাশে কালকে বেশ মজা হচ্ছিল, আমি ছাড়া আমার চারপাশের কেউ আর্জেন্টিনা সাপোর্টার নেই, হয় জার্মানি হেরে যাওয়া, নয় ব্রাজিল হেরে যাওয়া, তারা লাস্টে একটা ডিসিশনে এলো যে ঠিক আছে মানে আর্জেন্টিনা জিতলে কি পাবো, আমি সবাইকে বললাম আমি বিরিয়ানি খাবো, চাপলে আমি বিরিয়ানি খাবো, তখন বললো ঠিক আছে, এমনি স্পেন জিতলেই বা কি, আর্জেন্টিনা জিতলেই বা কি, আর ঠিক আছে বিরিয়ানিটা পাবো লাস্টে, যখন আর্জেন্টিনা গোল করতে পারছেন না।

0: মানে মেসির সাজিয়ে দেওয়া গোলটাও যখন গোল পোস্টে আর্জেন্টিনার কোন প্লেয়ার ছিল আমার ঠিক মনে নেই, মার্টিনেস, মানে মার্টিনেস ছাড়া কালকে অলমোস্ট আর কাউকে খেলতে দেখলাম না আর্জেন্টিনার, তো ওটাও যখন পারলো না তখন খুব সবাই মন টন খারাপ করে বললো না মানে বিরিয়ানিটাও ফুসকে গেল। আর ভারতবর্ষ এখন মানে ফুটবলে আমাদের মানে ওয়ার্ল্ড ফুটবলে যে অবস্থা, আজকে দেখলাম একটা এরকম হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় বোধহয় মোস্ট প্রবাবলি এইরকম একটা অ্যালগোরিদম বের করেছে যে 2010 সালে মোস্ট প্রবাবলি স্পেন বোধহয় ওয়ার্ল্ড কাপ জিতেছিল,
1: হ্যাঁ
0: এবার একজন দেখলাম বের করেছে 2011-তে আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম, তার মানে এবার 2027-এ আমাদের সম্ভাবনা আছে, মানে মানুষের হাইয়েস্ট হোপ এটা নিশ্চয়ই কোনো আর্জেন্টিনার ফ্যানই হবে, মানে বুকের ভেতর কিছু আশা তো
2: তবে ধরে রাখতে হবে।
1: কি বলতো আর্জেন্টিনার ইংল্যান্ডের খেলাটা তো খানিকটা পিট্টু খেলার মতো হয়ে গিয়েছিল, সেইখান থেকে বেরিয়ে যে মানে আবার ফুটবলটা কালকে হয়েছে এবং ডিজার্ভ যারা তারাই, আমি তো একটু ফ্লন্ট করবই, কিচ্ছু করার
0: নেই, ঠিক আছে আমি এইটা নিয়ে কোনো কথা বলবো না, কারণ আলটিমেটলি আমরা যারা মানে খেলা বুঝি বা খেলা ভালো লাগে তা মানে কালকে অলমোস্ট আমার হাফ টাইমের পরে মনে হচ্ছিল ভাই আমি তো রাত জেগে শাকিরার নাচ গান দেখবো বলে জাগিনি, এবং মনে হচ্ছিল কেউ একটা গোল দিয়ে দে, কেউ একটা দেই,
1: হ্যাঁ মানে
0: মানে কিছু একটা কর।
1: আমি আশা করেছিলাম যে 120 মিনিট খেলাটা হবে, এটা আর্জেন্টিনার মোস্ট খেলাতেই তাই হয়েছে, তবে এই যে একটাও হচ্ছে না, মানে 20টা অ্যাটেম্প্ট স্পেনের 20টা অ্যাটেম্প্ট সেখানে আর্জেন্টিনা করছে তখনও পর্যন্ত 12টা অ্যাটেম্প্ট, এ মানে কি হচ্ছে
0: না, লাস্টে ওই একটা রেশিও দেখছিলাম তাতে দেখছি সব লাল, মানে স্পেন সব উপরে উঠে গেছে আর নিচে না ওই ওই হয় না ওই টিপ টিপ করে বৃষ্টি হয় কার্নিস দিয়ে জল পড়ে ওই রকম ভাবে, মানে আমি আর্জেন্টিনার ফ্যান, যারা কনফিউজ হয়ে যাচ্ছ না আমি আর্জেন্টিনারই ফ্যান, কিন্তু আলটিমেটলি কালকে ফুটবলটা আর্জেন্টিনা ভালো খেলেনি মার্টিনেস ছাড়া, মার্টিনেস শুধু মানে খেলেছে বলে আমরা 6টা বা 5টা গোল খাইনি, দ্যাটস অল। মেসির চোখের জলে কষ্ট হয়েছে কিন্তু এটাও ঠিক, কালকে মেসি বলই পায়নি, মানে মেসিকে বল দেওয়া হয়নি,
1: গোল্ডেন বুটটাও পাবে না, কি করা যাবে
0: না, ওটা তো গোল্ডেন বুট তো পেয়ে গেছে এমবাপ্পে,
1: হ্যাঁ
0: এমবাপ্পে পেয়েছে আর সিলভার বুট বোধহয় মোস্ট প্রবাবলি পেয়েছে, মোস্ট প্রবাবলি এই কারণেই বলছি কারণ লাস্টে যখন ওই হয়ে গেল যেই আমি দেখলাম মানে আমি 115 মিনিট অবধিও অপেক্ষায় ছিলাম, হ্যাঁ ছিলাম আমি 115 না 120 মিনিট অবধি আমি অপেক্ষায় ছিলাম, তারপরেও আমি লাস্টেও যখন দেখলাম যে না আমাকে বিরিয়ানিটা খাওয়াতে হচ্ছে না, আমি উঠে মানে আমি আর কোনো প্রাইস ডিস্ট্রিবিউশন
1: এইটুকু বুঝতে পেরেছি আর্জেন্টিনা আর যাই হোক WWE-টা খুব ভালো খেলে, কালকেও হয়েছে এটা,
0: হ্যাঁ কালকে মানে মনে হচ্ছিল এটা ফুটবল না এটা রাগবি ম্যাচ মনে হচ্ছিল, হোয়াট এভার ইট ইজ বানভাসী যেহেতু হয়েই গেছে সেহেতু চন্দ্রবিন্দু ও গিয়ে ফেলুক, সঙ্গে রয়েছে উশসী আর আম্রপালি।

0: না, বাঁধ ভাঙার দরকার নেই। মোটামুটি বৃষ্টিতে আকাশ যা ভেঙেছে তাতে আমাদের আকাশবাণীর সামনে যদি তুমি আসতে চাও আসতে পারো, এবং তুমি মনের আনন্দে সাঁতার প্র্যাকটিস করে যেতে পারো। আমরা অলমোস্ট সাতটি সাতটাই ঢুকেছি, এবং যদি বৃষ্টি আরও টানা কিছুক্ষণ হতে থাকে আমাদের সাতটি সাতটাই বেরোতে হবে, তাই তো?
1: একদমই তাই। আর যেখান থেকেই আসবে হাতে চার ঘন্টা টাইম নিয়ে আসবে।
0: ঠিক আছে, আমরা এই আলোচনা আরও চালিয়ে যাব, কিন্তু আপাতত পাঁচটা থেকে পাঁচটা দুই একটা কুচকে সংবাদ বিরতি। আমরা এই ছবি তুলতে তুলতে যাব এই করণ সাহেবীর সঙ্গে সঙ্গে, আবার ফেরত আসছি। উষা শিয়ার আমরা বাড়ির সঙ্গে রয়েছি সাড়ে ছটা পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সাধারণ মানুষের কাছে পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে নির্বাচিত প্রধানের পরিবর্তে সরকারি সচিবদের আরও বেশি প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে যাতে কোনোভাবেই অচলাবস্থা তৈরি না হয় সেই লক্ষ্যে খুব শীঘ্রই বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ পূরণে 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হচ্ছে এবং নিয়োগের দায়িত্ব দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশন পিএসসিকে। স্বাস্থ্য পরিষেবায় অ্যাম্বুলেন্স নিয়ে দালাল রাজ রুখতে রাজ্য সরকার নতুন অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে রোগীর আত্মীয় পরিজন ন্যায্য মূল্যে অ্যাম্বুলেন্স পাবেন বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় আজ বিধানসভায় জানিয়েছেন। রাজ্যসভায় আজ তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আসা বিজেপির 3 নবনির্বাচিত সাংসদ শপথ নিয়েছেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইককে শপথ বাক্য পাঠ করান। রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী 1 সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় ও সরকারি পরিষেবায় বাংলা ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেন। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের জন্য বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 6ই অক্টোবর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃদ্ধি করেছেন। এর আগে জুলাইয়ের শেষ পর্যন্ত এই রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে কিয়ের স্টারমার বিদায়ী ভাষণে জানিয়েছেন তাঁর কাজ শেষ হয়েছে। বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশের আগে স্টারমার বলেন, পূর্ণ সমর্থন থাকা অ্যান্ডি বার্নহ্যামের হাতে তিনি দায়িত্ব তুলে দিচ্ছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: पीएम जय अब गरीबों की जय बन गई है।
2: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
3: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
4: गाने बाजू मोनेर रेडियो सुनछो 107 FM रेनबो सात सुरे सारा दिन।

0: Paladin. শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আজ প্যার কি হোডি
3: দিল বলে তো
4: হার্ট হার্ট
5: আমার यार सौदा सौदा
3: ओहो
2: दोनों डील कर
3: सी टाइट टाइट वेरी टाइट

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা আজ।
1: হ্যাঁ, মানে এই যে আগল বাগল ব্যাপারটা, এইটা কিন্তু আপাতত বৃষ্টি আর ছাতার হচ্ছে, তাই না? এই ট্রেনিংটা,
2: হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি আর ছাতা, কিন্তু তার মাঝখানে ছাত

0: আসছে, আমি ভিজে যাচ্ছি, সবাই ভিজে যাচ্ছে, আমি দেখছি রাস্তার মধ্যে জল, মাঝে মাঝে চারটি বোতল ভেসে আসছে প্লাস্টিকের। এইটা মানে
1: বোতল ভাষা অব্দি ব্যাপারটা মেনে নেওয়া যায়, কিন্তু মানুষ ভেসে আসছে এইটা ঠিক নেওয়া যাচ্ছে না।
0: মানে ভেসে আসছে ইনফ্যাক্ট,
1: হ্যাঁ,
0: মানুষের যদি মানুষ নাও ভাসে তাহলে মোটামুটি তার ওড়না ভাসছে,
1: হ্যাঁ, তার ছাতা উড়ে যাচ্ছে, নতুন কেনা ছাতা হুড় করে মানে ভেঙে টেঙে, মানে এরকম চলবে, জুলাই মাসটা চলবে। এইটা নিয়েও আজকে অনেক মানে ব্যাখ্যা দেখলাম, কেউ কেউ বলছে যে কালকে ঈশ্বরের চোখে জল মানে মেসির চোখে জল এসছে, দ্যাটস ওয়াই আকাশে বৃষ্টি, কেউ কেউ বলছে না আজকে শ্রাবণ মাসের সোমবার তাই জন্য বৃষ্টি। না বৃষ্টির ব্যাখ্যা কি আমরা জানি না, কিন্তু মোটামুটি ওয়েদার আপডেট যা বলছে সেটা আমরা জানি, যে ওয়েদার আপডেট বলছে যে এই সপ্তাহটা মোটামুটি ভাসাবে। হ্যাঁ, মানে তুমি পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকো না কেন, ওই আজকে হোক কালকে হোক মোটামুটি এই অনুযায়ী ওয়েদার আপডেট বলছে, মঙ্গলবার বুধবার মানে ওই ওয়েদার আপডেট খুললেই বৃষ্টি পড়ছে ফোনের ভেতরে।
0: হ্যাঁ, তাতে কিন্তু গরম কমবে না, গরম লাগবে,
1: রাতে এসিটা লাগবে,
0: ওটা লাগবে,
1: হ্যাঁ, এবং বাড়ি থেকে বেরোলে তুমি হাঁচবে, কিন্তু বৃষ্টিতেও তুমি ভিজবে, কিন্তু তোমার গরম কমবে না। মানে এইটাই হচ্ছে এইরকমই ব্যাপার। আর 9906599 তে প্রচুর মেসেজও এসে গেছে। আমরা আজকে জানতে চেয়েছিলাম উষসী আর আম্রপালি তোমার কাছে, যে এই আজকে যে চেস ডে মানে দাবা দিবস, এই এই আমরা যারা দাবা খেলি না বা আমার মতন যারা দাবা খেলতে পারে না, তারাও জীবনে অনেক সময় হয় চেকমেট খেয়ে যায়, নয় কাউকে চেকমেট বলে, আজকে চেকমেট বলার গল্প জানতে চেয়েছিলাম। এই মুহূর্তে 9906599 তে কে মেসেজ করেছে,
0: লিখছেন কবিতা প্লাস গদ্য একসাথে মিশিয়ে একটা মেসেজ এসছে, লিখছেন বৃষ্টি ভেজা বৈকালে শুভকামনা জানালাম, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর FM রেইনবোতে ঝরে পড়ছে সুন্দর সুন্দর গানের ফুল, যে ফুল দিয়ে আমি সাজাবো মনের মন্দির। যাই হোক, এবার বিষয় আসি, থ্যাংক ইউ। একবার আমাদের ক্লাবে ক্যারম টুর্নামেন্ট হয়েছিল, টুর্নামেন্ট হয়েছিল 16 টিমের মধ্যে, বাপরে বাপ, ফাইনালে গিয়েছিলাম, কিন্তু ফাইনালে টান টান উত্তেজনার মাঝে ফসকে গেল প্রথম পুরস্কার, তবে দ্বিতীয় পুরস্কারটা ছিল প্রথম পুরস্কারের থেকে দামের দিক থেকে বেশি।
1: এটা কি করে হলো, মানে ইয়ে না, ইনসাফে কেসে হবে,
0: আমি এই সময় সবসময় দ্বিতীয় পুরস্কারের জন্য খেলবো,
1: আমি ফার্স্ট হবই না,
0: হতেই চাই না, দামি তবে সম্মানের দিক থেকে প্রথমেই তো বড়, তাই প্রথমেই তো বড়, তাই না, কে বললো দাদা,
1: দাম সবার আগে,
0: মানি জল,
1: হ্যাঁ, কেউ যদি বলে তুমি সেকেন্ড হলে 5 লাখ পাবে, ফার্স্ট হলে 3 লাখ, আমি খেলবই না, 5 লাখ দিয়ে তো চলে যাচ্ছি, আমি সেকেন্ড,
0: তাই বড়, তাই না। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে প্রথমের থেকে মানে সেকেন্ডে যদি তুমি টাকাটা বেশি পাও আর প্রথমে যদি তুমি নামটা বেশি পাও তাহলে তুমি
1: কোনটা নেবে, হ্যাঁ, এবং আমি শেষে মানে যদি বলে না লাস্ট হলে তুমি আরো বেশি টাকা পাবে, আমি লাস্ট হবো, আমি খেলবো না, আমি শুধু নাম দিয়ে বসে থাকবো, খেলবো না, ব্যাপারটা কিন্তু ভালো, বেশ মজার। আমার মানে যদি এরকম পরীক্ষার খাতায় হতো লিখবো না, এবং তুমি না লিখলে টাকা পাবে, বাহ, আমি লিখবো না, আমি বসে আছি।
0: একজন বলছেন, হাই আম্রপালি দি, উষসী দি, ফুটবল নিয়ে আমার উন্মাদনা অনেক, আমি কোনো দেশ বা প্রিয় ফুটবলার নিয়ে লাফালাফিও করি না, হ্যাঁ,
1: তাহলে উন্মাদনা অনেক,
0: যাই হোক, আমার কাছে গুরুত্ব পায় পারফরম্যান্স আর স্কিল।
1: ও আচ্ছা,
0: ফুটবল হচ্ছে টিম গেম, পার্সোনাল খেলা নয়। বিষয় বলি, ধরো তুমি পেনাল্টি মারতে যাচ্ছ, গোলকিপারকে বুঝতে দেবে না তুমি কোন পায়ে বলটা মারবে, কোন পায়ে মারবে বুঝতে পারলেই গোলকিপার সেভ করে দেবে, আর বুঝতে না দিলেই চেকমেট করতে পারবে। উৎপল মাইতি বেহারা থেকে বলছেন, দাদা এই গোলকিপারটা তো বোকা নয়।
1: হ্যাঁ, এবং মানে কালকে মার্টিনেজ, আমি মানে নিজে আর্জেন্টিনার সাপোর্টার হয়েও আমার কালকে মনে হচ্ছিল যে মার্টিনেজ না লাস্টে যেরকম ছোটাছুটি করছিল, আমার মনে হচ্ছিল এবার ও গিয়ে গোলটা করে দেবে, যে তোরা তো পাচ্ছিস না, ছেড়ে দে। হ্যাঁ, মানে ইভেন যখন লাস্টে মানে ওই গঞ্জালভেস বোধহয় রেড কার্ডটা খেলো, আমি নামটা ভুলও বলতে পারি, আমার এখন আমার অতটা মনেও নেই, রেড কার্ড খাওয়ার পরে আমার লাস্টে মনেও হলো, এবং শুধু এটা আমার একার মনে হয়নি, আমি যাদের সাথে বসে খেলা দেখছিলাম তাদেরও মনে হচ্ছিল যে এমনি তো একটা গোল খেয়ে গেছিস, এমনি তো বিশ্বকাপটা ফসকে গেল, আর একটা না হয় এক্সট্রা গোল খাবি, মার্টিনেজের গিয়ে মাঠে ওই 10 জনের মানে ওই 11 জনের টিম নিয়েই খেলাটা উচিত ছিল, মানে যাই হোক মানে ওই গোলপোস্টের দিকে ছোটাটা উচিত ছিল, মানে হ্যাঁ ঠিক আছে, গোলরক্ষক সত্যি এত বোকা নয়।
0: হ্যাঁ মানে হ্যাঁ, কালকে যেভাবে সেভ হয়েছে তাতে তো

0: গোলরক্ষক মোটেই, কারণ স্পেশালি ইজিপ্ট এবং আর্জেন্টিনার ম্যাচেও ফার্স্ট হাফে যে সেভ হয়েছে, দাদা গোলরক্ষক ইজ নট স্টুপিড। যাই হোক,
1: আমরা ফুটবল নিয়েই মোটামুটি ইয়ে করবো, মানে এইসব লাফালাফি চলতেই থাকবে, আর যেহেতু বারবার ঘুরে ফিরেই ফুটবলের কথা আসছে, আপাতত এই গানটা প্রেমের গান হলেও মানে মোটামুটি কালকে হেরে যাওয়ার পরে আর্জেন্টিনার ফ্যানেদেরও, আমি কিন্তু ফুটবল টিমকে অপমান করছি না, ফ্যানেদের কথা বলছি, ঝিলমিল লাগছিল।

0: জীবনে ঝিলমিল যাতে না লাগে সেই জন্য ব্যবস্থা করছি, সেই জন্যই আমার পাশে উপসী বসে রয়েছে, উপসী বলছি।
1: হ্যাঁ মানে কালকে রাত্রিবেলা যদি যদি আর্জেন্টিনা কোনোভাবে ইয়েটা পেয়ে যেত, মানে ওয়ার্ল্ড কাপটা পেয়ে যেত, তাহলে আমি আজকে বিরিয়ানি পেতাম, যদিও আমি মানে পেতাম মানে নিজেই খরচ করে
0: অলমোস্ট উপোস করে,
1: হ্যাঁ অলমোস্ট বিরিয়ানির উপোস হয়ে গেছে আমার আজকে। এবং মানে এটা আগের বারে 2022 ওয়ার্ল্ড কাপে মানে এমবাপ্পে পরে গোল করার পরে আমি তখন আর একটু ছোটও ছিলাম এবং তখন আবেগটা যতটা ছিল মানে কেঁদে কেঁদে এক হয়েছিল, কিন্তু কালকে সামহাও খেলা মানে যদি ফুটবলের দিক থেকে বলো, অন্ধভক্তির দিক থেকে যদি না বলি, কালকে সামহাও এটা না ব্রেন অলওয়েজ বলছিল যে না স্পেনই কিন্তু ডিজার্ভিং।
0: না কালকে এমনিতেও ব্যাপারটা বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা হয়েছে, ঠিক আছে, হাউ ডাজ ইট ম্যাটার, মানে
1: মানে কাপ কিন্তু বার্সেলোনার বাইরে যায়নি।
0: এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি বার্সেলোনারও ফ্যান ছোট থেকেই, আমি মানে আমার সঙ্গে এরকম আমার দাদা দিদির চুলো চুলি হয়েছে, তারা হচ্ছে মাদ্রিদ ফ্যান,
1: আমি আমিও বার্সেলোনা,
0: হ্যাঁ আমি হচ্ছে বার্সেলোনা, এবং ওনা বার্সেলোনা থেকে কাল্ট কাল্ট প্লেয়ার,
1: একদম একদম।

0: একদম
1: ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে কালকে যদি কোনোভাবে আর্জেন্টিনা জিততো আমি দুঃখ পেতাম, তো
0: আলটিমেটলি তো কাম্পানার বাইরে যায়, আলটিমেটলি বার্সেলোনা, এটা এটা একদম একদম ঠিক আছে। এবং কালকে আমার আরও মজা লাগছিল ওই ব্রাজিল ফ্যানেদের অবস্থা দেখে, যে মানে কোনোভাবে মানে আমি মানছি যে কালকে আর্জেন্টিনা সেভাবে খেলেনি, কিন্তু কোথাও গিয়ে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, এই ইমোশনটা যাদের কাজ করছিল তাদের কাছে এই ওয়ার্ল্ড কাপটা খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু কোনোভাবেই আমি দেখছিলাম প্রত্যেকটা ম্যাচেই ফ্রান্স আর ইংল্যান্ডের ম্যাচে কি হয়েছে আমি জানি না, কারণ আমি রাত আড়াই ঘন্টা জেগে
1: দেখেছি ওখানে হচ্ছে মানে কিলো দরে গোল হয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ, ওখানে তো ছটা গোল ইয়ে দিয়েছে ইংল্যান্ড দিয়েছে চারটে,
1: আমি আমি একটা টাইমের পর সত্যি বুঝতে পেরেছিলাম যে এই হাফে চারটে ওই হাফে আরো কিছু, মানে হাফাহাফি করে গোল হবে।
0: না আমি ওই দিন দেখিনি, আমি ওই দিন রাত আড়াই জেগে তারপরে আমার মনে হচ্ছিল যে না আমি সমস্ত এনার্জি রাখবো আর্জেন্টিনার ম্যাচের জন্য, এবং আমি যখন দেখলাম হলো না এক্সট্রা টাইমে গেল, আমি তখন মনে মনে এক্সট্রা টাইমে না আমি সত্যি আমার ব্রেন বলছিল যাই হোক এই এইখানে মিটিয়ে দে, আবার পেনাল্টি, তারপরে যদি আবার সাডেন ডেথে যায় এবার আমার সাডেন ডেথ হয়ে যেতে পারে। ঠিক আছে, এইরকম চেকমেট স্পেন বলে দিয়েছে, এবং যারা শুনতে শুনতে ভাবছো তুমি কেমন আর্জেন্টিনা ফ্যান হে তুমি এরকম হে হে করে হাসছো, না মানে আমি তো আলটিমেটলি দেখো
1: দেখো ও হচ্ছে সত্যের পূজারী।
0: হ্যাঁ বাচ্চাইয়া, কালকে যদি আর্জেন্টিনা দুর্ধর্ষ খেলতো এবং মেসি দুটো গোল দেওয়ার পরেও এই ব্যাপারটা হতো, আমি তাহলে আজকে লিটারেলি হয়তো মানে অনিয়ার না কাঁদলেও আমার প্রায় কাঁদার মতন অবস্থা হয়ে যেত, কিন্তু হোয়াট এভার কালকে আর্জেন্টিনা ভালো খেলতে পারেনি, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। কিন্তু আপাতত যেটা অ্যাকসেপ্ট করতে হবে সেটা হচ্ছে উত্তম দালালের মেসেজ খরসরাই বেগমপুর হুগলি থেকে, প্রিয় উষসী দিদি ভাই, দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় অনেককে হেও মনে করি কিন্তু বাস্তব জীবনে দেখা যায় তারাই হিরো, বাস্তব জীবনে এসব প্রতিনিয়ত ঘটছে, অতএব কারো সম্পর্কে মন্তব্য করা উচিত নয়, খুব খুব ভালো থেকো।
1: এটা দুর্দান্ত কথা বলেছেন দাদা, এই একটা ব্যাপার আছে যে আপনি যেরকম করবেন আপনি সেরকম ফল পাবেন, আপনি মনে করতে পারেন ওটা পাপ নয়, কেউ বলছেন ওটা পাপ, আপনি পাপ পূর্ণ যাই করবেন তাই ফল পারেন, আপনি যদি মানে এটা কালকে খানিকটা ওই সবকা বদলা লে লিয়া স্পেন টাইপের হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ একদমই তাই, এবং সবাই বলছিল কমিটির টিম কমিটির টিম, এবং যখন আলটিমেটলি ওই একটা রেড কার্ড দেখিয়ে দিল তখন আর্জেন্টিনার ফ্যানেরা লিখছে কি কমিটি কোথায় গেল, এটা এটা রেফারিং হচ্ছে না বস কিছু তো, মানে সত্যি ওই যেটা আমরা বলি বললো যে সত্যের পূজারী আমরা যারা মানে এটা ভারতের সাথে হলেও মেনে নিতাম না, সেখানে তো আর্জেন্টিনা, এবং এটা মেসির দল হলেও মেসিও কি মানে ব্যাপারটা কতটা সমর্থন করে আমি জানি না, কিন্তু আলটিমেটলি ভাই মানে ভুলটা ভুল ঠিকটা ঠিক সেটা আমি করি আর তুমি করো,
2: রাইট,
0: আর আমাদের এই সত্যের জন্য অনুপম রায় আমাদেরকে বলছে অদ্ভুত মুগ্ধতা দাও, কারণ আমাদের এই জীবনে সত্যটাই খুব জরুরি, মনে রেখো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: হ্যাঁ, মানে এইটা কেন চালালাম এইটা ভাবছো তো? তার কারণ এবার আমরা জন্মদিন সেলিব্রেট করব। আজকে যে যে স্পেশাল সমস্ত মানুষদের জন্মদিন, তাদের জন্মদিন সেলিব্রেট করব, কিন্তু তোমার জন্মদিন সেলিব্রেট করব না, এটা তো হয় না। মানে আজকে যদি তোমার জন্মদিন হয়ে থাকে বা তোমার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন হোয়াট এভার তার জন্মদিন যদি হয়ে থাকে, তাহলে তাকে উশসী আর আম্রপালি জানাচ্ছে শুভ জন্মদিন।
3: সবাইকে হ্যাপি বার্থডে, কেক খাইয়ে দিও আমাদেরকে, কি আর করব, আমরা তো পাই না স্টুডিওর মধ্যে, এরকম করে বসে থাকি কাঁচের আড়াল দিয়ে অন্য লোককে দেখি আর ভাবি আমাদের কি কেউ খাওয়াবে না একটু জন্মদিনে?
2: হ্যাঁ, মানে কেক হোক, পায়েস হোক, কিছু না হলে বাদাম ভাজা, আমরা অল্পে,
3: আমরা ভীষণ অল্পে, কিছু না হলে চিকেন বিরিয়ানি, তাতেও চলবে আমাদের।
2: হ্যাঁ, ওটা অল্প। হ্যাঁ, না চিকেনে গেছে, মাটনে যায়নি, সেটা অল্প হোক, সস্তায় পুষ্টিকর।
3: হ্যাঁ, আলুটা যেন থাকে।
2: হ্যাঁ, আলু মাস্ট। আর এই যে আমরা আলু না, মানে আলু না, মানে এই যে বিরিয়ানি না, বিরিয়ানিও না, মানে জন্মদিন। হ্যাঁ, আজকে আলটিমেটলি জন্মদিনের বিরিয়ানি এবং আলু কারা খাচ্ছে? গ্রেসি সিং এবং নাসিরুদ্দিন সা,
3: ভাবা যায় দুজনে একসাথে। আমার মনে হয় যে গ্রেসি সিং যদি আরেকটু কিছুদিন ধৈর্য ধরতেন, তাহলে উনি অনেক বড় বড় অভিনেত্রীর জায়গায় নিজেকে পৌঁছে দিতেন। অনেক অভিনেত্রী আমি মনে করি যে তারা সেই জায়গাটাতে পৌঁছতে পারত না,
2: একেবারেই তাই। মানে ইভেন উনি যে কটা ছবি করেছেন সে কটাই এত সুপার ডুপার হিট হয়ে গেছে, এবং এখনও কিন্তু সে কটা সিনেমা, সেই কটা সিনেমার গান, মানে মানে আমি জাস্ট দুটো সিনেমার নাম বলতেই পারি, সেটা হচ্ছে মুন্না ভাই, MBBS এবং লাগান, এবং সবাই এই দুটো বলবেই। এবং এছাড়াও বেশ কিন্তু আরও ভালো কিছু কাজ গ্রেসেসিং করেছেন। হ্যাঁ, আরেকটু উনি থেকে যেতে পারতেন, থেকে গেলে ভালোই লাগতো। আর নাসিরুদ্দিন শাহ নিয়ে তো কোনো কথাই হবে।
3: আমি রিসেন্টলি নাসিরুদ্দিন শাহকে নিয়ে একটা ইন্টারভিউ দেখছিলাম, আমার ভদ্রলোকের নাম আমি ঠিক জানি না, উনি খুব, ওনার মনে প্রচণ্ড জোর, ইনস্টাগ্রামে এই মুহূর্তে ভিডিওটা ভাইরাল রয়েছে, যদি চাও একটু টাইপ করে দেখতে পারো। উনি বলছেন নাসিরুদ্দিন শাহ কী করেছেন, কী এমন অ্যাক্টিং করেন, কটা হিট সিনেমা দিয়েছেন,
2: ঠিক
3: ওনার যে মনে এত, মানে এত যে সাহস,
2: মানে এটা নাসিরুদ্দিন শাহ সামনে বসে উনি বলছেন?
3: না না না না, নাসিরুদ্দিন শাহের লেভেলে অ্যাক্টিং করতে গেলে, তার মতো ইমোশনকে বুঝতে গেলে যে পড়াশুনো, যে দক্ষতা দরকার হয়, সেটা সারা বছর প্রচুর প্র্যাকটিস করে অনেক মানুষ করতে পারেন না।
2: উনি এই কথাটা বলে যতটা হিট হয়ে গেছেন, এতটা হিট সিনেমা বা এতটা হিট কাজ উনি মানে নাসিরুদ্দিন শাহ করতে পারেন। যাকে নাসিরুদ্দিন শাহ, আমরা যতটা না তাকে সিনেমায় চিনি, আমরা যারা অল্প বিস্তর একটু আধটু নাটক দেখি বা নাটক নিয়ে পড়াশোনা করি, আমরা জানি যে থিয়েটারের লোকটার মানে কত কতটা জায়গা। এবং আজকে শুধু ইন্ডিয়ান থিয়েটার নয়, ওয়ার্ল্ড থিয়েটার এবং মানে এই যে বিশ্বের দরবারে আমাদের এই এই বলিউড ইন্ডাস্ট্রির ছবি, সেখানে কিন্তু তুমি যদি আমেরিকায় গিয়ে বেশ

0: কয়েকজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তার মধ্যে যদি নাসিরুদ্দিন শাহের কথা বলো, তিনি কিন্তু কোনো ওই সো কল্ড আমরা হিরো যাকে বলি, নাসিরুদ্দিন শাহ কিন্তু তা নন, উনি কিন্তু অভিনেতা।
1: এবং তার সঙ্গে নাসিরুদ্দিন শাহের পারফরমেন্সের উপর একটা বই আছে, যদি কখনো পারো, যদি তুমি পারফর্মার না হও, যদি তুমি অ্যাক্টর নাও হও, তাহলেও যদি একটু বইটা পড়ো, ওই হয় না যে আমরা তো অনেক সময়, আমি তো রকেট সায়েন্টিস্ট নই বা ও তো রকেট সায়েন্টিস্ট নয়, কিন্তু আমাদের তো জানতে ইচ্ছে করে, তো সেই জানার উদ্দেশ্যে, জীবন বদলে দেওয়ার উদ্দেশ্যে যদি বইটা পারো তাহলে অবশ্যই পড়ো। তো সেই মানুষটাকে আমাদের তরফ থেকে প্রচুর ভালোবাসা, প্রচুর সম্মান, বহু মানুষের জীবন বোধ হয় উনি ওনার পারফরমেন্সের মধ্যে দিয়ে বদলে দিয়েছেন। তার মধ্যে একটা পারফরমেন্স আমি বারবার বলতে চাই, সেটা হচ্ছে বন্দিশ ব্যান্ডিটস।
0: একদম,
1: যদি না দেখে থাকো অবশ্যই দেখো, ভদ্রলোকের মানে মিনিমাল ডায়ালগ আছে পুরো সিনেমাটাতে, এবং সিরিজ সিনেমা নয় সিরিজটাতে, এবং অভূতপূর্ব কাজ করেছেন। তো
0: ইভেন ওই সিরিজটাই দুর্দান্ত,
1: দুর্দান্ত সিরিজ।
0: এবং নাসিরুদ্দিন শাহ না, মানে আমার ছোটবেলা থেকে এখন অবধি ক্রাশ বললে খুব ছোট বা খুব লঘু শোনাবে শব্দটা, মানে উনি না একটা মসিহা।
1: হ্যাঁ,
0: এটা বাংলায় কি শব্দ হয় আমি জানি না, বাট হি ইজ, যাক গে আমরা যতই বলি না কেন, নাসিরুদ্দিন শাহের মানে জন্য সেটা খুব ছোটই হবে। আজকে আমরা এই তিনটে গানের হ্যাট্রিক সাজিয়েছি, নাসিরুদ্দিন শাহের ছবি থেকে দুটো গান, আর গ্রেসি সিং এর অবভিয়াসলি লাগান থেকে একটা গান থাকছে এই জন্মদিনে। এইভাবেই আমরা সেলিব্রেট করব, সঙ্গে রয়েছে এই পরপর তিনটে গান রইল তোমার জন্য।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, দিল তো বাচ্চা হয় জি, আর এই দুই বাচ্চা আছে তোমার সঙ্গে সাড়ে ছটা পর্যন্ত। একটা বাচ্চার নাম উষশ্রী আর একটা বাচ্চার নাম আম্রপালি।
3: চৌবাচ্চা,
2: হ্যাঁ, কারবাইটে পাকানো বাচ্চা,
3: ভীষণ হাইব্রিড
2: একদম। আর 9999999999 প্রচুর প্রচুর প্রচুর মেসেজ এসে আছে। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে মেসেজ করেছেন, বৃষ্টি স্নাত বইকালে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। প্রথম দিনে কলেজ প্রবেশ, একদম পরিপাটি, কয়েকজন বন্ধু এসে দিচ্ছে মাথায় চাটি, মনে ভাবছি এসব কি, এ কেমন খেলা, ভেতর থেকে হচ্ছে রাগ, শরীর হচ্ছে জ্বালা, হঠাৎ করে কষিয়ে ঘুষি, বন্ধুর মুখে মারি, বন্ধুরা সব পালিয়ে যায় সেখান থেকে ছাড়ি। ওরা সেদিন বুঝেছিল এ তো অন্য ধাতুর তৈরি, হাত বাড়িয়ে বন্ধু করলো, কাছে নিল তাড়াতাড়ি।
3: বাবা, হালকা চন্দ্রবিন্দু হতেও তো হয়নি।
2: হ্যাঁ, মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, মানে এটা একটা অন্যরকম চেকমেটের কবিতা ছিল।
3: আই অ্যাপ্রিসিয়েট, যেটা হয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু সুন্দর, মানে সবার জীবন তো এত মনোময় হয় না।
2: হ্যাঁ, সেই মানে আমি তো ঘুষি মারিও না খাইও না।
3: হ্যাঁ,
2: আমরা শান্তি।

0: শান্তি প্রিয় শান্ত প্রিয় শুভ বিকেল দুই দিদিভাইকে। তোমাদের মতো আমারও মনটা খারাপ, আমাদের না মানে আমার একটু খারাপ হলেও আম্রপালির খারাপ না, ও স্পিন মানে ওর সাথে নেহাত আমার আগে ডিল হয়নি, ও আজকে আমাকে বিরিয়ানি খাওয়াতো, ওর মন খারাপ নেই। আচ্ছা যাই হোক, আমারও মনটা খারাপ মেসি দল জিতলো না বলে। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, হ্যাঁ আমার মন খারাপ অবভিয়াসলি, কারণ আমি চেয়েছিলাম যে যাতে লাস্ট ওয়ার্ল্ড কাপটা মেসি মানে বাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু যদি ডিজার্ভিং এবং যদি ফুটবল বলি, যে সত্যি যদি কালকে আর্জেন্টিনা জিততো ফুটবল হেরে যেত, ইটস ট্রু, কারণ কালকে স্পেন সাংঘাতিক খেলেছে।
1: দিস ইজ এ বিগ থিং টু সেড বাই অ্যান আর্জেন্টিনা ফ্যান।
0: না মানে কালকে আমার সিম্পল মনে হচ্ছিল মানে এটা তো আর্জেন্টিনা খেলছে না, এটা তো মানে মনে হচ্ছিল যে মানে ওই কলকাতা এফসি হচ্ছে, মানে এটা কি হচ্ছে,
1: কালীঘাট অগ্রগামী।
0: হ্যাঁ ওই ওই আর কি, মানে আমার টিম ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল এর থেকে অনেক ভালো খেলতো, মানে কালকে আর্জেন্টিনা যা খেলেছে।
1: আজকে যেখানে আমি বসে আছি সেখানে নেহাতে আমরা দুজন ভদ্র সন্তান, তাই না হলে এখানে এক্ষুনি হাতাহাতি লেগে যাবে, আমি মোহনবাগান।
0: ও আচ্ছা না ঠিক আছে,
1: এখানে হাতাহাতি লেগে যাওয়ার কথা,
0: ঠিক আছে এবারে আইএসএল আমরা পেয়েছি, যেহেতু কথা হবে না আবার পরের বছর কথা হচ্ছে।
1: আপব্রিঙ্গিং আমাদের খুব ভালো, তাই
0: খুব ভালো, আমরা খুব ভালো,
1: মারপিটটা এখানে হচ্ছে না, না হলে এরপরে কি আমি কোনো ব্রিঙ্গিং এর কথাই মনে রাখতাম না।
0: ঠিক আছে একটা জিতেছি আমি, একটা জিতেছো তুমি, মোটামুটি হ্যাঁ মানে মোটামুটি স্পেন আর্জেন্টিনা আর ইস্ট বেঙ্গল মোহনবাগান ভাগাভাগি করে নিয়েছে।
1: ঈশ্বর সংযম দে, আই সরি।
0: হ্যাঁ ঠিক আছে, এইবার ডোমজুর হাওড়া থেকে একটা মেসেজ এসেছে পড়ে ফেলি। কল্যাণ নস্কর লিখেছেন, গুড আফটারনুন উষশী, গানগুলো সুন্দর বাজাচ্ছ, জাস্ট ওয়েদারের সঙ্গে ফাটাফাটি, জো জিতা ওহি সিকন্দর হতা হ্যায়, ছোট্টর মধ্যে সুন্দর বলেছেন উনি। ঠিক আছে, এরকম আরও অনেক সিকান্দারের গল্প আমরা শুনবো, আর তুমি যদি এক্ষুনি জাস্ট এক্ষুনি মানে চালিয়ে বসো এবং তুমি ভাবো যে না এটা ঠিক কী মানে এরা কী নিয়ে কথা বলছে, আমরা আজকে বলছি যে যদি তুমি জীবনে কাউকে চেকমেট করে দিয়ে থাকো, না তুমি জীবনে অনেক চেকমেট খেয়েছো সেটা আমরাও খেয়েছি, সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা আজকে জেতার গল্প, মানে আজকে শুনতে চাইছি যে তুমি যদি কাউকে চেকমেট জীবনে বলে দিয়ে থাকো সেইটাই আমাদেরকে শেয়ার করো 9909063695992 আর 107FM রেনবোতে তো চলছে রেডিও, আর আপাতত জিৎ গাঙ্গুলি আর শিল্পারাও বাজাচ্ছে মন রেডিও।

0: মনির রেডিও চলুক, মানে 107 FM রেইনবোটা টিউন করে তোমার মনির রেডিওটা চালাও, 6:30 পর্যন্ত আছি। আর ঘড়ির কাটে এই মুহূর্তে বলছে 5:55:08, 9006355992 তে মেসেজ করতে থাকো, আমরা তোমাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। আর এই মুহূর্তে লালমোহন মাঝি একটা মেসেজ করেছেন, জালালসি বৌবাজার হাওড়া থেকে, একদিন একটি ডোবার পাড়ে পেয়ারা গাছে উঠেছি, সেই গাছে তখনও তেমন পেয়ারা পাকেনি, একটু দূরের ডালে একটা টুসটুসে পেয়ারা পেকে রয়েছে, গাছে উঠে সেটি পাড়তে হাত বাড়ালাম, হাতে পেলাম না, আর একটু কাছে গেলাম, হাত বাড়ালাম, ব্যাস ঝুপ করে জল চেকমেট করে দিল, জল পেয়ারাটি দখল করে নিল, মানে জলে পড়ে গেল আর কি। কী আফসোস, পেলাম না ওই টুসটুসে পেয়ারাটি। হ্যাঁ, মানে ঠিক আছে, জলে দলে এইভাবেই আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জন চেকমেট করে, কিন্তু আমরা চেকমেট করছি না, আমরা আপাতত সঙ্গে থেকেও সঙ্গে থাকছি। উষসী আর আম্রপালি ফিরছি, কটায় ফিরছি?
1: ঠিক 6:02।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মলডোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ধু বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবন সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহমত হয়েছে। চিসিনাউতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি মুর্মু মলডোভার সফরকে এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভা আজ বাদল অধিবেশনের প্রথম দিনই ব্যাহত। দুটি কক্ষেই কাজকর্ম দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রবল বৃষ্টির পূর্বাভাসের দরুন নিরাপত্তার খাতিরে চারধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। উত্তরাখণ্ডে চারধামের বিভিন্ন রুটে ভারী বৃষ্টি এবং ভূমিধসের খবর পাওয়া গেছে। এদিকে জম্মু কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় বৃষ্টিজনিত নানা ঘটনায় মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। 21 জুলাই 1993-এ পুলিশ গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের তদন্ত রিপোর্ট আজ বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপোর্ট টেবিলে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ তুলে মৃত ও আহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছে পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে নির্বাচিত প্রধানের পরিবর্তে সরকারি সচিবদের আরও বেশি প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে যাতে কোনোভাবেই অচলাবস্থা তৈরি না হয় সেই লক্ষ্যেই খুব শীঘ্রই বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, পঞ্চায়েত দপ্তরের শূন্যপদ পূরণে 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হচ্ছে এবং নিয়োগের দায়িত্ব দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশনকে। রাজ্য সরকার VBG রামজি প্রকল্প রাজ্যের সব পঞ্চায়েত এলাকায় দ্রুত চালু করার জন্য পঞ্চায়েত আধিকারিক প্রধান ও সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুন ছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই গানটা শুনলে না আমার ওই ওই একটা কবিতার লাইন মনে পড়ে,
3: কি গো,
2: ওই যে জনান্তিকে বলে রাখি দৃষ্টিকর্তার প্রসাদ সত্যই রয়েছে আমার চোখে, মানে যে কাজরাড়ে কাজরাড়ে মেরে কাড়ে কাড়ে, এরকম হয় না, মানে আমি বলছি দেখো আমার কি সুন্দর কাজল চোখ,
3: দেবনাগরী বাংলা সব মিশে একাকার অসাধারণ,
2: মেলাবেন তিনি মেলাবেন
3: একদম, তারপরে তার বললাম না
2: ঠিক আছে, খুব ভালো এটা নিশ্চয়ই, এবং সেই ফ্যামিলি শোতে প্রচুর ফ্যামিলির মেসেজ এসে গেছে, না মানে ওই চেকমেটের গল্প এসে গেছে, 9903652992 তে শাওন বারাসাত থেকে একটা দুর্দান্ত চেকমেটের গল্প লিখে পাঠিয়েছে, মানে গল্প না এটা অবভিয়াসলি সত্য ঘটনা অবলম্বনে। গতবার দুর্গাপুজোর সময় একজন ট্রেনের জেনারেল কোচে উঠে সবার সামনে মানে একটু ধূমপান করছিল আর কি, একবার বলাতে সে শুনলো না, উল্টে চটপাট করতে শুরু করে দিল এবং এমনও বললো যে ট্রেন থেকে নামলে নাকি দেখে নেবে ইত্যাদি ইত্যাদি। আমি বেশি কিছু করিনি, ওই রেলে কমপ্লেন করে দিলাম এবং দুটো স্টেশন আসতে না আসতেই ট্রেনের কোচে সোজা আরপিএফ এসে হাজির, ব্যাস বাকিটা ইতিহাস,
3: চেকমেট
2: একদম
3: কোনো কথা হবে না। এইটা আমার মনে হয় যে আমাদের কাছে প্রচুর সুযোগ সুবিধে রয়েছে, যেখানে যে অন্যায় রয়েছে হচ্ছে, মানে আপনি যদি অন্যায় দেখেও চুপ করে থাকেন তাহলে তো আপনি সমান অপরাধী, তো সুতরাং সেই অপরাধ থেকে বাঁচতে, কর্মা থেকে বাঁচতে আপনি যেটা করতে পারেন সেটা হয়েছে যে গভর্নমেন্টের কিন্তু প্রচুর ধরনের স্কিমস, ফোন নাম্বার, অনেক কিছু রয়েছে, অনেক উপায় কমপ্লেন করা যায়, অনেক উপায় শুধু নিজেকে নয় নিজের চারপাশের লোকজনকে বাঁচানো যায়, তো ও যেটা করেছে সেম কাজটা কিন্তু আপনিও করতে পারেন সায় না দিয়ে,
2: একেবারেই তাই, মানে যেখানে গোলমাল দেখছেন আপনি যদি একা লড়তে নাও পারেন, লড়বার লোকজন রয়েছে আপনার আশেপাশে, তাদেরকে জাস্ট একটু জানিয়ে দিন,
3: একটু
2: খুঁচিয়ে দিতে হবে, কিন্তু ওই দেখলাম না না না কি হবে আমার, কি আমি তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে আপনার ঘুম উড়ে যেতেই পারে,
3: রাইট।
2: কিন্তু এই যে এত ভালো ভালো কথা আমরা বলছি এগুলো পুরনো হলেও আমরা নতুন ভাবে বলছি, তাই জন্য একটা নতুন গান
0: এফএম রেইনবোতে, রেইনবো নিউ টিউন।

0: শো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: না না, মানে জেক্সে লাজ করবার কোনো প্রশ্নই ওঠে না ইদানিং। এই জাস্ট গত কয়েকদিন আগে একটা দুর্দান্ত ঘটনা ঘটেছে যেটাতে আমরা খুব আনন্দ পেয়েছি। আমরা মানে কারা? হ্যাঁ, মানে জেন্ডারের ডেঞ্জার দিয়ে বলছি, আমরা মেয়েরা। হ্যাঁ, তো মানে কেন আনন্দ পেয়েছি, কারণ দেখবে অনেক জায়গায় ওই লেখা থাকে না, অমুক অ্যান্ড সন্স, আমরা এটা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত। রিসেন্টলি একটা দোকান করেছে অমুক অ্যান্ড daughters, এইটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ হিট, ট্রেন্ড ইত্যাদি ইত্যাদি হয়েছে।
2: এইটা নিয়ে আমার ছোটবেলায় একটা মানে ইয়ে আছে আর কি, যে হয় না যে মানে ইংলিশ যেটা অক্ষরটা সেটা একটা ধরনের প্রোনাউন্সিয়েশন হয়, সেটা যখন বাংলায় লোকজন লেখে তো সেটার মানে উদ্ধার করতে গিয়ে অনেক সময় ঘাবড়াতে হয়। তো এই বাংলায় লেখা থাকতো না দন্ত স, দন্ত নয় স, সন্স, ইংলিশে আমরা কি বলি, সন্স। এবারে আমি না বাংলায় কিছুতেই উদ্ধার করতে পারতাম না যে কুমার এন্ড সন্স এটা কি ধরনের, মানে এটা মানে কোন ধরনের একটা ব্যাপার। পরে গিয়ে যখন আমি এটা জানলাম, আচ্ছা যার কুমার এন্ড সন্স, যেটা আমাদের শ্যামবাজারের মধ্যে বিখ্যাত দোকান আছে কুমার এন্ড সন্স, আমি তখন বুঝতে পারলাম ওকে। তারপরে এটা রিয়েলাইজ করলাম যে কেন বারবার করে সন্স লেখা থাকে, ও তারপরে আমার মনে হলো, তারপরে আমি জানতে পারলাম আচ্ছা উত্তরাধিকার মানেই হচ্ছে সন্স, নো ডটার্স, এটা খুব খারাপ।
1: মানে যাই হোক, উত্তরাধিকারের সঙ্গে পুত্রের কোনো সম্পর্ক নেই, এইটা বাবা মারা যে বুঝতে পেরেছেন এটাতে আমরা অত্যন্ত আনন্দিত, এবং এটা আমরা বোঝাতে পেরেছি এটাতেও আমরা খুব আনন্দিত। যাকে এই আনন্দ আমরা আরও করতে থাকবো। 9909065992 আরও কিছু চার পাঁচটা মতন মেসেজ রয়েছে, সেসব আমরা পড়বো। কিন্তু তার আগে বাইরে কি বৃষ্টি পড়ছে জানো?
2: বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে যে বৃষ্টিটা পড়ছে, ভদ্রমহিলা যে গানটি গেয়েছেন, যে ভদ্রমহিলার গান উঠে সেই মুহূর্তে নিয়ে রেখেছে ভদ্রমহিলা, মাথায় একটা ছোট্ট টিপ আর একটা সুন্দর শাড়ি পরে একটা ভীষণ ভালো পপ রক গান গেয়েছিলেন, ঠিক আছে ওই সময় দাঁড়িয়ে।
1: এবং এই গানটা হচ্ছে তখন যখন আমরা মাথায় টিপ পরতাম, মানে মাকে বলতাম মা সাজবো, মানে আমরা যখন তখন আমি বোধহয় ফ্রক পরতাম, তখন আমরা বলি জন্মেছি না ঠিক জানি না, যাই হোক ও হয়তো অন প্রসেস ছিল সে, হোয়াট এভার। কিন্তু আমাদের পুচকিবেলা মানে ফ্ল্যাশব্যাক নয়, কিন্তু ফ্ল্যাশব্যাক আমরা আরেকটু পরে যাবো, কিন্তু ফ্ল্যাশব্যাকেরও একটু আগে হয়ে গেছে ইন্ডি পপ। সেই গান আপকে সেভেন শুভা মুদগলের কণ্ঠে থাকছে তোমার জন্য।
0: FM Rainbow তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, এই জোরে বৃষ্টি ব্যাপারটা তো চলতে থাকবেই, আর অলরেডি মেসেজ করে বেশ কয়েকজন জানাচ্ছেও যে বাইরে বেশ বৃষ্টি পড়ছে। অন্দি লিখে পাঠিয়েছে, অ্যান্ডি লিখে পাঠিয়েছে যে বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, আর অ্যান্ডি লিখেছে যে আমি একবার চিজ খেলতে গিয়ে আমার কাকুর সঙ্গে চেকমেট বলেছিলাম, চেস খেলতে গিয়ে হ্যাঁ সরি আমার মানে ব্যাপারটা খুব চিজি হয়ে গেছে একটা, চেস খেলতে গিয়ে। এবং অ্যান্ডি লিখেছে যে ও চেস খেলতে ভালোবাসে, এবং ও এটাও লিখেছে যে আজকের দিনে মানুষের ব্রেন শার্প রাখবার জন্য চেস খেলা খুব দরকার। জীবনে আমি হেরেছি সেই মানুষের কাছে যার হৃদয় মাঝে আমার মন লুকিয়ে আছে, তার ঢেউয়ে ভেসেছি আমি অথই সাগর জলে, হৃদয় তাই বারে বারে তার কথাই বলে।
3: তোমার তোমার ভালোবাসার মানুষ কেউ হবে সে? এত ভালো মেসেজ তো আমি তো
2: না, আরো আরো আছে, শেষ নয়। এই হারের মালা হয়ে হৃদয়ে নিল কেড়ে, তাই এই খেলাঘর গড়ি তার হৃদয়ের নীরে, সিঁদুর রাঙা মেঘে আজ বাসর ঘর গড়ি, সোহাগের এই উথাল ঢেউয়ে মিলনের মালা পরি, আজ দিগন্তে দিলাম পাড়ি, পায়েল ব্যানার্জি ফ্রম বেলগড়ি। আমি ভাবছিলাম, আমি কিন্তু শেষে পায়েল ব্যানার্জি নামটা পড়িনি, কিন্তু তার আগে আমি ভাবছিলাম যে কাব্যগ্রন্থ নিশ্চয়ই কাব্যগ্রন্থ মানে পায়েল হবেই, পায়েল খুব সুন্দর লেখক, কিন্তু পায়েল বলতে চাইছি চেকমেটের
3: না না, লাস্টের লাইনটা লিখতে ভুলে গেছে, পায়েল আমি চেকমেট করি ওটা
2: মানে এটা লাভ জাংশনে গেলে বেটার হতো।
3: আবার এই যে তুমি বললে বাকি ৬ মিনিট শুধু লাভ জাংশনের কথাই হবে, কিন্তু আমরা
2: আর

0: দেবো না, কারণ এই আজকের মতন। এবার লাস্ট মেসেজ পড়ছি। শুভ সন্ধ্যা, গতকাল রাত্রে ওয়ার্ল্ড কাপ স্পেনের হাতে উঠবে আমার বাবা আর্জেন্টিনার সাপোর্টার হয়েও বলেছিলেন, আমিও আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু স্পেনের খেলা দেখে মুগ্ধ হয়ে গেলাম, সেম হিয়ার। খেলা শুরুর আগে বলেছিল আমার বাবা আজ আর্জেন্টিনা প্রচুর ফাউল করবে এবং আর্জেন্টিনার প্লেয়ার লাল কার্ডও দেখবে, তাই হলো। তাই এখন কোনো খেলায় অংশগ্রহণ করিনি, তবে আমি এখনও কোনো খেলায় অংশগ্রহণ করিনি, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে টার্গেট নিয়েছিলাম আমার প্রতিদ্বন্দ্বীর থেকে আমি বেশি নাম্বার তুলব এবং সেটা পেরেওছি, এবং আমি আমার প্রতিদ্বন্দ্বিতায় মানে পরাজিত করতে পেরে খুশি এবং ওর নাম্বার পেয়েছিল 93% এবং 85%। আদর্শ দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজটা পাঠিয়েছে।
1: আমার মনে হয় যে দুর্দান্ত মেসেজেস আমরা পেয়েছি, দুর্দান্ত কথাবার্তা, আমরা ভীষণ নিজেরা সমৃদ্ধ হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি। আর বেশি কথা বলবো না, একটা ফ্ল্যাশব্যাক সং দিয়ে আজকের
0: একদম চাচা বাই বাই করবো। উষাশি আর আমরাবালি সঙ্গে ছিলাম, এবং ভালো থেকো, বৃষ্টির মধ্যে ভালো রেখো সবাইকে, আর টাটা।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। সাধারণ মানুষের কাছে পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে নির্বাচিত প্রধানের পরিবর্তে সরকারি সচিবদের আরও বেশি প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে যাতে কোনোভাবেই অচলাবস্থা তৈরি না হয় সেই লক্ষ্যে খুব শীঘ্রই বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, পঞ্চায়েত দপ্তরের শূন্যপদ পূরণে 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হচ্ছে। নিয়োগের দায়িত্ব দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশনকে। প্রবল বর্ষণে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে শিলিগুড়ি ইয়ার্ডে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ 1560 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস বাতিল করা হয়েছে এবং 2254 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস নর্থ লক্ষিমপুর রানাগোপাড়া নর্থ রঙ্গিয়া নিউ বঙ্গাইগাঁও হয়ে চলবে। এছাড়া আগামী 22 জুলাই 1559 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস বাতিল থাকবে বলে রেল সূত্রে খবর। 21 জুলাই 1993 সালে পুলিশ গুলি চালানোর ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট আজ বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপোর্ট টেবিলে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন তিনি। কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ তুলে মৃত ও আহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা এবং কালীঘাট তৃণমূল কংগ্রেস ব্লক পরিষদীয় দলের আবেদন মেনে অধ্যক্ষ রথীন্দ্র বসু আগামীকাল বিধানসভার অধিবেশন 2 ঘণ্টা বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 21 জুলাইয়ের শহীদ সমাবেশের জন্য কালীঘাট তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের তরফে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষকে পৃথকভাবে চিঠি দিয়েছিলেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সাধারণ মানুষের কাছে পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে নির্বাচিত প্রধানের পরিবর্তে সরকারি সচিবদের আরও বেশি প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে যাতে কোনোভাবেই অচলাবস্থা তৈরি না হয় সেই লক্ষ্যে খুব শীঘ্রই বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। পরিবহন মন্ত্রী অর্জুন সিং তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সরকারি বাস কেনায় দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের কথা ঘোষণা করেছেন। বিধানসভায় 2026-27 অর্থবর্ষের পরিবহন দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে যেসব বাস কেনা হয়েছিল তার মধ্যে অনেক গাড়ি মাত্র 6 বছরের মধ্যে অকেজো হয়ে পড়েছে। প্রবল বর্ষণে উত্তর পূর্ব সীমান্ত রেলের শিলিগুড়ি ইয়ার্ডে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে। এছাড়া ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস নর্থ লক্ষিমপুর রঙ্গাপাড়া নর্থ রঙ্গিয়া নিউ বঙ্গাইগাঁও হয়ে চলবে। আগামী 22 জুলাই হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। পুরুলিয়া ও দীঘার ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্র আজ দুপুর থেকে দফায় দফায় বৃষ্টিতে জনজীবন ব্যাহত। উত্তরবঙ্গেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টিতে ভূমিধ্বস ও হড়পাবানে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। এখনও অন্তত সাতজন নিখোঁজ। ভারী বৃষ্টির জেরে রাজৌরি ও পুঞ্চে উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। উপরাজ্যপাল মনোজ সিনহা

0: অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপুরাম মোহন নাইডু আজ নতুন দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহীর অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ কেন সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী নাইডু বলেন, বিমান পরিবহন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন পন্থা পদ্ধতি নিয়ে তারা আলোচনা করেছেন। সাধারণ মানুষের কাছে পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে নির্বাচিত প্রধানের পরিবর্তে সরকারি সচিবদের আরও বেশি প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে যাতে কোনোভাবেই অচলাবস্থা তৈরি না হয় সেই লক্ষ্যেই খুব শীঘ্রই বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। পরিবহন মন্ত্রী অর্জুন সিং তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সরকারি বাস কেনায় দুর্নীতির অভিযোগ তুলে তদন্ত করার কথা ঘোষণা করেছেন। বিধানসভায় আজ 2026-27 অর্থবর্ষে পরিবহন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবী ভাষণে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে যেসব বাস কেনা হয়েছিল তার মধ্যে অনেক গাড়ি মাত্র 6 বছরের মধ্যে অকেজ হয়ে পড়ে। কেন এই পরিস্থিতি তৈরি হল এবং বাস কেনার প্রক্রিয়ায় কারা যুক্ত ছিলেন তা খতিয়ে দেখা হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তুমি শুনছো হিন্দি ও বাংলা গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20। আর আজকে রেইনবো টপ 20 নিয়ে অপরূপা আর অনির্বাণ আমরা দুজন আছি। এক কথায় বলতে গেলে এ স্কয়ার আছে আজকে তোমার সাথে।
2: অ্যাবসলিউটলি অপরূপা বলেই দিয়েছে খুব সুন্দর করে, এ স্কয়ার আছে তোমার সঙ্গে। অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে যে টপ 20 রেইনবো টপ 20 তে তোমরা জানো যে আমরা কি তোমাদেরকে শোনাই, সেটা হচ্ছে গিয়ে এই সারা সপ্তাহ যে গানগুলোকে তোমরা মোটামুটি একটা লুপে রেখে চলেছ, লুপে রেখে শুনেছ, সেই গানগুলো তোমাদেরকে শোনাই এখানটায়। যেমন একেবারে মানে চনমনে ডান্স নাম্বার আছে, সেরকম একটা মেলোডিয়াস রোমান্টিক ট্র্যাকসও রয়েছে। তো আজকে মানে স্টে হুকড উইথ অপরূপা অ্যান্ড অনির্বাণ ফর দ্য নেক্সট 3 আওয়ার্স। অ্যান্ড তারপর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে একদম লাস্টে গিয়ে ধামাকা আসবে যে এই সপ্তাহের সং নাম্বার 1 কোনটা।
1: একদমই তাই। আর এই ধামাকার এই যে পুরো জার্নিটা সেটা শুরু করার আগে আরও একটা ধামাকা, সেটা হচ্ছে অনুপম রয়ের কিলবিল সোসাইটির সাউন্ড ট্র্যাক থেকে তোমাকে শোনাবো একটা খুব সুন্দর গান। ফিরে আসছি মাত্র 4 মিনিট 25 সেকেন্ড পর তোমাকে সাথে নিয়ে, আর শুরু হয়ে যাবে কিন্তু আমাদের 20 to 1 এর জার্নি।

0: Countdown Show, Rainbow Top 20, only on 107 FM Rainbow. Rainbow Top 20, Rainbow Top 20.
1: রেইনবো টপ টোয়েন্টিতে ফিরে এসেছি অনির্বাণ অ্যান্ড অপরূপা, অ্যান্ড আমাদের সঙ্গে চলে এসছো নিশ্চয়ই তুমি, অ্যান্ড আব তো বাড়ি হ্যায় সং নম্বর ওয়ান সুনানে কা, লেকিন ও হ্যায় কহা আর হ্যায় কোন সং নম্বর 20 সুনানে, ও হ্যায় হ্যায় সরি সরি সরি সরি সরি সরি সরি সরি সরি ওয়ান ইয়ার উত্তেজনা মে হোতা হ্যায় এসে
2: এসা হোতা হ্যায় হোতা হ্যায়, তাহলে এক নম্বরে যাওয়ার যে এক্সাইটমেন্টটা, সেই এক্সাইটমেন্টটা আমরা কেউ কিছুতেই মোটামুটি লাগাম দিয়ে রাখতে পারছি না। তো বিষয়টা হচ্ছে যে একে তো যাব আপাতত, যেহেতু স্টুডিও ক্লক বাজে 9:16 হয়ে গেছে, তো আমরা সং নাম্বার 20 দিয়ে আজকে টপ 20 জার্নিটা জাস্ট শুরু করে দিতে চাই। আর আজকের সং নাম্বার 20 তে দারুণ সুন্দর একটা গান,
1: অ্যাবসলিউটলি এই যে সিনেমাটা নতুন রিলিজ করেছে সেটা নিয়ে প্রচুর লোকের নানাবিধ মতামত আছে, কেউ বলছে একেবারে হিট হয়েছে, কেউ বলছে ফ্লপ হয়েছে, যাই হোক সেটা তো আজকে আমাদের মানে বিচার্য নয়,
2: কিন্তু যে গানটা শনিবারের উইকেন্ড ফিল্মি ফিভার, হ্যাঁ
1: একদম, কিন্তু এই যে গানটা, এই গানটাতে আলিয়া ভট্টকে স্পেশালি যেরকম অবতারে দেখা গেছে সেটা কিন্তু মানে ইটস ওয়ান অফ দি হিস্টোরিক্যাল থিং, এবং সেটা প্রমাণ হচ্ছে স্ট্যাটিস্টিক্সটাতেই। 10 জুলাই গানটা রিলিজ করেছিল, অলরেডি গানটা 5.3 মিলিয়ন ভিউজ পেয়েছে,
2: একদমই তাই,
1: অ্যান্ড প্রায় 44,000 লাইকস পেয়ে গেছে গানটা। এই গানটা বিশাল দাদলানি, অ্যান্ড বিশাল দাদলানি, বিশাল দাদলানি তিনি কম্পোজ করেছেন অ্যান্ড গেয়েছেন, অ্যান্ড লিরিক্স লিখেছেন হচ্ছে কুমার। সো তোমাদের জন্য এখন আসছে সং নাম্বার 1 ফ্রম দ্য ফিল্ম,
2: আবার বলে সং নাম্বার 20,
1: সরি সরি সরি,
2: আজকে মোটামুটি সং নাম্বার 1 আমি বুঝতে পেরেছি অনির্বাণের ভীষণ প্রিয়। আসলেই সং নাম্বার 1 আজকে শুধু অনির্বাণের প্রিয় কেন, আমারও ভীষণ প্রিয়, আর আমার আর অনির্বাণের প্রিয় হওয়ার পাশাপাশি তোমারও যে ভীষণ প্রিয় সেটা আর বলার অপেক্ষাই রাখে না, কারণ তোমরা লুপে এই গান শুনছো। তো আপাতত আজকের সং নাম্বার 20 কোন গানটা,
1: Hania from Alpha.
2: Yes.
0: Top 20. Top 20. Song number 20. Number 20.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: না, এইবার আমি আর ভুল করবো না। এবার আমি একদম প্রস্তুতি নিয়ে, মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি যে এবার আমি সং নাম্বার 19টাই বাজাবো, সং নাম্বার 2 বাজাবো না।
2: হ্যাঁ, এটা মানসিক প্রস্তুতির চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আজকে সুপার এক্সাইটেড। আজকে আমাদের এই যে টপ 20-র যে লিস্টটা হয়েছে, তাতে না এত সুন্দর সুন্দর গান, কখনো একটুখানি সফট মেলোডি, কখনো একটুখানি আরে ধুমতানানা নাচের গান, কখনো একটু মন কেমনের গান, আবার কখনো ভীষণ রকমের মন ভালো করা গান। তো সব নিয়েই আজকে টপ 20-টা একটা জাস্ট একটা পাওয়ার হাউস হয়ে বসে আছে, একটা লিস্টটা।
1: ঠিক ঠিক ঠিক।
2: তো সং নাম্বার 19-এ কিন্তু ফুলপিশি ও এডওয়ার্ডের একটা গান, সিনেমাটা খুব ভালো, আমার দেখা হয়নি কিন্তু আমি শুনেছি বেশ বেশ ভালো হয়েছে সিনেমাটা
1: একদম। এবং মানে গানটাও যে দুর্ধর্ষ হয়েছিল সেটাও কিন্তু গানের যে স্ট্যাটিস্টিক্সটা রয়েছে সেটাই বলে দিচ্ছে। 23 মে রিলিজ করেছিল গানটা এবং 5,63,496টা ভিউজ অলরেডি পেয়ে গেছে। এবং ইটস নট আ জোক অ্যাবাউট বাংলা গান, মানে বাংলা গান প্রায় 5,63,000 ভিউজ পেয়েছে, এটা কিন্তু যথেষ্ট একটা রিমার্কেবল মানে ফিট অ্যাচিভ করেছে। অ্যান্ড 4,900 লাইকস পেয়ে গেছে গানটা। এই গানটা অ্যারেঞ্জ করেছেন জয় সরকার এবং লিরিক্স লিখেছেন শ্রীজাত অ্যান্ড গেয়েছেন অন্বেষা অ্যান্ড জয় সরকার। তাহলে আজকে আমরা চলে যাই আমাদের সং নাম্বার 19-এ।
2: একদম। আর এই গানটা এখন তো বিয়ের মরশুম, প্রচুর লাল বেনারসি পরা বধুরা এই গানে কিন্তু রিলও বানাচ্ছেন। তো এক কথায় বলতে গেলে বাংলা এই মুহূর্তে ট্রেন্ডিং গান আজকের সং নাম্বার 19 ফুলপিশি ও এডওয়ার্ডের সাউন্ড ট্র্যাক থেকে থাকছি তোমার গানে আম পাতা জাম পাতা।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 19, সং নাম্বার 19।

0: আপনি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এডওয়ার্ড ফুলপিশি ও এডওয়ার্ড থেকে একটা দুর্ধর্ষ সাউন্ড ট্র্যাক তোমার জন্য ছিল, এবং এই সাউন্ড ট্র্যাকটা আজকে আমাদের লিস্টের সং নাম্বার 19 ছিল। অ্যান্ড দিস প্রুভস যে এই সংটা, এই গানটা তোমরা কিন্তু বেসিক্যালি লাস্ট কয়েক সপ্তাহ ধরে বেশ লুপে চালিয়েছ। এবং যেটা অপরূপা বললো যে এই যে বিয়ের একটা সিজন ছিল, সেখানে কিন্তু প্রচুর রিলসে আমরা এই গানটাকে দেখেছি।
2: একদমই তাই। আর এই করে করেই টুকটুক করে টুকটুক করতে করতে আমরা মোটামুটি 18 নম্বর গানে এসে দাঁড়ালাম। মানে 20 আর 19-এ যে দুটো গান ছিল সেই দুটো গানই সুপার ডুপার হিট গান তোমাকে শুনিয়ে দিয়েছি। এবার আসছি একটা রিমেকে, যে রিমেকটা মোটামুটি আমাদের বাবা কাকা জ্যাঠাদের সময়ও এই কথাটার ভীষণ ভীষণ প্রচলন ছিল যে বিনা চাটনি ক্যাসে বানি, কি একটা বিনা চাটনি, হ্যাঁ সেটা কি একটু দেখা যায়।
1: আমিও সমান পণ্ডিত তো সেই জন্য,
2: তোহরি বিনা চাটনি ক্যাসে বানি না, এরকম একটা কি কথা আছে। তো দেখা যাক। তো আজকে সং নাম্বার 18-এ আমরা কিন্তু একটা দারুণ রিমেক শুনবো, যে রিমেকটা যুগ যুগান্তর ধরে চলেই আসছে চলেই আসছে চলেই আসছে।
1: রাইট, 18 জুলাই রিলিজ করেছে, প্রায় 230,000 ভিউজ পেয়ে গেছে গানটা। অ্যান্ড এটা একটা খুব সুপারহিট ফ্র্যাঞ্চাইজির গান ধামাল। ধামালের এইবার যেটা 2026-এ রিলিজ করেছে সেটা হচ্ছে ধামাল 4। অ্যান্ড ধামাল 4-এ রয়েছে এই গানটা তোমার জন্য আজকে সং নাম্বার 18। গানটা হচ্ছে চাটনি, অ্যান্ড হিয়ার্স দি সং নাম্বার 18 ফর ইউ।
0: Top 20. Top 20. Song number 18. Song number 18.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আচ্ছা অনির্বাণ, যদি তোমাকে বলা হয় যে তুমি কি ধরনের গান শুনতে বেশি ভালোবাসো, তুমি কি বলবে আমায়?
2: এইটা না মানে খুব চাপের একটা প্রশ্ন, মানে
1: কেন কেন
2: মানে আমার যখন যেমন মুড তখন তেমন গানের ফুড।
1: আরে এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত, সত্যিই তাই। তুমি দেখবে মানে মুড অনুযায়ী, কিন্তু মুড অ্যাকচুয়ালি আমরা চুজ করি না আমরা কোন গান এখন শুনবো, আমাদের মুড চুজ করে নেয় যে এখন কোন গানটা শুনতে ইচ্ছে।
2: তুঝে ইয়ে সুননা হ্যায়, তুঝে ইয়ে
1: সুননা, একদমই তাই। আজকে টপ 20 লিস্টটা ঝাঁকানাঙ্কা লিস্ট, একটা ধামাল ফোর রয়েছে, রয়েছে ভুলপিশি ও এডওয়ার্ড, রয়েছে ককটেল টু, রয়েছে ম্যাভ আপাস আউঙ্গা, মানে সবকিছু নিয়ে একটা সুন্দর লিস্ট। আর যার মধ্যে এবার আমরা চলে আসছি সং নাম্বার 17-এ, যেখানে একটু অন্য স্বাদের, ওই যে বলেছিলাম একটা মিক্সড মেলোডি রয়েছে নানান রকম। একটু আগে আমরা একটু নাচের গান শুনলাম, এবার একটু সফট সুদিং একটা গান শুনবো। আজকের সং নাম্বার 17-এ আছে
2: ভারত ভাগ্যা বিধাতা, এই যে সিনেমাটা সেখান থেকে নব্স নব্স রয়েছে, কঙ্গনা রানাউতকে অনেক দিন পর অন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই গানটা কিন্তু প্রায় 7 মিলিয়ন ভিউজ পেয়েছে। এবার প্রশ্ন আসতেই পারে যে এই গানটা তাহলে কেন 17-এ আসলো, তার একটাই মাত্র কারণ হচ্ছে গানটা অনেক দিন আগে রিলিজ করেছে, 4th June রিলিজ করেছে, সেক্ষেত্রেও গানটা 7 মিলিয়ন প্রায় ভিউজ পেয়েছে, সেই জন্য আজকে টপ 20 লিস্টে এটা রয়েছে। অ্যান্ড হিয়ারস দি সং নাম্বার 17 ফর ইউ ফ্রম দিস উইকস লিস্ট।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 17, সং নাম্বার 17।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো রেইনবো টপ 20 নিয়ে আবার চলে এসেছে দুই মূর্তিমান এ স্কোয়ার অনির্বাণ অ্যান্ড অপরূপা, যেটা আজকে বলছিলাম অপরূপার সঙ্গে যে আজকে কিন্তু আমাদের অনেক মা রিলেটেড গান আছে।
2: একদমই মা রিলেটেড গান, সেখানে মাসকারা আছে, সেখানে
1: মাসুকা আছে,
2: মাসুকা আছে,
1: সেখানে আবার সেখানে যে গানটা আছে সেটা এখন সং নাম্বার 6
2: শোনানো হবে। তো মোটামুটি তুমি এবার গেস করতে পারো, যতক্ষণ আমরা তোমার সাথে একটু এই খুনসুটি গুলো করব ততক্ষণ তুমি গেস করো যে আজকে তাহলে সং নাম্বার 16 এ কোন আরেক মা আছেন।
1: অ্যাবসলিউটলি, এবং এই গানটা কিন্তু অলরেডি এমন একটা সিনেমা থেকে যে সিনেমার একটা গান আমরা শুনিয়ে ফেলেছি।
2: একদমই, এবং সেখানেও দুজন মাকেই দেখা যাচ্ছে টেকনিক্যালি দেখতে গেলে, মানে নারী, মানে মাকে যদি নারীর প্রতীক ধরি তাহলে দুই নারীকে দেখা যাচ্ছে, একজন আলিয়া ভাট আর একজন শর্বরী। এবং শর্বরী তো এখন আমার মনে হচ্ছে যে নতুন আবিষ্কার, এত সুন্দর উনি অভিনয়, ওনার যে অভিনয়ের দক্ষতা এতটা, সেটা কিন্তু এর আগে উনি একটা দুটো সিনেমা করেছেন সেখানে এতটাও ধরা পড়েনি, তবে এখন রীতিমতো শর্বরী কাঁপাচ্ছেন,
1: একদম কাঁপাচ্ছেন। এন্ড ইটস দি ম্যাসাকার সং,
2: একদমই তাই,
1: দি ম্যাসাকার সং ফ্রম দি অ্যালফা। এইটা আমাদের, আচ্ছা আমি কি ভুল বললাম, অ্যালফা বললাম?
2: না না ঠিক আছে, আলফা আলফা
1: মানে বিটা গামা তো নয়। যাই হোক, ফ্রম দ্য ফিল্ম আলফা তোমার জন্য রইল ম্যাসাকার, এই সপ্তাহের সং নাম্বার 16। একবার একটু স্ট্যাটিস্টিক্সটা বলে দিই, প্রায় 7 মিলিয়ন ভিউজ পেয়েছে, 7 জুলাই রিলিজ করেছে অ্যান্ড প্রায় 80,000-এর কাছাকাছি লাইকস পেয়েছে।
0: Top 20. Top 20. Song number 16. Song number 16.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: कैसे लग रहा है दोस्तों
2: बहुत बढ़िया साहब আমি ওনাদের হয়ে রিপ্লাই করে দিলাম। এবার আপনি ভাবতে পারেন যে এ কি আমাদের হয়ে তোমরাই বলে দিচ্ছ কেন? তাহলে আরে আপনাদের কথাটা তো আমাদের অবধি পৌঁছতে হবে।
1: Yes, 990
2: একদম 990 365 9992
1: ইজ দ্য নাম্বার যেখানে লিখে পাঠাও যে আজকে অপরূপা এবং অনির্বাণের সঙ্গে রেইনবো টপ 20 তোমাদের কেমন লাগছে। অ্যান্ড যখন আমরা সং নাম্বার 5 এ পৌঁছে যাব তখন থেকে আবার জানোই যে তোমরা কিন্তু তোমাদের গেস্টটা পাঠাতে পারবে যে আজকে সং নাম্বার 1 কি হচ্ছে। বাট সেটা কিন্তু এখন পাঠানো চলবে না। এখন তোমাদের জন্য 9903659992 নাম্বার খোলা রয়েছে। জাস্ট এটা জানাও যে অপরূপা অ্যান্ড অনির্বাণকে তোমাদের কেমন লাগছে। অ্যান্ড নাও আমরা চলে যাব সং নাম্বার
2: 15 এ। আজকে সং নাম্বার 15 হচ্ছে আরো একটা খুব সুন্দর গান ফুলপিশি ও এডওয়ার্ড এর
1: ফুলপিশি ও এডওয়ার্ড থেকে চলে যেও না আমি আগে বলে দিলাম আর কি
2: একদম যেখানে আমরা অনন্যা চ্যাটার্জিকে আবারও ফিরে পেয়েছি এবং যতবার ওনাকে স্ক্রিনে দেখছি ততবার মনে হচ্ছে যে এত কম আসছেন কেন ম্যাডাম আর একটু বেশি বেশি আসুন।
1: অনন্যা চট্টোপাধ্যায় এমন একজন অভিনেত্রী যিনি মানে অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী বলাটা তো খুব ক্লিশে হয়ে যায় ওনার পক্ষে মানে উনি একটা পাওয়ার হাউস অফ অ্যাক্টিং।
2: ঠিক ঠিক
1: এবং যে ভদ্রলোক ওনাকে এত সুন্দরভাবে ইউজ করেছেন আজকে অনন্যা চট্টোপাধ্যায়ের নাম বললে আমাকে তার নাম বলতেই হবে তিনি হচ্ছেন শ্রী ঋতুপর্ণ ঘোষ।
2: একদমই তাই একদম
1: মানে ওই ওই যে সিনেমাটা আবহমান সেখানে যে ডিফারেন্ট শেডস এর ভাবে উনি অনন্যা চট্টোপাধ্যায়কে ইউজ করেছেন মানে আমি আমি সত্যিই চাই অনন্যা চট্টোপাধ্যায় আরো বেশি করে স্ক্রিনে আসুন। এতে কিন্তু বাংলা সিনেমার খুব উপকার হবে।
2: একদমই তাই বাংলা সিনেমা সমৃদ্ধ হবে। আর আপাতত সেই গান যেখানে অনন্যা চ্যাটার্জি অনন্যা চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে নিজের সমস্ত অভিনয় একদম তুলে ধরেছেন। সং নাম্বার 15 আজকে ফুলপিশি ও এডওয়ার্ড এর সাউন্ড ট্র্যাক থেকে তোমার কানে রইল। যে
1: এইটা একটা সাসপেন্স আমরা ক্রিয়েট করব ভেবেছিলাম কিন্তু মানে আমি আগেই গানের নামটা যেহেতু বলে দিয়েছি সেই জন্য সাসপেন্স ক্রিয়েট হলো না। তাতে কি এসে যায় আমরা সং নাম্বার 15 তো শুনেই নিতে পারি।
2: একদমই তাই। তাহলে সং নাম্বার 15
0: টপ 20 টপ 20 সং নাম্বার 15 সং নাম্বার 15

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 নিয়ে অপরূপা আর অনির্বাণ আমরা আবার চলে এলাম এবং আজকে সং নাম্বার 14-এ একদম এখন আমরা দাঁড়িয়ে আছি। আর স্টুডিও ক্লক বলছে যে 9:52 হয়ে গেছে, মানে প্রায় দেখতে দেখতে একটা ঘন্টা হতে চলল। আর সং নাম্বার 14-এ যে গানটা তোমাদেরকে শোনাবো সেই গানটাও কিন্তু দারুণ একটা সুপার ডুপার হিট গান।
2: অ্যাবসলিউটলি, মানে গানটা অ্যাকচুয়ালি এই সিনেমাটা বহু বহু দিন আগে রিলিজ করেছিল, যখন আমরা অ্যাকচুয়ালি মানে স্কুলে পড়তাম। তো সেই সময় আমাদের ইমরান হাসমি সাহাব, এবং যার সঙ্গে মানে বললেই পড়ে মনে পড়ে যায় হচ্ছে গিয়ে হিমেশ রেশমিয়া সাহাবের কথা। তো যাই হোক, হিমেশ রেশমিয়াজি এখন এই গানটায় নেই, কিন্তু এই যে সিনেমাটা আওয়ারাপান যেটা রিলিজ করেছিল সেই সময় আমরা যখন স্কুলে পড়ছি, সেটার সিকুয়েল রিলিজ করছে আওয়ারাপান 2, এবং সেখান থেকে এই গানটা তোমাদের জন্য আজকে সং নাম্বার 13-এ রয়েছে। 7 জুলাই
1: রিলিজ করেছে, আর এর যা ভিউজ আমি দেখতে পাচ্ছি, যদি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি করে করতে হয় তাহলে প্রায় 3 crore এর কাছাকাছি কিন্তু ভিউজ হয়ে গেছে, আর 3.2 lakhs লাইকস। ও মাই গড,
2: মানে লাইকেই এমন জায়গায় পৌঁছে গেছে যেটাই অনেক গানকে পেছনে ফেলে দেবে। তো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তোমাদের জন্য কোন গানটা রয়েছে। এবং একই সঙ্গে বলে রাখা যায় যে এই গানটা কিন্তু এই সপ্তাহে আমাদের এই টপ 20 লিস্টে একটা নিউ এন্ট্রিও বটে, এটা কিন্তু আগের কোনো সপ্তাহে লিস্টে ছিল না। তো তোমার জন্য এখন সং নাম্বার 14 ওয়ে জুনুন ফ্রম আওয়ারাপান 2।
0: টপ 20 সং নাম্বার 14

0: খুব সুন্দর একটা গান শুনলাম, আর এরপর যে গানটা শুনবো সেটাও কিন্তু ততটাই সুন্দর একটা গান। আজকে সং নাম্বার 13-এ রয়েছে যে গান, এই গান নিয়ে বেশি কিছু বলবো না, না বলার আছে সিনেমাটা নিয়ে। অনেকদিন পর সিনেমার নাম এই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে থাকছে এই মুহূর্তে তোমাদের কানে, আজকের সং নাম্বার 13।
1: Top 20 Song number 13

0: বলছিলাম, আপনি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছেন, তাই না?
1: কিছু ভাবিনি, কি করা যায় বলুন তো।
0: থাকুন তাহলে কিছুদিন।
1: কিছুদিন, তাই তো?
0: আমার তো ওটাটাই আর কিছুদিন।
1: তাহলে থেকে যাই কিছুদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM rainbow, rainbow top 20, rainbow top 20.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: well আমরা লাস্ট আওয়ারে বলেছিলাম যে তোমাদের আমাদের শো কেমন লাগছে, এই এ স্কোয়ার কে কেমন লাগছে অন এয়ার, সেটা আমাদেরকে লিখে পাঠাতে হবে 9903659992 তে। অলরেডি চলে এসছে একটি মেসেজ, গণেশ ডোমজুর থেকে লিখছে, দিদি ভাই আর দাদা ভাই তোমাদেরকে শুনতে দারুণ লাগছে আর দাদার হিন্দিটা বেশ ভালো লাগে আমার থেকে অনেক ভালো। যাক ঠিক আছে একটু আর কি, মানে রিলিফ পেলাম, একটু কনফিডেন্ট হলাম আর কি। হাই চকো বয় অনির্বাণ অ্যান্ড স্টার্লিং বার্ড অপরূপা,
2: থ্যাংক ইউ,
1: তোমাদের হট সিটে পারফরমেন্সে দারুণ লাগছে, আজ তো খুব এক্সাইটমেন্টে ভরা শো, আজ একটু দেরিতে টেক্সট লিখলাম, খুব ভালো থেকো অ্যান্ডি মিত্র বেহালা থেকে, থ্যাংক ইউ অ্যান্ডি।
2: থ্যাংক ইউ অ্যান্ডি, আর সোমবারের বাজারে যদি একটু এক্সাইটমেন্টে ভরা তোমাকে শো না শোনাই, তাহলে বাকি সপ্তাহের বাকি দিনগুলো কাটবে কী করে বলো তো? কারণ ইউজুয়ালি আমাদের তো ওই রোববারটা আসার আগে একটু আনন্দটা হয় যে আচ্ছা চলো কালকে রোববার, ফাইনালি একটু বাড়িতে হয়তো থাকতে পারবো, তো সোমবারটা একটু জমিয়ে রাখতেই হয়, কারণ আজকেই তো রসদ যা কিছু যা অর্জন করার পর এই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা তোমাকে কাজ করতে হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে। হাই অনির্বাণ দাদা, আচ্ছা না, হাই অনির্বাণ দাদা আর অপরূপা দিদি, আশা করি ভালো আছেন। গত সপ্তাহে বাংলা ও হিন্দি গানে টপ 20 হয়নি, একটু দুঃখিত রয়ে যায়,
1: দুঃখ রয়ে যায়। হ্যাঁ, ওটা একটা বিশেষ কারণে হয়নি,
2: হচ্ছে চুটিয়ে মজা করছি, খুব খুব খুব ভালো লাগছে, ওয়ার্ল্ড কাপ উইনার স্পেনকে ধন্যবাদ। আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে আমাদেরকে মেসেজ করছে,
1: থ্যাংক ইউ আনোয়ার। তো এইবার আমাদের সময় হচ্ছে, আমাদের কত নম্বর গানে আমরা যাব এই লিস্টে?
2: আমরা এবার যাব সং নাম্বার 12 এ, মানে আমাদের যেভাবে আমাদের প্ল্যানিংটা থাকে যে মোটামুটি ফার্স্ট আওয়ারে আমরা চেষ্টা করি যে সং নাম্বার 13 অবধি তোমাকে শুনিয়ে দিতে, আর সেকেন্ড আওয়ারে মোটামুটি সং নাম্বার 8 অবধি তোমাকে শুনিয়ে দেবই,
1: রাইট?
2: তো এখন আমরা আছি সং নাম্বার 12
1: এ। সং নাম্বার 12 হচ্ছে সাত, এটাও আমাদের আজকের লিস্টে নিউ এন্ট্রি, সচিৎ ট্যান্ডন অ্যান্ড পরম্পরা ট্যান্ডন গেয়েছেন, অ্যান্ড এই গানটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট সং, যেটা মোটামুটি মনে করো বেশ ভালো কিন্তু একটা পেয়েছে, মানে একটা ভিউজ পেয়েছে। তাহলে আজকে আর দেরি না করে আমরা চটপট গানটাই শুনিয়ে দিই নাকি?
2: একদম, আর একদম দেরি করবো না, সরাসরি চলে যাবো আজকে সং নাম্বার 12 এ। ফিরে আসছি অপরূপা অনির্বাণ তোমাকে সাথে নিয়ে 9903659992 তে, জানাতে থাকো আমাদের শো তোমার কেমন লাগছে।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 12, সং নাম্বার 12।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এত সুন্দর সুন্দর কিছু গান নিয়ে আজকে টপ 20 লিস্টে সাজানো, যে এই মুহূর্তে যে গানটা তোমাকে শোনাবো এবং যে গানটা তুমি শুনলেও, দুটো গানই এত সুন্দর, এত সফট, সুদিং। এবং আজকের সং নম্বর 11-এ যে গানটা আসছে সেটা তো অপরূপ অনির্বাণের পার্সোনাল ফেভারিট একটা গান, আর এখন
2: আমার পার্সোনাল ফেভারিট একটা সিনেমা,
1: একদমই তাই। আর আমার এখন মনে হয় যে খুব কম মানুষই আছেন যারা এই গানটা শুনছেন না বা শোনা পছন্দ করছেন না, হাতে গোনা গুনে বের করা খুব কঠিন, কারণ গানটা আসলেই, গানটার রিদমে, গানটার কথায় এত সুন্দর একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে যে না শুনে থাকা যায় না।
2: ঠিক তেরে পাস মে ম্যাম ওয়াপাস আউঙ্গা সিনেমা থেকে এই গানটা তোমার জন্য রইল। অ্যান্ড এই গানটা নিয়ে বেশি কিছু কথা আমি ঠিক বলতেই চাইছি না, তার কারণটাই হচ্ছে গিয়ে যে এই গানটা এমন একটা গান যেটা নিয়ে বেশি কথা বলাটাই যাবে না। কারণ হচ্ছে গিয়ে যে এই গানটার মায়াটাই এরকম যেটা চুপ করে শোনার মতো একটা গান। জাস্ট 7 মিলিয়ন ভিউজ হয়েছে এই গানটার, ম্যাঁ ওয়াপাস আউঙ্গা থেকে তেরে পাস মে এই গানটা।
0: Top 20. Top 20. Song number 11. Song number 11.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow top 20 rainbow top 20
1: বলেছিলাম না এই গান শুনছেন না এমন মানুষ খুঁজে বের করা ভার। এমন মানুষ বোধহয় এই মুহূর্তে আমরা কেউ নেই যে বলতে পারি যে ম্যা ওয়াপাস আউঙ্গা আর তেরে পাস ম্যা আমরা শুনছি না। খুব সুন্দর, খুব সুন্দর একটা গান। আজকে সং নম্বর 11 ছিল তেরে পাস ম্যা ফ্রম সাউন্ড ট্র্যাক অফ ম্যা ওয়াপাস আউঙ্গা। আর এবারে আমরা সং নম্বর 10 যে গানটা শুনব সেই গানটা আবারও একটা বাংলা গান, নেভার মাইন্ড। এই সিনেমা নিয়ে প্রচুর চর্চা হলো মাঝে বেশ কয়েকদিন যাবত, সেখানে ঋতুপর্ণার আউটফিট হোক, সেখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সারের রিভিউ হোক, সব নিয়েই মোটামুটি বেশ কাটাছেঁড়া হলো। আপাতত নেভার মাইন্ডের সাউন্ড ট্র্যাক থেকে যে গানটা আমরা শুনব সেই গানের
2: কবেকার এক,
1: কবেকার এক, এবং সেই গানের ভিউজও কিন্তু মোটের ওপর খুব একটা খারাপ নয়,
2: না একেবারেই খারাপ ভিউজ নয়, প্রায় 20,000-এর কাছাকাছি ভিউজ রয়েছে এই গানটার। তো লেটস জাম্প ইন
1: আজকে সং নাম্বার 10
0: টপ 20 টপ 20 সং নাম্বার 10 সং নাম্বার 10
3: খাজায়

0: হচ্ছে বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: রেনবো টপ 20 নিয়ে অপরূপা আর অনির্বাণ আমরা দুজনেই চলে এলাম, আর স্টুডিও ক্লক বলছে যে 10:24 হয়ে গিয়ে প্রায় 25 মিনিট হতে চলল। এবার সং নাম্বার 9, একই সিনেমার গান যদি পরপর দুবার আসে তাহলে তো মনটা আরও আনন্দে ভরপুর হয়ে যায়, সেরকমই এখন আমাদের অবস্থা। না, নেভার মাইন্ডের গান সং নাম্বার 9 নয়, তবে সং নাম্বার 11 যে সিনেমার গান ছিল ম্যা ওয়াপাস আউঙ্গা, সেই সাউন্ড ট্র্যাক থেকে থাকছে আজকের সং নাম্বার 9। এই গানটা নিয়ে আমাদের অনেক কিছু বলার
2: অনেক কিছু বলার আছে। যেটা মানে প্রথম যে জিনিসটা বলার আছে সেটা হচ্ছে এটার মেলোডিটা এতটা সুন্দর, এবং এটার মানে আমি অনস্ক্রিন যখন এইখানটায় মানে এই নাচটা হচ্ছে, মানে যে কোরিওগ্রাফিটা, আমি প্রথম যেটা ফিদা হয়েছিলাম এই গানের কোরিওগ্রাফির ওপরে, মানে এতটা মিষ্টি এতটা সুন্দর একটা গানের কোরিওগ্রাফি কি করে হতে পারে, মানে দেখেই মনে হচ্ছে হাউস কিউট, মানে আমি দেখেই আমার এটা প্রথম রিয়াকশন এটা এসেছে। এবং তারপরে যেটা হচ্ছে সেই গান, সেটা হচ্ছে এই গানটার মেলোডিটা,
1: একদমই তাই,
2: মানে এই সিনেমাতে ইয়ার রহমান ইজ ব্যাক উইথ হিজ ওল্ড ডেজ পারফরমেন্স বলা যেতে পারে,
1: একদমই তাই, ভীষণ ভীষণ সুন্দর একটা গান। এবং গানের আগে চলনটা যখন শুরু হচ্ছে তখন যে কথা দুজনের, যে দুজন অভিনেতা অভিনেত্রীর যে ওই চরিত্রে বাঁচতে গিয়ে যে কথাগুলো, এত মিষ্টি মনে হয়েছে যে আহাহা মন ভরে গেল যেন। তাহলে আমাদের শুধু একা কেন, তোমাদেরও একই রকম ভালো লাগা তোমাদের কাছেও পৌঁছে যাক সেটাই চাই। এই মুহূর্তে তোমাদের জন্য রইল সং নাম্বার 9 আজকের লাই মাসকারা।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 নিয়ে অপরূপা আর অনির্বাণ আবারও আমরা দুজনে একদম হাজির হয়ে গেছি। আর স্টুডিও ক্লক বলছে যে 10:30 বেজে গেছে, মানে 10:36 হয়ে গেছে। একটা খুব সুন্দর গান শুনলাম ভিজারার সাউন্ড ট্র্যাক থেকে। মাঝে মধ্যে একটু আমরা না মিলিয়ে মিশিয়ে গান শুনছি, এবং তোমরা তো জানোই আমাদের তিন গানের হ্যাট্রিকও থাকে, তো সেটাও থাকবে। আপাতত কিন্তু আমরা সং নাম্বার 8 এ চলে এসেছি।
2: অ্যাবসলিউটলি সং নাম্বার 8 এ চলে এসেছি, এবং এই সময় যে গানটা তোমাদেরকে শোনাবো সেটা কিছুদিন আগে রিলিজ করেছে একটা ফিল্ম, যেই ফিল্মটা নিয়ে খুব চর্চা হয়েছে এবং সেই ফিল্মটা একটা বেশ মিক্সড রিভিউজও পেয়েছে। বহুদিন বাদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তকে আবার আমরা খুব সম্ভবত বোধহয় 10 অবতারের পরে আবার আমরা একসঙ্গে অন স্ক্রিন দেখলাম। বুঝতেই পারছো কোন সিনেমার কথা বলছি। ইন্দ্রদীপ দাশগুপ্ত রয়েছেন এই সিনেমাতে মিউজিক কম্পোজিশন করার জন্য, এবং এই গানটা যেটা পার্টিকুলারলি তোমাকে শোনাবো সেটা পাপন এবং অন্তরা মিত্র গেয়েছেন কে তুমি ফ্রম দ্য ফিল্ম অভিমান। 10 জুন রিলিজ করেছিল এবং প্রায় 2 লক্ষ ভিউজ পেয়েছে এই গানটা, এবং এই সমস্ত কিছু থেকেই বোঝা যাচ্ছে যে গানটা কিন্তু তোমাদের যথেষ্ট যথেষ্ট যথেষ্ট পছন্দ হয়েছিল।
0: Top 20 Top 20 Song number 8 Song number 8

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এবার যে গানটা সেটা খানিকটা আনপ্রেসিডেন্টেড ইন টপ 20, মানে আমার মনে হয় প্রথম বোধহয় কোনো সিরিজ থেকে একটা গান আমরা তুলেছি আমাদের আজকে লিস্টের জন্য। অ্যান্ড এই গানটাও এত সুন্দর একটা গান, যে গানটা তোমরা প্রায়ই মানে শুনেছো আর কি, লুপে রেখে শুনেছো, যার জন্য গানটা কিন্তু প্রায় দু সপ্তাহের মধ্যেই গানটা 3 লাখ ভিউজ পেয়ে গেছে। অ্যান্ড এই গানটা কি বলবো, মানে এই গানটা সম্পর্কে কিছু বলার নেই, কারণ এই গানটাও এত মিষ্টি একটা গান এবং এই গানটার যে পিকচারাইজেশনটা সেটাও এত সুন্দর, এত মিষ্টি। অ্যান্ড হীর যে আছেন, রাজু হিরানির যে ছেলে, বীর হিরানি,

0: তার যে অনস্ক্রিন প্রেজেন্সটা এত সুন্দর যে পিপল আর সেইং যে নেপোটিজম আগার এসা হতা হ্যায় তো আচ্ছা হ্যায়।
1: এবং মোনা সিংকে আমরা অনেকদিন পর আবার স্ক্রিনে পেলাম, বিগ স্ক্রিনে। যদিও সিরিজে এই সিরিজটা কিন্তু বিঞ্জ ওয়াচ করার মতো সিরিজ আমি বলতে পারি, গতকাল অনেকেই হয়তো দেখে ফেলেছেন উইকেন্ডে। তো প্রীতম এন্ড পেড্রো সাউন্ড ট্র্যাক থেকে তোমার জন্য রইল আজকের সং নাম্বার 7। খুব মিষ্টি একটা গান, যে গানটার কথাটা খানিকটা মাফি, ক্ষমা করে দেওয়া নিয়ে বলা হচ্ছে, মাফ কর দো নিয়ে বলা হচ্ছে। তাহলে কি আমরা সরাসরি সেই গান শুনবো?
0: একদম একদম একদম।
2: Top 20, Top 20, Song number 7, Song number 7.

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: মন কি বাত জনগণের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয়

প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: पहली बार तो बहुत कुछ होता है, लेकिन अब इस आवर का आखिरी गाना होगा।
1: और ये आखिरी गाना बहुत खूबसूरत गाना है एक्चुअली, कारण आमरा ए गानटा बहुदिन आगे शुनेछिलाम, एटा आबार रिमेक शुनछि। রিমেক গুলো সব সময় যে বিশাল ভালো লাগে তা নয়, তবে কিছু কিছু রিমেক শুনে মনে হয় যে বাহ ভালোই তো হয়েছে ব্যাপারটা, সেরকমই একটা গান, তাই তো?
0: অ্যাবসলিউটলি, এক উঁচা লম্বা কদ ফ্রম ওয়েলকাম টু জঙ্গল এই গানটা রিমেক হয়েছে, আছেন অক্ষয় কুমার এন্ড দিশা পাটানি, তোমার জন্য এখন সং নাম্বার 6।
2: টপ 20 সং নাম্বার 6 Song number 6.

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM রেইনবো রেইনবো টপ 20 রেইনবো টপ 20 FM Rainbow Team 3X

0: আহিস্তা আহিস্তা নয়, বরং বেশ জোরে জোরে কিন্তু চলছে আজকে রেইনবো টপ 20। অ্যান্ড সঙ্গে রয়েছি আমি অনির্বাণ, অ্যান্ড আমার সঙ্গে রয়েছে কে?
1: অপরূপা।
0: ইয়েস ইয়েস ইয়েস, অপরূপা।
1: অনির্বাণ আর অপরূপার আজকে এই যে জার্নি, এই যে জুটি, সেই জুটি তোমাদেরকে একদম মাতিয়ে রাখছে। আমি জানি তুমি প্রচুর মেসেজও করেছো, সেই মেসেজে আসবো আমরা।
0: ইয়েস, অনির্বাণ অ্যান্ড অপরূপা আজও রেইনবো টপ 20 শুনছি। তোমাদের উপস্থাপনায় এই শো এবং বিশেষ করে পরিবেশিত যে গানগুলো সেগুলো ফুল অন এন্টারটেইনমেন্ট। সুভাষ চক্রবর্তী লিখছে বাওয়ালি থেকে,
1: থ্যাংক ইউ।
0: অ্যান্ড তোমাদেরকে আমি বলেছিলাম যে 9903653992 এই নাম্বার থেকে তুমি জানাতে পারো যে আমাদের কেমন লাগছে তোমার আজকের শোতে। অ্যান্ড তার সঙ্গে আজকে আমরা এখন চলে যাবো আমাদের সং নাম্বার
1: ফাইভে।
0: ইয়েস, সং নাম্বার ফাইভ হচ্ছে ককটেল টু সিনেমার থেকে জব তলক গানটা। অ্যান্ড এই গান is again one of the dance numbers that we'll be see that we'll listen right now. And jeta bolar seta hocche je ei tar shonge shongi kintu arekta jinish amader open hoye jacche, seta hocche je song number 1 ta ki,
1: ha jeta tumi guess korte paro je ajker song number 1 ki. To tomar jonno ekhon 9903653992 ekdom khola roilo। পাঁচ নম্বর গান, চার নম্বর গান, তিন নম্বর গান শুনতে শুনতে আবার দুয়ে গিয়ে বলো না এক কোনটা, তাহলে তো মোটামুটি একটা সহজ হয়েই যায়। মোটামুটি পাঁচ থেকে তিনের মাঝামাঝি এই সময়ের মধ্যে জানিয়ে দাও যে আজকে সং নম্বর 1 কোন গানটা হতে পারে।
0: ইয়েস, এন্ড রাইট নাও সং নম্বর 5 ফর ইউ। টপ 20,
2: টপ 20, সং নম্বর 5, সং নম্বর 5।

0: 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: রেনবো টপ টোয়েন্টিতে এখন 9903659922 তে তোমার পাঠানো মেসেজ আমাদের হাতে।
2: ইয়েস, বাউরিয়া বোলখালি থেকে শান্তনু ঘোষ লিখছেন, খুব সুন্দর গান শোনাচ্ছেন, অনুষ্ঠান জাস্ট ফাটাফাটি হচ্ছে। ওকে, নেক্সট কি লিখছেন?
1: আচ্ছা,
2: আরেকজন লিখেছেন, উনি একটা গানের কথা বলেছেন, যদিও সেই গানটা বলবো না, কারণ উনি ওই গানটা বোধহয় গেস করেছেন। যাই হোক, আমাদের সম্পর্কে দু চার লাইন লিখেছেন, সেটা হচ্ছে যে খুব ভালো লাগছে অনুষ্ঠান, খুব সাবধানে থেকো, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রেখো, গুড নাইট, বাই বাই অ্যান্ডি। ও অ্যান্ডি মিত্র লিখেছেন আবার,
1: ইয়েস
2: হাই অ্যান্ডি। তো এইভাবেই আমাদের 9903659922 এই নাম্বারে তুমি আমাদেরকে জানাতে পারো যে আজকে তোমাদের শো কেমন লাগছে, অ্যান্ড সেই সঙ্গে জানাতে পারো যে আজকের এক নম্বর গান কোনটা হবে। তবে একজন বন্ধু আজকে আবার গেমিং জোন চেয়ে পাঠিয়েছেন, গেমিং জোনটা কিন্তু আজকের নয়, গেমিং জোন আসছে হচ্ছে নস্টালজিক নাইনটিজ বলে যে অনুষ্ঠানটি হয় সেখানটায়। তো আজকে তোমরা কি পেতে পারো? আজকে তোমাদের জন্য এখন রইল আরেকটা গান, তারপর ফিরছে অনির্বাণ অ্যান্ড অপরূপা নিয়ে রেইনবো টপ 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 আজকে অপরূপা আর অনির্বাণ তোমার সাথে আছি আর থাকবো একদম রাত 12টা পর্যন্ত, মানে এখনো নাই নাই করে প্রায় 34টা মিনিট তোমার সাথে আমরা আছি। আর তার পাশাপাশি আছে আজকের 4-1 যে কোন গান কোন পজিশনে আছে না আছে তার হদিশ দেবো তোমাকে। আর যদি কেউ কোনো কারণে মিস করে থাকো বা মোটামুটি আরও একবার শুনে নিতে চাও যে 22-1 নয় 22-2

0: সং নাম্বার 20 থেকে সং নাম্বার 2 অবধি কোন গান কোন পজিশনে ছিল, তাহলে তার জন্য থাকবে একটা ছোট্ট করে রিক্যাপ।
1: অ্যাবসলিউটলি রিক্যাপ থাকবে, এবং তোমাদেরকে বলেছিলাম যে আমাদের 9903659292 এই নাম্বারে আমাদেরকে মেসেজ করে পাঠাও যে 5 থেকে 1 এই মধ্যে আমরা যখন গান চালাচ্ছি যে 1 নম্বর গান আজকের কোনটা হতে পারে। যদিও এখনও সঠিক উত্তর পাইনি, তবে একটা মেসেজ পেয়েছি যেটা আবার আমাদেরকে নিয়ে লিখেছে। রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি, আপনাদের কথা গানের শো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সুশান্তবাবু,
0: থ্যাংক ইউ।
1: তো এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা, আরেকটি মেসেজ এসছে আমি অপূর্ব সেন দমদম চিড়িয়ামোড় থেকে, আজকে শোটা দারুণ লাগছে। অ্যান্ড তারপর উনি আজকে সং নাম্বার 1 হিসেবে একেবারে 90s এর একটা গানের কথা বলেছেন, যেটা কোনোভাবেই আজকে আমাদের সং নাম্বার 1 নয়।
0: অপূর্ব, ব্যাপারটা হচ্ছে যে এই যে যে গানগুলো ট্রেন্ডিং, যে গানগুলো এই এক সপ্তাহ দু সপ্তাহ খুব জোর হলে 3 সপ্তাহ আগে রিলিজ করেছে কিন্তু তোমরা লুপে শুনছো, সেই সমস্ত গানই কিন্তু টপ 20 থাকে। আর 90s তোমার যে গান পছন্দ সেই গানের জন্য তো একটা ডেডিকেটেড শো আছেই, তার নাম হলো নস্টালজিক 90s। প্রত্যেক রবিবার রাত 9টা থেকে 12টা থাকে নস্টালজিক 90s।
1: এন্ড নাও টাইম ফর দি সং নাম্বার 4 নাকি?
0: ইয়েস, সং নাম্বার 4। সং নাম্বার 4 যে গানটা আবারও একটা বাংলা সিনেমার গান, এবং আজকের লিস্টটা আমাদের ভীষণ নিজেদের
1: ভীষণ প্রিয়। হ্যাঁ,
0: ভীষণ প্রিয়। মানে কোনোটা না মানে যে শুধুই নাচের গান বা শুধুই দুঃখের গান বা শুধুই প্রেমের গান, ওরকম না, একটা মিক্সড মেলোডি রয়েছে। তো সেই রকমই এখন আমরা আজও অর্ধাঙ্গিনীর সাউন্ড ট্র্যাক থেকে একটা খুব সুন্দর গান শুনবো আজকে সং নাম্বার 4।
1: ইয়েস, স্ট্যাটিস্টিকটা একটু বলে দিই, আরও দূরে দূরে আজও অর্ধাঙ্গিনী থেকে ইমন চক্রবর্তী গিয়েছেন, 1,60,000 ভিউজ হয়ে গেছে এতদিনে, অ্যান্ড ইট হ্যাজ গট 2.4K লাইকস। সো তোমার জন্য এখন সং নাম্বার 4।
2: Top 20 Song number 4

আপনি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20

0: অনির্বাণ অ্যান্ড অপরূপার সঙ্গে চলছে আমাদের রেইনবো টপ টোয়েন্টি। অ্যান্ড রেইনবো টপ টোয়েন্টির আমরা বেশ শেষের পর্যায়ে চলে এসেছি। অ্যান্ড এই সময়টা তোমাদেরকে বলা হয়েছিল যে আজকে সং নাম্বার ওয়ান কোনটা হতে পারে সেটা গেস করে আমাদেরকে জানাও। আমাদের টেলিফোন নাম্বার 9995992 এই নাম্বারে। কিন্তু আমরা এখনও কিন্তু সেরকম কোনো গান পাইনি, যদিও আমাদের জনের প্রশংসা আবার এসছে। রবিউল ইসলাম দয়ানগর ভগবানগোলা মুর্শিদাবাদ থেকে লিখছেন যে আমাদের অনুষ্ঠান তার দারুণ লাগছে।
1: উই আর এক্সপেক্টিং
0: দিস, কারণ আমরা নিজেরাই জানি যে আমাদের অনুষ্ঠান ভালো লাগবেই। অ্যান্ড তোমাদের ভালো লাগবে। এখন আমরা যে গানটা বাজাতে যাই চলেছি, অর্থাৎ আমাদের সং নম্বর থ্রি হিসেবে যে গানটা বাজাতে চলেছি সেটাও আবার কিন্তু
1: সেই
0: ককটেল সিনেমা 2.0 সিনেমা থেকেই।
1: হ্যাঁ, আর কৃতি স্যানন, শাহিদ কাপুর এবং রশ্মিকা মন্দানা তিনজনে মিলে একটা দারুণ রেসিপি একটা কুক করেছেন বলা যেতে পারে, যেটা দেখতে মোটামুটি মনে হচ্ছিল খানিকটা যে এটা বোধহয় আমাদের এই আলফার কথা বলছে, এটা তো ভীষণ মডার্ন একটা সময়ের কথা বলছে। কিন্তু শেষে দেখা গেল যে এটা কিন্তু ওই ঘুরে ফিরে ব্যাপারটা, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটলের মতো বিষয়টা। কারণ শেষে যে শেষটা যেভাবে করা হচ্ছে সেখানে বোঝা যাচ্ছে যে না, 90s এর প্রেমটাই আছে সিনেমাটায়।
0: হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং সেটা যে এখনো মানে খুবই রেলেভেন্ট একটা জিনিস, সেটা এই সং এর যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা দেখলে বোঝা যায়। 4,10,68,000 মানুষ এখনো পর্যন্ত দেখে ফেলেছেন গানটা। অ্যান্ড ইট হ্যাজ গট অ্যারাউন্ড 2.5 lakhs অফ লাইকস। সুতরাং এর যে রেলেভেন্সটা সেটা কিন্তু একেবারেই অনেক অনেক অনেক আমাদের জেনারেশনের কাছে তো বটেই, টু এভরি ওয়ান। সো তোমার জন্য এখন মাশুকা ফ্রম ককটেল 2.0, আমাদের আজকের সং নাম্বার থ্রি।
2: Top 20. Top 20. Song number 3. Song number 3.
3: प्यार में बिलीव करती हूँ, बस प्यार में बनने में बिलीव नहीं करती। जो जब तक है तब तक है।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 তে অনির্বাণ এন্ড অপরূপা আবার চলে এসেছে এন্ড নাও ইটস টাইম ফর সং নাম্বার 2 তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে সং নাম্বার 1টা কী এবং সেটা তোমরা গেস করতে তোমাদেরকে বলেছি আর কি বাট এখনও পর্যন্ত কিন্তু একটাও কারেক্ট গেস আমরা পাইনি। অভিষেক ঘোষ বলছে লেকটাউন থেকে তোমাদেরকে খুব ভালো লাগছে কিন্তু আরও ভালো লাগবে যখন আমার মেসেজটা পড়বে। আচ্ছা ঠিক আছে, তার মানে নিশ্চয়ই আরও তোমাদের ভালো লাগছে, তোমার ভালো লাগছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ, এভাবেই শুনতে থাকো অভিষেক। অ্যান্ড জাস্ট নাও একজন আমাদেরকে পাঠালেন গানটা যেটা সং নাম্বার 1 হতে পারে, তো দেখা যাক আর কেউ আসছে কিনা, আর কেউ আসছে কিনা আমরা দেখে নিই। তার নামটা আমরা সং নাম্বার 1 বাজানোর আগে বলবো। তো ফর ইউ রাইট নাও সং নাম্বার 2, বেশি কথা আর বলছি না, টক্সিক ফিল্ম, তার সাউন্ড ট্র্যাক তাবাহি তোমাদের জন্য। 12 দিন হয়েছে মাত্র।

0: রিলিজ করেছে গানটা, এর মধ্যেই 4.5 কোটি ক্রস করে গেছে রিভিউজ। সো নান আদার দেন তাবাহি আমাদের সং নাম্বার 2 এই সপ্তাহের।
1: টপ 20 সং নাম্বার 2

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো রেইনবো টপ 20 তে রয়েছি আমি অনির্বাণ এবং আমার সঙ্গে রয়েছে অপরূপা এবং যেটা হচ্ছে গিয়ে ব্যাপার

0: হচ্ছে যে আজকে তোমরা শুনছো রেইনবো কাউন্টডাউন টপ 20, এবং তোমাদেরকে বলেছিলাম যে 9903653992 এই নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো যে আজকে কোন গানটা সং নাম্বার 1 হতে পারে সেটা, সেই গেসটা। কিন্তু মেসেজেস অনেকেই আসছে, অনেকেই আসছে, কিন্তু কারেক্ট গানটা কিন্তু আমরা পাচ্ছি না। সং নাম্বার 1টা কারেক্টলি গেস তোমরা কেউই করতে পারছো না, এখন অবধি মাত্র একজন সেই গেসটা করেছে। এনিওয়ে, তোমরা যারা মিস করে গেছো যে সং নাম্বার 1 থেকে সং নাম্বার 20 থেকে সং নাম্বার 2 অবধি তোমরা যারা মিস করে গেছো, তাদের জন্য একটা বিউটিফুল ক্যাপসুল থাকছে। তোমরা কিন্তু একবার রিওয়াইন্ড করে শুনে নিতেই পারো ছোটো ছোটোভাবে যে আজকে কোন কোন গানগুলো আমাদের লিস্টে ছিল, অ্যান্ড তারপর সেটা শেষ হওয়ার পর আসবে সং নাম্বার 1। তোমাদের জন্য এখন সং নাম্বার 20 থেকে সং নাম্বার 2 অবধি যে গান, তার একটা রিপিট ক্যাপসুল।
1: রেইনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
2: এই সপ্তাহে সং নাম্বার 20 হানিয়া ফ্রম দ্য ফিল্ম আলফা।

0: রেনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
1: রেনবো টপ 20 তে কাউন্টডাউন রিক্যাপ শুনলে তুমি যে কাউন্টডাউন রিক্যাপে মোটামুটি আজকে সং নাম্বার 22 কোন গান কোন পজিশনে ছিল তোমাকে আরও একবার চট্ট করে একটা ঝলক দিয়ে দিলাম,
2: রাইট?
1: এবার কিন্তু সং নাম্বার 1 এর পালা, এবং তোমাদের কাছে মোটামুটি সং নাম্বার 5 এর পর থেকেই জানতে চাইছিলাম যে আজকে সং নাম্বার 1 কোন গান, দেখি তুমি কেমন গেস করতে পারো। তো আমাদের সাথে কিন্তু একজনকে আমরা পেয়ে গেছি 9903659992 তে হোয়াটসঅ্যাপ মেসেজে, যিনি একদম ঠিক গেস করেছেন, আর তিনি হলেন মোহাম্মদ রবিউল ইসলাম। মোহাম্মদ রবিউল ইসলাম, একদম সঠিক গেস করেছো তুমি। আজকের সং নাম্বার 1 আমাদের সেই

0: গানটা এবং ভীষণ পছন্দের গানটা।
1: অ্যাবসলিউটলি বন্ধু 2.0 ফ্রম ককটেল 2.0, এটা তুমি ও বন্ধু, সেই যে গানটা ককটেল থেকে খুব ভাইরাল হয়েছিল, মানে সেই সময় ভাইরাল না, সেই সময় হিট হতো, সেই গানটা একদম ফাটিয়ে রমরমিয়ে চলছে এবং সবাই লুপে চলছে এবং সবাই ডান্স করছে সেই গানে। সেই গান আজকে তোমার জন্য সং নাম্বার 1 এবং সঙ্গে ছিলাম অনির্বাণ অ্যান্ড অপরূপা। টাটা, বাই বাই, গুড নাইট,
0: সবাই ভালো থেকো আর উল্টো দিকের মানুষজন গুলোকেও ভালো রেখো। টাটা। Top 20. Top 20. Song number 1.

0: রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: হান্ড্রেড সেভেন FM রেইনবোর অনুষ্ঠান, 12টা বেজে 1 মিনিট হয়ে 18 সেকেন্ড। শুনতে কি চাও, 107 FM রেইনবোতে আপনার পছন্দের গানের জন্য পাঠান অনুরোধ আমাদের হোয়াটসঅ্যাপে অথবা SMS-এ। ফোন নাম্বার 9903653992, 9903659992। আর এই প্রান্তে অপেক্ষায় শুনতে কি চাও, শুরু করব আমার পছন্দের একটি গান দিয়ে আপনাদের সবার জন্য। আর আপনারা পাঠাবেন আপনাদের রিকোয়েস্ট 9903659992।

শুনতে কি চাও 107 FM রেনবোতে। প্রথম রিকোয়েস্ট জয়দীপ রায়ের বাঘা যতীন থেকে, জেসন ছবি থেকে আওয়ার আপন কেকের কণ্ঠে, আর দ্বিতীয় অনুরোধ স্বপ্না ঘোষের লেকটাউন কালিন্দী থেকে হম তুমহারে হ্যায় সনম গানটা। এই দুটো গান ব্যাক টু ব্যাক আপনাদের জন্য 107 FM রেনবোতে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও। আর তার উত্তরে লিখেছে মৌসুমী সরকার মধ্যম গ্রাম থেকে, শুনতে চেয়েছে বৃষ্টি বিদায়। বৃষ্টি বিদায় গানটি মৌসুমীর সঙ্গে সঙ্গে শুনবো আমরা সবাই 107 FM Rainbow তে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: তোমার রিকোয়েস্টের গান, তোমার মতোই সুন্দর, তোমার মতোই সুরেলা, 107 FM Rainbow-তে শুনতে কি চাও। তেসরা শ্রাবণ আজ, কিংবা সূর্য উঠলেই চৌঠা শ্রাবণ। শ্রাবণের এই সময়টাতে ঝিরিঝিরি বৃষ্টি কখনো মন খারাপ ডেকে আনে, আবার কখনো মেলে দিতে ইচ্ছে করে ভিজে ডানা। আর সেই অদ্ভুত ইচ্ছের সঙ্গী হয়েই শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে শুনতে চেয়েছেন শ্রাবণের গান। রবীন্দ্রসঙ্গীত শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। শঙ্করচন্দ্রদের সঙ্গেই আজকে আমরা শুনব রাত ১২টার পর এই শুনতে কি চাও অনুষ্ঠানে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে।

এই গান শুনলে বেশ কিছুক্ষণ মনে হয় রেশ থেকে যাক আমাদের কানের মধ্যে, প্রাণের মধ্যে। 9903659992 আপনার নম্বর, চলে আসুন আপনার রিকোয়েস্ট সং শুনতে। শুনতে কি চাওতে, 107 FM রেনবোতে। আর এই মুহূর্তে যাদের রিকোয়েস্ট শুনবো আমরা, সৌভিক ঢাকুরিয়া থেকে শুনতে চেয়েছেন দেবায়ন ব্যানার্জির কণ্ঠে গৃহপ্রবেশ ছবি থেকে মেঘ পিয়ন গানটি। আর কুমলো মেঘেদের ওজন রূপম ইসলামের কণ্ঠে আরেক সৌভিক, সৌভিক সরকার হালতুক কসবা থেকে। আপনাদের অনুরোধে পরপর দুটি গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও। নেক্সট রিকোয়েস্ট, ইয়ারানা ছবি থেকে শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে গান শুভজিৎ চন্দ্র, সন্দীপন লাহা, অশোক দেবাশিস, উত্তম, পার্ক মার্কেট, হীরাপুর, ধানবাদ, ঝাড়খণ্ড থেকে। আর সেই সঙ্গেই কলকাতা 67 থেকে প্রবীর শুনতে চেয়েছেন মন ছবি থেকে নেশা ইয়ে প্যার কা নেশা হ্যায়। ব্যাক টু ব্যাক দুটো গান শুনতে কি চাও 107 FM রেইনবোতে।

শুনতে কি চাও, রহো না হোশ মে দিওয়ানো। আসলে শুনতে শুনতে সত্যি সত্যি হোশ উঠে যায়। 107 FM রেনবোতে শুনতে কি চাও। স্নেহাশিস চক্রবর্তী মধ্যমগ্রাম থেকে লিখেছেন, দিদি আমাকে পুছো না ক্যাসে রেন বিতায় মান্নাদের গান কণ্ঠে শোনাবেন। আর সেই সঙ্গে লিখেছেন, এই গানটা শোনাতে চাই সেই মিষ্টি মেয়েটাকে, প্লিজ। স্নেহাশিসের অনুরোধে পুছো না ক্যাসে রেন রেন বিতায় মান্নাদি এবং অন্যান্যদের কণ্ঠে। আর সেই সঙ্গে আরও একজনের অনুরোধ রাখব। অনুরোধ করেছেন রমা দত্ত বেলতলা রোড থেকে আশা ভোঁসলের কণ্ঠে আমার প্রিয়, আপনার প্রিয়, আমাদের সবার প্রিয় একটা ভীষণ সুন্দর গান। গানটার কথা বললাম না, শুনে নিন নিজেরাই ব্যাক টু ব্যাক পুছো না ক্যাসে মানে রেন বিতায়। আর সেই সঙ্গে আশা ভোঁসলের কণ্ঠে সেই ফেভারিট গানটা।

ঘড়ির কাঁটা বলছে 12:59:49। সময় শেষ হয়ে এলো আপনাদের অনুরোধের আসরের। শুনতে কি চাওয়ের কিছুক্ষণের মধ্যেই শুনবেন সুররঞ্জনী। আজ সুররঞ্জনীতে প্রথমে শুনবেন ঠুমরি ও দাদরা অবন্তী ভট্টাচার্যের কণ্ঠে, কাফি এবং মিশ্র পিলু রাগে সুররঞ্জনী।

শুনলেন ঠুমরি ও দাদরা অবন্তী ভট্টাচার্যের কণ্ঠে, কাফি ও মিশ্র পিলু লাগে। শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীর আজকের পরবর্তী নিবেদন সব্যসাচী সরখেলের সেতারে রাগ ঝিঝটি।

শুনলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে শেষ নিবেদন ছিল সব্যসাচী সরখেলের সেতারে রাগ ঝিঝটি। এর আগে শুনেছেন শিল্পী অবন্তী ভট্টাচার্যের কণ্ঠে ঠুংরি কাফি রাগে এবং দাদরা মিশ্র পিলু রাগে। সুররঞ্জনী শুনলেন 107 FM রেইনবোতে।

পরবর্তী অনুষ্ঠান আপকে লিয়ে রাত্রি দুটোয় 107 FM রেইনবোর অনুষ্ঠান শুনছেন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM রেইনবোতে শুনবেন এখন আপকে লিয়ে। আপকে লিয়েতে আজকে শুরু করব আঁধি ছবির এই গানটি দিয়ে।

আপকে লিয়ে শুনলেন মুকেশের কণ্ঠে আনন্দ ছবি থেকে গানটি। এবারের শিল্পী লতা মঙ্গেশকর, ছবির নাম চুপকে চুপকে।

वो कौन थी, छवि থেকে শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানটি আপকে দিয়ে শুনছেন 107 FM রেইনবোতে। এবারে শোনাবো কিশোর কুমারের কণ্ঠে এই গানটি মিলি ছবি থেকে।

শুনলেন ইজাজত মুভি থেকে সেই চিরকালীন ভালো লাগা আশা ভোঁসলের কণ্ঠে গানটি। এবারে শুনবো হেমন্ত কুমারের কণ্ঠে এই গানটি।

পরপর দুটি গান শুনলেন, লতা মঙ্গেশকরের কণ্ঠে অনুপমা ছবি থেকে এবং কিশোর কুমারের কণ্ঠে গ্যাম্বলার ছবি থেকে। আজকের অনুষ্ঠান শেষ করব আপকে লিয়ের এই পর্ব অর্থাৎ প্রথম ঘন্টা শেষ করব বড়ে দিলওয়ালে ছবি থেকে কিশোর এবং আশার দ্বৈত কণ্ঠে এই গানটি দিয়ে। শুভরাত্রি।

107 মেগাহার্জ FM রেইনবো আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। দ্বিতীয় পর্বের প্রথম গান শুনবো দিল্লি 6 ছায়াছবি থেকে আরমানের কণ্ঠে।

এরপরের গান শুনব তেরে মেরে স্বপ্নে ছায়াছবি থেকে হরিহরণ এবং সাধনা সরগমের কণ্ঠে। তারপরের গান চাচি 420 ছায়াছবি থেকে রেখা ভরদ্বাজের কণ্ঠে।

107 মেগাহার্টজ এফএম রেইনবো শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের গান সোনু নিগমের কণ্ঠে শুনব পাপা কেহতে হ্যায় ছায়াছবি থেকে। তারপরের গান শুনব সাশা তিরুপতির কণ্ঠে ওকে জানো ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব আফলাতুন ছায়াছবি থেকে হরিহরণ এবং চিত্রার কণ্ঠে, তারপরে লুটেরা ছায়াছবি থেকে মোনালি ঠাকুরের কণ্ঠে গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছায়াছবি থেকে তারপরের গান চামেলি ছায়াছবি থেকে সুনিধি চৌহানের কণ্ঠে।

দ্বিতীয় পর্বের সময় তো প্রায় শেষের দিকে, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনব মহালক্ষ্মী আইয়ার এবং উদিত নারায়ণের কণ্ঠে দিল সে ছায়াছবি থেকে। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের আপকেলি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানগুলিতে অবশ্যই সঙ্গে আছি, তবে আপকেলি আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, শুনবেন রাগ ভৈরব, তবলায় তরুণ রায়, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন, তানপুরায় আশিস চক্রবর্তী। ভৈরব রাগে খেয়াল পরিবেশনায় সাবিনা মুমতাজ ইসলাম।

প্রভাতিতে এতক্ষণ শুনলাম খেয়াল শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, শুনলাম রাগ ভৈরব। এরপর শুনব গিটার শিল্পী রতন ভারতী, শুনব রাগ বৈরাগী তবলায় অশোক মুখার্জি, তানপুরায় কোয়েল সাহা। বৈরাগী রাগে গিটার পরিবেশনায় রতন ভারতী।

এতক্ষণ শুনলেন গিটার, বৈরাগীর আগে পরিবেশনায় রতন ভারতী। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।

ভোর পাঁচটা বেজে 37 সেকেন্ড, 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারুতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী রাজেশ্বর ভট্টাচার্য।

107 মেগাহার্টজ FM রেইনবো শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রনাথের গান, এবং আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের পরের শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস, তারপরে জয়তী আচার্য।